রাহুলের স্বপ্নের গল্প। রাহুল সাংবাদিককে কি সুন্দর কথাটা বলল যে স্বপ্ন দেখার জন্য বড় ঘর লাগে না, বড় মন লাগে, আর সেই স্বপ্ন পূরণ করার জন্য লাগে অনেক পরিশ্রম, ধৈর্য আর নিজের উপর বিশ্বাস। সেদিন গ্রামের সেই লোকগুলো, রাহুলের সেই প্রতিবেশীরা, যারা একসময় ওকে বলেছিল আগে তো দুবেলা পেট ভরে খাওয়ার চিন্তা কর, তারপরে স্বপ্ন দেখার কথা ভাববি, তারা যারা একসময় ওকে নিয়ে হাসাহাসি করত, আজ তারাই গর্ব করে বলে, দেখেছ এই যে রাহুল, ও আমাদের গ্রামের ছেলে। রাহুল পরবর্তীকালে যখন বিজ্ঞানী হিসেবে কাজ করছে, ও গ্রামের স্কুলে একটা বিজ্ঞানাগার তৈরি করে দিল। কান্না, ওই স্কুলের ছাত্র যারা, ছোট্ট ছোট্ট রাহুল যারা, তারা যেন স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন পূরণের চেষ্টা করতে পারে। ওইখানে লেখা ছিল, স্বপ্ন কখনো ছোট হয় না, ছোট হয় শুধু আমাদের সাহস, যে সাহস করে স্বপ্নকে আঁকড়ে ধরতে হয়, ধরতে পারে যে একদিন সেই স্বপ্নই তাকে সবার সামনে মাথা উঁচু করে দাঁড় করায়। একেবারে ঠিক কথা, স্বপ্নটা দেখতে হবে, আর যে স্বপ্ন দেখছে তার মনের জোর, তার সাহস, সব কিছুই ওই স্বপ্ন পূরণ হবে কি না তার জন্য 100% ভূমিকা নেয়। বাইরে যা কিছু আছে তো আছে, কিন্তু যে স্বপ্ন দেখছে, যার স্বপ্ন, সেটি পূরণ করার দায়িত্ব একেবারে তারই, পুরোপুরি তার। এইভাবেই আমাদের চারপাশে নানান রাহুলরা প্রতিদিন নানান স্বপ্ন দেখছে। আমরা তো চাই সে স্বপ্নগুলো পূরণ হোক। আপনার জানা আছে নাকি আপনার পাশে এমন কারোর কথা যেভাবে স্বপ্ন দেখছে আর স্বপ্ন পূরণের জন্য দারুণভাবে লড়াই চালিয়ে চলেছে, চেষ্টা চালিয়ে চলেছে? জানবো সে কথা আপনারই কাছে। বেশ, ঘড়ি টিকটিক করে জানিয়ে দিচ্ছে সময় এগোচ্ছে। গল্প, হ্যাঁ গল্প কিন্তু এখানেই শেষ নয়, গল্পের বলা যায় এখানে শুরু। ছোট্ট এক রাহুল, তার স্বপ্ন পূরণ হয়েছে, আর সে আরও ছোট্ট রাহুলদের স্বপ্ন পূরণ হবার জন্য তার এই গ্রামের স্কুলে সে একটা বিজ্ঞানাগার তৈরি করেছে, যেখানে প্রতি মুহূর্তে নানান রকম এক্সপেরিমেন্ট করবে ছোট্টরা, আর সেই এক্সপেরিমেন্টগুলোই যখন সাকসেসফুল হবে, যখন তার ইচ্ছে পূরণ করবে, স্বপ্ন পূরণ করবে, তখন দেখা যাবে তা বহুজনের, বহু মানুষের দারুণ কাজে আসছে। তাই তো, এইভাবেই আস্তে আস্তে পরিবর্তন আসে, যেমন জীবনে তেমনি সমাজেও। এই গল্পটা আমাদের এই কথাই বলে না যে স্বপ্ন যতই বড় হোক না কেন, নিষ্ঠা, অধ্যবসায়, আত্মবিশ্বাস, এগুলো যদি সঠিক থাকে, ঠিক ঠিক পরিমাণে, ঠিক ঠিক সময়ে প্রকাশিত হয়, তাহলে একদিন ওই স্বপ্ন বাস্তবে পরিণত হবেই হবে। যাই হোক, একটা ছোট্ট গান শুনে নিয়ে তারপর আপনার কথা জানবো, যে এই যে ছোট্ট একটা মানুষের, ছোট্ট একটি ছেলের বড় একটি স্বপ্ন, এমনভাবে কি সব স্বপ্ন পূরণ করা হয়, পূরণ করা যায়, জানাবেন সে কথা আপনারা। গল্পটা আপনার কেমন লেগেছে জানাবেন অবশ্যই, আপনার মতামত হোয়াটসঅ্যাপে, মেসেজে, এগুলো জানার জন্য অপেক্ষায় রইলাম, 9903653992 এই নম্বরে। এবারে অবশ্যই স্বপ্নের সম্পন্ন তো আমাদের চালাতেই হবে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি শ্রীকান্ত আচার্য আর সহশিল্পীদের গলায়। এভাবেই স্বপ্নের সম্পান ভাসতে থাকে, ভেসে যায়, আর স্বপ্ন পূরণের চেষ্টা চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে। এটাই তো জীবন, এটাই আমাদের সেই চিরন্তন পথ চলা। লিখছেন, চঞ্চল বাতাস দোলা দিল হৃদয় সখা জুড়ে, স্বপ্নের খেয়ায় ভেসে গেলাম দূর বহু দূরে, ভোরের বাতাস ঘুমিয়ে যেথায় সবুজের এই বুকে, শান্ত নদী বই চলে অজানা এক সুখে, পাখির কুজনে হৃদয় যেন নতুন করে জাগা, কত স্বপ্ন রচনা হয় রাগে অনুরাগে। বাহ, সুন্দর করে লিখেছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। অনেক ধন্যবাদ সুন্দর একটা লেখা দেওয়ার জন্য, আর সুপ্রভাত। শুনতে শুনতে সত্যি প্রকৃতির চারপাশের দারুণ একটা ছবি যেন পেলাম। অনেক ধন্যবাদ পায়েলকে। এবার কে লিখছেন দেখি, লিখছেন গুড মর্নিং ইন্দ্রাণী ম্যাম, আগরপাড়া থেকে।

অসীম কুমার মিত্র, আজ রাহুলের স্বপ্নপূরণের গল্প আর গানের ডালি খুব ভালো লেগেছে। কি লিখেছেন এটা? পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালানবিশের প্রয়াণ দিবস, অনেক শ্রদ্ধা। আগামী 1 জুলাই ন্যাশনাল ডক্টরস ডে, ভারতরত্ন ডক্টর বিধান চন্দ্র রায়ের আবির্ভাব ও তিরোধান দিবস। আসুন আমরা সবাই বিনম্র চিত্তে স্মরণ করি সোমবার জগন্নাথ দেবের পুণ্য স্নান যাত্রা, জানাই ভক্তিপূর্ণ প্রণাম। বাহ, আপনাকেও জানাই গুড মর্নিং, খুব ভালো থাকুন। সুন্দর করে জানিয়েছেন, আমরা চিরন্তনীতে অনেক কথা, অনেকের কথা জানতে পারি, আরও জানানোর চেষ্টা করি। ভালো থাকবেন।

এরপরে জানাবো। আচ্ছা, কেউ একজন লিখছেন। আচ্ছা বেশ, লেখা চলতে থাকুক, আমরা বরং একটু হোয়াটসঅ্যাপটা দেখে নিই। মেসেজ দেখছিলাম এতক্ষণ। হোয়াটসঅ্যাপে কে লিখেছেন? রে বাবা, প্রচুর লেখা চলে এসেছে। শুরু করি, একদম 5:01 থেকে লিখতে শুরু করে দিয়েছেন। ওরে বাবা, শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত। আলোয় আলোয় হলো উজ্জ্বল, প্রিয় এই ধরনী, এমন শুভক্ষণে ভালো লাগে গল্প গানে প্রিয় চিরন্তনী। বাহ, লিখেছেন উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী। সুপ্রভাত, অনেক ধন্যবাদ। তারপর কি লিখেছেন? এটিও এসেছে একদম 5:01। বাবা, সুপ্রভাত ইন্দ্রানিদি, শুনবো বলে অপেক্ষাতে এগিয়ে চলুন, অপেক্ষার অবসান হয়েছে। লিখেছেন মেদিনীপুর শহর থেকে ধীরেন পাল, আপনাকেও জানাই সুপ্রভাত। লিখছেন সৌভিক ঢাকুরিয়া থেকে, সুপ্রভাত, আজ সপ্তাহ ও মাসের শেষ চিরন্তনী, গল্প ও গানে অনুষ্ঠান জমে উঠবে জানি। সেই শেষ না হলে আবার কি করে শুরু হবে? জুন শেষ হয়ে এবার জুলাইয়ের চিরন্তনী আসবে, নতুন নতুন বিষয় থাকবে, আর থাকবেন আপনারা নতুন নতুন মতামত নিয়ে। এবার কি লিখছেন? সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, আজ ছোট্ট স্বপ্ন বড় পূরণ, গল্প শুরু হবে তার আগে স্বপ্নের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ভালো থাকবেন। শেষ পর্যন্ত আছি, মাধবী শীল, রহিমপুর, হুগলি থেকে লিখছেন। অনেক ধন্যবাদ সুপ্রভাত। সেই আপনারা আছেন বলেই চিরন্তনী আছে, আর তাই অনেক গল্প আছে, তাই আমরা আছি। এবারে কে লিখছেন? শুভ সকাল দিদিভাই, স্বপ্নপূরণ শুনছি, আবার সামনের সপ্তাহের অপেক্ষা। শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল, হাওড়া থেকে। নিশ্চয়ই অপেক্ষার হবে অবসান নানান গল্পের সাথে। এবার লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেঁজুতি, বিবেকনগর, তেমাথানি, সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। সাত সুরে সারাদিন, 3 দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবে ভীষণভাবে ঋণী। রাহুলের কথন আজ অপূর্ব নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন। ছোট স্বপ্ন বড় পূরণ, ছোট পদে পা রাখা, হাতে করা মডেল দিয়ে আপন স্বপ্নের মান রাখা। লেগে থাকলেই তবেই সফল হবে তুমি, দুঃখুর কষ্টের জীবন উদাহরণ এই ভবে। ও লেগে থাকলেই তবে সফল তুমি হবে, দুঃখুর কষ্টের জীবন উদাহরণ এই ভবে। একদম ঠিক বলেছেন। আচ্ছা, আর কি বলছেন? মতিলাল ভৌমিকের যেন শুনছি জীবন কথা, উদাহরণ নিবেদনে তুমি দেখাও আলোর রেখা। পাছে লোকে কিছু বলে, ছাড়তে তুমি শেখাও, অযুত নিযুত সৃষ্টিতে পথটি তুমি দেখাও। নিজ হাতে করা যন্ত্রে সবার উপকার, সাফল্যের রহস্যে বড় মনেরই দরকার। চিরন্তনী চিরন্তনী, বেশ লাগলো বেশ, সুধাকণ্ঠীর নিবেদন থাকবে মননের রেশ। বাহ, কি সুন্দর করে লিখেছেন, থ্যাংক ইউ। এরপরে কে লিখছেন? নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ থেকে। সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের বোন ইন্দ্রাণী, আজ প্রভাতে যখন পদচারণায় ব্যস্ত, ঠিক সেই সময়ে আকাশে আষাঢ়ের কোনো আনাগোনা একেবারে নেই, কারণ আমরা

পরিবেশ হন্তা। আষাঢ়ে রান্নাগোনা নেই, কালকে দুপুরেও তো আষাঢ় একেবারে জানিয়ে শুনিয়ে এলো। কে জানি, আমি তো অন্ততপক্ষে দেখছি আষাঢ় প্রথম দিন থেকে আষাঢ় খবর জানিয়ে দিয়েছে। ঝমঝম, রিমঝিম, ঝুমঝুম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বৃষ্টি হয়ে চলেছে। থ্যাংক ইউ লেখার জন্য। এবার কি লিখছেন? ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখছেন, স্বপ্ন মানে আসলে একটা টার্গেট, আর স্বপ্নওয়ালার বোঝা ঈশ্বরী বয়, তাই স্বপ্নবিলাসী নয়, স্বপ্ন অভিলাষী হতে হবে। বাহ, বেশ বললেন তো, ঠিক কথা।

এবার লিখছেন হাই ইন্দ্রাণী, আজ শুনছি রাহুলের গল্প। স্বপ্নকে বাস্তব করতে লাগে ধৈর্য সাহস, তবে ঘুমিয়ে নয় জেগে। আজকে চিরন্তনী বেশ ভালো লাগছে, তুমি গল্প এগিয়ে নিয়ে চলো, সাথে আছি রাধে রাধে উৎপল মাইতি বেহালা। একদম সুপ্রভাত রাধে রাধে। এবার কি লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ আমার ঘুম ভাঙতে দেরি হয়ে গেল, ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি হয়ে গেছে, টিউন করলাম আর শুনতে লাগলাম সপ্তাহের শেষ চিরন্তনী। রাহুলের গল্প বেশ ভালো লাগলো, ভালো থাকবেন দিদি, মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। থ্যাংক ইউ, একটু দেরি হয়েছে, কি আর করা যাবে, গল্পটা শুনে তো বুঝেছেন স্বপ্ন পূরণের গল্প। খুব ভালো থাকবেন, সুদূর মহারাষ্ট্র থেকে মুহূর্তের মধ্যে একেবারে আকাশবাণীতে আমার সাথে রয়েছেন আপনি, থ্যাংক ইউ, ভালো থাকবেন। এবার কি লিখছেন, স্বপ্ন দেখে আইলাম ভবে ভয়া দয়াল, ভুলে রইলাম মিছা লোভে, আমার স্বপন কি মিথ্যা হইতে পারে, তুই সে আমার মন, রাহুলের স্বপ্ন পূরণ হলো কিন্তু আমার স্বপ্ন এবার পূরণ হবে। আচ্ছা বেশ, কি লিখছেন, আগাম বৃষ্টির কারণে ফসল ভালো হবে দিদিভাই, ষোলোই আসর, আষাঢ়ি সেবা গছিপুনা বা ধন্যরূপেন আমন ধান চাষ শুরু করব, দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ, নারায়ণজ্যোত রাঙাপানি, শিলিগুড়ির দার্জিলিং। পড়তে পড়তেই ভাবছি কে লিখবেন না হলে আপনি ছাড়া এরকমভাবে, খুব সুন্দর, ভালো ভালো ভালো, বৃষ্টি হচ্ছে প্রচুর আর আপনার ইচ্ছে পূরণ হোক, ধন্যরূপেন প্রকৃতি। আচ্ছা এবার কি লিখছেন, অখিল বন্ধু মহাপাত্র, ভোরের প্রথম পাখি চিরন্তনী প্রিয় উপস্থাপক ইন্দ্রাণীর সঞ্চালনায় এগিয়ে চলেছে আজকে চিরন্তনী। রাহুলের স্বপ্ন নিয়ে কথা আর গানে জমজমাট। আমাদের এলাকায় এক প্রবাদ প্রতিম জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, তিনি প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নারায়ণ চন্দ্র রানা। তার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন, পরে তিনিই হয়েছিলেন পৃথিবী বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী। সূর্যের ব্যাস মাপার পদ্ধতি আবিষ্কার করে গিয়েছেন তিনি। আসলে এখন আর স্বপ্ন দেখার অবকাশ এই প্রজন্ম পায় কি, তাদের তো টার্গেট দিয়ে দেওয়া হয় আর ছুটতে থাকে, হোমওয়ার্কের জগদ্দল পাথরের নিচে চাপা পড়ে যায় স্বপ্নগুলো। ইন্দ্রাণী সুন্দর ব্যাখ্যা মন ছুঁয়ে গেল, আমি পুরীর পথে, বাহ, ট্রেনে বসে চিরন্তনীতে সঙ্গে আছেন, বেশ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্ন দেখবেন, চিরন্তনীর সঙ্গে নিবিড় হয়ে থাকবেন। অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুর ঠাকুরচক বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে, বেশ অনেকদিন বাদে লিখলেন। সুন্দর করে পুরী ঘুরে আসুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারও যা কিছু আছে স্বপ্ন তা পূরণ নিশ্চয়ই হয়েছে, আর যেটুকুনি বাকি আছে তাও হোক, এই কামনা রইল। এবার কি লিখছেন, কুন্তল পুরুলিয়া টাউন থেকে, রাহুলের গল্পটা বেশ লাগছে, এসব পান কোথায়, পরের সপ্তাহে একটা সুন্দর রূপকথা শোনার অপেক্ষাতে রইলাম। একদম ঠিক বলেছেন, যাই গল্প শুনি না কেন, আমাদের ওই রূপকথা, রাজা রানী ইত্যাদি ইত্যাদি না হলে কি আর ভালো লাগে, নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবো, আমরা তো চিরন্তনীতে নানান রকম গল্প শোনাই, কোনো একদিন নিশ্চয়ই শোনাবো, কেমন। এবার কে লিখছেন, শুভ সকাল, ঘুম ভাঙানো রবিবারে চিরন্তনী, স্বপ্ন যদি সত্যি হয় তাহলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আমি শিবশঙ্কর সাঁত, পুয়া, গড়হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বেশ। সকাল বলেই তো যে ভোরের স্বপ্ন

কি সত্যি হয়? আসলে যে স্বপ্ন মনের মধ্যে সবসময় জেগে থাকে, সেই স্বপ্নই ফিরে ফিরে আসে, আর সেই স্বপ্ন বলে এবার আমায় পূরণ করো। এবার কি লিখছেন পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে? শুভ সকালীন রানীদি, রবিবার সপ্তাহের শেষ চিরন্তনীতে গল্প গান বেশ জমে উঠেছে, তোমার গল্প শুনছি, ভালো থেকো। থ্যাংক ইউ, শুভ সকাল। লিখছেন শুভ সকাল দিদি ভাই, এই দিনটা এবং আগামী দিন খুব ভালো কাটুক। এখন প্রযুক্তির অনেক উন্নতি হওয়াতে চোখের খিদে অনেক মিটছে, আকাশবাণীর অনেক সঞ্চালক সঞ্চালিকাকে কোনো না কোনো সময় মোবাইল ফোনে দেখছি। আপনার সুমধুর কণ্ঠ শুনে আপনাকে দেখার ইচ্ছে আছে, দেখা যাক চোখের খিদেটা কবে মেটে। লিখছেন সৌমিত্র মুখার্জি খর্দা উত্তর চব্বিশ পরগনা থেকে, বেশ বেশ দেখা যাক। এবার গিয়ে লিখছেন সুপ্রভাতে প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটর থেকে লিখছেন, আজ রবিবারে চিরন্তনীতে শুনছি ছোট্ট রাহুলের নতুন আবিষ্কারের কাহিনী। সত্যিই তো, মন থেকে যে স্বপ্ন উঠে আসে তাকে বাস্তবে রূপ দিয়ে স্বপ্ন পূরণ করা অনেক পরিশ্রমের ফল হয়ে ওঠে, সাথে গান, অসাধারণ একটি অনুষ্ঠান। দিদি ভাইকে অভিনন্দন জানাই, সবাই ভালো থাকবেন। আপনাকেও অনেক ধন্যবাদ, খুব খুব ভালো থাকবেন, সুপ্রভাত। এবার লিখছেন চন্দন কুমার মাল দমদম কলকাতা থেকে, সুপ্রভাত দিদি, খুব সুন্দর গল্পটা, থ্যাংক ইউ। এবার কে লিখছেন দেখি, লিখছেন সুপ্রভাত, প্রথমে শ্রীগুরুর চরণে ভূমিষ্ঠ প্রমাণ প্রণাম জানাই, চিরন্তনীর সমস্ত শ্রোতা বন্ধুদের, বেতারে উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন। প্রসঙ্গক্রমে বলে রাখি, আজ চম্পক চতুর্দশীতে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে একটু ছুঁয়ে গেলাম। মাত্র 15 বছর বয়সে প্রথম কবিতা দিয়ে আরম্ভ করলেন, পরে ইংরেজি উপন্যাস রাজমোহন সোয়াইফ। তাছাড়াও প্রচুর বড় বড় উপন্যাসও লিখেছেন, যেমন দুর্গেশ চন্দ্রিনী, দেবী চৌধুরানী, রাধারানী, নায়ক নবকুমারের কপালকুণ্ডলা, বাড়ি নৈহাটির কাঁঠাল পাড়ায়, উনি স্বপ্নপুরাণ করেই ছাড়লেন। উচিলদহ কাছারিপাড়া থেকে শ্রী নিখিল রাউত এবং মায়া রাউত। হ্যাঁ, গতকাল আসলে একটু কনফিউশন ছিল যে পরশু না গতকাল, 26 বা 27, যাই হোক, গতকাল উজ্জ্বল ভট্টাচার্য আপনাদের শুনিয়েছেন ঋষি বঙ্কিমের অসাধারণ রচনা আনন্দমঠ, এবং শুধু তাই নয়, আরও তার সাথে অনেক কিছু ছুঁয়ে গিয়েছে। কিন্তু না, এখন সেই গল্প আর রিপিট করব না, ঘড়ি বলছে 5:54 হয়ে 21:22 গিয়ে চলেছে। এবার কে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রানীদি, চিরন্তনী শুনছি, খুব ভালো লাগলো, ফ্রম সগিনা মাহাতো সিন্ধ্রি চাষ রোড পুরুলিয়া। আপনার নামটা যেই পড়ি সঙ্গে সঙ্গেই না সগিনা মাহাতো ছবিটার কথা মনে হয়। থ্যাংক ইউ, গুড মর্নিং, খুব ভালো থাকবেন, এইভাবেই চিরন্তনীর সঙ্গে থাকবেন। আচ্ছা, আরেকবার চেক করে নি হোয়াটসঅ্যাপে আর কেউ আছেন কি না বা কি, সম্ভবত নয়, একদম 5:01 থেকে পড়তে শুরু করেছি, মনে হচ্ছে সবার কথাই পড়েছি। আর একটু মেসেজ দেখে নি। হ্যাঁ, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজকের চিরন্তন কথা অনেকের জীবনের মতো অনেকটাই আমার জীবনের সাথে মিলে আছে, আমারও স্বপ্ন সকলের জীবন সফল করুক, ভুলু সাহা। আচ্ছা বেশ, আমাদের দীর্ঘদিনের শ্রোতা, গুড মর্নিং আপনাকে, নিশ্চয়ই আপনার সব স্বপ্ন নিশ্চয়ই পূরণ হয়ে গিয়েছে, কি বলুন, যেটুকুনি বাকি আছে তাও পূরণ হয়ে যাক। আর ঘড়ি টিকটিক করে জানিয়ে দিচ্ছে আজকের মতো সময় কিন্তু এখানেই প্রায় শেষ, আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নেব, একটু পরেই আপনাদের কাছে ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে আসবে মহুয়া। আর ঘড়ি যা বলছে, প্রতি সপ্তাহের প্রত্যেক শুক্র শনি রবি আমরা নানান বন্ধু আপনাদের কাছে চিরন্তনী নিয়ে আসি, নানান রকম গল্প থাকে সেখানে, আর সেই গল্পের মধ্যে দিয়ে সকালবেলায় উঠে ওই যে আমাদের গল্প শুনতে সবাই খুব ভালোবাসি, সেটা দারুণভাবে পূরণ হয়, বলুন, আমরাও চেষ্টা করি নানান রকম গল্প শোনানোর। ভালো থাকুন, সবাই খুব ভালো থাকুন, আজকের মতন নমস্কার জানাই, এখন বন্দে মাতরম।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: প্রেমের বার্তা নিয়ে ভরাই ভরাই শুনছেন 107 FM রেইনবোতে ভরাই ভরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবোতে শুনছেন ভরাই। নির্মল পবিত্র আকাশ, স্বচ্ছ সুন্দর বায়ু, বুক ভরে নিঃশ্বাস, আর সেই প্রত্যেক নিঃশ্বাসের মধ্যে নতুনভাবে জেগে ওঠার, নতুনভাবে বেঁচে ওঠার কথা। আসলে এই যে প্রতিদিন আমরা রাতে শুতে যাচ্ছি, আবার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি, সূর্যের আলো আমাদের একটা নতুন দিগন্তের সন্ধান দিচ্ছে, একটা নতুন দিনের সন্ধান দিচ্ছে, আর নতুনভাবে জেগে উঠে আরও একটা নতুন দিনের সূচনায় যখন মনে হয় যে হ্যাঁ, মন ভরে নিঃশ্বাস নিয়ে সারাটা দিন সুন্দরভাবে শুরু করব, সুন্দরভাবে কাটিয়ে দেব আজকের দিনটা, এই কথাটা কারই বা না মনে হয়। আর এই ভাবনা থেকেই আমরা সকালবেলা এমন কিছু কথা শুনতে চাই, এমন কিছু কথা বলতে চাই বা ভাবতে চাই যেটা আমাদের মনটাকে একটা সুন্দর একাগ্র জায়গায় পৌঁছে দেবে। সেই ক্ষেত্রে সচেষ্ট ভূমিকা নিয়ে 107 FM রেইনবোতে আমরা প্রতিদিন আপনাদের সঙ্গে কথা বলতে আসি, খানিকক্ষণ সময় ভাগ করে নিতে আসি, আর আপনাদের সময়টাও সুন্দর করে সাজিয়ে তোলার প্রচেষ্টায় আমরা সবসময় রত থাকি। আজ সেরকম আরও একটা দিন, আমি পৌঁছে গিয়েছি মহুয়া আপনাদের দরবারে, আপনাদের সঙ্গে 107 FM রেইনবোতে সময় ভাগ করে নেব। আপাতত রয়েছি আমি ভরাইতে। ঘড়ির কাটা দেখুন বলছে 6:05 হয়ে 37 সেকেন্ড। যদিও আজকে দিনের বেলা মানে সূর্যাস্ত ইতিমধ্যে হয়ে গিয়ে সূর্য না কি বলছি সূর্যোদয় ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং বেশ ঝলমলেই সময় একটা, কিন্তু আজকের দিনটা মানে ভোরাইয়ের এই যে আজকের দিনটা, এইটার যে জার্নিটা, এইটা কিন্তু অবশ্য একেবারে আপনাদের ভালোবাসার মোড়া। তার কারণ কি? তার কারণ হচ্ছে আজকে একটা রবিবার, আজকে হচ্ছে 28 জুন 28/6/2026, এই হচ্ছে আজকের তারিখ। তো এই তারিখে মানে বাংলার তারিখ হচ্ছে আজকে অবশ্য 13ই আষাঢ়, যাই হোক, তো এই তারিখে এই সময় আজকে হচ্ছে রবিবার, তার মানে আজকে প্রচুর চিঠি এবং সমস্ত চিঠি পড়ে ফেলার একটা বিরাট বড় দায়িত্বভার এসে পৌঁছেছে আমার কাঁধে, মানে মহুয়ার কাঁধে। অনেকক্ষণ কথা বললাম অবশ্য, এবারে আর কথা নয়, কারণ আমাকে চলে যেতে হবে, মানে চিঠির সাগরে ডুব দিতে হবে যায় যাকে বলা যায়। তো সবার প্রথম আমি যে চিঠিটা পেয়েছি, আচ্ছা তার আগে বলে দিই, এই মাসে আপনারা জুন মাস জুড়ে আপনারা চিঠি লিখছিলেন যে বিষয়, বিষয় ছিল মনের মতো ম্যাগাজিন, ঠিক। এবার মনের মতো ম্যাগাজিন এই বিষয়ে প্রথম চিঠি আজকের জন্য যিনি, তিনি হচ্ছেন সৃজিতা সাউ, লিখেছেন বিশপুর হাসনাবাদ উত্তর 24 পরগনা থেকে। তিনি লিখছেন, ম্যাগাজিন তো অনেক আছে, পড়ছি আমরা কই, জীবন আমাদের শুকিয়ে গেলে ঘাড়ে তুলতে বই, শারদ সংখ্যা, সিনে দুনিয়া, কত কি যে নাম, স্টলেতে লোকজন করছে ম্যাগাজিনের দাম, কেউ করছে পূজা সমাহার, কেউ কিনছে খেলা, শীতকালেতে চারিদিকে বসেছে বইয়ের মেলা, গোয়েন্দাগিরি ম্যাগাজিনগুলো পড়তে লাগে ভালো, যত তুমি পড়বে শিখবে বাড়বে জ্ঞানের আলো, বইয়ের পোকা যারা আছে পড়েও ম্যাগাজিন, একবার যদি ইন্টারেস্ট পায় ছাড়ে না রাত দিন, ম্যাগাজিনের কথা অনেক হলো আজ তবে রাখি, যারাই হচ্ছে ম্যাগাজিনের পোকা সবাই ভালো থাকি, গ্রীষ্মের শেষ ও বর্ষার শুরুর আলিঙ্গন মাখানো ভালোবাসা জানিয়ে শেষ করলাম, সৃজিতা সাউ বিশপুর আসনাবাদ উত্তর 24 পরগনা থেকে। বাহ, আচ্ছা এবার চলে যাব পরের চিঠিতে, একেবারে দাঁড়াচ্ছি না, হ্যাঁ চটচট করে পড়ে ফেলছি। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাওয়ালি থেকে, কী লিখেছেন চিঠিতে, লিখেছেন মনের মতো ম্যাগাজিন প্রিয় ভরাই, শিউলি ফুলের সুবাস মাখা শরৎকাল এলেই আজকের মতো বহুদিন আগে ফেলে আসা ছাত্রজীবনেও আনন্দ খুশির জোয়ার বয়ে যেত, আবার সেই ছোট্টবেলায় কচি কচি হাতে শিউলি ধরা দিত তখন আনন্দ খুশির জোয়ার বাঁধ মানত না। তখন আমি আমাদের গ্রামে সুপ্রাচীন গৌরবান্বিত শিক্ষা প্রতিষ্ঠান বাওয়ালি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম, যে সময়টা নীল আকাশে সাদা মেঘের ভেলা বেশি বাড়ে, ঠিক সেই সময় শিউলি মিষ্টি নামের স্কুল ম্যাগাজিন স্বগরিমায় নিজের রাজকীয় উপস্থিতি ব্যক্ত করত। ভারী সুন্দর এই স্কুল ম্যাগাজিনটি হাতে পাওয়ার অপেক্ষায় গুনতাম দিন, কখন দেখতে পাবো মনুলভা কাশফুলের অপরূপ শোভা, অবশেষে সেই শোভা দেখার সাথে সাথে বেজে উঠত দশপ্রহরণদারিণী দেবী দুর্গা মার চিরপরিচিত আগমনী গান, আর এরই সাথে বেজে উঠত পুজোর ছুরির ঘণ্টা, খালি হাতে বাড়ি না ফিরে সাথে আনতাম আদরের শিউলিকে। ছুটির কটা দিন বিদ্যালয়ের বাৎসরিক পরীক্ষার জন্য নিয়মিত বিদ্যাচর্চার সাথে চলত। শিউলির সাথে অন্তরঙ্গ মেলামেশা, রূপের গুণে অনন্য ছিল আমাদের ছোট্টবেলার শিউলি। আর শিউলির অপরূপ প্রচ্ছদ পট সৃজনে শ্রদ্ধেয় শিক্ষক সঞ্জীব চন্দ্র মণ্ডলের মণ্ডল মহাশয়ের মনের মাধুরী মাখা শিল্পী সত্তার পরিচয় পেয়ে আমি তার প্রতি নতমস্তক প্রণাম জানাতে থাকি। বিদ্যালয়ের পাঠ শেষ হওয়ার পরে শিউলি আর অবশ্য হাতে আসে না, গাছে গাছে শিউলির শোভা আজও দেখি। তবে প্রিয় সাহিত্য পত্রিকা শিউলির জন্য মনটা কেমন করে! বাহ, সুভাষ চক্রবর্তী! হ্যাঁ, ছোটবেলার জিনিস তো, সেটা তো একটা অন্যরকম মনে দাগ কাটেই, সে তো বলাই বাহুল্য। আচ্ছা, পরের চিঠিতে এবার ডিরেক্টলি চলে যাব। পরে চিঠি লিখেছেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর পাইটা পূর্ব বর্ধমান থেকে লিখেছেন স্বপন কুমার কুণ্ডু। কি লিখেছেন বলছেন, লিখতে বসে শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গানের একটা লাইন মনে পড়ে গেল, বয়স বাড়ে বাড়ুক তবু মনের বয়স বাড়তে দিও না। তো সত্যিটা হলো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনের বয়সটাও বাড়ে একটু হলেও। শৈশব কৈশোরে মনের বয়স থাকে একরকম, যৌবনে তা আমূল বদলে যায়। মধ্যবয়সের মনের চাহিদার সঙ্গে আবার বার্ধক্যের চাহিদার অনেকখানি তফাত হয়ে যায়। তো বয়সের সঙ্গে সঙ্গে ম্যাগাজিনের রং রকম দুটোরই বদল ঘটে। খুব ছোটোবেলায় চাঁদ মামা শুক্তারা বেশ ভালো লাগতো, আবার একটু বড় হয়ে সন্দেশ, প্রথম যৌবনে খেলাধুলা সংক্রান্ত পত্রপত্রিকাগুলো পেলে সেগুলো গিলে খাওয়ার মতন অবস্থা হতো। সঙ্গে থাকতো সিনেমা পত্রিকা, সিনে অ্যাডভান্স ইত্যাদি আরও অনেক পত্রিকা। আবার সেই সপ্তাহে প্রিয় নায়ক নায়িকাদের ছবি রিলিজ ব্যাপার থাকলে তো কোনো কথাই নেই, একটা সিনে অ্যাডভান্স নিতেই হতো। উচ্চশিক্ষার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যেত চাকরির পরীক্ষার প্রস্তুতি, তখন কিনতে হতো কম্পিটিশন মাস্টার, কম্পিটিশন সাকসেস রিভিউ ইত্যাদি। চাকরি বাকরি পেয়ে নিজের স্ট্যান্ডার্ড যখন একটু বাড়লো, তখন সেটা আরেকটু বাড়িয়ে নিতে কিনতে হলো দেশ পত্রিকা। আবার কোথাও যাওয়ার সময়, ট্রেনে বাসে ওঠার সময় একটা পত্রিকা কিনতেই হবে। এখন আর পত্রিকা নয়, দৈনিক সংবাদপত্রেই ভরসা। ভালো লাগে একটা ধারাবাহিক উপন্যাস এবং দুটি ছোট গল্প দিয়ে সাজানো এই সংবাদপত্রে রবিবারের সাহিত্য পত্রিকাটিও। সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি স্বপন কুমার কুণ্ডু। বেশ সুন্দর চিঠি। এবার নাজির হোসেন বিশ্বাস চোঁয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, আমি তখন ছোট, বাড়ির হাতায় সরকার পোষিত গ্রামীণ গ্রন্থাগার, হাঁটি হাঁটি করে পৌঁছে যেতাম সেখানে। নোটে ফোনটে চাঁদমামা হাঁদাভোঁদা উল্টেপাল্টে দেখতাম, সেখান থেকেই মনোজ ভূমিতে অঙ্কুরিত হওয়া সাহিত্য প্রীতি। আর তারপর বড় হয়ে শুরু হলো বিখ্যাত কবির কলমের ছোঁয়ায় ভরপুর ম্যাগাজিন পড়ার নেশা, সেখান থেকেই গল্প উপন্যাস আর কবিতার প্রেমে পড়া। সেবার পাঁচ বন্ধু মিলে আড্ডা দিচ্ছি এক চায়ের দোকানে, গমগম করে বাজত রেডিও, আড্ডাও চলছে। সকালে হাঁটতে বেরিয়ে চায়ের দোকানে বেঞ্চে বসে চা খেতে খেতে আকাশবাণী কলকাতা ক কেন্দ্র থেকে প্রচারিত প্রাত্যহিকী শোনা হচ্ছে, কার চিঠি কেমন হয়েছে সেই বিষয়ে চলতে চলছে এরা আলোচনা বা বিশ্লেষণ। এরই মধ্যেই এক বন্ধু বলল, এই একটা ম্যাগাজিন বের করলে কেমন হয়। তার প্রস্তাব মতো আমরা হই হই করে নেমে পড়লাম ম্যাগাজিন বের করার যাবতীয় কার্যকলাপ সেরে ফেলতে। লেখা জোগাড় সম্পাদনা সব মিলিয়ে একবারে এলাহি কাণ্ড। অবশেষে বের হলো ভোরের রবি সাহিত্য পত্রিকা, আমাদের প্রিয় ম্যাগাজিন। বাহ, এটা তো বেশ ভালো, মানে অনেক রকম চিঠি পড়লাম, ম্যাগাজিন কেউ রিলিজ করেছেন সেই যাত্রাটা, সেই চিঠিটা পড়ছি আর কি, মানে আমি পড়ছি। এই নিশ্চয়ই অনেক রকম চিঠি এসেছে, সারা মাস জুড়েই তো চিঠি পড়া হয়েছে। যাই হোক, তো চিঠিতে ফিরি। তারপর কয়েকটা সংখ্যা বের হলো ঠিকই, কিন্তু অর্থাভাবে সে ম্যাগাজিনও পথ হারিয়ে ফেলল। অনুপ্রেরণা এসেছিল আনন্দমেলা, নবকল্লোল, সন্দেশ, দেশের মতো বিখ্যাত সব ম্যাগাজিনের হাত ধরেই। তবে আপনাদের এই যে ইনিশিয়েটিভটা, এটা কিন্তু খুব সুন্দর ছিল, খুব ভালো লাগলো জানতে পেরে। আচ্ছা, আরও একটা চিঠি পড়ে ফেলি। হৃদয়রঞ্জন মুখার্জি কাটোয়া কাছারিপাড়া মুচিপুকুর পার পূর্ব বর্ধমান থেকে লিখেছেন, প্রিয় ভোরাই, আমাদের সমাজে পরিবেশে এবং বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের ম্যাগাজিন লক্ষ্য করা যায়, তবে তাদের মধ্যে সব ম্যাগাজিন সকলের মনের মতো হতে পারে না, কারণ বিভিন্ন জনের পছন্দ বিভিন্ন ধরনের, সকলের রুচি বা মানসিকতা সমান নয়। ছোট থেকেই আমরা লিটল ম্যাগাজিনের প্রতি আমার খুব ঝোঁক। আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের ম্যাগাজিন থাকতো, তাই আমি ছোট থেকে ম্যাগাজিনের খুব ভক্ত। তবে আমি খুব খুশি হয়েছিলাম যখন আমাদের হাই স্কুলে 25 বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ে রজত জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে স্কুল ম্যাগাজিনে আমার লেখা ছাপা হয়েছিল। তখন সেই ম্যাগাজিনটা আমি কখনো আমার কাজ ছাড়া করতাম না, রাতে ঘুমাতে যাওয়ার সময় ম্যাগাজিনটা বুকের ওপর নিয়ে শুয়ে থাকতাম। আসলে শিশু মনের কথা, কল্পনা সবকিছুই থাকে শিশুদের এই লিটল ম্যাগাজিনের ভেতরে। এছাড়াও প্রতি বছর পুজোর বিভিন্ন পুজো বার্ষিকী, পুজো সংখ্যা বের হলে আমি খুব আগ্রহ সহকারে যতগুলো ম্যাগাজিন পেতাম সব পড়ে নিতাম। যারা ক্রীড়াপ্রেমী তাদের জন্য ক্রীড়া বিষয়ক বিভিন্ন ধরনের ম্যাগাজিন, ভ্রমণ পিপাসুদের জন্য ভ্রমণ কাহিনীমূলক বিভিন্ন ম্যাগাজিন, সাহিত্যপ্রেমীদের জন্য সাহিত্য বাসর পত্রিকা, দেশ, নবকল্লোল ইত্যাদি ইত্যাদি, মহিলাদের রান্না বান্নার বিষয়ে, আবার বড়দের জন্য সাধারণভাবে আনন্দমেলা, সিনেমা দেখতে যারা পছন্দ করেন তাদের জন্য, বেতার প্রেমিকদের জন্য অন্বেষা, এরকম নানান ধরনের পত্রিকা অনেকেই পছন্দ করেন। বেশ কয়েকটা চিঠি আমি পড়ে ফেললাম, পড়ে ফেলতে হচ্ছে, তার কারণ প্রচুর চিঠি এসে জমা পড়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, অনেকেই মানে যখন আমরা বলি যে এবার আপনারা চিঠি লিখুন এ মাসে বলে আমরা একটা বিষয় দিই, তখন প্রচুর চিঠি আসে। অবশ্যই আমরা চাই প্রচুর চিঠি আসুক, আপনারা পাঠান আপনাদের লেখা, কিন্তু কি হয় পরপর যখন চিঠিগুলো আসতে থাকে তখন হয়তো আপনি ভাবছেন আমি তো মাসের এক তারিখেই চিঠি লিখে পাঠিয়ে দিয়েছি, কিন্তু সেই চিঠিটা কেন পড়া হচ্ছে না, কারণ হয়তো তার আগেও বেশ কয়েকজন চিঠি পাঠিয়ে দিয়েছেন। আপনি হয়তো ভাবছেন আপনি এক তারিখে বা দু তারিখে বা চার তারিখে চিঠি লিখে পাঠিয়েছেন, কিন্তু হয়তো আপনার চিঠির ক্রমিক সংখ্যা সেই মাসের জন্য হয়তো পৌঁছে গিয়েছে 82 বা 89 বা 52 কিছু একটা, ফলে আপনাকে অপেক্ষা করতে হবে। সবার চিঠি আমরা পড়ে ফেলার চেষ্টা করি, সবার চিঠি আমরা ছুঁয়ে ছুঁয়ে যাই, কারণ প্রত্যেকটা চিঠি এক একটা মুক্তকণা, এক একটা ভালোবাসা। তাই একটু আমাদের সঙ্গে ধৈর্য ধরতে হবে, চিঠি প্রত্যেকের চিঠি আমরা পড়ব। আপাতত একটা গান শোনাবো, গান শুনে ফিরে এসে কথা হচ্ছে, সঙ্গে থাকুন। মহুয়া রয়েছে আজকে ভরাই নিয়ে, আপনাদের চিঠি নিয়ে।

0: কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোনো দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIRFM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM রেইনবো কলকাতা @gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ঠিক তাই, 107 FM রেইনবোতে প্রতি শনি রবিবার আমরা আপনাদের পাঠানো চিঠিগুলো পড়ি। আর জুলাই মাসের জন্য যে চিঠির বিষয় আপনাদের জন্য রাখা হয়েছে ভোরের স্বপ্ন, সেটা নিয়েও নিশ্চয়ই আপনারা চটপট চিঠি লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আচ্ছা, এবার যেটা পড়ছিলাম, যেখানে ছিলাম আমি ছিলাম হচ্ছে এই মাসের চিঠির বিষয়। এবং এই মাসের চিঠি আপনারা লিখেছেন মনের মতো ম্যাগাজিন এই বিষয় নিয়ে। এবার চট করে পরের চিঠিতে আমি চলে যাব। এবার আমার হাতে রয়েছে গোপাল মজুমদারের লেখা চিঠি। গোপালদা লিখেছেন দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে। ম্যাগাজিন হলো নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত একটি পত্রিকা। এই পত্রিকা বিভিন্ন বিষয়, যেমন নাটক, গান, কবিতা, সমসাময়িক ঘটনাসমূহ, হাস্যরস, নানান বিষয়ের উপরে হতে পারে। ম্যাগাজিন বাঙালির বিশেষত মধ্যবিত্তদের মধ্যে একটা প্রভাব বিস্তার করে আছে। বিভিন্ন বয়সকে ভিত্তি করে হরেক রকম ম্যাগাজিন প্রকাশিত হয়। শিশু বয়সের জন্য প্রকাশিত ঠাকুমার ঝুলির গল্প নিয়ে প্রকাশিত ম্যাগাজিন আমি অনেক আগে পড়তাম। পড়তে পড়তে গল্পগুলির ছবির মাধ্যমে মনের কোণে ভেসে উঠত। কিশোর বয়সে আবার টিনটিন, বাহাদুর রায়, ম্যান্ডেসের মতন ম্যাগাজিনগুলো ভীষণ প্রিয় ছিল। একটু বয়সে বিজ্ঞানের খবরাখবর, খেলার বিষয় জানার ঝোঁক বাড়ে, ফলে সেই সময় প্রিয় ম্যাগাজিন হয়ে যায় কিশোর জ্ঞান বিজ্ঞান, কিশোর ভারতী ইত্যাদি। টিফিনের পয়সা বাঁচিয়ে এই সমস্ত ম্যাগাজিন কিনতাম, জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করতাম। আবার কিশোর থেকে যৌবন পেরিয়ে বৃহত্তর জীবনে প্রবেশ করার পর চিন্তা চেতনার বিকাশ এবং সামাজিক অর্থনৈতিক পরিস্থিতির চাপে পরিবর্তন হলো ম্যাগাজিনের প্রচ্ছদের ধরন। দেশ এবং দশের ভালোমন্দ, ক্ষুধা, দরিদ্র, অনাহার, যুদ্ধ, হিংসা, মানুষের কাজ হারানো, ছিন্নমূল হওয়া, এই সময় বিষয় ভীষণভাবে মনকে নাড়া দেয়, ভাবায়। তাদের খবর পাওয়া এবং তার বিরুদ্ধে মানুষের লড়াই সংগ্রামের খবরের জন্য আজ আমার প্রিয় ম্যাগাজিন হলো ফ্রন্টলাইন এবং আউটলুকের মতো ইংরাজি ম্যাগাজিনগুলি। শত মিথ্যার মধ্যে জীবন জীবিকার আসল খবর খুঁজি, এ যেন খ্যাপার পরশ পাথর খোঁজার মতো। ম্যাগাজিনের খবরের মাধ্যমে নিজের চিন্তা চেতনা এবং জ্ঞানকে একটু বাড়িয়ে নিয়ে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করি। গোপাল মজুমদার দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে। বাহ, পরের চিঠি লিখেছেন শ্রাবন্তী দেবনাথ, টাউনশিপ হলদিয়া। শ্রাবন্তীদির লেখা চিঠি। বর্ষার এক দুপুরে বিদ্যুৎ ছিল না, জানলার ধারে বসে অনেকক্ষণ বৃষ্টি দেখার পর যখন আর ভালো লাগছিল না, পুরনো বইয়ের আলমারি খুলে খুঁজতে খুঁজতে হাতে পেলাম কয়েকটা ম্যাগাজিন। দেশ, আনন্দমেলা, সানন্দা, 1920 আর বর্তমান সাহিত্যের মতো বেশ কিছু প্রিয় ম্যাগাজিন। কৌতূহলবশত একটা ম্যাগাজিন খুলতেই যেন অন্য একটা জগতের দরজা খুলে গেল। ধুলোমাখা পাতাগুলো উল্টাতে যেন সময়ের চাকা ঘুরে গেল বেশ কিছু বছর পেছনে। ডাকপিয়নের সাথে সেই

পাতায় খুঁজে পাই শান্তির এক আলাদা ঠিকানা। তাই আমার কাছে মনের মতো ম্যাগাজিন মানে শুধু পড়ার আনন্দ নয়, জ্ঞান, অনুভূতি এবং সৃজনশীলতার এক অবিরাম উৎসব। বাহ, এবার লিখেছেন মঞ্জুলি দাস, বাড়ির নাম দেখুন লিখেছেন কি সুন্দরভাবে, বাড়ি বনমল্লিকা। মানে দিদি, আপনার বাড়ির নাম নিশ্চয়ই বনমল্লিকা, কি সুন্দর লাগে এই নামগুলো জানতে পারলে সত্যি। লিখেছেন হুগলি থেকে, যদিও এরকম সুন্দর সুন্দর বাড়ির নাম পাওয়া যায় শান্তিনিকেতনের রাস্তায় রাস্তায়, তবে দিদিভাই কিন্তু লিখেছেন আমাদের হুগলি থেকে, মগরা হুগলি থেকে লিখেছেন মঞ্জুলি দাস। ভোরের কপিঞ্জল ভোরায় মনের মতো ম্যাগাজিন খুঁজতে গিয়ে স্মৃতির পাতা বাতাসে উড়ে চলল পেছন দিকে, সেই ষাটের দশকে যখন আমি নবম শ্রেণী, যখন আমি সারি দাদুর ঘরে খিলানযুক্ত জানলার ওপর তাকে সযত্নে রাখা ছিল গোটা পঞ্চাশেক দেশ। নামিয়ে দেখি চল্লিশের দশকের সংস্করণ, পৃষ্ঠাগুলো হলুদ হয়ে গেছে, সাবধানে উল্টালেও মরমর করে ওঠে। কি কি বিষয়ের ওপর লেখা ছিল তবে আজ সেটা মনে নেই, কিন্তু পূর্বপুরুষদের দেখানো পথ যেন ছিল শিক্ষার আলো, যেমন দেখায় তেমনই। আজও দেশপত্রিকা আমার পছন্দের তালিকায় অগ্রগণ্য, সবসময় নেওয়া না হলে সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর দেখি নাই ফিরে ধারাবাহিক উপন্যাস যখন চলছিল তখন উন্মুখ হয়ে অপেক্ষা করতাম পরবর্তী সংস্করণের জন্য। যদিও শিল্পী রামকিঙ্কর বেইজকে নিয়ে লেখা দেখি নাই ফিরে ধারাবাহিক উপন্যাসটি অসমাপ্ত রেখেই লেখক সমরেশ বসু ওপরের ডাকে সাড়া দিতে হয়েছে, একটা জিজ্ঞাসা নিয়েও মন ভীষণভাবে মন জায়গা করে নিয়েছে। এছাড়া উত্তরবঙ্গ থেকে প্রকাশিত তথ্যকেন্দ্র পত্রিকাটিও আমার মনের মতন ম্যাগাজিন ছিল, কোভিড-19 সময় থেকে বন্ধ হয়ে গিয়েছে। তথ্যকেন্দ্র শারদাঞ্জলিতে আমার লেখা দুটো অনুগল্প প্রকাশিত হয়েছিল একসময়। ভ্রমণ পত্রিকাটিও আমার বেশ পছন্দের, এছাড়া সানন্দা, সখী, গৃহকোণ সুযোগ পেলেই উল্টে পাল্টে দেখি। একসময় প্রকাশিত সিনেমা জগতের উল্টোরথ, সিনেমা জগৎ, প্রসাদ, নবকল্লোল কবেই বিলুপ্ত হয়ে গেছে, স্মৃতিটুকু রয়ে গেছে। এখন আনন্দলোক সাপ্তাহিক বর্তমানে কত বিষয়ের ওপর আলোকপাত করা হয়, তবু খুঁজি পুরনোকে। অনেক অনেক শুভেচ্ছা রইল মঞ্জুরি দাস মগরাহুগলি থেকে। বাহ, সুন্দর চিঠি। আচ্ছা, এবার কি লিখেছেন মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে। লিখেছেন মিনতিদি, বলছেন যে কোনো ম্যাগাজিনের পাতা উল্টাতে আমি ভীষণ ভালোবাসি, সে ট্রেনেই হোক বা বাসে কিংবা বাড়িতে। তবে আমাদের স্বাধীনতার আগে যে পত্রিকাটির জন্ম হয়েছিল 1933 সালে, সেই দেশ পত্রিকা আমার প্রিয়। সেই কবে ছয়ের দশকের কথা বলছি যখন এই পত্রিকাটি নিয়ে কাড়াকাড়ি চলতো আমার আর এক বৌদির সঙ্গে। বইটি হাতে পেলে সোজা দুজনে ছাদে চলে যেতাম, লক্ষ্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা ধারাবাহিক সজারুর কাঁটা উপন্যাসটি, যেটি বেশ রোমাঞ্চকর এবং লোমহর্ষক ছিল। তারপর একে একে শঙ্কর, সমরেশ বসু, সুনীল ও শক্তিকে একই ফ্রেমে বন্দী অবস্থায় দেখতাম, তখন সাহিত্য সাগরে ডুবে মণিমুক্তার খোঁজ করতাম। যা পেয়েছি তা আজ জীবনে পাথেয় হয়ে থাকবে। সেই সময় নবকল্লোল পত্রিকাটি বেশ ভালো লাগতো, এখনও ভুলতে পারিনি ডক্টর নিহার রঞ্জন গুপ্তর উল্কা উপন্যাসটি। সমরেশ বসুর দেখি নাই ফিরে অসমাপ্ত উপন্যাসটিও আজ মনে বড় ব্যথা দেয়, যদিও সমাপ্ত করেছিলেন উপন্যাসটি তারই এক প্রিয়জন। বর্তমানে পূজার সংখ্যাগুলো পূজার অনেক আগে প্রকাশিত হয়ে যায়, সংখ্যাটি পূজার সংখ্যা কয়েকটি পূজার সংখ্যার সঙ্গে দেশপত্রিকা অবশ্যই টেবিল আলো করে থাকে। আজ আশির চোখ চৌকাঠে দাঁড়িয়ে সারা বছর প্রিয় ম্যাগাজিনগুলোর পাতা উল্টে যাই, মাঝে মাঝে বুক শেলফ খুলে বহু বছর আগের পত্রিকাগুলোতে চোখ বুলানো আমার খুব প্রিয় অভ্যেস। ইচ্ছা আছে জীবনের শেষ দিন পর্যন্ত আমার মনের মতন ম্যাগাজিনগুলো পাতা যেন উল্টে দেখতে পারি। মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে। বাহ, এই সমস্ত চিঠিগুলো পড়লে না সত্যি মনটাই আনন্দে ভরে যায়। বেশ, এবার পরের চিঠি লিখেছেন অসীম কুমার ভূঁইয়া হলদিয়া পোর্ট পূর্ব মেদিনীপুর থেকে। অসীম কুমার ভূঁইয়া লিখছেন, মনের মতো ম্যাগাজিন আমাদের সবচেয়ে বিশ্বস্ত এবং একনিষ্ঠ এক সঙ্গী। এটি কেবল জ্ঞানের আধার নয়, মনের আধার, অজ্ঞানতাকে দূর করে এক প্রশান্তিময় জগতের সন্ধান দেয়, চিন্তাশক্তিকে সমৃদ্ধ করে। আমাদের একঘেয়েমি জীবনের নিত্য নৈমিত্তিক ঘাত প্রতিঘাত, সুখ দুঃখ, ব্যথা বেদনা, অবসাদকে দূরীভূত করে নির্মল আনন্দ দেয়, কল্পনা শক্তির বিকাশ ঘটে এবং একাকিত্বের সেরা বন্ধু হয়ে ওঠে। কবিগুরু বলেছেন, বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো, জ্ঞানের প্রসারে বইয়ের কোনো বিকল্প নেই। তাই বই হোক বা ম্যাগাজিন হোক, যদি মনের মতন হয় তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়ে মানসিক চাপ কমাতে এবং চিন্তাশক্তি বাড়াতে ভীষণ সাহায্য করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ম্যাগাজিন বা বই পড়া মানসিক চাপ কমাতে যোগব্যায়ামের মতোই কার্যকর।
তাছাড়া

ম্যাগাজিন পড়ার মাধ্যমে ঘরে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তে বা কল্পনার জগতে ঘুরে আসা যায়। সবশেষে একটা কথা না বললেই নয় যে এক একজনের মধ্যে মনের মতো ম্যাগাজিন এক এক রকম হতে পারে, সে বিষয়ে সংকট সন্দেহ নেই। তবে আমার মনের মতো ম্যাগাজিন চাঁদ মামা শুকতারা হলেও শৈশবের সেই দেওয়াল ম্যাগাজিনও আজও খুব মনে গভীরভাবে দাগ কাটে। অসীম কুমার ভূঁইয়া হলদিয়া পোর্ট পূর্ব মেদিনীপুর থেকে সেই চিঠি পড়ছিলাম। আচ্ছা, এবার লিখেছেন আনন্দময়ী মুখোপাধ্যায় কলকাতা 74 থেকে। পিতামাতা চিরকল্যাণকামী, তাদের ঋণ কখনো শোধ করা যায় না, সন্তান চিরকাল ঋণ থেকে যায়। গত কষ্ট যত্নে মা বাবা বড় করে তোলেন সন্তানকে, সেই ঋণ কখনোই শোধ করার কথা ভাবাও যায় না। মা নিজের গর্ভে ধারণ করেছেন। আচ্ছা, আচ্ছা, একটা চিঠি এসে গিয়েছে, সেটা অন্য বিষয়ের চিঠি, লিখেছিলেন আনন্দময়ী মুখোপাধ্যায়। এইটা এইবারের বিষয়ের চিঠি নয়, এটা এত চিঠি সেই চিঠির মধ্যে এই চিঠিটা মিক্স হয়ে চলে এসেছে। সাধারণভাবে আমরা চিঠিগুলো বেশ ভালোভাবে রিভিউ করি, তার মধ্যেও এসেছে। বেশ, ঠিক আছে, আনন্দময়ী দিদি আপনি যদি শোনেন তাহলে আপনাকে ভালোবাসা জানাই, আর নিশ্চয়ই পরের বার আপনি আবারও চিঠি লিখবেন, তখন সেই চিঠি নিশ্চয়ই আমরা পড়ব। আচ্ছা, এবার পরের চিঠিতে চলে যাই। মনের মতো ম্যাগাজিন ছিল বিষয়ে, লিখেছেন দেবাশিস খাঁ কোন্নগর ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে। ঘাটালের কোন্নগর, আচ্ছা, ম্যাগাজিন একটি শিল্পকলা, এটি তিন প্রকার হয়। এক, সাধারণ আগ্রহে, সাধারণ পাঠকের উদ্দেশ্য কথা মাথায় রেখে, বিশেষ আগ্রহে, নির্দিষ্ট বিষয়ের ওপর তৈরি। আবার পেশাদার ম্যাগাজিন, এগুলো সাধারণত ব্যবসা, একাডেমিক জার্নাল এবং শিল্প কারিগরিক বিষয়ক হয়। প্রতিদিন আমরা দৃশ্যপটে যা যা দেখি সেগুলো মনের মানসপটের স্মৃতিতে ধরে থাকি। কিছু কিছু জিনিস সারা জীবন মনে থাকে, আবার কিছু জিনিস বিস্মৃত হয়ে যায়। মন আমাদের খুবই চঞ্চল, সব কিছুকে সারা জীবন মনে রাখতে পারে না, কারণ এগুলো লিখিত আকারে থাকে না, শুধু মস্তিষ্কের স্মৃতিঘরে জমা থাকে। সত্যি তেমন সুন্দর লেখা কোনো ম্যাগাজিন যদি পাই তবে সেটা সারা জীবন মনে থাকে। ছোটবেলায় শুকতারা, হাঁদা ভোদা, বাটল দি গ্রেট, অরণ্যদেব, সন্দেশ পত্রিকার ম্যাগাজিনে প্রকাশিত কার্টুনগুলো ভীষণ মন দিয়ে পড়তাম। টিভিতে টম অ্যান্ড জেরি, নোটে ফোনটে, ডোরেমন কমিক্সগুলো জীবন্ত আকারে দেখে মন ওই দেশে চলে যায়। টম অ্যান্ড জেরির গল্পে ইঁদুর বিড়ালের লুকোচুরি খেলায় বিড়াল কিছুতেই ইঁদুরকে জব্দ করতে পারে না, উল্টে নিজেই ইঁদুরের কাছে জব্দ এবং নাকাল হয়। নোটে ফোনটের গল্পেও কেল্টু ওদের জব্দ করলে শেষকালে হার মেনে যায়। এখন মোবাইলে বিভিন্ন অ্যাপসে ম্যাগাজিন সকল চরিত্রগুলো জীবন্ত আকারে ফুটিয়ে তোলা হয়, যা দেখি শৈশব বয়সে মন এখনও ফিরে যেতে চায়। বাহ, দেবাশিস খাঁ চিঠি আমি পড়ছিলাম। আচ্ছা, এবার একটা ছোট চিঠি আছে, সেটা পড়ে ফেলি। চৈতালি মণ্ডল লিখেছেন সুন্দরবন কোস্টাল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। প্রিয় ভোড়াই, শৈশবে ম্যাগাজিন শব্দের সঙ্গে পরিচয় ঘটার পূর্বেই পরিচিত হই তার সঙ্গে, তারপর কাটলো দীর্ঘ সময়, এখন তো সে আগের মতো প্রিয়। যদিও তার বর্তমান রূপ বা কলেবর আমার অজানা, তবুও তার পুরনো সংখ্যাগুলি কয়েকটি সংকলন সংগ্রহ করে রেখেছি, সেটা হচ্ছে শুকতারা। আমার হৃদয়ে সে চিরকাল শুকতারার মতোই জাজল্যমান। উপকূলের এই দ্বীপ অঞ্চলে বাস করে টাটকা ম্যাগাজিন সংগ্রহ করা দুরূহ ব্যাপার, তবু পাঠ এবং লেখালেখির আগ্রহ নিজ চেষ্টায় একটা দেওয়াল পত্রিকার সম্পাদনা করি। নতুন লেখক লেখিকাদের বেশ আগ্রহ, আর আমার শখ চরিতার্থ করতে বেরিয়ে পড়ি কলেজ স্ট্রিট বই পাড়ার উদ্দেশ্যে কিংবা পুস্তক মেলায়। পুরনো ম্যাগাজিনগুলো আমাকে ভীষণ টানে, কিন্তু অপূরণ স্বাদ এবং সামান্য স্বাদের দ্বন্দ্ব যে চিরকালীন, তাই একটা দুটোতেই সন্তুষ্টি। চৈতালি মণ্ডলের লেখা চিঠি।

0: খবরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: হ্যাঁ, আর ভোরাইতে এখন সময় জানা যাচ্ছে সকাল 6:34 হয়ে 40 সেকেন্ড। মহা রয়েছে নিয়ে ভোরাই পড়ছিলাম আপনাদের লেখা সমস্ত চিঠি, আর এবার পরের চিঠি, যে চিঠি লিখে পাঠিয়েছেন সর্বাণী আদক। সর্বাণীদি লিখছেন, ম্যাগাজিন আমাদের ভবিষ্যতে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিশেষভাবে উপযোগী। এটি আমাদের লেখা সৃজনশীলতা, অধ্যবসায়, শব্দভাণ্ডার এবং জ্ঞানের বিকাশ ঘটায়। এই সাময়িক পত্রিকা সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, বার্ষিক প্রভৃতি নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রকাশিত হয়। এই মাসে তোমাদের বিষয় ভাবনা থেকে আমার মনের মতো ম্যাগাজিন স্কুল ম্যাগাজিনের কথা খুব মনে পড়ে গেল। স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মচারীদের লেখা সব কিছু নিয়েই থাকে। ছাত্রাবস্থায় বইয়ের কঠিন বিষয়বস্তু শিক্ষক মহাশয় নানান ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আয়ত্ত করতে হতো। তখন স্কুল ম্যাগাজিনে নিজেদের কোনো বিষয়ে প্রকাশিত লেখা পড়তাম, তখন যে কী ভয়ানক আনন্দ পেতাম তা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। একদমই ঠিক কথা, স্কুল ম্যাগাজিন স্কুলের গুরুত্বপূর্ণ অংশ। স্কুলের আদর্শবাণী ঐতিহ্যকে প্রতিফলিত করে। দেখেছি স্কুলের ছাত্রী অবস্থায় বা নিজের শিক্ষকতা জীবনে প্রধান শিক্ষক বা অন্য শিক্ষকদের এই ম্যাগাজিন প্রকাশনের ব্যাপারে ভূমিকা ছিল অপরিসীম। কেননা তাঁরা এই ব্যাপারে ছেলেমেয়েদের যথাসাধ্য সহযোগিতা করতেন, অনুপ্রাণিত করতেন যাতে তারা ভবিষ্যতে আরও ভালো লেখালেখির অধিকারী হয়। এতে ছেলেমেয়েদের লেখার বিষয়বস্তু সহজ করে উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটায়। স্কুল ম্যাগাজিন ছেলেমেয়েদের ভবিষ্যতের ভালো লেখক লেখিকা হিসেবেও গড়ে তোলার ভিত্তি প্রস্তর। কম বয়সী ছাত্রছাত্রীরা নিজেদের প্রকাশনা দেখে খুশি হয়, উদ্বুদ্ধ হয়, নানা জানা অনজানার বিষয় থাকে, আনন্দদায়কও বটে। জীবনের প্রায় শেষ দিকে এসে এই ম্যাগাজিন সত্যিই মনে রাখার মতন, কারণ পুরনো সেই স্মৃতি বিজড়িত অনুভূতি এবং স্কুলের পরিবেশের কথা এর মধ্যে রয়েছে। বেশ, সর্বাণী আদকের লেখা চিঠি পড়ছিলাম এতক্ষণ, এবার একটা একেবারে ছোট্ট পুচকি চিঠি এসেছে। ভানুমতি মোদক লিখেছেন, তোমার বিষয় শোনে আমার মেয়েবেলার কথা মনে উঁকে দিয়ে যায়। স্কুলের বাৎসরিক পরীক্ষা হয়ে গেলে যে 2 মাস স্কুল বন্ধ থাকতো, তখন আমি শুকতারা এবং সুখী গৃহকোণ ম্যাগাজিন পড়তাম। পড়তে পড়তে যেন নেশায় পড়ে গেছিলাম। এই দুটোর মধ্যে সবচেয়ে মনের মতো ম্যাগাজিন ছিল শুকতারা, কারণ সত্যজিৎ রায়ের বাঁটুল দি গ্রেট এবং ঢুনটে ভুনটে মন ছোঁয়া দিয়ে যেত। তাদের ছোটোবেলার জীবনে ছিল ভীষণ কৌতুকময়। আমি ছোটো ছিলাম, বেশ মজা লাগতো। বর্তমানে সেরকম কোনো ম্যাগাজিনের মধ্যে সেরকমভাবে হাসি পাইনি। আমার বয়স 67 আর ম্যাগাজিন পড়ার মতো চোখের দৃষ্টি নেই বন্ধু, তবু খুব আনন্দ লাগে ছোটোবেলার কথা মনে পড়লে। বাহ, ভানুমতি মোদক লিখেছেন অযোধ্যা বাঁকুড়া থেকে। বেশ,

এবার লিখেছেন গোকুল মাইতি ক্ষীরপাই পশ্চিম মেদিনীপুর থেকে। কি পড়ছিস খোকা? একটা ম্যাগাজিন মা। ওসব ম্যাগাজিন পড়ে কি হবে, স্কুলের বই পড়ো। মা, এটা কলকাতা থেকে প্রকাশিত একটা নামি পত্রিকা, আমার মনের মতো ম্যাগাজিন। এতে ছোটদের জন্য ছড়া, কবিতা, গল্প, ভ্রমণ কাহিনী, বিজ্ঞানের খবরাখবর থাকে। এটা পড়ে কত কি জানতে পারি। প্রিয় ভোরাই, রুচিসম্মত একটা ভালো ম্যাগাজিন ছোট বড় সবার মনের জন্যেই তার গুরুত্ব কিন্তু অপরিসীম। এমন পত্রিকা পাঠিয়েই তো মানুষ বিনোদন লাভ করে, মননের উৎকর্ষ সাধিত হয়, একটা নান্দনিক দিগন্তের উন্মোচন ঘটে। কবিতাপ্রেমী, গল্পপ্রেমী, উপন্যাসপ্রেমী, ভ্রমণ কাহিনী প্রেমী যে যার মতো করে হৃদয় তৃষ্ণা মেটাতে পারে। এই সমস্ত পত্রিকা পাঠে ছোটদের ক্ষেত্রে স্কুল পাঠ্যের বাইরে যেমন সার্বিক বিকাশের সুযোগ থাকে, তেমনই ছোটদের মনে সৃজনশীল আগ্রহেরও উন্মেষ ঘটে। আজকাল শহর থেকে নামি দামি পত্রিকা শুধু নয়, গ্রাম মফস্বল এলাকা থেকে দৃষ্টিনন্দন শৈল্পিক প্রচ্ছদ এবং মননশীল রচনা সম্ভারে সজ্জিত অজস্র পত্রিকা প্রকাশিত হয়। পাঠক মনের আনন্দ ব্যতী রেখেও গ্রামগঞ্জের উদীয়মান অনেক অনামী লেখক লেখিকা এই সমস্ত পত্রিকার মাধ্যমে তাদের সৃষ্টি সুখের বাসনা মেটাতে পারেন। কত প্রথিতযশ সাহিত্যিক প্রতিষ্ঠা লাভ করেছেন এই সমস্ত ছোট সাহিত্য পত্রিকার প্রথম হাতেখড়ির মাধ্যমে। আমাদের এই এলাকা থেকেও স্থানীয়ভাবে অজস্র পত্রিকা প্রকাশিত হতে থাকে। ইতিমধ্যে সৃজন নামের একটা পত্রিকা রাজ্যের সারা সাহিত্য পত্রিকা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। দেশবন্দনা নামের পত্রিকাটিও প্রকাশ্যে শতবর্ষ অভিমুখে এগিয়ে চলেছে। এদের সঙ্গে যুক্ত থেকে নিজেকে মেলে ধরতে পেরে আমি গর্ববোধ করি। বেশ, লিখেছেন গোকুল মাইতি ক্ষীরপাই থেকে। এবার কে লিখেছেন? লিখেছেন সমীর কুমার শেঠ খামারপাড়া বাঁশবেড়িয়া হুগলি থেকে। মনের রং পাল্টানোর সঙ্গে সঙ্গে পছন্দ হয়ে ওঠে বহুরূপী। শৈশবের পছন্দের ম্যাগাজিন শুকতারা সন্দেশ হলেও জুবায় ছিল স্পোর্টস ম্যাগাজিন, গার্হস্থ্য জীবনে নবকল্লোল, পরবর্তী সময়ে ধর্মনীতি, রাজনীতি, সমাজনীতি, দর্শন, বিজ্ঞান, কৃষি, শিল্প, সাহিত্য, ইতিহাস, ভ্রমণ, নানান বিষয়ের ম্যাগাজিন আমার মনের প্রিয় ম্যাগাজিন হয়ে উঠল। যেহেতু মনের বোধশক্তি, বিচার শক্তি, দায় দায়িত্ব, কর্তব্যবোধ মনের গভীরে ডুব দিতে চায় আর তুলে আনতে চায় মণিমাণিক্য, তাকে যাচাই করতে করতেই মন পরবর্তী সময় অতিবাহিত করতে চায়। তার একটু পরও সেদের সমাজ সংকটে পরবর্তী প্রজন্মকে যদি কিছু দিয়ে অনুপ্রাণিত করতে পারি, এই রকম অনেকেই পত্রিকা অবশ্য এখন রয়েছে, যেমন উদ্বোধন, এছাড়াও মনটানে, তত্ত্ববোধিনী, তত্ত্বমসি, সোমসার ইত্যাদি। বর্তমানে ওয়ান ডে ক্রিকেট নিয়ে যেমন উন্মাদনা টেস্ট ম্যাচে অনেকটা পেছনের সারিতে, তেমনি সাহিত্যে অনুগল্প বা আমেরিকান লেখক জয়েস ক্যারলের ভাষায় ইভোক ইমোশনস ইন দ্য স্মলেস্ট টাইটেস্ট স্পেস সম্বন্ধে আগ্রহ নিরসন করলো মাসিক সাহিত্যপত্র মুদ্রা। প্রথম বর্ষের প্রথম সংখ্যাটি মনের মতন ম্যাগাজিনে বিশেষ করে স্থান করে নিয়েছে। সকল ভোরাই বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শ্রী সমীর কুমার শেঠ বাঁশবেড়িয়া থেকে। বেশ, আচ্ছা, এরপর লিখেছেন ডক্টর সুবল দাস দাঁতঘর ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে। লিখেছেন দিশারি ভোরাই, মনের মতো ম্যাগাজিন কিনতে ব্যাকুল হয় মন, না কিনলে হজম হয় না, মন গুড়গুড়ায় সারাক্ষণ, বিয়ের গাড়িতে চলতে প্রিয় লেখার টানে শব্দগুলো দোলা দেয় ক্লান্ত আকুল মনে প্রাণে, পরে হোক নাই হোক তবু টেবিল জুড়ে থাকে, মনটাকে উস্কে দিয়ে একটু পড়তে শুধু ডাকে, সাহিত্য জীবনশৈলী থাকে ম্যাগাজিনের পাতায়, সংস্কৃতির সুবাস ছড়ায় কত মনের আঙিনায়, ভ্রমণ নিয়ে যায় সুদূর কত শত প্রাচীন ঠিকানায়, জ্ঞান বিজ্ঞানের রহস্য সব ম্যাগাজিনেই পাওয়া যায়, খেলার আসর মাঠের খবর উত্তেজনার পারদ চড়ায়, শৈশবের পাতা পড়তে পড়তে মন চলে যায় ছোট্টবেলায়, ডিজিটাল ব্যস্ত যুগে স্ক্রিনের আলোয় চোখ ক্লান্ত, ম্যাগাজিনের পাতার ছোঁয়ায় চঞ্চল মন হয় শান্ত, ম্যাগাজিন কেবল পাতা নয় মুক্ত হাওয়া নির্মল, আকাশ বাঁচিয়ে রাখে পাঠক সত্তার ভালোবাসার আশ্বাস বিশ্বাস, শতকাজের কোলাহলে ম্যাগাজিনের প্রাণের আশা, কাগজের বুকে লুকিয়ে থাকে গুণীজনের দিব্য ভাষা, সেরার সেরা অমূল্য ধন ম্যাগাজিন এক পরম আশ্রয় যার পাতায় পাতায় সত্য সুন্দর মানবতা আলোচনায়। বাহ, ডক্টর সুবল দাস লিখেছেন জলপাইগুড়ি থেকে। এবার পরের চিঠি, কিশোর ব্যানার্জি লিখেছেন ঘোর দৌড়চটি উদয়চল পাড়া শ্রীপল্লী পূর্ব বর্ধমান থেকে।
কি লিখছেন, লিখছেন, আমার অন্তরের হৃদয়ে যারা ভালোবাসা দিয়ে আমার মনের রঙিন পত্র লেখা শুরু করি, এই ম্যাগাজিন শব্দটা আমার মনের মধ্যে গোলাপের প্রেমের আহ্বান জানায়। আমি স্টলে গিয়ে রঙিন ম্যাগাজিন সন্দেহ করি, আমার দৃষ্টি কেড়ে নেয় রঙিন আনন্দ মেলার রংজঙে ছবি দেখে কুড়িয়ে নিলাম, আনন্দের উত্তাল ঢেউ এসে আমাকে ভিজিয়ে দিল। তাও তখন ম্যাগাজিন খুলিনি, খুলতেই চোখে পড়ল আদা ওদা, আর তাতেই ঢেউয়ের স্রোতে আমার মনটা যেন টেনে নিয়ে চলে গেল। আমি হাতা পোতাকে পেয়ে স্রোতে সাঁতার কাটতে শুরু করেছি, তাও তো মলা টুলটাইনি। এরপর আছে কিশোর ভারতী, সুকুমার রায়ের আবোল তাবোল, আমার মনটা যেন কিশোরের মতো আনন্দে আহ্লাদে আটখানা, কি না হতে পেরেছে। কৃষ্ণের লুকিয়ে ক্ষীর খাওয়ার মতো আমার মনের অবস্থা, ধেই ধেই করে নাচতে মন চাইছে। আমি প্রৌঢ় থেকে কৈশোরে নেমে এসেছি, আর কিশোর ভারতী আবোল তাবোল পড়ার যে বয়স আমার তা তো নেই, কিন্তু মনের বলে এই কিশোর মন যেন হারিয়ে না যায়, তাই মন বড় দুর্লভ। তবে যেখানে যাই বইমেলা হয়, আমি মন থেকে ছুটে যেখানেই বইমেলা হয় সেখানে আমি ছুটে যাই। কি আনন্দ, মনের আবেগে সুর বেরিয়ে আসে, এই আকাশের ফুল ফুটেছে দেখো, ফুলটা আমাকে যেন কেমন দেখে হাসছে। তবে এখন আর কি বলবো, আমি ভালোই আছি। যাই হোক, কিশোর ব্যানার্জির চিঠিই পড়ছিলাম এতক্ষণ, অনেকগুলো চিঠি পড়লাম, একটা গান শুনি, গানটা শুনে ফিরে এসে চট করে তারপরে কথা হবে আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন, এখন শুভমিতার গান।

কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোনো দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে

0: 9903659992 এই নাম্বারে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com এ। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ঘোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM Rainbow তে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM Rainbow তে। ভোরাই ভোরাই 107 FM Rainbow তে।
2: হ্যাঁ, ভোরাইতে রয়েছেন আপনি, মহুয়া রয়েছি আপনাদের সঙ্গে। আমার হাতে প্রচুর চিঠি আর সময় মোটামুটি 11:30। ওরে বাবারে, দেখি কতটা চিঠি আমি শেষ করতে পারি। সবকটা চিঠি ছুঁয়ে অবশ্যই আমি যাব, কিন্তু হয়তো সবকটা চিঠি পুরোটা জানি না কতটা পড়তে পারবো, চেষ্টা করছি। এবার লিখেছেন ডক্টর তপন কুমার দলুই, কোথা থেকে, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন তপন কুমার দেলুই। ছোটবেলায় আমি যখন তৃতীয় শ্রেণীর ছাত্র ছিলাম, তখন বাবা একদিন অফিস থেকে ফেরার পথে আমার জন্য একটা ম্যাগাজিন হাতে তুলে নিয়ে এসেছিলেন। তার নাম সন্দেশ। আমি নামটা থেকে অবাক হয়ে গেছিলাম। সন্দেশ তো মিষ্টি হয়, আমি বহুবার খেয়েছি, কিন্তু বইয়ের নাম সন্দেশ? পাতা উল্টোতে উল্টোতে কত বিচিত্র ছবি, ছড়া, কবিতা, গল্প, ভ্রমণের কথা পড়লাম। আর বাবাকে বললাম এসব আমি পড়বো, বাবা বললেন হ্যাঁ। আমি তো আনন্দে আটখানা, পড়তে শুরু করলাম, ছাড়তেই মন চাইছিল না। আমার বাড়ির কাছে লাইব্রেরি, সেখানে গিয়ে চাঁদ মামা, শুকতারা, আনন্দমেলা, কিশোর ভারতী পড়তাম। দশম শ্রেণীতে পড়ার সময় স্কুলের লাইব্রেরিতে জ্ঞান বিজ্ঞান পত্রিকাও পড়তাম। মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় নবকল্লোল, দেশ পত্রিকা পড়তাম। কিশোর জ্ঞান বিজ্ঞান, গণবিজ্ঞান, আনন্দধারা এসব ম্যাগাজিনেও আমি লেখালেখি করি। ম্যাগাজিন পড়তে এবং লিখতে আমার ভারী ভালো লাগে। নমস্কার আন্তে, ডক্টর তপন কুমার দলুই পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। আচ্ছা, এবার লিখেছেন শ্যামল হালদার। শ্যামলদার চিঠি পড়ি। শ্যামলদার লিখেছেন রামপুরহাট বীরভূম থেকে। ভোরাইয়ের বন্ধুদের একরাশ শুভেচ্ছা। এবার বিষয় নিয়ে লিখতে গিয়ে ফিরে গেলাম সেই দিনগুলোতে, যখন শুকতারা না পেলেই হুইলার্স চলে গিয়ে কাকুর উপর খুব রাগ অভিমান ঝরে পড়তো। কাকু বোঝানোর চেষ্টা করতেন এই দু একদিনের বেশি লাগে আমাদের মতো ছোট্ট মফস্বলের ক্ষেত্রে, তবে পাবে অবশ্যই। একটু বড় হলাম তখন কিশোর ভারতী, আর একটু বড় হতে ফিল্ম ম্যাগাজিনে পিন না খুলি পাতা উল্টানোর চেষ্টা করতে কাকুর গম্ভীর কণ্ঠস্বর, অনেক দাম, ছিঁড়ে ফেলে কিন্তু টাকা লাগবে, ভয়ে সরিয়ে রাখলেও মন চাইতে একটু খুলে দেখি, টাকা লাগলেও অসুবিধা নেই, কিন্তু সেই ম্যাগাজিন যে বাড়িতে নিয়ে যাওয়া বাঘের সম্মুখীন হওয়ার চেয়ে কঠিন। ইতিমধ্যে আনন্দমেলা ছোটদের আর দিদিদের সানন্দ চোখ বলে একটু আতেল ভাবে এসে যেতেই সাগরময় ঘোষ সম্পাদিত দেশ দীর্ঘদিন গ্রাহক ছিলাম, এই কারণেই এখন মোবাইল নামক এক আপদ সকলের সঙ্গে এই বুড়োদেরও মাথা খাচ্ছে। ইংরাজি উইকলি কিন্তু বেশ মনের মতো ছিল, পূজার সংখ্যা 2-3টি একসঙ্গে নেওয়া, বিশেষ করে দেশ, অগ্রিম দাম ফেলে নিতে হতো, এতটাই সমৃদ্ধ একটা পত্রিকা বা ম্যাগাজিন। জীবনের গতির সঙ্গে তাল মিলিয়ে মন পাল্টেছে মনের মতো ম্যাগাজিন, আর অসংখ্য ম্যাগাজিনের মজে গিয়েও বলি আমার প্রিয় ম্যাগাজিন সেটাই যেখানে আমার প্রথম লেখাটি প্রকাশ পেয়েছিল। ছাপার অক্ষরে নিজের নাম দেখে খুবই পুলকিত হয়েছিলাম। বাহ, শ্যামল হালদার নিশ্চিন্তপুর রামপুরহাট বীরভূম থেকে লিখেছিলেন, মোবাইলকে আপদ বলেছেন। সত্যি মোবাইল কিন্তু আমাদের ভীষণভাবে সময়টা ব্লক করে দেয়, কতটা সময় যে চলে যায় ঝরঝর করে বুঝতে পারা যায় না। যাই হোক, চঞ্চল পাণ্ডের চিঠি এবার পড়বো। হেমপ্রভা কুটি, নওদা ব্লক, মুর্শিদাবাদ থেকে। বর্তমান প্রযুক্তি নির্ভর জীবনে শরীর এবং মনকে ভালো রাখার উপায় বাতলে দেয় যে ম্যাগাজিন, তা হলো আমাদের অত্যন্ত প্রিয় আজকাল সুস্থ। প্রতি মাসের শুরুতেই পত্রিকাটি হাতে না পেলে আমার মন সত্যি খারাপ হয়ে যায়। এটি কেবল একটা ম্যাগাজিন নয়, বরং সুস্থ জীবনযাপনের একটা বিশ্বস্ত গাইড বা নির্দেশিকা। পত্রিকাটি প্রত্যেকটি পাতায় তথ্যের ভাণ্ডার থাকে, বিশেষজ্ঞদের লেখা, স্বাস্থ্য বিষয়ক সহজ সরল পরামর্শ, পুষ্টিকর খাদ্যাভ্যাস, শরীরচর্চা, মানসিক চাপ মুক্তির নানা কৌশল, বিশেষ করে ঘরোয়া উপায়, রোগ নিরাময়ের কলাম, পুষ্টি ডায়েট চার্ট আমার খুব ভালো লাগে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সাধারণ মানুষের বোঝার উপযোগী করে উপস্থাপনা করা হয়, এবং সুস্থ জীবন গড়ে তুলতে আজকাল সুস্থ আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। তাই প্রতি মাসে এই ম্যাগাজিনের জন্য আমি অপেক্ষা করে থাকি। হেমপ্রভা কুটির থেকে লিখেছিলেন চঞ্চল পাণ্ডে।

আচ্ছা, এবার কার চিঠি? হ্যাঁ, এবার একটা ছোট চিঠি পাওয়া গিয়েছে। পাপিয়া দাস পায়রা ডাঙ্গা নদিয়া থেকে লিখেছেন, গ্রীষ্মের রুক্ষতায় সবুজ বন্ধু ভরাই সেই ছোট্টবেলা থেকে আজও আমার ভালোবাসার ম্যাগাজিন পূজা সংখ্যা আনন্দলোক। বিদ্যালয়ে পঠনরত দিনগুলোতে প্রত্যেক বছর পরীক্ষা শুরু হওয়ার সময় ছিল বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই আমাদের প্রিয় ম্যাগাজিন প্রকাশের সময় আসন্ন। আমার মন উৎসুক হয়ে থাকতো পুজো সংখ্যা ম্যাগাজিন হাতে পাওয়ার জন্য। সংবাদপত্র প্রদানকারী কাকাকে শুধু একটাই প্রশ্ন করতাম, আনন্দলোক ম্যাগাজিনটি কি প্রকাশিত হয়েছে, কারণ দুর্গাপুজো মানেই বিদ্যালয়ে এক মাসের ছুটি। এই ম্যাগাজিনে আমার নিঃসঙ্গ জীবনের একান্ত বান্ধবী, এর সাথে আজও জড়িয়ে আছে আবেগ মিশ্রিত ভালোবাসা। তবে চাকরি পাওয়ার প্রস্তুতি পর্বে কর্মসংস্থান অ্যাচিভস মতো ম্যাগাজিনগুলো প্রিয় বন্ধু হয়ে উঠেছিল, কিন্তু দুর্গাপুজোর সময় প্রকাশিত ম্যাগাজিন আজও সমানভাবে খুব টানে। মনের মতো ম্যাগাজিন সেটাই আমার কাছে সেরা পাওনা। বেশ, এবার পরের চিঠি, পরের চিঠি লিখেছেন তপতী বিশ্বাস কর্মকার আসাম থেকে, বরপেটা আসাম থেকে। আজকাল সব কিছুতেই পত্রিকা বের হয়, আর সত্যি বলতে গেলে এসব ব্যবসার একটা মাধ্যমও হয়ে দাঁড়িয়েছে। আগে এসব ছিল গোনাগাথা, পূজোর সংখ্যা, রুদ্র জয়ন্তী, বিহু, এ সমস্ত অনুষ্ঠানে প্রকাশিত হতো, কিন্তু এখন সাপ্তাহিক পত্রিকা, মাসিক পত্রিকা, অনলাইন অফলাইন সব রকম পাওয়া যায়। আমার মতে পত্রিকা পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে, যা বিভিন্ন সৃষ্টির মাধ্যমে মনকে তৃপ্তি দেয়, যেগুলি সবার জন্য গ্রহণযোগ্য। বিজ্ঞাপন থেকে চিত্রাঙ্কন, কবিতা, গল্প সেই সময় সামাজিক মাধ্যমে এভাবে প্রভাব ফেলেনি। তখন আমরা বেশিরভাগ মানুষই ম্যাগাজিনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতাম। কখন কোন পত্রিকা বের হবে তা নিয়ে সবার মধ্যেই কম বেশি উত্তেজনা থাকতো। লেখা জমা দেওয়ার পর অধীর আগ্রহে থাকতাম যদি আমার ম্যাগাজিনে লেখাটা বেরোয়। সময় পেলেই বসে যেতাম সেটা পড়ার জন্য। একই জিনিস যে কতবার পড়েছি, কতবার দেখেছি তারও ইয়ত্তা নেই। শিখতে পারবো সব কিছুই মনের মতন ম্যাগাজিন থেকে। আচ্ছা, এবারে বনানী বিশ্বাস লিখেছেন অভিষিক্তা দুই কালিকাপুর থেকে, মনের মতো ম্যাগাজিন সন্তানের হাত ধরে এলো, টিনটিন, টেলমি ভাই, ইন্ডিয়া টুডে, জিকে, এই সমস্ত ম্যাগাজিনের কথা বলেছেন। রেলওয়ে স্টেশনের সকালে তখন ট্রেন ধরতে ছোটে আমি দৌড়ে বুক স্টলের খোঁজ করি, নিদেন পক্ষে পেপারওয়ালা, সেখান থেকে কখনো সাপ্তাহিক, কখনো পাক্ষিক, কখনো মাসিক পত্রিকা নিয়ে সময় কাটানো। সানন্দা দেশ থেকে শুরু করে সাপ্তাহিক বর্তমান সখী গৃহকোণ আমাকে খুব আকর্ষণ করে। আবার ম্যাগাজিন হলো অনেক নতুন লেখকার লেখিকার আত্মপ্রকাশের নবদিগন্ত। যাই হোক, বনানী বিশ্বাসের লেখা চিঠি পড়ছিলাম। আচ্ছা, এবার কার চিঠি? শেখ জাকির হোসেন বাগবাড়ি হুগলি থেকে বলছেন, আকাশে মেঘের ঘন ঘটা, সকাল থেকে অবিরত বৃষ্টি, আর তোমার কথাই মনে পড়ল ভোরাই, আর লিখতে বসলাম। ছাত্রজীবন থেকে পাঠ্য বইয়ের বাইরে গিয়ে গল্পের বই পড়তে ভাল লাগতো, গ্রামীণ গ্রন্থাগারে সদস্যপদ গ্রহণ করি। তখন প্রথম ম্যাগাজিন ছিল শুকতারা, তারপরে বাঁটুলতি গ্রেট, হাঁদা ভোদা, বাহাদুর বেড়াল, আনন্দমেলা, একসময় নিজেকে ফেলুদা বলেও মনে হতো। তারপর কলেজ জীবনে এসে দেশ পত্রিকা খুব ভালো লাগতো। মধ্যবিত্তের সংসারে টিউশন পড়ানোর সময় পয়সার স্বাদ আহ্লাদ অবশ্য বেশি করতেনি, বন্ধ হয়ে গেল একদিন। জানো ভোরাই, সংসারে সুখের খোঁজে সুখী গৃহকোণ কিনে এনেছিলাম বেশ কয়েকবার। অতীতের সেই দিনগুলোর কথা মনে পড়লে আজও হাসি পায়। আমার যৎসামান্য মনের মতো ম্যাগাজিনের সূচিপত্র তোমার কাছে তুলে ধরলাম, জাকির হোসেনের লেখা চিঠি। বেশ, এবার লিখেছেন মাধব হাজরা। মাধব হাজরাও বলেছেন, রাষ্ট্রায়ত্ত সংস্থায় শাখা অফিসে কর্মরত, মন ভরাতে চাই নানান স্বাদের ম্যাগাজিন, প্রতি মাসে 350-400 টাকা চাঁদা উঠেও সহকর্মীরা, অবসরপ্রাপ্ত সহকর্মীরা মিলে আমরা ম্যাগাজিন রাখতাম। বেশ, এবার পড়বো কার কথা। সাধন মুখোপাধ্যায় লিখেছেন, আচ্ছা আপনারা রাগ করছেন হয়তো, কিন্তু প্রচুর চিঠি এবং সত্যি খুব ভালো লাগে। আপনারা পরের বার আরেকটু আগে চিঠি লিখবেন, চেষ্টা করবো আমরা সব চিঠি পড়ে ফেলার। এবারে প্রচুর চিঠি এসেছে এবং আজকে আমি সকালে বসেছিলাম 33টা চিঠি নিয়ে হাতে। যাই হোক, সাধন মুখোপাধ্যায় অরবিন্দনগর বাঁকুড়া থেকে লিখেছেন পরের চিঠি, নবাঙ্কুর স্কুলের দেওয়াল পত্রিকা, নবাঙ্কুরের কথা বলেছেন সাধনদা। এরপর লিখেছেন সমীর সরকার বেথুয়া ডহরি নদিয়া থেকে, একটা ছোট্ট চিঠি যদিও, অনেক কিছুই লিখেছেন। দেশ ম্যাগাজিনের দায়বদ্ধ তন্নিষ্ঠ পাঠক হিসেবে আমি গর্বিত এবং উপকৃত। বাহ, সমীর সরকার লিখেছিলেন। এবার পড়ব কার কথা, পড়ব নাম কোথায়, সোমনাথ চট্টোপাধ্যায় জয়পুর বাঁকুড়া থেকে লিখেছেন

মনের মতন ম্যাগাজিন সোনালি হরফে জল জল করছে শিরোনাম, আর কিছু শৈশবের কিছু প্রিয় মুহূর্ত এবং অদেখা ভবিষ্যতে দারুণ সব রঙিন নকশা নিয়ে সমস্ত ম্যাগাজিনগুলোর কথা। ম্যাগাজিনটি খাতার পাতার মতো উঠতে শুরু করলো, জানলা দিয়ে বাইরে আকাশে মিলিয়ে গেল, কিছুই খুঁজে পেল না। ক্ষণিকের অনুপ্রেরণা নিজের জীবন নামক ম্যাগাজিন থেকে নিজের মনের মতন করে সাজিয়ে নিতে হবে। আচ্ছা, নিজের জীবনটাকেই সুন্দর করে সাজিয়ে নিতে হবে, তাহলেই সব, এটাই বলেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় লেখা চিঠি। আচ্ছা, শুভাশিস নাথ খুব সুন্দর করে হাতে লেখা চিঠি দিয়েছেন। বাবার বইয়ের আলমারি থেকে অখিল ভারত পত্রিকার 37 বর্ষ নবম সংখ্যা 1912 হস্তগত হলো। সেখানে শ্রী অরবিন্দ বলেছেন, আত্মার সত্যতাই জীবনের একমাত্র সত্য। একটি ঐতিহাসিক ঘটনার উল্লেখ সমস্ত লেখা, আর সব কিছু মিলিয়ে মিশে সুন্দর একটা ম্যাগাজিন। যাই হোক, তো অনেকখানি বক্তব্য রয়েছে, এতটা অবশ্য পড়তে পারছি না, কিন্তু ভীষণ ভালো লাগছে চিঠিটা পড়তে, বিশেষ করে হাতে লেখা চিঠি দেখতে আমার ভীষণ ভালো লাগে। শুভাশিস নাথের লেখা চিঠি লিখেছিলেন এটা কলকাতা 14 থেকে। আচ্ছা, এরপর আরও একটা চিঠি অবশ্য আমার কাছে রয়েছে, দেখি এইটা কে লিখেছেন। পাওয়া গিয়েছে এই যে চিঠিটা, এইটা লিখেছেন শ্যামল হালদার নিশ্চিন্তপুর রামপুরহাট থেকে। ভোরাইয়ের বন্ধুদের একরাশ শুভেচ্ছা, কিশোর ভারতী, দেশ, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে প্রিয় ম্যাগাজিন, মনের মতন ম্যাগাজিন, সমস্ত কিছু নিয়ে ভালো লেগেছে, ভালো থেকেছি আমি। শ্যামল হালদার নিশ্চিন্তপুর রামপুরহাট থেকে লিখেছেন। আচ্ছা, মোটামুটি আজ আমার কাছে যা যা চিঠি জমা পড়েছিল সবকটাই আমি ছুঁয়ে গেলাম, শেষের দিকের চিঠিগুলো অবশ্য পড়া গেল না। আপনাদের সবার চিঠির আমি প্রাপ্তি স্বীকার করলাম, যাদের নাম আমি বললাম, বললামই 33টা চিঠি আমি পড়েছি ইতিমধ্যে। তো না, তার মধ্যে একটা অন্য চিঠি অবশ্য চলে এসেছিলো, 32টা চিঠি আমি পড়েছি। ভালো থাকবেন আপনারা, সঙ্গে থাকবেন, ভোরাই অবশ্যই শুনতে থাকবেন, কিন্তু এখন অবশ্য সঙ্গে থাকবেন, তার কারণ একটু বাদেই ফিরে আসছি নমস্কার কলকাতা নিয়ে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। শুনছেন 107 FM রেনবো, সঙ্গে রয়েছি মহুয়া।

0: ভোরের বার্তা নিয়ে
1: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। সেসেল সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনির সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ সেসেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। ভেনিজুয়েলায় ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1430। বুধবার দক্ষিণ আমেরিকার এই দেশটিতে জোড়া ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের মাঝে উদ্ধারকর্মীরা যখন জীবিতদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হল। পরিবারগুলোর দেওয়া তথ্য অনুযায়ী অন্তত 68,900 মানুষ নিখোঁজ রয়েছে। পূর্ব কলকাতার ফুলবাগান থানা এলাকায় গতরাতে বাদুরিয়ার এক ব্যবসায়ীকে অপহরণ করে একদল দুষ্কৃতী। মুক্তিপণ হিসেবে 1 কোটি টাকা দাবি করে তারা। পরে মুক্তিপণ না পাওয়ায় ওই ব্যবসায়ীর কাছ থেকে নগদ 70,000 টাকা ও সোনার হার নিয়ে তারা চম্পট দেয়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যবসায়ী আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত। ফুলবাগানের শপিং মলে তিনি দুই বন্ধুর সঙ্গে ঘুরতে গেছিলেন। সেখান থেকে বেরোনোর সময় কয়েকজন নিজেদের CID আধিকারিক পরিচয় দিয়ে তাকে অপহরণ করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। লর্ডসে আজ মহিলাদের টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। অস্ট্রেলিয়া 4 ম্যাচে 8 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ এর শীর্ষে রয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
4: ঘড়ি কাটা সময় বলছে 7:03, মহুয়া রয়েছে নিয়ে। নমস্কার কলকাতা,
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে কি চাও তুমি, তাহলে কিন্তু আমি অবশ্যই বলবো এই যে এই সুযোগটা আমি পাচ্ছি রবিবার সকালবেলা, আজকে 28 জুন পেয়েছি, এসে কথা বলবার, নিজের মনের কথা বলবার, নিজের মনের দরজাটা খুলে দেওয়ার এবং সেখানে আরও অনেকটা ভালোবাসা আসতে দেওয়ার, যেখানে হয়তো সবসময় সামনে থেকে না ছুঁয়ে না দেখেও অনেক অনেক অনেকভাবে মন থেকে মন স্পর্শ করে ফেলা যায়, এবং সেই কাজটাই আমরা প্রতিদিন সকালবেলা করি। নমস্কার, সুপ্রভাত, হ্যালো, ওয়েলকাম। আপনি শুনছেন কি শুনছেন, এই যে এক্ষুনি জানতে পারবেন কি শুনছেন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
0: একদম ঠিক, নমস্কার কলকাতা শুনছেন আপনি, সঙ্গে রয়েছি মহুয়া। ঘড়ির কাঁটা বলছে 7:08, আর আমরা একেবারে যাকে বলে একদম রেডি হয়ে গেছি, রেডি স্টেডি গো। রেডি স্টেডি গো তো হয়ে যেতেই হয়, কারণ যেদিন ভোরবেলার ডিউটিটা থাকে, যেদিন সকালবেলা আপনাদের সঙ্গে গল্প করতে আসবার সুযোগ হয়, সেই দিন কিন্তু মানে বেশ মাঝরাত থেকেই কার্যক্রমটা শুরু হয়ে যায়। তার কারণ হচ্ছে অনেকটা সকালবেলা ওঠা এবং তারপরে অফিসের গাড়ি আসা এবং সেই গাড়িতে করে কলকাতা শহরটা ঘুরতে ঘুরতে চলে আসা, সেটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি। এবং বিশেষত এই সকালবেলা কলকাতা দেখার এই যে অভিজ্ঞতাটা, এইটা কিন্তু একেবারে অনন্য। রাস্তার কোনো একটা দোকানে দাঁড়িয়ে একটুখানি চা খেয়ে নেওয়া, কোথাও একটা একটু ঘুরে এসে একটুখানি একটা খবরের কাগজ জোগাড় করে নিয়ে চলে আসা, যেখান থেকে একটু খবর আপনাদেরকে পৌঁছে দিতে পারি। আবার অবশ্য হাতে এখন তো ভীষণ একটা স্মার্টফোন বলে যন্ত্র রয়েছে, যা আমাদের ভীষণভাবে স্মার্ট বানিয়ে দিয়েছে। কিন্তু বিষয়টা হলো, হাতে স্মার্টফোন থাকলে চলবে না দাদা, আপনাকেও বেশ স্মার্ট হতে, মানে আপনাকে স্মার্টার হতে হবে, তার থেকেও বেশি স্মার্ট আপনাকে হতে হবে, তাই না? তবেই তো সেই যন্ত্রটাকে আপনি পরিচালনা করবেন। কিন্তু যেটা যেরকমভাবে পরিবর্তন হয়ে যাক না কেন, একটা জিনিস ভীষণ কনস্ট্যান্ট, এই যে সকাল 7টার সময় যখন আপনি রেডিওটা টিউন করছেন এবং তখন শুনছেন নমস্কার কলকাতা, এবং আপনাদের প্রচুর ভালোবাসা পাঠিয়ে দিচ্ছে ইথার তরঙ্গের মাধ্যমে, এবং আমিও চেষ্টা করছি, আমি চেষ্টা করছি না, আমি দিচ্ছি আমার মনের সেই ভালোবাসা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ইথার তরঙ্গের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুজনে মিলে, মানে আমি আর আপনি, আমাদের দুজনের এই যে জার্নিটা, বা সবসময় আপনি বা বলবো কেন, আমি আর তুমি, আমাদের দুজনের এই যে জার্নিটা, আমরা কিন্তু সুন্দরভাবে পৌঁছে যাব। 3 ঘন্টা থাকবো নমস্কার কলকাতায় নিয়ে তোমার পাশে, তোমার একদম সঙ্গে। 10টা পর্যন্ত থাকছি বলেই দিলাম, 10টার মধ্যে তো থাকবো। তার মধ্যে আমরা কী কী করবো, তার মধ্যে আমরা বেশ খানিকক্ষণ আড্ডা দেবো, আমরা প্রচুর গান শুনবো, আর অনেকগুলো কথা ভাগ করে নেব। আপাতত আরও একটা গান শুনবো, গান শুনে ফিরে এসে তারপর স্ট্রেট চলে যাবো আজকের দিনের ডায়েরিতে। তাই সঙ্গে থাকো, আপাতত প্রিয় মুখার্জির গান শুনতে শুনতে শুরু করবো আজকের নমস্কার কলকাতা।

0: 107 FM Rainbow. Shat Shure Sharade. Shat Shure Sharade.
1: Shunchen. Namaskar Kolkata.
2: Namaskar Kolkata.
1: 107 FM Rainbow te. Namaskar Kolkata.
2: Namaskar Kolkata.
3: Dinner time.
4: ইয়েস, দিনের ডায়েরি নিয়ে ডিরেক্টলি চলে এসেছি আজকে। নমস্কার কলকাতা চলছে, ঘড়ির কাঁটা বলছে 7:16, সময়টাও বলে দিলাম দিনের ডায়েরিতে, দিনের ডায়েরির কোনো শুরুতে। তো আজকের ডেটটা হচ্ছে 28 জুন 2026, 28-06-2026, এই হচ্ছে আজকের তারিখ। বাংলা তারিখের দিকে যদি তাকাই, আজকে হচ্ছে 13-14-33, আজ হচ্ছে শুক্ল চতুর্দশী, মানে আগামীকাল একেবারে চাঁদটা ভরাট হয়ে যাবে এবং জলজল করে একটা সুন্দর চাঁদ দেখা যাবে। তবে সেটা আগামীকালের গল্প, আগামীকাল যিনি আসবেন তিনি নিশ্চয়ই আরও একবার মনে করিয়ে দেবেন। কিন্তু আমরা যেটা করি, দিনের ডায়েরিটা যখন আমরা খুলে বসি তখন আমরা শুধু সেই তারিখটা নিয়ে কথা বলি না, আমরা কথা বলি তার সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন রকম ঘটনা নিয়ে। অনেক সময় ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে আমরা অনেকটা সুদূরে পৌঁছে যাই, অনেকটা অতীতে পৌঁছে যাই এবং সেখান থেকে উঁকি মেরে দেখি যে কী কী আমাদের জন্য ছিল, যেটা আজ তার প্রতিফলন, আজকের দিনে দাঁড়িয়ে সেটার প্রতিফলন আমরা এখনও পাচ্ছি। বেশ কয়েকজন মানুষের নাম আমি করব যাদের জন্মদিন হচ্ছে আজকের তারিখে, যেমন রয়েছেন শিবপ্রসাদ গুপ্ত,

পিভি নরসিংহা রাও, রাজীব বর্মা, যশপাল রানা, এদের জন্মদিন। এবার তাদের সম্পর্কে একটু করে ছোট্ট করে বলি। শিবপ্রসাদ গুপ্ত হচ্ছেন হিন্দি সংবাদপত্র দৈনিক আজ তার প্রতিষ্ঠাতা, এবং তিনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন একজন কারিগরও ছিলেন বলা যেতে পারে। তো তাকে বিভিন্ন সময় আবার জেলেও কাটাতে হয়েছে। তিনি কাশী বিদ্যাপীঠ স্থাপন করেছিলেন, তিনি ভারতমাতা মন্দির স্থাপন করেছিলেন বেনারসে। তো 1883 সালের আজকের তারিখে, মানে 28 জুন, শিবপ্রসাদ গুপ্তের জন্মদিন, তার আজকে জন্মদিন। এছাড়াও আজকে কিন্তু পিভি নরসিংহা রাওয়ের জন্মদিন। তিনি একজন ইন্ডিয়ান লয়ার, পলিটিশিয়ান, এবং সবথেকে বড় কথা, তিনি আমাদের দেশে 1991 থেকে 1996 এই সময় প্রাইম মিনিস্টার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, এবং নবম প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিংহা রাও। তারও কিন্তু আজকে জন্মদিন। আরও একজন অ্যাক্টরের কথা বলতে পারি, যার জন্ম ছিল 1949-এর আজকেরই তারিখে। তিনি হচ্ছেন রাজীব বর্মা। তিনি একজন ভেটারান ইন্ডিয়ান অ্যাক্টর। আর যশপাল রানা বা যশপাল রানা একজন ইন্ডিয়ান শ্যুটার, যিনি একদম নতুন একটা রেকর্ড তৈরি করেছিলেন, 8টা সোনা জিতেছিলেন 1995 কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপে। ভাবা যায়, 8টা সোনা। তো এদের প্রত্যেকেরই আজকে জন্মদিন। সবার জন্মদিনে শ্রদ্ধা জানাই। অনেকেই আজকে নেই, কিন্তু প্রত্যেকের জন্মদিনেই শ্রদ্ধা। আচ্ছা, এবার কিছু মজার গল্প বলি আপনাদেরকে। আজকের ডেটটা নিই, 28th of June, জানেন কী হয়েছিল? 1820 সালের আজকের এই ডেটে প্রমাণ করা হয়েছিল যে টমেটো মোটেও একটা পয়জনাস ভেজিটেবল নয়। টমেটোকে ভেজিটেবল পর্যায়ে ফেলা হবে না ফ্রুট পর্যায়ে ফেলা হবে, সে নিয়েও কিন্তু তর্ক বিতর্ক রয়েছে। তবে এটা যে পয়জনাস না, এটার মধ্যে যে কোনো বিষক্রিয়ার ব্যাপার নেই, সেটা প্রমাণিত হয়েছিল। সেটা কীভাবে কী বৃত্তান্ত সেটা আমি বলছি না, কিন্তু এটা কিন্তু ড্রাফটেড হয়েছিল। দ্য ডেট ওয়াজ টুডেজ ডেট, 28th of June 1820। আচ্ছা, আরেকটু পিছনে যাই, মানে আরেকটু এগিয়ে আসি। ইনফ্যাক্ট 1838-এর আজকের ডেটে কুইন ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়া অফ ব্রিটেন, তাকে আজকের দিনে ক্রাউনটা, মানে করোনেশনটা করানো হয়েছিল ওয়েস্টমিনস্টার অ্যাবে লন্ডনের করানো হয়েছিল। তো সেটাও একটা ঘটনা বটে। এছাড়াও প্রথম আর্লি কমার্শিয়াল স্যাটেলাইট, যার নাম ছিল আর্লি বার্ড, সেটা হচ্ছে ইন্টেলস্যাট 1, সেটা তার কমিউনিকেশন সার্ভিস শুরু করেছিল। বিভিন্ন ধরনের স্যাটেলাইট বিভিন্ন সময়ে লঞ্চ ভেহিকেলের মাধ্যমে ছাড়া হয়েছে, যেগুলো আমাদের পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কমার্শিয়াল স্যাটেলাইট প্রথম আজকেরই ডেটে 1965-এ ছাড়া হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল আর্লি বার্ড বা ইন্টেলস্যাট 1। তো এই সমস্ত ঘটনাবলী সমৃদ্ধ আজকের তারিখটা। বুঝতেই পারা যাচ্ছে বেশ অনেক অনেক রকমের ব্যাপার রয়েছে এখানে। আচ্ছা, এছাড়াও আজকে জানেন তো কি, আজকে হচ্ছে ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ডে, ইন্টারন্যাশনাল ডে ফর ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস। এবার ইন্স্যুরেন্স কেন নেবেন, কী করে নিজেকে আপনি সংরক্ষণ করবেন, মানে রক্ষা করবেন নিজেকে, নিজের পরিবারকে বিভিন্ন রকম অজানা অচেনা রিস্কের কাছ থেকে, সেটা যাতে মানুষে সতর্কভাবে করেন বা সেটা নিয়ে মানুষে যাতে আরও বেশি করে অ্যাওয়্যার হন, তারা জানতে পারেন, সেই জন্যেই কিন্তু আজকের দিনটা। মানে চিন্তা করুন কত রকমের দিন থাকে, তার মধ্যে আজকের দিনটাও এরকম, ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ডে। আরও একটা মজার দিন আছে, সেটা হচ্ছে বডি পিয়ার্সিং ডে। অনেক দেশেই কিন্তু, মানে অনেক দেশের কালচারের মধ্যেই রয়েছে, দেহের বিভিন্ন জায়গায় রং করা হবে। যেমন ধরুন আমাদেরই যেমন বলতে পারি, হাতে মেহেন্দি করা বা নাক বিধানো, কানে বেশ অনেকগুলো দুলঠুল পরা, তো এইটা তো বডি পিয়ার্সিংই হলো। তো সেইটাকে, মানে সেই পুরনো আর্ট এবং কালচারটাকে সেলিউট জানাতে ইন্টারন্যাশনাল বডি পিয়ার্সিং ডেও কিন্তু অনেক সময় পালন করা হয়। আরও একটা মজার কথা বলি, আজকে হচ্ছে টাউ ডে। টাউ টাউ সেটা হচ্ছে, মানে যারা ম্যাথামেটিক্যাল কনস্ট্যান্ট টাউ এর কথা ভাবছেন, একদম ঠিকই ভেবেছেন, আমি ম্যাথামেটিক্যাল কনস্ট্যান্ট টাউ এর কথাটাই বলছি। সেটা হচ্ছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে যারা ম্যাথ এনথুজিয়াস্ট, তাদের জন্য এবং তাদের কথা মনে করে, ম্যাথামেটিক্যাল কনস্ট্যান্টার কথা মনে করে করা হয়েছে। এবার কেন আজকের দিনটাকে বেছে নেওয়া হলো, কারণ টাউ এর যেটা ভ্যালু সেটা অ্যাপ্রক্সিমেট হচ্ছে 6.28, এবং আজকে কি, আজকে হচ্ছে 28 জুন। এবার 6 জুনের জন্য 6, মানে 6th month, এবং 28 তারিখ, তো 6/28, সেই জন্য 6.28 টাউয়ের ভ্যালিউটাকে, অ্যাপ্রক্সিমেট ভ্যালিউটাকে অনার করবার জন্য কিন্তু ম্যাথামেটিক্যাল এই কনস্ট্যান্টটাকে নিয়েও রয়েছে আজকের দিন। হ্যাঁ, তো এরকম মজার মজার এবং নানারকম

অদ্ভুত অদ্ভুত তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এখানে টিউন করতে হবে। কিন্তু কিন্তু কিন্তু কিন্তু আমার বলা এখনো শেষ হয়নি। 28 জুন আজকের ডেটে যদি আপনার যেন জন্মদিন হয় বা আপনার কোনো প্রিয় মানুষের জন্মদিন হয় বা কোনো বিশেষ দিন হয়, আপনার অ্যানিভার্সারি হলো বা আজকের দিনে আপনি বিশেষ কিছু অ্যাচিভ করেছিলেন, সেটার জন্য কিন্তু আপনাকে জানিয়ে অসংখ্য শুভেচ্ছা। কারণ আপনি আছেন, আপনি আমাদের শুনছেন এবং আপনার সঙ্গে জুড়ে রয়েছি আমরা। এইভাবেই কিন্তু এই লিঙ্ক

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: গান মিলান্তি, গান মিলান্তি।
2: এই গানটা শুনবার রিকোয়েস্ট পাঠিয়েছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, তাই এই গানটা রইল আপনাদের জন্য। আচ্ছা, আপনিও যদি মনে করেন কোনো গানের রিকোয়েস্ট পাঠাতে

দিতে চাইছেন তাহলে আমাকে লিখে ফেলতেই পারেন। আমি কিন্তু প্রত্যেক ঘন্টায় ম্যাক্সিমাম দুটো গানের রিকোয়েস্ট নিতে পারি। নাইনটিজের গান থেকে শুরু করে এখনের গান পর্যন্ত যে কোনো গান আপনি শুনতে চাইতে পারেন। খুব পুরনো গান শুনতে চাইবেন না, কারণ এটা এফএম রেইনবো। এফএম রেইনবোতে আমরা নাইনটিজের পর থেকেই জেনারেলি গান প্লে করি, যদি না সেটা কোনো রেট্রো প্রোগ্রাম হয়। আর এই গানটা আপনার জন্য সুভাষ দা স্পেশালি।

0: মামার সঙ্গে তো তুমি যাচ্ছই, ঘড়ির কাটা বলছে 7:30। রয়েছি মহুয়া, অনুপম রায় আর শ্রেয়া ঘোষালের কলকাতা কলকাতা শুনতে শুনতে কোথায় চলে আসলাম, ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটা।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট, নমস্কার কলকাতায় চলে এসেছি। নমস্কার কলকাতায় থাকবো, অনেকটা সময় থাকবো, সকাল 10টা অবধি থাকবো, সেটা তুমি আগেই বলে দিয়েছি। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই আজকে তো নমস্কার কলকাতায় আমরা নানা রকম বিষয় নিয়ে

কথা বলি। তো আজকে এখন এই মুহূর্তে যে জিনিসটা ভীষণ মনে হলো সেটা হচ্ছে যে দেখবেন অনেকেই অনেক অনেক কাজের পরে ভীষণভাবে বলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো, খুব সুন্দর, খুব দারুণ একটা ব্যাপার। কথায় কথায় আপনাকে থ্যাংক ইউ বলবে, কথায় কথায় আপনাকে স্যার ম্যাডাম বলে অনেকেই সম্বোধন করেন। হ্যাঁ, এইটা কী ব্যাপারটা কী? হয়তো মনে করতে পারে যে এটা একটা ভীষণ তার ওয়েল ম্যানার একটা ব্যাপার, তার ভীষণ ভালো ম্যানার্স রয়েছে, তার ভীষণ ভালো কথা বলার ধরন রয়েছে। অবশ্যই আপনি যদি সেখানে কোনো মার্কেটিংয়ের স্ট্র্যাটেজিতে যান, মানে যারা ধরুন আপনাকে কিছু দেখাচ্ছে, মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে, আপনাকে সে কিছু বেচতে চাইছে, সেক্ষেত্রে তো এই ব্যাপারটা ব্যবহার হয়। কিন্তু এছাড়াও যদি আদারওয়াইজ যদি ডেইলি লাইফেও অনেকে আছেন যারা ভীষণভাবে থ্যাংক ইউ বা ভীষণভাবে সরি কিছু সহজ কথাতেই বলে দেন যে না না এটা তো হতেই হবে, আপনার মতন ভালো কেউ হয় না, এটা গুড ম্যানার্সের পাশাপাশি জানেন তো সাইকোলজিস্ট যারা, তারা বলছেন এটার মধ্যে কিন্তু বেশ কমপ্লেক্স একখানা ব্যাপার রয়েছে। কারণ শুধুমাত্র যে তারা আপনাকে গ্র্যাটিটিউড জানাচ্ছে, আপনার প্রতি ভালোবাসাটা বা শ্রদ্ধাটা জানাচ্ছে সেই সামান্য ধন্যবাদ এর মাধ্যমে, শুধু সেটাই নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু হয়তো তার মনের মধ্যে এমন কিছু রয়েছে যে সে আপনার কাছে কোথাও না কোথাও ঋণী হয়ে রয়েছে, সেই ঋণটা প্রত্যেকবার শোধ করবার চেষ্টা করছে সেই সামান্য মুখের শব্দটুকু ধন্যবাদ বা সরিটুকু জানিয়ে। হ্যাঁ, সেখানে হয়তো কোনো অব্লিগেশন রয়েছে, সেখানে হয়তো কোনো এক্সপেকটেশন রয়েছে এবং সেটা খুব অবভিয়াস, মানে সে কিছু চাইছে, সে কোনোভাবে বাধ্য হয়ে সেটা করছে। কিন্তু আসলে কি বলুন তো, যেখানে নিতান্তই ভালোবাসা, যেখানেই মনের দরদ থেকে ব্যাপারটা চলে আসে, সেই ফেরত আসাটা, মানে আপনি কাউকে কিছু দিচ্ছেন এবং সে আপনাকে ফেরত দিচ্ছে মন থেকে, সেই ফেরত আসাটা, সেই উষ্ণতাটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারি এবং সেই বোঝার ক্ষমতাটা আমাদের মধ্যে রয়েছে, সেই মান এবং হুঁশটা আমাদের মধ্যে রয়েছে বলেই তো আমরা মানুষ, তাই না? নিজের মান এবং নিজের হুঁশ যেমন বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার নিজের, সেরকম অন্যেরটাও সম্মান করার দায়িত্ব আছে। তবে হ্যাঁ, সেখানে যেন কোনোটাই, মানে গ্র্যাটিটিউড দেখাতে গিয়ে যেন গদগদ হয়ে গিয়ে আমার বলা একটা বাক্যের মধ্যে যদি আমি 10টা শব্দ ব্যবহার করি, সেখানে যদি আমি 6টা থ্যাংক ইউ বলি, সেরকম একটা কাজের কাজ হচ্ছে না, সবসময় না, বরঞ্চ সাইকোলজিস্টদেরই বক্তব্য এটা যে উল্টো দিকে যাকে বলা হচ্ছে তিনি হয়তো বিরক্ত হতে পারেন বা মনে করতে পারেন যে এ তো আমার থেকে কিছু একটা চাইছে। আপনি হয়তো নিতান্তই ভালোবেসেই বলতে চাইছেন, বলবেন, অবশ্যই বলবেন। আবার আবার কি জানেন তো, অনেক ক্ষেত্রে বলা হয় আরে বন্ধুদের মধ্যে আবার ধন্যবাদ আর দুঃখিত বলার কী আছে, সরি বলারও দরকার নেই, থ্যাংক ইউ বলারও দরকার নেই। কিন্তু না, কিছু কিছু রিলেশনশিপকে, বিশেষ করে সেই রিলেশনশিপটা যদি ভীষণ ভালোবাসার হয়, ভীষণ কাছের হয়, প্রয়োজনে তাকে যেখানে সেই উষ্ণতার ধন্যবাদটা জানাতে হয় যে ভাই তুই ছিলিস বলেই আমিও রয়েছি, তোকে পাশে পেয়ে সত্যি আমি ভীষণ আনন্দিত, আমি ভীষণ ভাগ্যবান মনে করছি নিজেকে, এই বলাটুকু কিন্তু ভীষণভাবে নাড়িয়ে দেয়। এবং সেটা আপনি তখনই বলবেন, আপনার মুখের সেই শব্দটা আপনি তখনই খরচা করবেন যখন আপনি আপনার অন্তরের অন্তঃস্থল থেকে সেই উষ্ণতাটুকু উল্টো দিকের মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন এবং দেখবেন তখন কিন্তু তিনি ঠিকভাবেই রিয়েক্ট করবেন। আচ্ছা, সকাল সকাল এই ফ্রিতে এই যে জ্ঞান আমি দিলাম, জ্ঞান গর্ভ বক্তব্যটা আমি রাখলাম, এটা নিতান্তই আমার নয়, এটা তো একেবারে কমপ্লেক্স সাইকোলজির একটা ব্যাপার, বিশেষজ্ঞদের মতামত। কিন্তু এই বিশেষজ্ঞদের মতামত শোনানোর পাশে আমার যেটা বিরাট বড় কাজ সেটা হচ্ছে আপনাদের সুন্দর সুন্দর গান শোনানো। আপাতত একটা গান শুনবো, গান শুনে ফিরে এসে কথা হচ্ছে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন মহালক্ষ্মী আইয়ারের গানটা নিয়ে। আমি যাচ্ছি, ফিরে আসবো খানিকক্ষণ বাদে।

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: Gaan Milanti. Gaan Milanti.
2: ইয়েস, নমস্কার। কলকাতায় গান মিলান্তির পরের গানটায় আমি চলে এসেছি, আর এই গানটার জন্য আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন হুমায়ুন কবির বাংলাদেশ থেকে। তাই আপনার প্রিয় গান রইল এবার আপনার জন্য।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
0: 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: মনের ইচ্ছা এবং অদম্য মানসিক জোর, প্রস্তুতি সব কিছু যদি থাকে এবং অবশ্যই তার সঙ্গে যদি ভাগ্যও আপনার সহায় থাকে, তাহলে কিন্তু আপনি অনেক রকম কিছু করে ফেলতে পারেন। কিন্তু

আগের থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে চেষ্টা, মনের জোর, একাগ্রতা এবং নিজের উপর বিশ্বাস। সেরকমই ছিল জি সিন্ধুশ্রী। সিন্ধুশ্রী কে? সিন্ধুশ্রী হচ্ছেন কর্ণাটকের একজন ন্যাশনাল রেকর্ড তৈরি সৃষ্টিকারী একজন মেয়ে, যিনি কিনা পোল ভল্টে, উইমেন্স পোল ভল্টে 4.2 মিটার ভল্ট করে একটা নতুন রেকর্ড তৈরি করেছেন এবং অবশ্যই সোনা জিতেছেন। এবং এটা হয়েছে 65th ন্যাশনাল ইন্টার স্টেট সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভুবনেশ্বরে। তো কর্ণাটকের মেয়ে ভুবনেশ্বরে এসে খেলেছেন ইন্টার স্টেট চ্যাম্পিয়নশিপের মধ্যে, কেউ একজন তো সোনা জিতবেনই। কিন্তু ব্যাপারটা কি, ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে সিন্ধুশ্রীকে তার যে পোলটা, মানে যেটা নিয়ে তিনি ভল্টটা করেছেন, যেটা নিয়ে তিনি তার খেলাটা দেখিয়েছেন, সেটা তার নিজের নয়, সেটা ধার করা কারোর একজনের থেকে। সিন্ধুশ্রীর বাবার ভীষণভাবে ইচ্ছা ছিল যে মেয়ে বড় হয়ে বিভিন্ন রকমের ভালো ভালো কাজ করবে এবং দারুণ একটা বড় অ্যাথলিট হবে, বাবার ভীষণ ইন্সপিরেশন ছিল। কিন্তু 2022 বাবা চলে যায়, আর তারপর থেকে কিন্তু অর্থনৈতিক অনটনের জোরে খুব একটা ভালো করে প্র্যাকটিসও করতে পারেননি। এমনই অবস্থা যে এই যে গত বৃহস্পতিবার তিনি যে, মানে 25শে জুন, আজকে 28 তারিখের, 25 তারিখের ঘটনা এটা, 25 তারিখে তিনি যখন খেলাটা খেলছেন, তার দুদিন আগে মানে এই 22-23 তারিখ নাগাদ তিনি একজন মেল পোল ভল্টারের কাছ থেকে তার পোল ভল্টটা, মানে তার পোলটা আর কি ধার নেন। ধার করে চেয়ে নেওয়া পোল, যেটা কোনো একজন মেল অ্যাথলিটের কাছ থেকে ধার করে নেওয়া, সেখান থেকে নিয়ে সেইটা ব্যবহার করে তিনি ফাইনালসে গেলেন এবং সোনা জিতলেন। এবং কতটা ক্লিয়ার করলেন দেখুন, 4.25 মিটার। তো এটা কিন্তু সত্যি একটা বেশ ইন্সপিরেশনাল একটা ব্যাপার। এবং তিনি তার এই যে জয়টা, তার এই যে জিতটা, এটা তিনি ডেডিকেট করেছেন তার নিজের বাবাকেই। এরকম সুন্দর ইন্সপায়ারিং স্টোরি দেখলে সত্যি মনটা ভরে ওঠে এবং আরও বেশি করে মনে হয় যে আমরা, মানে এই একজনকে দেখে আমাদের চারপাশে আরও যারা রয়েছে তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে এগিয়ে চলি আর নিজেদের ভবিষ্যৎটাকে আরও সুন্দর, আরও মজবুত করি। যাই হোক, এরকম ভালো ভালো খবর, এরকম ভালো ভালো কথা তো আপনি শুনতে পাবেনই মনসাভারে ফ্যামিলির মধ্যে। আপনার তারা ভালো গান শুনুন, গান শুনে যেটা হবে আপনি ডিরেক্টলি চলে যাবেন ওই ঘন্টায় একটা নিউজ ব্রেক, আর তারপর ফিরে আসছি। সঙ্গে থাকুন, মহুয়া রয়েছে নিয়ে আজকে। নমস্কার কলকাতা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। সেসেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমনির সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলির পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ সেসেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, গত 12 বছরের ভারতের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য, ব্যয় সাশ্রয়ী ও যথাযথ গুণমান সম্পন্ন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বৃহত্তর লক্ষ্য অর্জনে তাঁর মন্ত্রক উদ্যোগী হয়েছে। কলকাতার তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কাজ আপাতত শেষ, নতুন করে কোনো দেহ উদ্ধার হয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা আজ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন। নকশায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে খড়গপুর আইআইটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরাও আজ ঘটনাস্থলে যাবেন। টি-20 সিরিজের প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ বেলফাস্টে ভারত আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 6টায়। প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে 34 রানে হারিয়ে আয়ারল্যান্ড 2 ম্যাচের এই সিরিজ 1-0 এগিয়ে রয়েছে। এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: রাঘব চট্টোপাধ্যায় প্রচুর গান গিয়ে গিয়ে বলছেন পরদেশি মেঘ যাওড়ে ফিরে, কিন্তু আমার হাতে আপাতত এই যে ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার, তার সঙ্গে আকাশ কেমন থাকবে, কী হবে না কী বৃত্তান্ত, সেটার এই যে ব্যাপারটা রয়েছে এখানে কিন্তু একটা অন্য কথা রয়েছে। আচ্ছা কী প্রোগ্রাম কোথায় কী সেটা তো তার আগে বলতে হবে, তো এই জন্য একটু মনে করিয়ে দিই।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে।

0: নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: ইয়েস, এক্স্যাক্টলি, নমস্কার কলকাতা শুনছেন আপনি। যদি বাই এনি চান্স আপনি এখন জাস্ট টিউন করে থাকেন, আপনাকে আরও একবার মনে করিয়ে দিলাম, 107 এফ এম রেইনবো আপনি টিউন করেছেন, নমস্কার কলকাতা আপনি টিউন করেছেন, মহুয়া রয়েছে আপনার সঙ্গে। আর আপাতত এখন সময় যেটা সেটা হচ্ছে
0: হাওয়া অফিসের হালচাল।
1: হাওয়া অফিসের হালচাল জানবার। তো হাওয়া অফিসের হালচাল যেটা বলছে সেটা কিন্তু বলছে বেশ মেঘলা মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তার সঙ্গে কিন্তু বজ্র বিদ্যুৎও কিন্তু হতে পারে। হ্যাঁ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার একটা ভালো চান্স রয়েছে। গত বৃহস্পতিবার যে কী রকমভাবে বাজ পড়েছে সেটা আমরা জানি, সেখান থেকে অনেক রকমের সমস্যা হয়েছে, অনেকে ভয় পেয়ে গিয়েছেন, ভয় পেয়ে যাওয়াটা স্বাভাবিক, ভীষণ স্বাভাবিক একটা ব্যাপার। যাই হোক, সাবধানে থাকতে হবে। তো আজকে কীরকম থাকবে জানি না, তবে ফোরক্যাস্ট, ওয়েদার ফোরক্যাস্ট কিন্তু বলছে মেঘলা আকাশ এবং একটা হালকা মাঝারি বৃষ্টি হওয়ার একটা চান্সেস রয়েছে। টেম্পারেচার মোটামুটি আগামী 24 ঘন্টায় থাকবে সব থেকে বেশি 34 ডিগ্রি সেলসিয়াস, 34 ডিগ্রি সেলসিয়াস, আর সবথেকে কম সর্বনিম্ন থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবার যদি একটু গতকালের দিকে তাকাই, গত 24 ঘন্টার দিকে তাকাই, তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা, ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি বেশি। ইয়েস, আর মিনিমাম ছিল যেটা সেটাও কিন্তু 1.3 ডিগ্রি বেশি ছিল, সেটার পরিমাণটা ছিল 28.1 ডিগ্রি, 28.1 ডিগ্রি। টেম্পারেচার কিন্তু বেশ ছিল এবং সেই গরমটা আমরা বোধও করেছি। আপেক্ষিক আর্দ্রতা ছিল 94% সর্বোচ্চ এবং সর্বনিম্ন ছিল 61%। বৃষ্টি কিন্তু গতকাল বেশ কমই হয়েছে, 0.2 মিলিমিটার কলকাতার দিকে, খুব একটা যে বৃষ্টি হয়েছে সেটা নয় কিন্তু হয়েছে, 0.2 মিলিমিটার, এই হচ্ছে গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ। তো আজকে কীরকম হয় কী থাকে সেটা দেখার, যদিও সকালবেলা আমি যখন আসছিলাম এখানে, মানে অফিস আসছিলাম, তখন তো বেশ অন্ধকারের মধ্যেও মনে হচ্ছে যে হ্যাঁ এবার আলোটা দেখতে পাওয়া যাবে। আমি বেশ ভোরবেলার দিকেই এসেছি, মানে আকাশ কালো থাকতে থাকতেই এসেছি, কিন্তু তার মধ্যেও মনে হচ্ছিলো যে হ্যাঁ আজকে বেশ এটা বেশ ঝলমলে পরিষ্কার। আমি জানি না, স্টুডিওর ভেতরে বসে এইখানে তো একেবারেই কিচ্ছু বুঝতে পারা যাচ্ছে না, আপনারা অবশ্য বলতে পারবেন যে, এবং সেটার একটা হালকা ছোঁয়া কি আমি জানি না কতটা কীরকম আমি একটা পাচ্ছি, তার কারণ বৃষ্টির বেশ কয়েকটা গানের রিকোয়েস্ট এসছে, তার মধ্যে আমি এই গানটা চুজ করেছি। আপাতত গান মিলান্তির গান শোনাবো আমি, শৌভিক ঢাকুরিয়া থেকে শুনতে চেয়েছিলেন যে গানটা, সেই গানের রিকোয়েস্টটা রেখে এবার থাকবে গান মিলান্তির গান।
0: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: ইয়েস নমস্কার কলকাতা। শুনছেন 107 FM রেইনবোতে, মহুয়া রয়েছি আজ আপনাদের সঙ্গে। নমস্কার কলকাতায় এবার সময় হয়ে গিয়েছে আপনাদের সঙ্গে একটু আড্ডা দেওয়ার। এবার জমি আড্ডা দিতে গেলে কী বিষয়ে কথা বলবো সেটাও একটু বলে দিতে হয়। সবার আগে বলে দিই আমাদের ফোন নাম্বার, ফোন নাম্বারটা তো খোলাই রয়েছে 9903653992, যেটা আপনারা নিশ্চয়ই জানেন। আরও একবার বলি, একটু আস্তে আস্তে বলি নাকি, 9903659992, 9903659992, 9992 আর কি। তো প্রথমে দুটো নয়, তারপরে শেষে তিনটে নয়, কিন্তু নয় নয় করে কিন্তু আমরা অনেকটা সময় এগিয়ে এসেছি, তাই আড্ডা দেওয়ার সময়টাও হলো। আর যেহেতু আজকে সকালটা গানে গানেই চলছে, আমার মনে হলো যে যদি এরকম একটা প্রশ্ন করা যায় যে ধরুন এই রবিবারের সকাল, রবিবারের এই সকালের এই সময়টা যদি একটা গানের সঙ্গে, মানে আপনার লাইফের কোনো একটা সানডের এই সময়টা, সানডে সকালটা, সানডে মর্নিংটাকে যদি কোনো একটা গানের সঙ্গে তুলনা করতে হয়, কম্পেয়ার করতে হয়, তাহলে কোন গানটা আপনি রাখবেন? না, এটা কিন্তু গান মিলান্তির রিকোয়েস্টের কথা আমি বলছি না, সেই রিকোয়েস্ট আমি যথেষ্ট পেয়েছি, কিন্তু সকালের এই ব্যাপারটা, সকাল সকাল এই যে সময়টা, অনেকের কাছে সেটা ভীষণ ব্যস্ততার সময়, কারণ সানডে, সানডেতে সবাই বাড়িতে আসে, তাই আছে, তাই বাড়িতে খুব ভালো ভালো রান্নাবান্না হবে এবং তার প্রস্তুতি একদম শুরু হয়ে গিয়েছে। আবার কারোর কাছে হয়তো রবিবার সকালটা একদম সপ্তাহ শেষ হয়ে গেছে, তাই কোনো কথা হবে না, একদম লেজি একটা মর্নিং, ভালোভাবে এক্সারসাইজ করবার, ভালো ভালো কিছু কথা ভাববার এবং অবশ্যই রেডিও শুনবার জন্য রয়েছে এই সময়টা। বা হয়তো এরকমও হতে পারে যে সানডেতেও আপনার মুক্তি নেই, আপনার ডিউটিটা সানডেতে রয়েছে, তাই সানডেটা আপনার অন্য কোনো দিনের মতনই, মানে অন্য কোনো উইকডের মতনই ভীষণ কর্মব্যস্ততায় কেটে যায়, সকালবেলা আপনি রেডি হচ্ছেন। তো আপনার সানডে মর্নিংটা যেরকমই হোক, সেই সিচুয়েশনটাকে আপনি কোন গানের সঙ্গে কম্পেয়ার করবেন, কোন গানটার সঙ্গে আপনি আপনার জীবনের ওই সিচুয়েশানটা, মানে সানডে মর্নিংয়ের এই সিচুয়েশানটাকে আপনি কম্পেয়ার করবেন এবং কেন, এইটা হচ্ছে আমার আজকের প্রশ্ন। তো এরা অনেক ইন্টারেস্টিং প্রশ্ন করে আমি ভাবলাম যে দেখি আপনারা কীরকম কীরকমভাবে বলেন যে না এই এই গানটা এই এই কারণে। কিন্তু গানটা শুধু বললে হবে না, তার সঙ্গে আপনাকে কিন্তু রিজনটা বলতে হবে যে কেন আপনি সেই গানটা চয়েস করেছেন। এটা আমাকে জানিয়ে দিন 9903653992-তে। হ্যাঁ, এক্স্যাক্টলি ওই একই নাম্বার, সেখানে আমাকে জানাবেন। আমাকে আপনি নর্মাল হোয়াটসঅ্যাপ করতে পারবেন, নর্মাল ফোন মেসেজ করতে পারবেন, কিন্তু এই দুটোভাবেই জানাবেন, কোনো ফোন করবেন না প্লিজ। জানিয়ে দিন যে আপনার কাছে সানডে মর্নিংটা যদি

0: আপনি কোনো একটা গানের সঙ্গে তুলনা করতে পারতেন, কোন গানটাকে আপনি বেছে নিতেন এবং কেন, পুরো জিনিসটা লিখে সঙ্গে আপনার নাম এবং লোকেশন লিখে আমাদের কাছে পাঠিয়ে দিন। আর গান ভালোবেসে গান।
1: ওহে ডান পিটে ছোকরা, পেট্রো গজ লোক।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: ইয়েস ইয়েস ইয়েস, নমস্কার কলকাতায় ফেরত চলে এসেছি। আর আমি প্রশ্ন করেছিলাম যে সানডে মর্নিংটা, রবিবারের এই সকালের সময়টা যদি কোনো গানের সঙ্গে কম্পেয়ার করতে হয় তাহলে কোন গানটা আপনি বেছে নেবেন এবং কেন? তো আমাকে সবার প্রথম যিনি লিখে পাঠিয়েছেন তিনি হচ্ছেন সুখেন্দু সরকার, বলছেন দিদিভাই একদম সকাল থেকে আমি ভোরবেলা থেকে রেডিও শুনছি, ভালো লাগে, প্রতিদিনই ভোরবেলা উঠে যাই, কিন্তু রবিবার সকালটা বাজার হাট হইচই সমস্ত কিছু নিয়ে মিলেমিশে যায়, তার মধ্যেও আমি রেডিওটা শুনি। আর আমার মনে হচ্ছে রবিবারের সকালটা যেরকমভাবে আমি ব্যস্ত হয়ে পড়েছি ওই গানটাই সবথেকে ভালো, বাজে গো বিনা তুমনা তুমনা নানা তুমতা তুমনা নানা। হ্যাঁ, যেরকমভাবে তুমনা নানা না তুমনা নানা না করে আমার জীবনে এখন এই মুহূর্তে চলছে, বাড়িতে কিন্তু বেশ হইচই একখানা ব্যাপার, কি হবে কি না হবে, আমরা সমস্ত কিছু ভোরবেলা গুছিয়ে সকাল সকাল গুছিয়ে আমরা সমস্ত কাজ করে ফেলি। আচ্ছা, বেশ বেশ সুন্দর এবং যুক্তিটাও সুন্দর। এবার দেখুন, আমাকে দেবদাস, নামটা শুধু লিখেছে দেবদাস, দেবদাস বেহালা থেকে লিখে পাঠিয়েছে যে আমি শুধুমাত্র রবিবার না, আমি অন্যান্য দিনেরটাও বলে দিতে পারি, অন্যান্য দিন হয়ে যায় মানে সোম থেকে শনি হয়ে যায় স্টেশনের রেলগাড়িটা মাইপ্পা চলে ঘড়ির খাটা, আমাকে ট্রেন ধরে অফিস যেতে হয় তাই, আর রবিবারটা হয়ে যায় উমা ছবির ওই গানটা আলস্যর মতন, যেখানে খুব অলসভাবে আমি দিনটা কাটিয়ে দিই। ভালো থাকবেন, ভালো থাকবেন আপনিও। আচ্ছা, আরও একটা মেসেজ এসছে, সেটা পড়ি। মেসেজটা পাঠিয়েছে সৌভিক সরকার কসবাহালতু থেকে, বলছে সুপ্রভাত দিদি, আজ ভোরাইতে পরপর দারুণ চিঠি ছিল, এক নিঃশ্বাসে পড়লে আজ, সত্যি আজকে আমি সকালবেলা 32টা চিঠি পড়েছি। সকালবেলা যেটা মনে হয় সেটা হচ্ছে আহা কী আনন্দ আকাশে বাতাসে, দুপুরে খেতে খেতে আমি ভজহরি মান্না, বিকেলবেলা বন্ধুর সাথে গল্প করতে করতে বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলা, আর রাতে রবিবারকে বলি লগ যা গেলে কে ফির হাসি রাত হো না হো, দুঃখে মনে হয় কারণ পরের দিনটা সোমবার। ওকে, এত সুন্দর এবং এত মিষ্টি করে লিখে পাঠানোর জন্য আপনাদের প্রত্যেককে যেটা আমি দিতে পারি সেটা হচ্ছে এই অসাধারণ হাততালিটা। হ্যাঁ, এখানে যদি আপনি কিছু লিখে পাঠান, মানে নমস্কার কলকাতায় যদি কিছু লিখে পাঠান এবং সেই আপনার লেখা আমাদের পছন্দ তো হবেই, তাহলে আমরা আপনাকে খানিকটা হাততালি অবশ্যই জানাতে পারি। যাই হোক, আপনারাও যদি মনে হয় এরকম কিছু অদ্ভুতরে গান মাথায় আসছে, যেমন সৌভিকদা আমাকে তো সারা দিনের প্ল্যানটাই ডে প্ল্যান দিয়ে দিয়েছে, তো আপনিও যদি এরকম আপনার জীবনের বিভিন্ন সময়ের সঙ্গে ফেজের সঙ্গে স্পেশালি সানডে মর্নিংয়ের এই

0: হুমায়ুনের সঙ্গে কম্পেয়ার করে কোনো গান পাঠাতে চান, মানে কোনো গানের কথা মনে করতে চান, সেটা লিখে পাঠাবেন, এবং কেন সেই গানটার কথা মনে হচ্ছে সেটাও আমাকে সঙ্গে লিখে দেবেন, পাঠিয়ে দেবেন 9903653992 তে। আমি বসে রয়েছি আপনার মেসেজ পড়ব বলে, আপনার সঙ্গে আড্ডা দেবো বলেই, তাই নো লেট, চটপট চলে আসুন। আপাতত একটা শর্ট ব্রেক আছে, ব্রেকের পর একটা গান, গানের পরে ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, মহুয়া রয়েছি নিয়ে নমস্কার কলকাতা আজকে।
1: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: আলিশা জিনা তার এই গানে বহুবার মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া বলছেন। ইয়েস, উই আর প্রাউড টু বি ইন্ডিয়ান, আর আমরা একেবারেই মেড ইন ইন্ডিয়া। কিন্তু এই যে প্রোগ্রামটা যেখানে আপনি রেডিওটা টিউন করেছেন, এই প্রোগ্রামটা কিন্তু 100% মেড ইন কলকাতা। কারণ এই প্রোগ্রামটার নাম হচ্ছে
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
0: ইয়েস এক্স্যাক্টলি, নমস্কার কলকাতা কলকাতায় একেবারে তৈরি করা প্রোগ্রাম আকাশবাণী কলকাতা থেকে সম্প্রচারিত হচ্ছে। এবং আপনি শুনছেন, আপনি বহুদিন থেকে শুনছেন এবং আপনি প্রচুর ভালোবাসা দিচ্ছেন, এটাও আমরা জানি। মৌমা রয়েছি আজকে নমস্কার কলকাতা নিয়ে। আর এবার আপনার জন্য দুটো মজার খবর দিই। মজার খবর কীরকম, মানে যদি কোনোভাবে আপনাকে স্ক্রিনে দেখাতে পারতাম তাহলে আর একটু বেশি ব্যাপারটা ভালো করে বোঝানো যেত। তাও আমি বলছি, সেটা হচ্ছে যে বেশ কিছু ভিডিও, বেশ কিছু মজার মজার ভিডিও প্রায় ভাইরাল হয়ে যায়। তার মধ্যে দুটো ভাইরাল ভিডিওর কথা আমি বলবো। দুটো ভিডিওর কথা স্পেশালি কেন বলছি, দুটো ভিডিও কিন্তু মানুষকে নিয়ে নয়, প্রাণীদেরকে নিয়ে। মানে তো এই ভিডিওর যারা কলাকুশীলক তারা হচ্ছেন প্রাণী। তো সেখানে মানে এক প্রথম যে ভিডিওটার কথা বলবো, সেখানে দেখা যাচ্ছে যে একজন বেড়ালের মালকিন, সে তার পোষ্য বেড়ালকে নিয়ে গিয়েছে সিংহের খাঁচার সামনে দাঁড়িয়েছে। মানে সে জুতে গিয়েছিল, সিংহের খাঁচার সামনে দাঁড়িয়েছে। তো বেড়ালটাকে সে নামিয়ে দিয়েছে এবং সিংহটা সামনের দিকে এসেছে। এসে সিংহ তো বেড়ালকে দেখে খুব হাউ মাউ খাউ করছে, কিন্তু বেড়াল একেবারেই সেটা মানছে না। বেড়াল উল্টে সেই সিংহকে থাবা দেখাচ্ছে। এবার সিংহকে থাবা দেখানো হয়েছে বলে সিংহও একেবারে ছুটে চলে এসেছে, কিন্তু বেড়াল সিংহীকেও মানছে না, সিংহীকেও সেই বেড়ালে থাবা দেখাচ্ছে। মানে আপনি যদি সার্চ করেন, আপনি কিন্তু এই ভাইরাল ভিডিওটা দেখতে পারবেন, যেখানে একটা পোষা বেড়াল সে তার মালকিনের সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে সেই চিড়িয়াখানার সিংহ এবং সিংহীকে রীতিমতো থাবা ঠাবা দেখিয়ে দিয়েছে। সাধেই কি বেড়ালকে সিংহের মাসি বলা হয়? না। দ্বিতীয় যেটা ভাইরাল ভিডিও, যেটা দেখে খুব মজা লেগেছে, সেটা হচ্ছে এমনি এমনি বলে না বাঁদরে মাদ্রামো করে। তো সেখানে দেখা যাচ্ছে যে কোনো একটা অ্যামিউজমেন্ট পার্কে সেখানে একটা সুইং রয়েছে, সিস রয়েছে, ঢেঁকুচকুচ যাকে বলা হয়। তো একটি বাঁদর একজনই রয়েছে, সে একবার সিসটার এক পাশে যাচ্ছে, সিসটার মাঝখানে স্প্রিং লাগানো রয়েছে, ফলে সেটা খুব নিজে নিজে ভালো ব্যালেন্স হচ্ছে। সে একবার ঢেঁকুচকুচের এই পাশে গিয়ে বসে খানিকটা দুলে নিচ্ছে, আবার একবার ওই পাশে গিয়ে খানিকটা দুলে নিচ্ছে। সঙ্গী পায়নি তাই নিজেই নিজেকে এন্টারটেন করছে। তো এই সমস্ত ভিডিওগুলো দেখলে সত্যি মনটা কিন্তু ভারী ভালো হয়ে যায়। আমাদের আশেপাশে আমরা রয়েছি, আমরা কত রকম কাণ্ড কারখানা কাজকর্ম করছি, কিন্তু আমাদের চারপাশে মানে শুধুমাত্র মানুষকে নিয়েই যে এই পৃথিবী তা তো নয়, পৃথিবীর মধ্যে আরও অনেকে রয়েছে, প্রত্যেককে নিয়েই কিন্তু আমাদের এই সমাজ সংসার। তো তাদেরকে দেখে এইরকম মনের আনন্দ পেতে মন কিন্তু একেবারেই হয় না। তো আপনার হাতের স্মার্টফোনে আপনি গিয়ে সার্চ ইঞ্জিনে কোনোভাবে সার্চ করে দেখতেও পারেন, দেখলে আই গেস আপনারও বেশি মজা হবে। বাট কিন্তু ঘটনাটা কিন্তু বেশ মজার ছিল। যাই হোক, গরিকাটা বলছে 8:37, এরকম মজার মজার ঘটনা এবং বেশ কিছু গান এবং তার সঙ্গে আড্ডা সব কিছু নিয়ে চলছে আজকে রবিবারের নমস্কার কলকাতা। আপনাকে প্রশ্ন করেছিলাম যে রোববারের সকালটাকে কোনো একটা গানের সঙ্গে কম্পেয়ার করতে গেলে আপনি কোন গানটার কথা বলবেন এবং কেন বলবেন, সেগুলো আপনি আমাকে লিখে পাঠাচ্ছেন। অনেকগুলো মেসেজ এসছে, আরও মেসেজ আসবে। 9903652992 কিন্তু খোলা রয়েছে, রয়েছে বাকি আরও বেশ কিছু সেগমেন্ট, সঙ্গে থাকুন। মহুয়া রয়েছে আজকে নিয়ে নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: গান মিলান্তি, গান মিলান্তি।
2: এই গানটা রিকোয়েস্ট পেয়েছি বেনিয়াপুকুর থেকে, রিয়া পালের কাছ থেকে। রিয়ার জন্য রইল গান।

0: হ্যাঁ, তোমাকে তো ভালো লাগে, তুমি আমার প্রিয় বন্ধু। রেডিওতে যখন শুনি তখন তুমি অবশ্যই আমার প্রিয় বন্ধু। আর তোমার এই প্রিয় বন্ধুর নাম হচ্ছে,
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: ইয়েস, দ্যাটস রাইট, নমস্কার কলকাতা। সেই হচ্ছে তোমার প্রিয় বন্ধু আপাতত আজকের সকালের জন্য এবং প্রতিদিন সকালের জন্য, কি তাই না? আচ্ছা, এবার আরও একটা ভালো খবর দিই, সেটা হচ্ছে তোমার হাতে যদি থাকে অ্যান্ড্রয়েড ফোন এবং সেই ফোনে তুমি যদি একটা পি ওয়েভ বলে একটা অ্যাপ সেটাকে ডাউনলোড করে নিতে পারো, সেটা কিন্তু ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে। হ্যাঁ, ভূমিকম্পের প্রথম ওয়েভ পি ওয়েভ শনাক্ত করে সিস্টেমে পাঠিয়ে দেবে এবং কয়েক সেকেন্ড আগে তো বটেই, এক মিনিট আগেই সতর্কবার্তা, মানে ম্যাক্সিমাম এক মিনিট আগেই সতর্কবার্তা পাঠিয়ে দেওয়া সম্ভব হয়। এবং এই সিস্টেম 2021 থেকে 2024-এর মধ্যে 11,000-এরও বেশি ভূমিকম্পকে সঠিকভাবে শনাক্ত করেছে, ফলে এটা কিন্তু মানে ওর ট্র্যাক রেকর্ড বলছে যে হ্যাঁ, সিস্টেমটা কিন্তু কাজ করছে এবং প্রচুর মানুষকে একসঙ্গে সতর্ক বার্তা পাঠিয়ে দেওয়া যায়। অ্যান্ড্রয়েড ফোনের অ্যাক্সেলেরোমিটার সেন্সর, সেটাই কিন্তু ভূমিকম্পের কম্পনকে শনাক্ত করতে পারে এবং সেই সেন্সর তার বিভিন্ন সার্চ ইঞ্জিন, বিশেষ স্পেশালি গুগলের সার্চ ইঞ্জিনের সার্ভারে পাঠায় এবং একই সঙ্গে যদি সেই কম্পনটা ধরা পড়ে তাহলে কিন্তু ভূমিকম্প নিশ্চিত হবে এবং সেরকম কিন্তু একটা মেসেজ বা সেরকম একটা বার্তা আসবে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আপাতত 200 কোটিরও বেশি অ্যান্ড্রয়েড ফোনকে এই নেটওয়ার্কের একটা পার্ট করে দেওয়া হয়েছে, মানে এই অ্যাক্সেলেরোমিটার সেন্সর যেখানে থাকবে সেই নেটওয়ার্কিংয়ের পার্ট করে দেওয়া রয়েছে এবং বর্তমানে 98টি দেশে এর পরিষেবা চালু রয়েছে। সুতরাং এটা কোনো একটা সময় কীভাবে কোনোভাবে কিছু মানুষের যে লাইফ সেভিংয়ের একটা জায়গায় চলে যেতে পারবে সেটা তো অবশ্যই। আলাদা সিসমোমিটার বসানোর প্রয়োজন কমে যাচ্ছে, যদি এরকম কোনো একটা সেন্সরের মাধ্যমে, শুধুমাত্র ফোনের মাধ্যমে যদি কোনো ট্র্যাক চলে আসা যায় বা সেটা করে জেনে ফেলা যায় তাহলে অবশ্যই, এবং কম খরচে এরকম একটা জরুরি সতর্কবার্তা সকলের কাছে পৌঁছে যাওয়া, এটাও তো একটা বড় কথা, তাই না? তবে যদিও এর সীমাবদ্ধতাও এর মধ্যে রয়েছে, সমস্ত ভূমিকম্প যে সবসময় নিখুঁতভাবে শনাক্ত করা যাচ্ছে বা কোথা থেকে সেটা আসছে সেটা কিন্তু সবসময় হচ্ছে না। যদি কখনও খুব বড় ধরনের ভূমিকম্প হয় সেখানে তার মাত্রাটা ধরতে গিয়ে হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু ফোনে যদি এরকম কোনো একটা অ্যাক্সেলেরোমিটারের সিস্টেম থাকে যেখানে পি ওয়েভ শক যেটা সেটা ডিটেক্ট করা যাবে এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সেটা আপনার ফোনে সেই ইন্টিমেশনটা চলে আসবে, সেটা কিন্তু অবশ্যই একটা বেশ ওয়েলকাম একটা ব্যাপার। তো আমাদের অ্যাওয়্যার থাকা, আমাদের সতর্ক থাকা, এটা তো অবশ্যই জরুরি। তবে হ্যাঁ, যেরকমই হোক না কেন প্রকৃতিকে কিন্তু অবশ্যই মানুষের ভয় পাওয়া উচিত। আমরা অনেক কিছুই জয় করে নিতে পেরেছি কিন্তু প্রকৃতিকে আমরা কি পারবো জয় করতে? না, এর উত্তরটা মনে হচ্ছে নাই হবে, তাই না? তো সেই ব্যাপারটা কিন্তু রেখে, সেই সম্মানটা রেখে, প্রকৃতি মায়ের প্রতি সেই সম্মানটা রেখে যদি আমরাও আমাদের কাজগুলো করি তাহলেই মনে হয় সব থেকে বেশি ভালো হবে। সেটা আমরা যেখানে যে অবস্থান করি, যেভাবেই আমরা থাকি না কেন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই কথাটা বলছে, তাই না? তো আপাতত আপনাদের জন্য থাকবে একটা ফ্ল্যাশব্যাক সং। ফ্ল্যাশব্যাক সং থেকে ফিরে এসে আজকের মর্নিং মন্ত্রা আমি দেবো, আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। ততক্ষণ সঙ্গে থাকুন, পুরোটাই সঙ্গে থাকুন, 10টা পর্যন্ত আছি নমস্কার কলকাতা নিয়ে। আমি মহুমা,
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: মর্নিং মন্ত্র,
3: মর্নিং মন্ত্র।
4: হ্যাঁ, নমস্কার কলকাতায় ফেরত চলে আসলাম ডিরেক্টলি নিয়ে মর্নিং মন্ত্র। যারা একদম মর্নিং থেকে, মানে সকাল 7টা থেকে আমাকে শুনছেন, জানেন আমি আজকে সকাল সকাল একটা কথা বলেছিলাম। সেটা হচ্ছে যে বিশেষজ্ঞদের মতামতে এবং গবেষণা কি বলছে যে সরি বা থ্যাংক ইউ বলার যে স্বভাবটা, সেটা অনেকেরই আছে অনেক বেশি বেশি করে বলার, সেটা কীরকমভাবে এফেক্ট হতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে হয়তো আমরা নিজের প্রিয়জনকে, নিজের কাছের মানুষটাকে, নিজের ভালোবাসার মানুষটাকে হয়তো অনেক সময় থ্যাংক ইউ বা নিতান্ত সরিটুকু বলতে আমাদের ভীষণ ইগোয়েস্টিক মনে হয়। উফ, ওকে আবার কিসের সরি বলবো, ওকে যে ওকে আমি সরি বলবো। হ্যাঁ, ও কিন্তু আপনার কেউ, অবশ্যই কেউ, কিন্তু সেই সময় সেই মুহূর্তে হয়তো আপনি খুব রেগে গিয়েছেন, কোনোভাবে কথা কাটাকাটি হয়েছে এবং তারপর হয়তো ভাবও হয়ে যাবে, সেটা আপনি জানেন। কিন্তু ওই সময় ওই যে আপনি সরিটুকু বললেন না, সেটা কিন্তু হয়তো আপনার উল্টো দিকের মানুষটা এক্সপেক্ট করেছিল, কারণ সে আপনার ভীষণই কাছের মানুষ। হ্যাঁ, আমি নিতান্তই কাছের মানুষের কথাই বলছি। যদিও আমরা বলি ভালোবাসার মানুষের ক্ষেত্রে, বন্ধুদের ক্ষেত্রে সরি বা থ্যাংক ইউ দরকার পড়ে না, না দরকার পড়ে না ঠিকই সবসময়, কিন্তু আবার প্রয়োজন বুঝে আপনার যে মনের যে অন্তঃস্থল থেকে উঠে আসা যে ধন্যবাদটুকু, সেটা কিন্তু আপনি সবাইকেই জানাতে পারেন। আপনার সবার আগে ধন্যবাদ জানানো উচিত মানে সেই সর্বশক্তিমানকে, যিনি আপনাকে এই পৃথিবীতে রেখেছেন এবং আপনি

0: তার জন্য রয়েছেন। হ্যাঁ, এক্ষেত্রেও অনেক নানা ধরনের ব্যাখ্যা থাকতে পারে, আপনি হয়তো সেই সর্বশক্তিমানকে বিশ্বাস করেন না, হতেই পারে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইয়োর ওপিনিয়ন। কিন্তু সেখানে যদি অন্য কারোর কোনো ওপিনিয়ন থাকে সেটাকে রেসপেক্ট করা, প্লাস প্রয়োজনে যদি আপনার প্রিয় মানুষকে আপনাকে ধন্যবাদটুকু জানাতে হয় সেটা তাকে দিয়ে ছোটো করা, হ্যাঁ ছোটো করা হয় না, কিন্তু অনেক সময় ধন্যবাদ দিতেও হয়। আমরা বলি ধন্যবাদ দিয়ে ছোটো করব না, বা সরি বলে আমি নিজে ছোটো হব না, কোনোটাই নয়, পুরোটাই ঠিক, আবার পুরোটাই পারিপার্শ্বিক, মানে পরিস্থিতির উপর নির্ভর করছে। আসলে অনেক সময় সিচুয়েশন যেরকমভাবে ডিম্যান্ড করে সেই রকমভাবে নিজেকে মোল্ড করে নেওয়াটা, সেটা কিন্তু একটা বেশ ভালো স্কিল, সেটা সবাই পারেন না। সেখানে হয়তো আপনার নিজের ইগোটা, আপনার নিজের নিজেকে বড় করে দেখার ব্যাপারটা অনেক বেশি করে চলে আসে, বিশেষত যদি আপনার কাছের মানুষ হয় আপনার উল্টো দিকের মানুষটা। বাট স্টিল সেটাকে যদি আপনি একটুখানি সরিয়ে রেখে শুধুমাত্র একটুখানি বন্ধুত্বের কথা ভেবে, মানে যে স্পেশাল বন্ডটা, যে স্পেশাল বন্ধুত্বটা আপনি শেয়ার করছেন সেই কথাটা মাথায় রেখে সেই উষ্ণতাটাকে ছড়িয়ে দেন, তাহলে আপনার ঠোঁটের চওড়া হাসিটা তার মনকেও কিন্তু গলিয়ে দেবে এবং অনেক বড় বড় বিরাট বিরাট সমস্যার সমাধানও কিন্তু চট করে হয়ে যেতে পারে। আসলে কি মনে হয় যেটা, যে অনেক সময় অনেক বড় বড় সমস্যা হয় কিন্তু সমস্যার পরে যেটা হয় যে সমস্যাটা কেন হলো, কী নিয়ে হলো, পুরো ডিটেলস মনে থাকে না, সমস্যা হয়েছিল সেটা মনে থাকে, কিন্তু সেই সমস্যা হয়েছিলটাকে যদি আপনি কোনো একটা জাদু কাঠিতে ওটাকে যদি সলভ করে দিতে পারেন, অনেক ক্ষেত্রেই আপনার ইগোটাকে সরিয়ে রেখে যদি সলভ করে দিতে পারেন, সেটা কিন্তু তখন মনে পড়ে যাবে যে হ্যাঁ ওর কাছে সেই ম্যাজিকটা ছিল, যে ম্যাজিকটার জন্যই কিন্তু থেকে যাওয়া, যে ম্যাজিকটার জন্য সমস্ত কিছু আরও সুন্দর হয়ে গেল, আরও মজবুত হয়ে গেল। হ্যাঁ, ধন্যবাদ দিয়ে যেমন কাউকে ছোট করাটা উচিত নয়, তেমন প্রয়োজনে নিজের মনের উষ্ণতাটুকু কিন্তু ছড়িয়ে দেওয়াই যায়। এটাই ছিল আমার আজকের সকাল সকালের মর্নিং মন্ত্রা।
1: মর্নিং মন্ত্র।

0: দেখো, এই যে এত প্রোগ্রাম আর এত গান, তার সঙ্গে সমস্ত কিছু শুনতে শুনতে যেটা হলো, মানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে যেটা হলো, যখন ফোনের দিকে তাকালাম তখন দেখলাম এই যে আমি যে টপিকটা দিয়েছিলাম যে সকালটা, মানে রবিবারের সকালটা যদি কোনো একটা গানের সঙ্গে কম্পেয়ার করতে হয় তাহলে কোন গানটা এবং কেন, সেটা কিন্তু তোমরা লিখে পাঠিয়েছো। অনেক অনেক অনেক মেসেজ ইতিমধ্যে চলে এসেছে, সেগুলো পড়বো। যদিও ঘড়ি কাটা বলছে 8:59:40, এরপরে তো ডিরেক্টলি চলে যাবো একটা নিউজ ব্রেকে, আর তারপরে ফিরে আসবো। কিন্তু তারপর ফিরে এসে কিন্তু এই মেসেজগুলো আমি পড়ে ফেলবই, তাই সঙ্গে থাকতে হবে, শুনতে হবে। নমস্কার কলকাতা, মহুয়া রয়েছি আজ সারাটাক্ষণ তোমার সঙ্গে।
1: আকাশবাণী কলকাতা, FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11:00 থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। জম্মু কাশ্মীরে 57 দিনের বার্ষিক অমরনাথ যাত্রা 3রা জুলাই শুরু হবে। এই কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা সংস্থাগুলি যখন বহুস্তরীয় নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন করছে, জম্মুর পুরানি মান্ডিতে শ্রী রাম মন্দির অমরনাথ যাত্রী বেস ক্যাম্পে তখন সাধুরা আসতে শুরু করেছেন। সাধুদের প্রথম দলের আসার সঙ্গে সঙ্গেই নিরাপত্তার তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা পরিস্থিতির পর্যালোচনা করেছেন। কৈলাস মানস সরোবরে যেসব ভারতীয় নাগরিক বেসরকারি ট্যুর অপারেটরদের মাধ্যমে যাবার পরিকল্পনা করেছেন, তাদের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক জানিয়েছে, বেশ কয়েকজন ভারতীয় নাগরিক তাদের সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন। এরা প্রয়োজনীয় নথিপত্র এবং চীনের ভিসা ছাড়াই কৈলাস মানস সরোবর যাত্রায় বেরিয়ে নেপালে আটকা পড়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, সম্পূর্ণ যাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত ভ্রমণ সংক্রান্ত নথিপত্র হাতে না পাওয়া পর্যন্ত নাগরিকরা যেন কোনোভাবেই ভারত থেকে যাত্রা শুরু না করেন। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগ রক্ষাকারী দ্বিতীয় হুগলি সেতু আজ সকাল 6:00 থেকে সন্ধে 6:00 পর্যন্ত যান চলাচলের জন্য পুরোপুরি বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে সুকান্তনগরের কাছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা উড়ালপুল দিয়ে যান চলাচল আগামীকাল সকাল 8:00 পর্যন্ত বন্ধ থাকছে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
2: গানে বাজুক, মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হ্যাঁ, ফিরে এসেছি নমস্কার কলকাতা নিয়ে আরও একবার। আর আমি যেরকমটা কথা দিয়েছিলাম যে আপনাদের পাঠানো সমস্ত মেসেজগুলো এবার পড়ব, সেই মেসেজগুলো আমার হাতে একেবারে ভর্তি ভর্তি হয়ে রয়েছে। মেসেজগুলো এবার ডিরেক্টলি পড়তে চলে আসব। প্রথম মেসেজ আমি পেয়েছি শর্মিষ্ঠা মুখার্জির কাছ থেকে। লিখেছেন, বৃষ্টি পড়ে ইলশেগুড়ি একলব্য ব্যান্ডের এই গানটা আমার জন্য। এখন কি বাইরে বৃষ্টি হচ্ছে? আমি তো জানি না, আমি জাস্ট বুঝতে পারছি না, আমার কাছে কোনো ক্লু নেই। যাই হোক, আমি মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে যেরকমভাবে লোকজন লিখেছে। আচ্ছা, গুড মর্নিং, শুভ সকাল দিদিভাই। রবিবার সকালে উঠে আমার মনে একটাই গান ভেসে আছে, বারান্দায় রোদ্দুর আমি আরামকে দাঁড়ায় বসে দুপান্না চাইতে। হ্যাঁ, এইটা কিন্তু ভাটাভাটি একটা গান, কারণ রবিবার ছুটি দিন, এইটাই আমার কাজকর্ম। তারপর বিকেলের দিকে একটা গানের কথা মনে হয়, চলো চলে যাই হাতে হাত রেখে দুজনে, অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে। বাহ, মানে সকাল সকাল চা খাবে আর তারপরে হাতে হাত দিয়ে বেরিয়েও যাবে, কি সুন্দর প্ল্যান! মানে এরকম ডে প্ল্যান যদি আমরা করতে পারতাম। ওকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাবালি থেকে লিখছে, রাতের শেষে ভোরের আলো দেখে আমার মন গান গেয়ে ওঠে, আহ কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। হ্যাঁ সত্যি তাই, সকালবেলা কিন্তু এত নির্মল পরিবেশ থাকে, তখন কিন্তু সত্যিই মনে হয় আহা কি আনন্দ আকাশে বাতাসে। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে বলছে, রৌদ্র করোজ্জ্বল শুভ সকাল। আজকের টপিকে বলি, রবিবার আমার কাছে আর পাঁচটা দিনের মতো সাধারণ, কারণ কাজের তো আর বিরাম নেই ঘরে বাইরে। তবে তার মধ্যে থেকে নিজের মনের ভালোবাসা ভালো লাগা বিসর্জন দিতে মোটেও রাজি নই। রবিবারের সকালের এই গানটা গুনগুন করে গাইব বারান্দায় রোদ্দুর, আর দুপুরে আমাকে আমার মতো থাকতে দাও, বিকেলে গাইব আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, সন্ধে হলেই মনে মনে আমি দীঘা চলে যাব, নাহলে দীঘার সৈকত ছেড়ে রাত্রিতে গাইব এই মোম যোচনায়। সবশেষে বলি, ফুল ফুটুক না ফুটুক মনে আজই বসন্ত। হ্যাঁ, মনে তো একদম 100% বসন্ত, এবং এত সুন্দর মানে গানের সমাহার নিয়ে বলবার জন্য অবশ্যই দাদা আপনার জন্য একটা

একটুখানি হাততালি বাজাতেই হচ্ছে, একটুখানি হাততালি বাজাতেই হচ্ছে। আচ্ছা, এরপরে কে লিখেছেন? এরপর লিখেছেন আমাকে বেশ বড় একখানা মেসেজ, মাদাই দাস বহরু ঘোষপাড়া থেকে। ঋতুরানী, বর্ষার আগমনে রিমঝিম বৃষ্টির মন রাঙানো ভালোবাসা জানলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। সকাল থেকে রিমঝিম করে বৃষ্টি চলছে। হ্যাঁ, এই এতক্ষণ একজন পরিষ্কার করে লিখেছে সকাল থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। কোথায় থেকে লিখেছে? বহরু ঘোষপাড়া, সেখানে বৃষ্টি হয়েছে। বেশ, খুব ভালো লাগছে। নমস্কার কলকাতা, আজ গান নিয়ে কথা হচ্ছে। আমি বলবো, আমার কাছে শুধু ছুটির দিন নয়, প্রতিদিন সকালবেলা যে গানটা আমি শুনতে পছন্দ করি এবং ভালো লাগে সেটা হচ্ছে ভক্তিমূলক গান, প্রভাত সময়ে সচির আঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। এই গানটা অনেক বছর ধরে শুনে আসছি। ঠিক ঠিক, এই গানটা কিন্তু অনেক সময় আমিও প্লে করেছি সকালে ভোরাই করতে আসলে। এই গানটার মধ্যে সকালবেলার পবিত্রতা প্রত্যক্ষ করি, সেই জন্য গানটা আমার খুব প্রিয়। আর সারাদিন মনের মধ্যে যে গানটা গুনগুন করি, রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। এই গানটা কেন ভালো লাগে তার আর ব্যাখ্যা দিলাম না। ওকে, মাথায় দাস বড় ঘোষপাড়া, থ্যাংক ইউ দাদা লেখার জন্য। মৌমাদি, কম্পেয়ার করে যেটা বলি, আজকের বিষয়টা কিন্তু বেশ ভালো। আমার খুব ভালো বন্ধুর সাথে প্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর কণ্ঠে একটা নতুন গান আছে, মনের মতো পাগল পেলাম না, আমি প্রেমেই থাকতে চাই থেমে নয়, মনের মতো পাগলি পেলাম না তাই জীবনে প্রেম আর হলো না। ওহো, একটা লাইন আছে এই গানের মধ্যে, আমি ডুব দিয়েছি মন যমুনায় অন্তরেতে খুঁজি তারে, মনের মতো পাগল পেলাম না তাই তো আমি পাগল হলাম না। উৎপল মাইতি বেহালা থেকে লিখেছে। না, দুঃখ করার কিছু নেই, কিন্তু তোমার এই যে সেলিব্রেশন, এই স্পিরিটটার জন্য একটা হাততালি দাদা। আচ্ছা ঠিক আছে, আমি জানি এই সমস্ত গানের কথা শুনে অনেকেরই হয়তো মনে হচ্ছে, আচ্ছা আমি তো একটু লিখে ফেলতে পারতাম, শুধু ভাবলে কি আর চলবে? মোটেও চলবে না। 9903659 কিন্তু খোলা রয়েছে, চলে আসুন, আমাকে জানিয়ে দিয়ে যান যে কি গান আপনি আজকে সকালবেলার সঙ্গে কম্পেয়ার করবেন, সানডে সকালের সঙ্গে। আমি তো বলেছিলাম শুধু সানডে সকাল সকালটা, লোকজন আমাকে সারাটা দিনের একেবারে আইটিনারি লিখে পাঠিয়ে দিয়েছে কীরকম কখন কী মনে হয়। ডেফিনেটলি আপনারই প্রিয় অনুষ্ঠান, আপনাদের জন্য এই নাম্বার এবং আপনাদের জন্য প্রোগ্রাম, তো আপনাদের যেরকমভাবে মনে হচ্ছে যে সিচুয়েশনের জন্য যেরকম গানটা সারা দিনের জন্য, অবশ্যই লিখে পাঠান, সঙ্গে লিখে পাঠাবেন যে কেন আপনার এটা মনে হচ্ছে। পুরো প্যাকেজটা লিখে পাঠিয়ে দেবেন, নিজের নাম আর নিজের লোকেশন লিখে পাঠিয়ে দিন আমার কাছে, আর আমি পড়ে শোনাবো আপনাদের সকলের কাছে। আর আপনাদের জন্য আপাতত একটা মিষ্টি গান অরুণিতা কাঞ্জিলালের।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ডিরেক্টলি কথা বলেছিলাম লালবাজার ট্রাফিক কন্ট্রোলে এবং অনেকটা ট্রাফিক আপডেট রয়েছে, খুব মন দিয়ে শুনবেন যদি আপনার আজকে রাস্তায় যাওয়ার থাকে। অনেকগুলো জায়গায় রাস্তা বন্ধ রয়েছে এবং এছাড়াও অনেকগুলো প্রসেশন বেরোনোরও কিন্তু কথা রয়েছে। মন দিয়ে শুনুন এবং জানতে পারবেন কি আছে আজকে ট্রাফিক আপডেট।
3: শহর কলকাতার যান চলাচল এখনো পর্যন্ত সর্বত্র স্বাভাবিক আছে, তবে সেকেন্ড হুগলি ব্রিজ সকাল 6টা থেকে বন্ধ আছে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত বন্ধ থাকবে রিপেয়ারিং এন্ড রিহ্যাবিলিটেশন ওয়ার্ক। আর চিংড়িঘাটা ফ্লাইওভারটাও বন্ধ আছে এবং এখনো পর্যন্ত বন্ধই থাকবে। আজ সারাদিনে উল্লেখ করার মতো তেমন কোন বড় মিটিং বা মিছিলের খবর এখনো পর্যন্ত নেই, তবে ছোটখাটো কিছু প্রসেশন আছে, যেমন নগর সংকীর্তন পদযাত্রা এবং ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার 110 এ মতিলাল নেহরু রোড থেকে বেরিয়ে মতিলাল নেহরু রোড, হাজরা রোড, শরৎ বোস রোড, এসব প্রিয় পথ ক্রসিং, সারা নিবিন্দু লেকভিউ রোড, মনোহর পুকুর রোড, ডোভার স্ট্রিট, পন্ডিতিয়া রোড, মতিলাল নেহরু রোড এন্ড ফাইনালি টার্মিনেট করবে আবার যেখান থেকে অরিজিন করেছিল সেখানে। এখানে 150 থেকে 200 জন মতো কালেকশন হতে পারে। 9:30 নাগাদ এদের বেরোনোর কথা। আর 15:30 হরিপদ ভারতী লক্ষ্য সমিতি 16B রাজা রাজকৃষ্ণ ঘোষাল রোড, ওনার 107 বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করবে, সেখানেও 1,000 থেকে 1,200 মতো কালেকশন হতে পারে। এটা 211 রাজবিহারী এভিনিউ বোঝাচ্ছে। সব ক্ষেত্রে ট্রাফিকের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রাখা আছে যাতে সরাসরি ট্রাফিকের উপরে বড় সড়ো কোনো প্রভাব না। আর 16:30 আরো একটা প্রসেশন বের হতে পারে বিবেকানন্দ পার্ক থেকে, যেটা লেক ক্যারেসের ওখানে এবং প্লেস অফ অরিজিনে এসে শেষ করবে বিবেকানন্দ পার্ক, সাদান এভিনিউ, গোলপার্ক, গড়িয়াহাট ক্রসিং, রাজবিহারী এভিনিউ, লেকভিউ রোড ইত্যাদি এই সমস্ত জায়গায় এরা ঘুরবে। এখানেও 500 থেকে 600 জন মতো কালেকশন হতে পারে। সব ক্ষেত্রে ট্রাফিকের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রাখা আছে যাতে সরাসরি ট্রাফিকের উপরে বড় সড়ো কোনো প্রভাব না পড়ে। তবে অবশ্যই যারা পথে বের হবেন ট্রাফিক আপডেটটা সাথে নিয়ে বের হবেন। নমস্কার, হ্যাপি গুড ডে।
2: তাহলে শুনতে পেলেন দ্বিতীয় হুগলি সেতু কিন্তু খুলবে আবার সেই কালকে সকাল 6টা, খুলবে আজকে সন্ধে 6টার পরে, কিন্তু চিংড়িঘাটা ফ্লাইওভার কিন্তু বন্ধ রয়েছে, সেটা কিন্তু কালকে সকালবেলা 8টার থেকে আবার চালু হয়ে যাবে, নর্মালাইজ হয়ে যাবে। দক্ষিণ কলকাতার দিকে কিন্তু প্রসেশন রয়েছে রাসবিহারী বা ওই চত্বরে, ওর চারপাশের সমস্ত গড়িয়াহাট লেক ওই পুরো

0: এরিয়াটাতে কিন্তু বেশ কিছু প্রসেশনের কথা শোনা গেল, সকালের দিকেও আছে বিকালের দিকেও আছে। তাই যদি বাইরে যেতে হয় সেরকমভাবে প্ল্যান করে বেরোবেন, সঙ্গে রাখবেন ছাতা আর ঠিকঠাক জুতো পরবেন, তাহলেই সর্টেড। আপাতত জ্যাম যান জমায়েত এখানেই শেষ হচ্ছে। ইয়েস, কিন্তু জ্যাম জান জমায়েতের পরে ডিরেক্টলি চলে যাবো তিন একটি তিন গানের হ্যাট্রিকে, যেখানে পরপর তিনটে গান আপনার জন্য ওয়েট করে রয়েছে। তাই শুনতে থাকুন, কোথাও যাবেন না।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন FM রেইনবোতে তিন।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার।

0: নমস্কার কলকাতা শুনছেন আপনি 107 FM রেইনবোতে। মহুয়ার রয়েছি সঙ্গে। আচ্ছা, আর পরপর তিনটে গান শুনছিলাম আমরা, পরপর তিনটে গানের মধ্যে যে গানগুলো শুনেছি, সবার আগে শুনেছি যে গানটা, সেটা হচ্ছে সনম রে মিঠুন অরিজিৎ সিং এর গাওয়া গান সনম রে সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে। তারপর শুনছিলাম ইশক জালাকার, না ইশক জালাকার এক্ষুনি শুনছিলাম, শাশ্বত সচদেব আর শুভদীপ দাস চৌধুরীর গাওয়া গান ধুরন্ধর ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে। আর কিন্তু তার আগে শুনেছিলাম চলো তুমকো লেকার চলে জিসমত ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে, শ্রেয়া ঘোষালের গাওয়াটা ভীষণ সুন্দর মিষ্টি গান। ওকে, তো এই হচ্ছে আপাতত গানের পুরো ব্যাখ্যা। একটা গান মিলান্তির রিকোয়েস্টও রয়েছে, গান মিলান্তির রিকোয়েস্টটা এসেছে সৌভিক সরকার কসবা থেকে, সেই রিকোয়েস্টের গানটা শুনে তারপরে ফিরে এসে কথা হচ্ছে, সঙ্গে থাকো। প্রচুর মেসেজ জমেছে, সেগুলো পড়বো, তাই স্টে টিউনড।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

এই যে আগলে রাখা, আগলে রাখার একটা গল্প বলবো আমি। আগলে রাখা যে শুধুমাত্র মা বাবাই করে তা নয়, আমাদের গুরু, আমাদের শিক্ষক, আমাদের চারপাশে যারা রয়েছেন গুরুজন, তারাও কিন্তু আমাদের আগলে রাখেন। তো সেরকমই একটা ঘটনা, সেটা হচ্ছে একটি ছেলে তার বাবা মারা যাওয়ার পর তার টিচার, তার শিক্ষক তাকে ভীষণভাবে আগলে রেখেছিল এবং যতদিন না সে ছেলেটি গ্র্যাজুয়েট হচ্ছে ততদিন তার পাশে থেকেছে। তো সেই শিক্ষকের যখন ফেয়ারওয়েল প্রোগ্রাম চলছে, তখন ছেলেটি তার নিজের রোজগার করা টাকায় শিক্ষককে একটি গাড়ি গিফট করেছে। তো এই এইটা হচ্ছে ঘটনা। এই ঘটনার যেটা এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে, যে শুধুমাত্র যে আমাদের চারপাশে আমরা, মানে আমরা এই যে একসঙ্গে এক সমাজে রয়েছি, এখানে আমরা নিজের পরিবারের সঙ্গে তো রয়েছি সেটা তো নয়, আমাদের চারপাশে যাদের সঙ্গে যখনই কথা বলছি তাদের সঙ্গেই একটা করে সম্পর্ক তৈরি হচ্ছে এবং সেইটাকে একসঙ্গে বাঁধনে বেঁধে রাখার দায়িত্ব দুই পক্ষেরই থাকে। সেরকম একটা সুন্দর মিষ্টি গল্প শুনলাম। আচ্ছা, আপাতত

0: যেখানে শুনলাম যা শুনলাম সেইটার কথাটা একটু বলে দিই।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
0: Yes, that's right. নমস্কার কলকাতা, আপনি শুনছেন 107 FM রেইনবোতে, মহুয়া রয়েছি আপনার সঙ্গে, আর ঘড়ির কাটা বলছে 9:39 হয়ে 34 সেকেন্ড। ওকে ওকে ওকে, এবার যে মেসেজটা আমি আজকে চেয়েছিলাম আপনাদের কাছ থেকে সেটা হচ্ছে যে দিনটাকে কোন গানের সঙ্গে কম্পেয়ার করবেন। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা নদিয়া থেকে বলেছে, আমার মেঘলা আকাশ সারাটা দিন বৃষ্টি তোমাকে দিলাম, এই গানটা। মোমাদি সুপ্রভাত, আজকে ভোরাই থেকে মনের মতো ম্যাগাজিনে ম্যারাথন গতিতে 32টা বন্ধুর চিঠি শুনতে পেয়েছি, ধন্যবাদ। হ্যাঁ এক্স্যাক্টলি, ম্যারাথনই মতনই পড়তে হয়েছিল। এবং আপনারা এই যে প্রচুর চিঠি, প্রচুর ভালোবাসা পাঠান, সেটা মানে সিরিয়াসলি আমাদের ভীষণ ভালো লাগে। তো চিঠি পাঠানো একেবারেই কম করবেন না, প্রচুর মেসেজ করবেন আমাদেরকে, যখনই যেরকমভাবে আপনাদের সঙ্গে চাই না আপনাকে সঙ্গে চাই তখনই সেরকমভাবে পাই, সো এটা খুব ভালো লাগে। রবিবার সকালে প্রকৃতির সঙ্গে একাকার হয়ে এই গানটার কথাই মনে পড়লো, মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। ওকে, থ্যাংক ইউ কৃষ্ণেন্দু দাকে। এবার না, এটা রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টটা আজকে আর কতটা রাখতে পারবো বলে মনে হচ্ছে না, কারণ 9:40 বেজে গিয়েছে। কিন্তু আজকে টপিকে যেটা কথা সোমনাথ দাস, সেটা কিন্তু লেখনি, সেটা লিখলে সেটা অবশ্যই জানাবো। আচ্ছা, ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে জীবন প্রধান লিখেছেন, নমস্কার মহুয়া ম্যাডাম, আজকে রবিবারের ছুটি দিনে আমার পছন্দের গান হলো কি মায়ায় বেঁধেছো আমায়। আহা, গানটা কিন্তু খুব ভালো লাগে শুনতে, শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটা শুনলে মনটা একদম শান্ত হয়ে যায়। গানের কথা আর সুরের মধ্যে এমন একটা মায়া আছে যে বারবার শুনতে ইচ্ছা করে। রবিবারের অলস দুপুরে এই গানটা শুনলে সব ক্লান্তি দূর হয়ে যায়, মন ভালো হয়ে যায়, দুপুরবেলা নয় সারাদিন মনে হয় যেন গানটা শুনতে থাকি। বাহ, বেশ সুন্দর একটা কথা। ওকে, মেঘে ঢাকা শুভ সকাল, কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন। FM রেইনবো নমস্কার কলকাতা কিন্তু মোটেও মেঘাচ্ছন্ন নয়, এখানে আপনার মতো দিদি আছে বলেই আলোয় আলোকিত সময়টা। এবার গানের কথায় আসি, আমার জীবনটা এই গানটার মতন, সকালবেলা ভালো লাগে, রুনা লায়লার স্টেশনের রেলগাড়িটা, মাইপা চলে ঘড়ির কাটা। হ্যাঁ, এই গানটার কথা কিন্তু দুজন আমাকে বলেছে, সংসারে রেলগাড়ি নামক গাড়িটা চলতেই থাকে উদয়াস্ত, তাই জীবনের সঙ্গে গানটার ভীষণ মিল, উত্তরা দাস লিখেছে। ওকে দিদি, নামটা একটু বলবেন, কারণ আজ আমি নতুন, আমি অনেকবার আমার নাম বলেছি, আমার নাম মহুয়া, আমার নাম মহুয়া, আজকে নমস্কার কলকাতা আমি রয়েছি। কে শুনছো বা কে লিখেছো আমাকে মেসেজে সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না, তুমি তোমার নামটা লেখনি। তো যখনই আমাকে কেউ মেসেজ করবে তখনই প্লিজ নিজের নাম আর নিজের লোকেশনটা লিখে দিও, তাহলে আমরা বুঝতে পারি যে কোথা থেকে আমাকে শুনছে, কে শুনছে, রাইট? তো এটা অবশ্যই লিখো। কুঞ্জ সাজাগো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, বাজলো ছুটির ঘন্টা, পিউপা পূর্ব বর্ধমান থেকে। আহা হা, প্রাণনাথ কি আসার কথা আছে নাকি? সোমনাথ ঘোষ দমদম থেকে বলছে, ভেরি নাইস টপিক, আমার মনে এই গানটা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, কারণ বৃষ্টি কোথায়। কেউ কেউ বলছে বৃষ্টি পড়ছে, কেউ কেউ বলছে তোমার দেখা নাই, কি অবস্থা। আচ্ছা, এইটা কোথা থেকে লিখছে? দমদম ক্যান্টনমেন্ট থেকে। আচ্ছা, তার মানে দমদম ক্যান্টনমেন্টে বৃষ্টি হয়নি বলতে চাইছে, ঠিক আছে, ভালো কথা। আমি তো এখানে বসে মানে আকাশবাণীর স্টুডিওর ভেতরে বসে কিচ্ছু বুঝতে পারছি না। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে পরের মেসেজ করেছে, রবিবার মানে আকাশ কেন ডাকে, মন ছুটি যায়, পালিয়ে যাওয়ার নেশা আজ এই হৃদয় কিনারায়, রাঙা মেঘের আবির মেখে বহু দূর দেব পারি, রবিবারের সকাল মানে ঘরের কোণ ছাড়ি বহু দূর দেব পারি। পায়েল ব্যানার্জি ফ্রম বেলগুড়ি। আব্বা, একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে পাঠিয়ে দিয়েছে, আপনারও যদি আরও কিছু লিখে পাঠানোর থাকে তো সেটা লিখে দেবেন। ওকে, এবার যে মেসেজটার জন্য দাঁড়িয়ে থাকি, বসে থাকি এবং অপেক্ষা করি, সেই মেসেজটা চলে এসেছে। শ্যাম সুন্দর দাস লিখেছে, নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে। কী লিখেছেন ভালো করে পড়তে হবে। সুপ্রভাত মহুয়া, রবিবারের ছুটির দিনে থাকি আমি বেস্ট, রন্ধন কাজে হাত লাগিয়ে গিন্নিকে দি রেস্ট। আহাহা, নিত্য নতুন নানান স্বাদের রান্না করি আনন্দে, বাতাসে তার গন্ধ ছড়ায় হৃদয়ে নাচে ছন্দে, হাতাখুন্তি করাই ওভেন সবাই থাকে মোর সাথে, ছুটির দিনে ওরাই বন্ধু হাত বাড়ায় চলার পথে, ডুমো ডুমো পটল কেটে আলু পটলের ডালনা, গিন্নি বলে অনেক হয়েছে বিশ্রাম কেন করো না, ছুটির দিনে গানে গানে করি আমি রান্না, মন যেন বলে ওঠে আমি সেজে ভজহরি মান্না। বাহ, ভীষণ সুন্দর, এবং যারা যারা মেসেজ করেছেন তাদের প্রত্যেকের জন্য

সিরিয়াসলি, এত ভালো ভালো মেসেজ আসে বলে সত্যি আমাদেরও মনটা ভীষণ ভরে যায়। ঘড়ির কাঁটা আপাতত বলছে 9:44, দেখি কতখানি গান শোনাতে পারি। এবার একটা বেশ সুন্দর গান, যে গানটা একটুখানি নেচে নিতে পারবেন, সেরা গান রইল আপনার জন্য। সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু বাদেই।

0: না, আমার বললে মনে পড়লে শুধুমাত্র মিসড কল না, আমাকে মনে পড়লে আপনি রেডিওটা টিউন করলেই শুনতে পাবেন এক্স্যাক্টলি এখানে।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: মেসেজ তো শেষ হয়েছে না শেষ। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে বলেছেন, সুপ্রভাত মহুয়া, রবিবার সকালে রেনবোর সাথে চলি সারাদিন, নিজের কাজ নিয়ে করি মন ভরে প্রাণ দিয়ে, সব কিছু মিলেমিশে যায়, একাকার হয়ে যায়। আচ্ছা, দীপকুমার তুং বেলপুকুর শ্যামপুর হাওড়া থেকে লিখেছেন, গুড মর্নিং মহুয়া দিদি ভাই, আমার রবিবারে ছুটি দিনে যে গানটা কথা মনে পড়ে, জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসেব নিকেশ কিছুই রবে না। হ্যাঁ, এ তো ঠিক, কিন্তু রবিবার সকালবেলার একটু একটু রিল্যাক্স করবার সময়, এই সময় এতখানি ফিলোসফিক্যাল আপনি হচ্ছেন। আচ্ছা ঠিক আছে, বেশ, ফিলোসফিক্যাল হওয়াটা তো ঠিক আছে, বুঝলাম, কিন্তু রবিবার সকালবেলা একটু রিল্যাক্স করলেই মনে হয় বেশি ভালো হয়। যাই হোক, ভালোভাবে থাকবেন, সময়টা ভালোভাবে কাটাবেন, এটাই হচ্ছে কথা। আর যেহেতু সময়টা শেষ হয়ে এসেছে, তাই কথা কম গান বেশি, তাই চলে যাবো ডিরেক্টলি পরের গানটায়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ইয়েস, নমস্কার কলকাতায় ফেরত চলে এসেছি। এবার একটা ভালো খবর দিই। ভালো খবরটা কীরকম না, ভারতবর্ষে কিন্তু হাইড্রোজেন চালিত ট্রেন, ইয়েস H2 হাইড্রোজেন চালিত ট্রেন কিন্তু চালু হচ্ছে। কারণ সেই ট্রেনের একটা সাকসেসফুল ট্রায়াল কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এবং এই এই যে পুরো সিস্টেমটা, এই পুরো ব্যাপারটা কিন্তু আমাদের এখানেই ভারতবর্ষেই তৈরি হয়েছে, সুতরাং স্যালুট। 10 ক্যামেরার এই যে ট্রেনটা ডিজাইন করা হয়েছে, ট্রেনটার ছবিটা যদি আপনি মানে আপনি যে সার্চ করলে আপনি দেখতে পারবেন ছবিটা, একদম সুন্দর একটা ট্রেন। সেই ট্রেনটা হাই স্পিড ট্রায়াল করা হয়েছে, দিল্লি থেকে সেটা গেছে, হাইড্রোজেন ফুয়েলে সেটা রান করবে এবং জিরো এমিশন, কোনো রকম কোনো এমিশন নেই, মানে একদম নেচার ফ্রেন্ডলি একটা গাড়ি হবে। এবং কি ছেড়ে যাবে, শুধুমাত্র একটুখানি ওয়াটার ভেপার, জলীয় বাষ্প ছাড়বে। পাইলট যিনি, তাকে অ্যাপ্রুভ করা হয়েছে হরিয়ানা নর্দার্ন রেল, মানে নর্দার্ন রেলওয়ের হরিয়ানার জিন সোনিপত সেকশনে ট্রেনটা চলবে। তো সেখানে অ্যাপ্রুভালটা আপাতত পাওয়া গিয়েছে, অ্যাপ্রুভাল পাওয়া গিয়েছে 75 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে চালানোর। বাট এই ট্রেনটা কিন্তু 120 কিলোমিটার পার আওয়ার এই স্পিড অবধি যেতে পারবে। 2400 মানে 2400 কিলোওয়াট হাইড্রোজেন ফুয়েল সেল প্রপালশন সিস্টেমের মাধ্যমে এই ট্রেনটা চলবে। এবং এর এই যে ইনফ্রাস্ট্রাকচার, আমি বললাম আমাদের এখানকার ইনফ্রাস্ট্রাকচার, সেটা তৈরি হয়েছে, এটা স্টোরেজ রিফুয়েলিং প্ল্যান্ট বা প্রোডাকশন পুরোটাই কিন্তু জিন্দে লাইসেন্স করে সেট আপ করা হয়েছে।

এবং এটা ইন্ডিয়ান রেলওয়েজের হাইড্রোজেন ফর হেরিটেজ ইনিশিয়েটিভ এর আন্ডারে রান করবে এবং এরকম এটা সাকসেসফুলি হলে আরও বেশি করে এরকম ট্রেন চলবে। এটা এটা কিন্তু ভীষণ ভালো এবং দারুণ একটা ইনিশিয়েটিভ, দারুণ একটা খবর। তো আই গেস এরকম একটা ভালো খবর পেলে নিশ্চয়ই ভালো তো লাগে, মনটা ভালো তো ডেফিনেটলি লাগে। যাই হোক, ভালো ভালো গান, ভালো ভালো কথা, সমস্ত কিছু ভালো ভালো শুনবার জন্য অবশ্যই গোটা প্যাকেজটা পাওয়া যায় এখানেই 107 FM রেইনবোতে। আজকে সারাক্ষণ সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত মহুয়া ছিলাম আমি তোমার সঙ্গে, ছিলাম আপনার সঙ্গে। আচ্ছা, যেতে যেতে আরও যেটা কথা বলার সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আমাদের 107 FM রেইনবো কলকাতা ইনস্টা হ্যান্ডেলটা ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা যেটা সেটাও FM রেইনবো কলকাতা, সেখানেও কিন্তু ফলো করতে ভুলবে না, কারণ সেখানে সমস্ত রকম আপডেটস সমস্ত আর গল্প স্বল্পও রয়েছে আজকে বিকেলবেলা, তো সেই গল্পগুলো কিন্তু আপলোডেড হয়ে যায়, পুরোটাই শুনতে পারবে। আচ্ছা, মেসেজ রয়েছে সুপ্রভাত, সুইট মহুয়া আমার রবিবারের সকালের এই গানটা, কিছু চাই না আজীবন ভালোবাসা ছাড়া। তুমি যে স্যারের কথা বললে একটা ছেলেকে দেখো কিছু, আচ্ছা আচ্ছা আচ্ছা অনেক কিছু লিখেছে কিন্তু নিজের নামটা কেন লেখোনি, নিজের নামটা প্লিজ লিখে পাঠাও। গুড মর্নিং মহুয়া দিদি, তুমি আশেপাশে থাকলে গানটা আমার ভালো লাগে, কলকাতা আনন্দপুর থেকে। আচ্ছা, আশেপাশে কে থাকলে এটা হচ্ছে আমার প্রশ্ন, তুমি আশেপাশে থাকলে তো বুঝলাম, কিন্তু আশেপাশে কে থাকলে, কোন কোন কোন? নিশ্চয়ই সেরকম কেউ রয়েছে যে কিনা একেবারে মনটা জিতে নেয়, তো যেরকমভাবে FM রেইনবো তোমাদের মন জিতে নেয় সেরকমভাবে কিন্তু তোমাদেরকেও থাকতে হবে আমাদের সঙ্গে, রাইট? ওরে বাবারে, অনেকক্ষণ কথা বলেছি, এবার সিরিয়াসলি মনে হচ্ছে যে হ্যাঁ এবার আমাকে তো বাড়িতে যেতে হবে, কারণ ঠাঠা বলবার টাইম এসে গিয়েছে। তো অবশেষে আমি ঠাঠা বলছি, বাই বাই বলছি, অরিজিৎ সিংয়ের এই গানটা শুনতে শুনতে টাটা বাই বাই বলবো, কিন্তু তোমরা সবাই ভালো থেকো, দারুণভাবে থেকো, দারুণভাবে এনজয় করো, উইকেন্ডটা এনজয় করো, কালকে কিন্তু মানডে সেটা ভুলে গেলে চলবে না, তো মানডের জন্য নিজেকে রিফুয়েল করে নাও, নিজে আজকে সারাটা দিন রিল্যাক্স থেকে নিজেকে রিফুয়েল করে নাও, এবং সেটার সকালবেলার কাজটা আমি ডেফিনেটলি করে দিয়েছি। সঙ্গে থেকো, ভালো থেকো, আর তোমার সঙ্গে আমার কথা হবে আবার আগামী শনিবার বিকেলবেলা, তো ততক্ষণ স্টে টিউনড।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দ্বিতীয় দিনেও ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালিয়েছে মার্কিন সেনা। এর ফলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবার একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে মার্কিন যুদ্ধবিমানগুলি ইরানের সামরিক নজরদারির পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, ড্রোন ব্যবস্থাপনা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাকিস্তানের করাচিতে গতরাতে সিন্ধ রেঞ্জার্সের একটি ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনী 6 জঙ্গিকে হত্যা করেছে এবং একজনকে আটক করেছে। এই হামলায় আধা সামরিক বাহিনীর 4 সদস্য প্রাণ হারায়। উল্লেখ্য, 2024 সালের অক্টোবরের পর এটিই ছিল করাচি শহরে প্রথম বড় ধরনের জঙ্গি হামলা। ভারতের কিদাম্বি শ্রীকান্ত ক্যালিফোর্নিয়া US ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে শ্রীকান্ত 22-20, 15-21, 21-19 জাপানের ইউদাই ওকিমোতোকে হারিয়ে দেন। এদিকে পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে ভারতের রৌনক চৌহান লড়বেন চাইনিজ তাইপের সু লি ইয়াং এর বিরুদ্ধে। এর ফলে ফাইনালে দুই ভারতীয় খেলোয়াড়ের মুখোমুখি হওয়ার একটি সম্ভাবনা থাকল। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা তারা জারি করছেন। আকাশবাণী কলকাতার FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে এবং DTH বাংলা পরিষেবায়, আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগা হার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগা হার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 135তম পর্ব।

0: द रेन, ये अभियान जरा भी ढीला नहीं होने देना है। तो मेरा खास आग्रह है, वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं। बहुत बहुत धन्यवाद, नमस्कार।
1: मन की बात आकाशवाणी के माध्यम से माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी अपने मन की बातें साझा कर रहे थे। हम आपको बता दें कि माननीय प्रधानमंत्री के इस प्रसारण के बाद मन की बात के क्षेत्रीय भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी और दूरदर्शन के संबद्ध प्रादेशिक केंद्रों से तथा संस्कृत भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी दिल्ली के इंद्रप्रस्थ चैनल मीडियम वेव 366.3 मीटर अर्थात 819 किलोहर्ट्ज और FM गोल्ड 100.1 मेगाहर्ट्ज पर अभी किया जाएगा। मन की बात के क्षेत्रीय भाषाओं का पुनः प्रसारण आज रात 8 बजे आकाशवाणी के संबद्ध प्रादेशिक केंद्रों से और अंग्रेजी अनुवाद का प्रसारण FM रेनबो 102.6 मेगाहर्ट्ज पर किया जाएगा। यह कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र से प्रसारित किया गया।
2: ये आकाशवाणी दिल्ली है, लीजिए सुनिए माननीय प्रधानमंत्री।
3: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 135তম পর্ব। এবার শুনবেন অনুষ্ঠানটির বাংলা রূপান্তর।
4: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে।
2: এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
5: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। 2026-এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছ মাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS দুনাগিরি, INS সংশোধক, INS অগ্রেকে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সবকিছুই স্বদেশি। বন্ধুরা, জুন মাসে অ্যাভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ান সম্পূর্ণ করেছে। আর এরকম আরও 40টি বিমান ভারতে বানানো হচ্ছে। এর ফলে MSME এবং এয়ারোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই DRDO স্বদেশি লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এর পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে DRDO-র ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে বানিয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে।

বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছিল, আর এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার পৃথিবীর 2500 বেশি জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট 114টি পদক জিতেছে, যার মধ্যে 102টি স্বর্ণপদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন, তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জনভাগিদারি আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাঁদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাঁদের আবেদন করেছিলাম কারপুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তারা শুধু সমর্থনই করেননি, বরং সহযোগিতাও করেছেন। আমাকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এইবার সোনার জিনিস কিনব না, প্রয়োজনে পুরনো সোনা ভেঙে নতুন গহনা বানাব। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তাঁরা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কারপুলিং নিয়েও নাগরিকরা তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন, তারা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন, এতে পেট্রোল ডিজেল বাঁচছে। এইরকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবরও আসছে। আমি ভীষণ আনন্দিত যে আমরা ভারতীয়রা মিলিতভাবে এই বিশ্ব সংকটের মোকাবিলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদেরও উপহার দিয়ে থাকেন। বন্ধুরা, মহারাষ্ট্রের নন্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নন্দেড়ে বাহাদুরপুরা গ্রামে পেঠকার পরিবার বাস করেন। এই পরিবার ভেবেছিল, যদি আনন্দ ভাগ করে নিতেই হয়, তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকা বিমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট সাহায্য অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ 1 বছরে 20 টাকা প্রিমিয়াম দিয়ে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়া যায়। এখনও পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা

বোন, মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা, অনুরূপভাবে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2 লক্ষ টাকা বীমার কভার দেয়। এর বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11 লক্ষ পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নেপথ্যে লক্ষ লক্ষ পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলবো এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো, হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে। সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে, তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করেন যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায়, সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো। মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে পছন্দ করতেন না। যে সমস্ত গাছে হাড়গিলা বাসা তৈরি করে, সেই সব গাছও প্রায়শই কেটে দেওয়া হতো। ভাবুন, এমন এক পাখি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, সেই হাড়গিলা মানুষের ভয়ের শিকার হয়ে উঠেছিল। ইতিমধ্যে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এই সব ঘটনা পর্যবেক্ষণ করলেন। তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হল। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন। সমাজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন এবং অন্ধবিশ্বাসকে পিছনে ফেলে এসেছেন। তাঁরা দেখিয়েছেন, যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়, তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি, যাঁরা খেলাধুলা করেন তাঁরাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যাঁরা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন। আগের থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। আমি নাগাল্যান্ডের এমন দুটি বিশেষ

প্রচেষ্টার কথা জানতে পেরেছি, যা অত্যন্ত চমৎকার। প্রথম উদ্যোগটির নাম নাগাল্যান্ড বেবি লীগ। নামটি শুনেই আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা খুব ছোট বাচ্চাদের জন্য আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা, কিন্তু আসলে এমনটা নয়। এটা 5 থেকে 10-12 বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলেমেয়েদের একটি অসাধারণ লীগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লীগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লীগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। 5 থেকে 12 বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই লীগ এখন 3 বছর পূর্ণ করে ফেলেছে। শিশুদের মনে এই লীগের ইতিবাচক প্রভাব পড়েছে। বন্ধুরা, নাগাল্যান্ডে আরও একটি এমন সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসল লীগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসল শব্দটা নতুন। আমি আপনাদের বলছি, ফুটসলকে ইনডোর ফুটবলও বলা হয়। এখানে একটি টিমে কেবল 5 জন খেলোয়াড় থাকে। খেলার মাঠও ফুটবল খেলার সাধারণ মাঠের থেকে অনেকটা ছোট হয়, তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চমানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লীগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি। এইসব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রত্যেক দিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন এআই ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময় একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কিভাবে যুক্ত থাকব, এইসব প্রশ্নের উত্তর খুঁজছে নালন্দা বিশ্ববিদ্যালয়। 1000 বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের ভাগ্য রচনা করছে। 2 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনার পুরনো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে। আমাদের শাস্ত্র আলোচনা শুধুমাত্র নিজেদের কথা বলার মাধ্যমই নয়, এটা আমাদের বাদ সম্বাদ এবং মন্থনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শাস্ত্রচর্চা তর্কের সঙ্গে, তথ্যের সঙ্গে নিজেদের কথা বলার প্রয়োজনীয়তা শেখায়। আর এই ক্ষেত্রে আমাদের দক্ষ হওয়া জরুরি। অন্যের চিন্তাভাবনা ধৈর্য ধরে শোনা এবং বোঝার শিক্ষাও এই শাস্ত্রচর্চার প্রক্রিয়ার মাধ্যমেই পাওয়া যায়। আমি অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখনকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তাঁরাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের নতুন প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন এআই টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে

এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গীত, সঙ্গীত এবং আধ্যাত্মিকতা বিষয়ে সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে। সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন। এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন। তারা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখছেন। তারা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তারা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তারা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, শ্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের পরম্পরাকে শেখার ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি যারা ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল মেঘালয়ের রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুব আকর্ষণীয়। এই ব্রিজ কয়েক দিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রবার গাছের শিকড়কে আস্তে আস্তে রূপ দেওয়া হয়। এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। সেই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়। এর পেছনে আছে বহু বছরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয় মানুষ প্রকৃতির সঙ্গে মিলে কতই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে। এটি আমাদের দেশের, এই ভূমির সম্পদ। এখন ভারত মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করানোর আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সে সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্ব সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এই ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন এই বছর হ্যালি ওয়ারজিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর
এই রুট ব্রিজের

দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে প্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা কখনো এই রুট ব্রিজে গিয়ে থাকলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ভাগ করে নেবেন। আপনার ছবি অন্যদেরও মেঘালয়ের এই অনন্য সম্পদের সম্পর্কে জানতে উৎসাহিত করবে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই চাই যে আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমাদের শহর সুন্দর দেখাক, কিন্তু কদাচিৎ ভাবা হয় আমাদের আশেপাশে যে আবর্জনা জমা হয় কে সেটা পরিষ্কার করে। বেশিরভাগ লোক এটাই মনে করেন যে এটা অন্য কারুর দায়িত্ব আর সেই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝেই এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের ভাবনাচিন্তা দ্বারা আমাদের অনুপ্রাণিত করেন। আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেওড়ার কিছু বোনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তাঁরা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তাঁরা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন। তাঁরা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকোব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকোব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে কয়েকশো কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ ছড়াত, এই বনেদের সাহায্যে আজ সেগুলি শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন। গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তাঁরা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা করেন যারা, তারা এখন থেকেই সক্রিয়। এই জন্য আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন তারাও যেন গণেশের মূর্তিটি কি দিয়ে তৈরি এবং কোন দেশে তৈরি তা অবশ্যই দেখে নেন। প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পূজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে, এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালিত হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা এমন নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী। দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায় যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয়, তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার

0: পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে আমরা আবার মিলিত হব, দেশবাসীর কোনো নতুন প্রয়াস নিয়ে আলোচনা করব। ততদিন আপনি আপনার নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, জল সঞ্চয় তো করতেই হবে, বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে। ক্যাচ দ্য রেইন এই অভিযান একটুও হালকাভাবে নিলে চলবে না। তাই আমার বিশেষ আবেদন, বর্ষার প্রতি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত ৮টায় একই প্রচার তরঙ্গে।
2: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in-এ।
6: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
7: এসে পড়েছি আমরা দুজনে আপনাদের সাথে গান দরিয়া নিয়ে, জয়শ্রী মুখোপাধ্যায়,
8: মৌসুমী বন্দ্যোপাধ্যায়।
7: আর মৌসুমী, আজকে কিন্তু এই 12:03, তাই তো? এই সময় আমরা যখন বসছি দুপুরবেলা, রবিবারের দুপুরবেলা, সেই সময় কিন্তু বেশ একটু রোমাঞ্চকর ব্যাপার স্যাপার হয়। তো আজকে রবিকে নিয়ে রোমাঞ্চ আসবে, কিন্তু হাসতে হাসতে, মানে এত যে মজার কথা উনি বলেছেন, সত্যি রোমাঞ্চিত হয়ে যেতে হয়, যেটা উনি বলতে পারেন এত সুন্দর করে, মজা করে।
8: এবং না, কথাটা একদম ঠিক, যারা তাকে কাছ থেকে দেখেছেন, তার বন্ধু বান্ধব যারাই, এমনকি তার যে খানসামা যারাই ছিলেন, তারাও কিন্তু বলতেন যে, কেউ বলতেন গুরুদেব, কেউ বলতেন কর্তা বাবা, কেউ বলতেন জমিদার মশাই, উনি যে এত মানে রসিক মানুষ ছিলেন, এত হাসির কথা বলতেন। আবার একজন তো বলেছিলেন, লিখেছিলেন আর কি, বাবা মনেই হয় না ওরকম দাড়ির আড়ালে ওই রকম হাসির হাসির কথা। উনি মিচকি মিচকি হাসতেন, মানে সেইভাবে হাসতেন না, আমরাই হাসতাম ওনার কথা শুনে।
7: একদম একদম। তো সেই কারণে আমরা যাই প্রথম একটা কথায় আর কি, গল্পে। এখানে এক সাহেবের গল্প, মরিস সাহেব, তিনি ছিলেন শান্তিনিকেতনে ইংরাজি ফরাসি ভাষার অধ্যাপক। একা থাকলে তিনি প্রায় গুনগুন গুনগুন করে গান গাইতেন। তো একদিন কি হলো, তৎকালীন ছাত্র প্রমথনাথ বিশিকে বললেন, গুরুদেব চিনির ওপর একটি গান লিখেছেন, গানটা ভারী মিষ্টি, খুবই মিষ্টি। অতঃপর গানটা গাইতে লাগলেন, সে গান আমরা সবাই জানি, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তাই না?
8: হ্যাঁ, এবং তুমি মিষ্টি কি করে বুঝলে, তাকে জিজ্ঞাসা করা হলো, চিনির গান তো মিষ্টি হবেই, তো তুমি কি করে বুঝলে? বলছে, না না, এই ব্যাখ্যা আমি পেয়েছি, কোথা থেকে পেয়েছে? প্রমথনাথ বিশি তো মানে অবাক হয়ে তাকে প্রশ্ন করলেন, তখন বলে, না গুরুদেবই তো আমাকে বলে দিয়েছেন যে এটা চিনি আর এটা মিষ্টি, চিনির মতো মিষ্টি।

0: এবং এরপরের যে কথাটা বলবো সেটা হচ্ছে, তার যখন 50 বছর বয়সে তিনি পা দিলেন, তো সেই উপলক্ষে যা হয় একটা ঘরে সভা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, তো সেখানে তিনি গান গাইছেন, রবীন্দ্রনাথ ঠাকুর গান গাইছেন। তো তিনি গেয়ে উঠলেন, এখনো তারে চোখে দেখিনি, শুধু কাশি শুনেছি। দেখো আমরা তো এই গানটা জানি বাঁশি শুনেছি, তাই তো, কাশি শুনেছি। এবার এইটা উনি গেয়েছিলেন আচার্য যতীন্দ্রমোহন বাগচি তাকে উদ্দেশ্য করে, তিনি তখন ঠিক ঢুকবেন আর কি ঘরে আন্দাজ করেছেন। এবার যখনই তিনি ঢুকলেন সবাই এর ওর দিকে তাকাচ্ছে, এবার
1: অদ্ভুত ব্যাপার, তাই না?
0: ব্যাপার
1: আসলে সিঁড়িতে কাশির শব্দটা আগেই পেয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ, এবং সেই জন্য বললেন সিঁড়িতে তোমার কাশির শব্দ শুনেছি, এবং সেই জন্যই গুরুদেব মানে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আগেই চিনে নিয়েছিলেন যে কে আসছে। সেই কারণেই সত্যেন্দ্রনাথ দত্ত তখন বাগচি মহাশয়কে বুঝিয়ে দিলেন আর কি, যতীন্দ্রমোহন বাগচিকে, যে তাঁর গানের কলিতে বাঁশির জায়গায় গুরুদেব কাশি বসিয়ে দিলেন, তাই তো তাঁর গানের কলি পরিবর্তন হলো। এখনও তারে চোখে দেখিনি, শুধু কাশি শুনেছি। সিঁড়িতে পাওয়া কাশি চোখে দেখা যায়নি, কিন্তু শুনেছি। অদ্ভুত।

গালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: মধুর খেলা আসলে মধুর শব্দের সঙ্গেই হয়, আর এই মধুর এত রকম সম্পর্ক ছিল রবীন্দ্রনাথ তাঁর চারপাশের মানুষজনের সঙ্গে, যিনি কখনো কখনো এত সুন্দর মিলিয়ে তাদেরকে হাসিয়ে দিতেন, দিনটাই পাল্টে যেত, তাই না?
1: একবার দোল পূর্ণিমার দিনে রবীন্দ্রনাথের সঙ্গে কবি এবং নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের দেখা হয়েছে। যা হয়, কেমন আছেন ইত্যাদি নমস্কার বিনিময়। হঠাৎ দ্বিজেন্দ্রলাল তাঁর জামার পকেট থেকে আবির বের করে রবীন্দ্রনাথকে বেশ ভালো করে মাখিয়ে দিলেন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু মাখালেন না, এই যে রঞ্জিত হয়ে গেল, ধরো ভালো করে লাল,
1: আবেগ রঞ্জিত, আবির রঞ্জিত।
0: হ্যাঁ, তো আবির তারা রঞ্জিত রবীন্দ্রনাথ, তিনি কিন্তু রাগ করলেন না, বরং হা হা হা হা করে হেসে উঠলেন, বললেন, এতদিন জানতাম দ্বিজেন বাবু, অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়, দ্বিজেন বাবু হাসির গান ও নাটক লিখে সকলের মনোরঞ্জন করে থাকেন। আজ দেখছি শুধু মনোরঞ্জন নয়, দেহরঞ্জনেও তিনি একজন ওস্তাদ মানুষ। এই গানটা শোনার পর আমার মনে হচ্ছে একটু হাসির গান শুনতেই হবে, তাই না? অলোক রায়চৌধুরী।

0: বোঝো না বোঝো একটা হাসির উদ্রেক হবে এরকম একটা ব্যাপার,
1: আর মনটাও ভরে যাবে যে কাঁটা বনবিহারিনী, আর যে জানে মায়া বনবিহারিনী, আমরা অনেক বন্ধুই জানেন, তো সেটার সঙ্গে তুলনা করে করে যদি কেউ ভাবে তাহলে আরো হাসিটা পাবে আর কি। যাই দেখো, নানান সাহিত্যিক নানা কবির সঙ্গে তার একটা সম্পর্ক ছিল, সারাক্ষণ সবাই আসতেন তার সংস্পর্শে। তো সাহিত্যিক বনফুল মানে বলাইচাঁদ মুখোপাধ্যায়, তো তিনি কিন্তু তার যে ছোট ভাই বিশ্বভারতীতে অধ্যয়নের জন্য শান্তিনিকেতনে পৌঁছে কার কাছে থেকে যেন জানলেন যে রবীন্দ্রনাথ কানে একটু কম শোনেন।
0: এই কানে কম শোনা মানে এটা তো আমরা বিভিন্ন মানুষকে দেখেছি, এক বলবে এক শুনবে পুরো উল্টো দিকের কথায় চলে যাবে। এবার রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গেলে রবীন্দ্রনাথ তখন বললেন, কি হে তুমি কি বলাইয়ের ভাই কানাই নাকি, মানে ছন্দ মিলিয়ে বলাই কানাই এরকম একটা কিছু। তখন বলাইবাবুর ভাই মানে যিনি অরবিন্দ মুখোপাধ্যায়, তিনি তখন চেঁচিয়ে বলেন, আজ্ঞে না আমি অরবিন্দ, মানে তিনিও চেঁচিয়ে বলছেন, ভাবছেন
1: খুব চলছেন না, আজ্ঞে না আমি অরবিন্দ।
0: তখন রবীন্দ্রনাথ হেসে উঠে বললেন, না না কানাই নয়, এই যে দেখছি একেবারে সানাই।
1: সত্যি
0: অন্তমিলটা দেখো,
1: মানে এই যে গোপন কথাটি, অর্থাৎ কেউ কানে শুনিয়ে দিয়েছিল, তিনি আসলে শুনতে পান না কিন্তু তিনি যে কত বেশি শোনেন অন্তর্দৃষ্টিতে, তাই আর গোপন রইল না।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: আমরা রয়েছি গান্দরিয়াতে, জয়শ্রী মুখোপাধ্যায়।

0: আর মৌসুমী বন্দ্যোপাধ্যায়, আমরা অর্ধেকটা সময় পার করে এসেছি, মানে একটা পর্যন্ত থাকবো, এবং কথা বলতে বলতেই হাসির কথা বলতে বলতেই পার হয়ে গেছে, এবং এরপরে যে কথাটা বলবো সেটা আরও ততদিক হাসির। একবার কালিদাস নাগ, ভালো করে শুনবেন, নাগ এবং তার স্ত্রী জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বেড়াতে এসেছেন। এবার রবীন্দ্রনাথ হালকা হেসে, সেই মুচকি হেসে মানুষ মজার কথা বলেন না, তাদের তাকিয়ে বলেন, শিশু নাগদের কোথায় রেখে এলে? শিশু মানে বাচ্চারা, আর নাগ মানে যেহেতু উনি কালিদাস নাগ, যেমন শিশু ব্যানার্জি, শিশু মুখার্জি ইত্যাদি ইত্যাদি, শিশু নাগদের তো ওনারা তো অবাক হয়ে গেছে,
1: মানে শিশু নাগ ওনারা চট করে বুঝতে পারেননি, যেমন মৌসুমী চট করে বুঝতে পারলো সেটা নয়,
0: আমাদের বন্ধুরাও বুঝতে পেরেছেন কোথায় রেখে এলে। আচ্ছা, এটা তো গেল, তারা বুঝতে প্রথমে পারেননি। আরেকবার রবীন্দ্রনাথ তার যে চাকর আর কি, বনমালী,
1: সবসময় সঙ্গী বনমালী শেষের দিকে প্রচন্ড কাজ করেছে,
0: এবং উনি বেশি ধমকাতেন ও সেই বনমালী বাবুমশাই, এই করে
1: সম্পর্ক
0: অবশ্যই এতদিন ধরে থাকতে থাকতে, তাকে তাড়াতাড়ি চা করে আনতে পাঠিয়েছিলেন, কিন্তু তার আসতে দেরি হচ্ছে, যা হয় আমরা কি বলি, এই তাড়াতাড়ি করো বসে আছি ইত্যাদি ইত্যাদি। তিনি একটু কপট বিরক্তির ভাব দেখিয়ে বলেন, চা কর বটে কিন্তু সুকর নয়।
1: ছোট ছোট কথা এইরকমই আরও একটা আছে আর কি, কথারই এধার ওধার আর কি। আরও একবার মানে ওই রকম কবিগুরুর দুই নাতনি এসছেন শান্তিনিকেতনে কলকাতা থেকে, তো একদিন সেই নাতনি দুজন কবিগুরুর পা টিপে দিচ্ছিলেন, যেরকম দাদুদের করে আর কি, সবাই সেবা করে অমনি, মানে প্রচণ্ড জোরেই করেছে, এবং নাতনিদের সেরমভাবে তো ট্রেন্ড হাত নয়। তো তখন তিনি বলে উঠলেন, পানি পীড়ন না পা নিপীড়ন, প্রথমটা বুঝতেই পাচ্ছে না, তাই দুই নাতনি, পানি পীড়ন না পা নিপীড়ন, পরে যখন বুঝতে পারলো তারা বেশ মজা পেয়ে গেল, মানে পাকে তুমি কি নিপীড়ন করছো, যন্ত্রণা দিচ্ছ, নাকি পানি পীড়ন করছো।
0: আর দেখবে কোনো হাসির কথা, ধরো একটা জায়গায় অনেকে বসে রয়েছে, একটা হাসির কথা বলা হলো, প্রথমবারে যারা বুঝতে পারলো তারা তো একচোট হেসে নিল খুব সুন্দর, এবার হয়তো এক আধজন হয়তো বুঝতে পারলেন না, এই কি বললো কি বললো, মানে বুঝলাম না, তখন কিন্তু আর সেই হাসিটা আসে না।
1: হ্যাঁ, আর তাকে বোঝাতে গেলেও নিজের একটুখানি রাগও হয় তখন, ঠিক বোঝানো গেল না। যাই হোক, তো এইরকমই খুশি আনন্দে থাকা মানুষ, চারপাশের আনন্দ বিলিয়ে দিতেন গুরুদেব রবীন্দ্রনাথ। এরপরের গানে সেরকমই একটা মজার আনন্দের, মজা বলবো না, আনন্দের সুর।

সত্যজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা ভালো মানুষ নই যে মোরা, এটাও একটা মজার মজার কথা। এই যে মানুষরা আসতেন ভালো খারাপ কাছের দূরের, গুরুদেবের কাছে সবাই সমান, রবীন্দ্রনাথের কাছে অনেকেই, প্রিয় ছাত্ররাও তো আসতেন শান্তিনিকেতনে, এবং তাদের মধ্যে আমরা আগেও যখন কথা বলেছি তার মধ্যে কিন্তু প্রমথনাথ বিশি একজন। তো প্রমথনাথ বিশি কবির সঙ্গে শান্তিনিকেতনের আশ্রমে একটা ইদারার পাশ দিয়ে যাচ্ছিলেন, তো ওখানে একটা গাব গাছ লাগানো ছিল।
1: এবার হঠাৎ রবীন্দ্রনাথ প্রমথনাথকে উদ্দেশ্য করে বললেন, জানিস একসময় এই গাছের চারাটাকে আমি খুব যত্ন সহকারে লাগিয়েছিলাম, আমার ধারণা ছিল এটা অশোক গাছ, কিন্তু যখন গাছটা বড় হলো দেখি এটা অশোক নয়, গাব গাছ,
0: বুঝছো?
1: তারপর প্রমথনাথের দিকে তাকিয়ে একটু হালকা হেসে বললেন, তোকেও অশোক গাছ বলে লাগিয়েছি, বোধ করি তুইও গাব গাছই হবি।
0: এই মজাগুলো এত সূক্ষ্ম এবং এটা ছাত্র আর শিক্ষকের,
1: এবং এতে তুমি রাগও করতে পারবে না,
0: মানে এইটা যেন মাথা পেতে নেওয়া, অশোক গাব দুটোর মধ্যে তুলনা করা, কিন্তু এটা ওই যে প্রিয় ছাত্র এবং শিক্ষক, শিক্ষকের একটা অধিকার আছে ভালো লাগা কথা মানে অন্যভাবে বলা আর কি, এত যে প্রিয় সেই সম্পর্কটা বোঝানোর।

0: এই কথোপকথনে কিন্তু দুজনকার সম্পর্কেরও একটা সমীকরণ বোঝা গেল।
1: এবং সব থেকে বড় যে বাগানের মধ্যে দিয়ে যেতে যেতে একটা গাছ দেখে সেই গাছের যে সেই গাছটাও আমার খুব নিয়ারেস্ট, নো ডাউট, তাই জন্য তিনি গাছটাকে তার প্রত্যেকটা গাছও চেনা ছিল, নামও ছিল, সেই জন্য তোমরাও আমার প্রিয় ওই গাছের মতো, এটাও যেন কোথায় একটা তলে তলে উনি বোঝাতে চান।
0: অবশ্যই
1: আমরা গানে চলে যাব, আবারও এই গানটি শুনবো। কিছু বলতে তো নিশ্চয়ই গেছিলেন, তাই না, ওই বাগানে? দেখা যাক।

0: আমরা এই যে ছোট ছোট যে মজাগুলো, সেই মজাগুলোর সঙ্গে কিন্তু প্রকৃতিও জুড়ে থাকতো, তাই না? প্রকৃতির এই ভাবনাগুলো মানে রবীন্দ্রনাথ কিভাবে মিলিয়ে ফেলতে পারতেন সেটা একটু দেখা যাক। সুধাকান্ত রায়চৌধুরী, তার সাথে রবীন্দ্রনাথ একবার বেড়াচ্ছিলেন। হঠাৎ গুরুদেবের একটা কাতর উক্তি, আহ, এরম হয় না? সুধাকান্তবাবু তার দিকে তাকাতেই রবীন্দ্রনাথ নিজেকে একটু সামলে নিলেন, বুঝলেন একটু জোরে হয়ে গেছে। তখন তিনি বললেন, পাকে, মানে পা মানে আমাদের পা যেটা, পাকে চরণ কমল বা পাদ পদ্ম কেন বলে জানো? মানে চরণ কমল বা পাদ পদ্ম কেন বলে জানো?
1: এবার প্রশ্নটা শুনে সুধাকান্তবাবু তো একটু অবাক হয়ে গেলেন। তখন তিনি তাকিয়ে রয়েছেন, রবীন্দ্রনাথ তখন পায়ের মোজা খুলতে খুলতে বললেন, তাই যদি না হয় তাহলে শরীরের এত জায়গা থাকতে মোজা ভেদ করে মৌমাছিটা পায়ের একেবারে তলায় হুলটা বিঁধলো কেন?
0: একদম একদম,
2: কোথা থেকে কোথায় মানে চলে যাওয়া।
0: ওকে ওকে।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা বলতে বলতে দুজনে মিলে, অর্থাৎ জয়শ্রী মুখোপাধ্যায়, মৌসুমী বন্দ্যোপাধ্যায়, আমরা কিন্তু দুজনে রবীন্দ্রনাথের জীবনের কিছু কথা, হাসির কথা, এবং মজা করে তিনি যেভাবে হাস্যরসিক গুরুদেব হয়ে গিয়েছিলেন, কিন্তু জীবনের শেষ পর্যায়ে তিনি এসেছিলেন, সেই রকমই একটা কথা বলবো, যদিও শেষ হয়ে হয় নাই শেষ, তার কথা কখনোই শেষ হয় না, তবুও জীবনের শেষ দিকে,
1: একদম শেষ দিকে এসে রবীন্দ্রনাথ একটু সামনের দিকে ঝুঁকে উবু হয়ে আর কি লিখতেন। স্বাভাবিক, বয়সের ভারে নুব্জ হয়ে গেছেন, একটু সামনে ঝুঁকে লিখছেন। একদিন তাকে এভাবে উবু হয়ে লিখতে দেখে তার এক শুভাকাঙ্ক্ষী তাকে বললেন যে আপনার নিশ্চয়ই ওভাবে উপুড় হয়ে লিখতে কষ্ট হচ্ছে, তো বাজারে তো এখন অনেক রকম চেয়ার আছে, সেগুলোতে আপনি একটা বেশ কিনতে পারেন, হেলান দিয়ে বসে আয়েশের সাথে লিখতে পারেন, ওরকম একটা চেয়ার তো কিনতে পারেন। তো লোকটার দিকে খানিকক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন রবীন্দ্রনাথ। জবাব দিলেন, হ্যাঁ তা তো পারি, তবে কি জানো এখন উপুড় হয়ে না লিখলে কি আর লেখা বেরোয়? তো সে একটু অবাক হয়ে আছে, আসলে পাত্রের জল কমে তলায় ঠেকলে একটু উপুড় তো করতেই হয় নাকি?
0: একদম একদম,
1: মানে মানেটা একবার বোঝো।
0: একদম, দেখো এই মানুষটি যে কত গভীরে ভাবতেন সেই কথা কিন্তু আমরা সবাই জানি। আর সত্যি গুরুদেব যার যার মাথায় হাত দিয়েছেন সে তো পাগলই হয়ে গেছে। ইন্দ্রনীল সেনের কণ্ঠে এবার এই গানটি।

0: আমরা এতক্ষণ পর্যন্ত যেসব শিল্পীদের গান আজকের গান দড়িয়াতে শুনলাম তাদের নামগুলো একটু বলে দিই। সাহেব চট্টোপাধ্যায়, শুভমিতা, পীযূষকান্তি সরকার, শ্রাবণী সেন, অলোক রায়চৌধুরী, শ্রীকান্ত আচার্য, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, মনোময় ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, এবং আমরা যেতে যেতে মনোজ এবং মনীষার দ্বৈত কণ্ঠে এই গানটি দেখে যাব আপনাদের জন্য।
1: আমরা ছিলাম জয়শ্রী মুখোপাধ্যায়,
0: মৌসুমী বন্দ্যোপাধ্যায়।
1: আমরা চলে যাচ্ছি না, কিছুক্ষণের জন্য চলে যাচ্ছি, ফিরে আসবো এক ঘন্টা পর নাটক শোনানোর জন্য। আর সেই সঙ্গে আপনারা শুনতে থাকুন 107 FM রেইনবো।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটা পথ এগিয়েছে। আকাশবাণী থেকে সম্প্রচারিত মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বে আজ তিনি কলকাতায় সম্প্রতি নৌবাহিনীর একটি অনুষ্ঠানের উল্লেখ করে বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় ভারতের নৌবহরের মর্যাদা বৃদ্ধি করেছে। যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র তৈরির পরীক্ষাতেও ভারত সফল হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক যোগ দিবস এখন বিশ্বজনীন হয়ে উঠেছে। বিশ্বের 2500-এরও বেশি জায়গায় যোগের নানা অনুষ্ঠান হয়েছে। বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপেও ভারত সব দেশকে ছাপিয়ে গেছে। প্রধানমন্ত্রী 20 টাকার বার্ষিক প্রিমিয়ামে 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা পাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সুবিধার কথা উল্লেখ করেন। বছরে 436 টাকা দিয়ে দুর্ভাগ্যজনক মৃত্যুতে

লক্ষ টাকার কভারেজের প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনার প্রসঙ্গ তুলে ধরেন। রাজ্য সরকার অপরিহার্য ও জরুরি পরিষেবাকে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধের আওতা থেকে সম্পূর্ণ ছাড় দিয়েছে। খাদ্য সরবরাহ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তি প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, এখন থেকে স্বাস্থ্য, কৃষিখাদ্য, মৎস্য, চা সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি, সংস্থা এবং গ্রাহকরা ব্যারেল বা পাত্রে ডিজেল কিনে তা বহন করতে পারবেন। জাপানের উত্তর পূর্বাঞ্চলে আজ সকালে ফের ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে মাত্রা ছিল 6.1। উৎসস্থল ছিল ইওয়াতে উপকূলের কাছাকাছি, ভূপৃষ্ঠ থেকে প্রায় 40 কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, সুনামি সতর্কতাও জারি করা হয়নি। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাতের 135তম পর্বে বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনতা, রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সবথেকে বড় সম্পদ বলে উল্লেখ করেন শ্রী মোদী। পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা অনুধাবন করে দেশের মানুষ যেভাবে তার আহ্বানে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। শ্রীমতী

0: বলেন, সরকার দেশের ঘরে ঘরে একাধিক উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সুরক্ষার বলয়ে আবৃত রাখছে। তিনি বলেন, আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, প্রতিদিন নতুন নতুন উদ্ভাবনের সমান্তরালে তাল মিলিয়ে নিজেদের সৃজনশীলতাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে শিকড়ের সঙ্গে যুক্ত থাকার কথা বলেন শ্রীমোদী। আধুনিক প্রযুক্তিকে দেশের চিরাচরিত জ্ঞান ভাণ্ডারের সঙ্গে সম্পৃক্ত করার উদ্দেশ্যে দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির নতুন কোর্স চালুর পরিকল্পনাকেও সাধুবাদ জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার এবারের মন কি বাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের রুট ব্রিজের কথা উল্লেখ করেন। প্রকৃতি ও মানুষের অপূর্ব মেলবন্ধনে এই রুট ব্রিজ গোটা বিশ্বের কাছেই দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের ইতিহাসের এক সংকটময় মুহূর্তে ভারতের অগ্রগতির ক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রীর দীর্ঘস্থায়ী অবদানের কথা স্মরণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর পশ্চিম এশিয়ায় পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত কয়েক ঘণ্টায় উভয় দেশই নতুন করে সামরিক হামলা চালিয়েছে। আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে আজ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ এর শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক হারিয়ে পাওয়া। রচনা নটরাজ দাস, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। হারিয়ে পাওয়া।
3: আর দুটো ভাত দি তোরে মন্টু।
4: না মা, আর আর খাবো না আমি, অনেকটা পথ হাঁটতে হবে। মল্লিকপুর এখান থেকে 5 কিলোমিটার, তাও আলদড়ি গেলে।
3: ভালো করে কথা বলিস, কিন্তু কাজটা যদি হয়ে যায় 11 টাকার পুজো দেবো মা কালীর থানে।
4: হরিদাসকে যেটি বলেছে তাই যাচ্ছি, কিন্তু আমি জানি মা, ওই গেঞ্জি কলের মালিক শঙ্কর বাবু ভালো লোক না। 12 ঘন্টা ডিউটি করিয়ে মাইনে ঠিক মতো দেয় না, সারাদিন খিসখিস করে।
3: হরিদাস দা বলিছে একবার যেই দেখ না। এই জল খা, জল খা বলছি। আরে বাবা, এমন ছেলে আমি কখনো দেখিনি, পুরো জলটুকু খাবি, ভালো করে মুখ ধুবি, মুখে যেন এটু না লেগে থাকে বলে দিছি।
4: আচ্ছা মা, এখন আমি বাচ্চা ছেলে আছি নাকি? 18 বছর বয়স হয়েছে আমার।
3: সেই জন্যই তো বলছি রে, এবার আমার একটু বিশ্রাম দে মন্টু। বাবুর বাড়ি ধান ভেনে ভেনে আমি তো আর পারছি না, হাঁপ ধরে আমার যে কষ্ট হয়।
4: মা,
3: কত জন্মে কত পাপ করেছিলাম, না হলে আমার মাটির মতো স্বামীর হারাই। তুই তো তার বাপরে ভালো করে দেখার আগেই।
4: মা, মা, মা, তুমি তুমি আমার উপর ভরসা রাখো মা, তোমার সব দুঃখ আমি মুছে দেবো, একদিন দেখবে।
3: আর সুখীর গপ্প আমার শোনাস নি মন্টু, তোর বাবার কত আশা ছিল তোরে মানুষ করবে, লেখাপড়া শেখাবে, এই বাড়িটা সুন্দর করে বানাবে, আর তোর রোজগারের পয়সায় বসে বসে দুরাত্রির জোরে লোকটা অনেক একা ফেলে চলে গেল। তোর একটা কিছু হয়ে গেলি আমি নিশ্চিন্ত হতাম মন্টু।
4: আসি মা, দাঁড়ো তোমার একটা পেন নাম করি।
3: আরে থাক থাক থাক, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। দুগা দুগা দুগা দুগা।
5: গীতা, আরে মাধব, গীতা বাড়িতে আছো নাকি? আরে মাধব, মন্টু, আরে মা মন্টু,
3: কে?
5: এই যে আমি, তোমাদের পরাণ মাল। আরে মাধব, মন্টু নেই?
3: না নেই, কেন?
5: ভালো হয়ে আছে না, তাহলে একটু এইখানে বসি। গীতা, দেখো গীতা, তোমার জন্য মাঝে মাঝে না আমার মনটা এত খারাপ হয়ে যায়। আরে মাধব, কতই বা বয়স হবে তোমার বলো? মন্টুর 18 বছর বয়স হয়েছে সত্য, তোমার কিন্তু এখনো শক্ত সামর্থ্য চেহারা। আরে মাধব, জৈবন কিন্তু এখনো চলে যায়নি।

0: নাকি দেখো কথাটা খারাপ শোনালো, সত্য কথা কিনা বলো?
1: এই আপনি এখানে একটু বসেন, আমি হাতের কাজ সেরে আসি।
0: তা সেরে এসো, আমি কিন্তু বলি যাচ্ছি, তুমি শুনে যাও গীতা।
1: ঠিক আছে।
0: হ্যাঁ, আমি কেন এসেছি জানো তো?
1: জানি।
0: আরে মাধো, তুমি বুদ্ধিমতী ভেয়ে গীতা, তুমি না জানলি আর কে জানবে বলো দেখিনি।
1: কি বলবেন বলে ফেলেন তো, আমি শুনতে পাচ্ছি।
0: হ্যাঁ সে বলতেছি, কিন্তু তোমার এই সদর মুখখানা মাঝে মাঝে একটু দেখাও দেখিনি, তাহলে কথার একটু ফলো বাড়ে। আরে মাধো, আমার কথাগুলো ভালো লাগতেছো তো? এসো একটু বাইরে এসো না, ভালো করে আবার একটু লক্ষ্য করো আমারে।
1: কেন, কি হয়েছে?
0: লক্ষ্য করো না ভালো করে।
1: কি হয়েছে? কি
0: এই যে আজকে প্রথম আমি চুলে রং লাগিয়েছি। আরে মাধো, ওই নারুর সেলুন থেকে কলম লাগিয়েছি, ভালো দেখাচ্ছে না? আরে মাধো গো,
1: আচ্ছা আমি কি বলবো বলুন তো,
0: বউটা মারা গিয়েছে 10 বছর হয়ে গেল জানো, মেয়ে দুটোর বিয়ে দিয়ে দিছি, একা একা আর কি ভালো লাগে, তিনটে পুকুর, এত জমি জমা, নারকেল গাছ, অযত্নে সব নষ্ট হয়ে যাচ্ছে গো। মন্টুর বাবা যখন মারা গেল তখন আরে মাধব, বুকটা আমার ফেটে গিয়েছিল গো, বুকটা আমার ফেটে গিয়েছিল, কোলে 3 বছরের ছেলে নিয়ে তখন তোমার কি রূপ, কি সইব কি এ। আরে
1: আচ্ছা আপনি কি এইসব কথা বলতে এসেছেন এখানে?
0: না না না না, আরে মাধব, এগুলো হচ্ছে জীবনের ওই সুখ দুঃখের কথা, এগুলো হচ্ছে জীবনের কি বলা যায় জয়গাথা। আরে মাধব, ভালো ভাষাও মুখে আসে না ছাতার কলা, এগুলো হচ্ছে কি ওই জীবনের বেতার গাঁথা, বেতার গাঁথাটা ভালো হইয়াছে, বেতার রূপ এক, তোমারও যেরকম আমারও সেরকম, আমার কথা আবাসে নিশ্চয়ই বুঝতে পারতেছ যে
1: আমি বুঝতে পেরেছি। আপনি মোট 2000 টাকা পাবেন জানি, মন্টু চাকরি হলে প্রথমেই আমি আপনার টাকাটা শোধ দিয়ে দেব।
0: আজ তাহলে আমি চলি গীতা, পরে না বাকি কথা হবে, ভালো থেকো। আরে মাধব, আরে মাধব,
2: না না আমি যাবো না, কিছুতেই যাবো না।
1: ওরে যা যা, আমার কিছু হয়নি, হোমিওপ্যাথি খেয়েছি, এক্ষুনি সেরে যাবে।
2: আর তুমি তুমি এরকম কষ্ট পাচ্ছ, আর আমি কাজে যাব, পারবো না, আমি আজ কাজ করতে পারবো না, এই আমি তোমার পাশে বসে থাকবো।
1: যা যা যা বাবা, বসে থাকিস নি, কাজে চলে যা, নতুন কাজ চলে গেলে বিপদে পড়বো, যা যা যা।
2: যাব, তাহলে তুমি কথা দাও, শাপুই বাড়িতে তুমি আর কাজ করতে যাবে না?
1: আচ্ছা এমন বললি হয় মন্টু? আরে ওদের বাড়ি কাজ করি বলেই তো চালটুকু আসে, ভাত খেতে পারি নুন লঙ্কা দে।
2: ঠিক আছে, তাহলে তুমি আমাকে কথা দাও, ধান ঝাড়ার কাজ আর করবে না, ওতে তোমার হাত বেরিয়ে যায় মা।
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, বড় মাসিরে বললে কটা দিন ধুলো বালির কাজ আর করবো না।
3: মন্টু, আরে মন্টু, আরে মন্টু আছেন নাকি রে?
1: কি হয়েছে রে, নেতা এমন চেল্লাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে।
3: কাকি, ও কাকি, আরে মন্টু চলে গিয়েছে।
1: কেন নিতাই, কি হয়েছে
2: রে নিতাই? আমি বাড়িতে রয়েছি রে, ভিতরে চলি আয়।
3: এ কি রে, তুই যাসনি কাজে? যাক ভালো হয়েছে।
2: যাবো কি রে, মা তো ভীষণ অসুস্থ, তুই কাজে যাসনি?
3: গিয়েছিলাম কিন্তু ফিরে এসেছি মন্টু।
2: কেন?
3: আরে সেটা তো বলবোই, তার আগে কাকি তুমি কথা দাও, আমারে মিষ্টি খাওয়াবে?
1: ও মা, ভালো খবর হলে খাওয়াবো না, 100 বার খাওয়াবো।
3: আমাদের দুজনের চাকরি হয়েছে টিকিয়া পাড়ায়।
2: হ্যাঁ সত্যি? কোথেকে খবর পেলি তুই? কাল রাতে তো দেখা হলো তোর সঙ্গে, তখন তো বললি না।
3: কাল খবর পেয়েছি, বলবো যে ট্রেন থেকে নেমে বলাইদার সঙ্গে দেখা।
2: হ্যাঁ,
3: বলাইদা বললো টিকিয়া পাড়ায় দত্ত ইঞ্জিনিয়ারিং এ তোর আর মন্টুস কাজ হয়েছে, হেল্পারের কাজ, কাজ শিখে নিতে পারলেই মেশিনে বসতে দেবে, তখন আমাদের মাইনে হবে 2000-এর মতো।
1: নেতাই নেতাই, সত্যি তুই এতদিন একটা কাজের মতো কাজ করে দিয়েছিস বাপ, মেশিনের কাজ না শিখলে কি ভবিষ্যৎ আছে রে?
3: আমরা কালই যাব কাকি।
1: আরে যাবি যাবি, 100 বার যাবি। আর যদি আর যদি মন্টুর বাবা বেশি থাকতো শুনি যে কি খুশি হতো।
2: মা।

0: আরে বাবারে, একেবারে ঘোর কালো ঘুরি বৃষ্টি নেমেছে।
1: চিনতে পারতেছ না গীতা? এই যে আমি তোমার পরাণ গো, পরাণ মাল, তোমার পাওনাদার।

0: আরে মাধব, এ কি রকম সুন্দর আবহাওয়া দেখেছো! এমন আবহাওয়ায় কার মনটাই না একটু শক শক করি ওঠে বলো। এই সাতানে আমার গীতার কাছে চলে এসি, বসতি বলবা না? খাটালের মধ্যে থাকতে পারে কেউ? এইসব ভাবতি ভাবতি তোমার কাছে চলে এলো। বৃষ্টিতে ভিজে তোমার বড় সুন্দর লাগতেছে।
1: চলি যান এখান থেকে, নাহলে কিন্তু আমি স্যাঁসয়ে লোক জড়ো করে দেবো বলে দিলাম।
0: আরে মাধব, এইবারে বাঁধা ধরা সংলাপ হয়ে গেল। আচ্ছা এই সময় কি তোমাদের এমন সংলাপই মুখে আসে?
1: আপনার লজ্জা করে না?
0: কেন
1: লজ্জা করে না? আপনার মেয়ের বয়সী আমি।
0: আরে মাধব, অঙ্কে একটু ভুল করে ফেলেলি। তুমি আমার মেয়ের চেয়ে 5 বছরের বড়।
1: ঘরে ঢুকছেন কেন?
0: আরে মাধব, আমি তোমার কাছে প্রস্তাব নিয়ে এসেছি। গীতা,
1: কোনো প্রস্তাব শুনবো না, আপনি চলে যান এখান থেকে বলে দিচ্ছি।
0: বেশি তেল খরচ করো না হরে মাধব, বিপদে তুমি পড়বা। আমার নাম পরাণ মাল, আমি মালটা কেমন তুমি তো জানো, জানো না?
1: আপনার 2000 টাকা 2 মাস পরেই মন্টু শোধ দিয়ে দেবে।
0: 2000? আরে মাধব পাগল হয়েছো নাকি? এ 5 বছরে 2000 আর 2000 থাকে নাকি? টাকার পাকা গজায় জানো না?
1: মানে
0: দেখো চোখের অবস্থা দেখো। ওরে মাধব, রেগে গেলি ভারী সুন্দর জায়গায় তো তোমারে, তখন ইচ্ছে করে খুব করি তোমারে আদর।
1: এই বের হয়ে যান বলছি।
0: অপমান করি নাকি? তো অপমান করো নি, আমারে রাগায় তুমি এখানে থাকতে পারো না। ওরে মাধব, পাকা কথা শুনি না, 1 মাসের মধ্যেই আমার 5000 টাকা দিয়ে দেবে, বুঝেছ?
1: 5000?
0: হিসাব করলে কিন্তু 10000 হয়ে যেতে পারে। আরে মাধব, ছোটবেলা থেকেই দেখতেছি তাই আর হিসেব নিকেশ করলাম না। 5000ই দেবা, আর যদি না দাও তাইলে অন্য হিসেব হবে তোমার সঙ্গে। আরে মাধব, বুঝতে পারছো? ওরে মাধব, আর শালো আরো জোরে বৃষ্টি নামলো, দেখো দেখিনি।
1: এত দেরি তো হয় না, বললো মাইনা নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে, আমার জন্য ফল কিনে আনবে, আর তো অপেক্ষা করা যায় না, একটু এগোয়ে দেখবো নাকি। যা অন্ধকার, ভরসা পাই না, যদি এই ঝোপের মধ্যে শকুনটা নুকোয়ে থাকে। কিন্তু কি করিটা কি, নেতার বাড়ি গেলেই সব বুঝতে পারতাম। সকাল থেকে ডান সুপটা না পাচ্ছে, কি সর্বনাশ হয়ে গেল কে জানে। না না না না, এসব অলক্ষণে কথা কেন ভাবতেছি, ভগবানের দয়া আছে মন্টুর ওপর, নাহলে কলকাতার মেশিনে কাজ পায় এসে যাবে। এও ঠিক এসে যাবে, এক্ষুনি এলো বলে।
2: কি হয়েছে গো গীতা, আপ উঠেছে নাকি?
1: না না গো দিদি।
2: তবে
1: দিদি, মন্টু এখনো ফেরেনি গো, বড্ড ভয় করতেছে। কোনোদিন তো এত রাত হয় না, যে ছেলে রাত 8টার মধ্যে ঘরে ফেরে, অথচ 10টা বেজে গেল।
2: 10টা কোথায় গো গীতা, রাত 11টা বাজে।
1: ও মা, তাহলে কি হবে গো? ও দিদি, তুমি একটু আসবে গো?
2: হ্যাঁ আসছি, আমি এক্ষুনি আসছি।
3: না নিতাই তো এখনো ফেরেনি, আমি দুবার দেখে এসেছি বুঝছো। যখন ফেরেনি তখন ভয়ের কিছু নেই গীতা, দেখবে ও দুজনে একসঙ্গেই ফিরবে। লাস্ট ট্রেন তো এখন যায়নি।
1: আমার মনটু বেশি আছে তো।
3: ও আবার বাজে কথা বলি
2: কেন? অলক্ষণে কথা বলছো গীতা কেন? এর আগে কি মন্টু ওভারটাইম করে বেশি রাত করে বাড়ি ফেরেনি?
1: ওভারটাইম থাকলে তো বলি যেত আমারে দিদি, আজ তো কিছুই ভুলে যায়নি।
3: ভুলে যায়নি তো জানে না তাই। কারখানে গিয়ে দেখেছে যে ওভারটাইম আছে, মালিকরা সারিনি। এক্ষুনি এসে যাবে, বড্ড বেশি চিন্তা করছো তুমি গীতা।
4: পরিকা, পরিকা,
3: কে কে রে ওখানে অন্ধকারে কে?
4: আমি আমি হরিকা নেতাই।
1: নেতাই? নেতে এসিস? আরে মন্টু কই রে, তুই একা চলি এলি?
4: মন্টুর অ্যাক্সিডেন্ট হয়েছে কাকু।

0: ঠিক সময় ছুটি হয়েছিল। মন্টু বলল, নেতাই মার জন্য কিছু ফল কিনবো। ছুটে রাস্তা পার হচ্ছিল, হঠাৎ কোথা থেকে একটা লরি এসে মন্টুর মাথায় লেগে গেছে, ঘুরে পড়ে গেল। আমি অনেক চিৎকার করে পুলিশ ডেকে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালেও জ্ঞান ছিল। তারপর হঠাৎ কিছুক্ষণ পর ডাক্তারবাবুর আমারে ডেকে বললে, বাড়িতে খবর দাও, মন্টু আমাদের মন্টু আর নাই গো।
1: গীতা গীতা

0: গীতা,
1: আমার কি হবে হরিদা? আমার যে আর কেউ থাকলো না।
0: কেন, আমরা তো আছি।
1: কিন্তু মন্টু তো আর ফিরবে না।
0: ও, এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না গীতা। তবে তোমাকে এখন ঠিক থাকতে হবে।
1: কে আছে আমার, কার জন্য ঠিক থাকবো বলতে পারেন হরিদা? আমার শিবরাত্রি সলতেটাও ভগবান কেড়ে নিল। আমি কি পাপ করেছিলাম হরিদা, কি পাপ!
0: কেতনা, যা হয়ে গিয়েছে তাকে মেনে নাও। কাঁদলে তো আর মন্টু ফিরে আসবে না।
1: আমি তো মন্টুকে সারা একটু থাকতে পারবো না। মনে সেই বুঝি মন্টু ঘরে ফিরে চিৎকার করে আমাকে ডাকবে, মা
0: গীতা।
1: আমি বাঁচতে চাই না হরিদা, আমি বাঁচতে চাই না। আমি নিশ্চিত মরবো। আমার বেঁচে থেকে কি হবে? আমার তো কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। ভগবান, তুমি আমারে নিয়ে যাও।

0: গীতা, আরে মাধব, গীতা আছো নাকি?
1: কে? পরাণ বাবু?
0: হ্যাঁ।
1: তাগাদা দিতে এসেন? নেই, চলে গেছে। যে টাকা দিতে সে আমার ভাগিনী চলে গেছে।
0: সব জানি গো, সব শুনিস, দেখিস। পাশে তুমি আমার এই ভুল বোঝো, তাই তোমার বাড়িতে আমি আসতে পারিনি। শোকে আমার হৃদয় একেবারে পাথর হয়ে গিয়েছে গো। শোকের সামনে বাপ আর ছেলের মূর্তি দেখলাম। আমারে ভুল বুঝো না গীতা, ওপরে ওপরে আমি এমনি, কিন্তু ভেতরটা আমার মাকুনের মতো নরম গো। আরে মাথব, তোমারে আমি তাগাদা দিতে আসিনি গো, এই যে সমবেদনা জানাতি, এই যে একটা ওই প্রস্তাব দিতি।
1: কিসের প্রস্তাব?
0: ভুল বুঝে আবার চিৎকার করে উঠো না গীতা। আরে মাথব, মন্টু মারা গিয়েছে, তাই বলি কি সব কিছু থেমে রয়েছে? তোমারও তো বেঁচে থাকতে হবে। তুমি কি খাওয়া দাওয়া বন্ধ করে থাকতে পেরেছো? কারণে কেউ পারে না গো, কেউ পারে না। শোক আসে যায়, আবার সব নর্মাল হয়ে যায়। কিন্তু নর্মাল হয়ে গেলেই তো সমস্যা বাড়ে, আর তখনই আরে মাধব, এই আমার মতন লোকের প্রয়োজন হয়।
1: আমার কোনো প্রয়োজন নেই।
0: বাস্তবে তো সেটা সত্য কথা না গীতা, তোমার প্রয়োজন সব চেয়ে বেশি প্রয়োজন মাতার উপরই একটা লোক। আমি তো তোমার কুপ্রস্তাব দিতে আসিনি গীতা, অথবা আমি তোমার দয়াও করতে আসিনি। আরে মাধব, তোমার আমার ভালো লাগে, তাই তোমার আমি বিয়ের প্রস্তাব দিতে। আরে মাধব, কতদিন স্বামী মারা গিয়েছে, তোমার কি একা একা ভালো লাগে?

0: ¿Qué vais a quitar?
1: ¿Eh? ¿Asa? ¡Hare Madhavo! ¡Hare Madhavo! ¡Khub amman holam! ¡Upkar korte esholam to! ¡A tar bodole amman! ¡Ami dekhe nebo kita! ¡Ami dekhe nebo!
2: ¡Amare puro prostab dite esilo! ¡2000 taka jonno!
1: ¿Kisher 2000 taka he? ¡Hare Madhavo! ¡5000 taka pabo ami!
2: উদ্দেশ্য
1: দিয়েছিলুম সেইটা যখন আমার হলো না তখন তোমার সুদ দিতে হবে ভাই কি
0: জান এখান থেকে অভদ্র বদমাইশ টাকা
1: দেখে নেবো আমি দেখে নেবো হরে মাধব হরে মাধব
3: কাকি কাকি কেঁদো না এই এমন করে সন্ধ্যেবেলায় কাঁদলে অমঙ্গল হবে
2: অমঙ্গলে যার কি বাকি আছে রে বেতার আসলে আমি বোধ হয় আর যদি আমার মন্টু বেশি থাকতো ওই শঙ্করের মতো ও কাজ পেয়ে যেত বিয়ে করতো ঘরে একটা বউ আসতো হলো না আমার কিছুই হলো না রে তাই বুকটা খালি হয়ে গেল রে
3: কি তো না কাঁদলে কি মন্টু ফিরে আসবে
2: তা তুই ঠিকই বলেছিস সময় তো কারোর জন্য বসে থাকে না সব যেভাবে চলছে ওইভাবেই চলবে শুধু আমার মন্টুটাই থাকবে না
3: কাকি আমার কি মন্টুর জন্য মন খারাপ লাগে না
2: আমার একটু শরীর খারাপ হলি আমার পাশে বসে থাকতো কিছুতেই না কিছুতেই না ও কোনোখানে নড়বে না ছোটবেলাতেও আমি কাজ করতাম আর আমার আসল ধরি আমার পেছনে পেছনে ঘুরতো
3: রান্না বান্না করবে না
2: না রে
3: কেন
2: ভালো লাগে না হ্যাঁ হরিদাস তা চলে গেছে
3: হ্যাঁ অনেকদিন ছিল স্কুলে যাবার সময় দেখা করে গেছে তোমার সঙ্গে
2: হ্যাঁ তা দেখা করে গেছে আপদে বিপদে ছুটে যেতাম লোকটার কাছে এখন আর কেউ থাকলো না রে
3: তুমি এমন সব কথা বলো না কেন আমরা তো রয়েছি তাছাড়া নতুন মাস্টার মশাই সুবীরবাবু তো বেশ ভালো লোক মজার মজার কথা বলে হাসি খুশি আলাপ হয়েছে
2: হ্যাঁ একদিন হরিদাসদা নিয়ে এসেছিল
3: মানুষটা একদম ঝাড়া হাত পা ভাইপো ভাইজিরা কলকাতায় থাকে দারুণ লোক বলে হাসো নেতাই হাসো আনন্দ করো দেখবে দুঃখ দূর দূর করে নিবাসনে চলে গেছে আমি বললাম ব্যথা করেননি কেন
2: কি বললো
3: বলে তাহলে তো দুর্গম গ্রামের মাস্টার হতে পারতাম না আর তোমাদের মাস্টার হতে না পারলে আসল ভালোবাসা কারে বলে বুঝতেই পারতাম না
2: কথা জানে খুব
3: আমার তো খুব ভালো লেগেছে তোমার কথা বলছিল সুবীর মাস্টার মশাই
2: আমার কথা
3: হ্যাঁ
2: কি কথা
3: এই তোমার জীবনের কথা অল্প বয়স অথচ পড়াশোনা করেছো কিনা এই সব
2: তা তুই কি বললি
3: যা জানি তাই বললাম তবে আমার মনে হয় উনি সব জানেন আজ আমি আসি কাকি পরে আসব দরজাটা বন্ধ করে দাও পাশে পরাণ শকুনটা রয়েছে
2: শকুন
4: শকুন তোমারে শকুন বলিস যে
5: আগে হ্যাঁ সাধুদা
4: তা বলুক না বললি তো আর তুমি আকাশে উঠি মরা জীব জন্তু খুঁজতিস না তুমি তো মানুষ খুঁজতিস তা আবার জ্যান্ত তোমারে শকুন বলবে কেডা যে বলবে সে একেবারে 100 শূন্য পাবে বেশ ভালো জিনিস খাওয়ালে তো ভায়া বেশ জমে গেছে
5: আগে সবই তার ইচ্ছে হরে মাধব আপনি আমার বাড়িতে গায়ে পড়ে এসেন আমার বাড়িতে আমারই ইয়ে খাচ্ছেন সে তো আমার বাবার ভাগ্য হরে মাধব
4: ও খুশি আমি বলো তোমার কি ইচ্ছা বলো
5: কত যে ইচ্ছে আছে হরে মাধব কোনটা বলি বলেন দেখিনি অনেকটা সেই ভগবানের বর প্রার্থনার মতো হয়ে গেল
4: বল বলো কি বর চাও তুমি

0: করান মাল বলো।
1: আগে আরে মাধু বই একটাই আমার ছোটবেলার ইচ্ছা, গীতা।
0: গীতা
1: কিছুতেই পাচ্ছি না, চলে বলে কৌশলে কিছুতেই ধরতে পারতেছি না, বারবার খালি ফেল হয়ে যাচ্ছে। হরে মাধব
0: এইবার পাশ হয়ে যাবে। হরে মাধব ঢালো ঢালো।
1: এই যে এই যে
0: ছোটবেলার ইচ্ছে।
1: হ্যাঁ সাধুদা, ও গীতা ছাড়া আমার কোনো ভাবনা নেই। হরে মাধব
0: শুধু গীতা কেন, আমি সীতা মিতারও এনে দেবো তোমার কাছে। বলো কবে চাও, বলো বলো বলো কবে চাও।
1: যেদিন আপনি বলবেন সাধুদা।
0: ভালো বলি তো, তুমি চাইবে আর আমি বলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি লোকজন বলি দিচ্ছি, পরশু দিন রাতেই গীতার এনে দেবে তোমার কাছে। এই সকালবেলা ফেরত দিয়ে দিও কিন্তু।
1: না না না না, হরে মাধব আমি ঠিক সেইভাবে চাই না সাধুদা।
0: তবে
1: আমি চাই আকাশে চাঁদ উঠবে, জ্যোৎস্নার আলো পড়বে,
0: উঠবে।

0: বাসা হয় না, উঠলাম। সত্যি যদি প্রেম চাও তবে ত্যাগ করো।
1: আগে
0: আসি, রাত হয়েছে, দিনকাল আবার ভালো না, কখন যে কি হয়ে যায়।
1: হ্যাঁ ঠিক বলেছেন, হরে মাধব। আচ্ছা এমন করলে হয় না সাধুদা, যে আমরা মিলে একটা সমিতি করলে হয় না?
0: এবার তুমিও ভালো বলিস, ভালো কথা, ভালো কথা। ওই নতুন মাস্টার ডা কি যেন নাম, ওই যে হরিদাস বাবুর জায়গায় এলো, কি নাম?
1: সুবীর মাস্টার। সুবীর মাস্টার ভারী সুন্দর ব্যবহার, হরে
0: মাধব।
1: আগে
0: রোজ সন্ধেবেলায় নাকি ওই সুবীর বাবু তোমার ওই গীতার কাছে আসে, অন্ধকারে বসে গল্প করে, শুনেছ বা দেখেছ কিছু?
1: আমার বুকের ভিতরটা কিরকম করতেছে হরে মাধব।
0: একটু লক্ষ্য রাখবা, হাতে নাতে ধরতে পারলি চলি।
1: হরে মাধব, হরে মাধব। এ কি শুনিয়ে গেলেন সাধুদা, রাতের মাল তো আর বেশি নেই। হরে মাধব।
2: গীতা আছো নাকি? গীতা,
3: ও সুবীর বাবু আসেন, আজ এত দেরি করলেন যে?
2: অপেক্ষা করছিলে বুঝি?
3: না মানে ওই আসলে,
2: এই দেখো কথা কখনো নুকোয় রাখবে না, যা মনির মধ্যে আসবে সব খুলে বলি ফেলবা, দেখবা অদ্ভুত একটা আনন্দ পাবে তুমি।
3: আমাদের ভাষা তো বেশ রপ্ত করে ফেলিছেন আপনি।
2: এটা খুব বাজে কথা বললে গীতা, যেখানে থাকবো যেখানকার মানুষগুলোর ভালোবাসা পাবো আর সেখানকার ভাষা শিখবো না?
3: খুব কথা বলতে পারেন আপনি।
2: চুল আসাওনি কেন? হ্যাঁ তোমার তো দেখতে সুন্দর, এভাবে থাকো কেন তুমি?
3: কিভাবে থাকবো আমি?
2: কতই বা বয়স তোমার গীতা?
3: আপনার জন্য চা করে আনি, গুড়ের চা, কিন্তু চিনির এত দাম হয়েছে যে কি।
2: গীতা বয়স কিন্তু তোমার বেশি নয়, নিজেরে এমন ভাবে নুকোয় রাখো কেন?
3: কি যে আজে বাজে কথা বলেন না আপনি।
2: এনো এটা তোমার জন্য এনেছি।
3: আমার জন্য?
2: হ্যাঁ।
3: কি?
2: প্যাকেটটা খুলেই দেখো না।
3: আচ্ছা আমার জন্য এবার আনতে গেলেন কেন সুবীর বাবু?
2: আহা কি এনেছি দেখো, তারপর তো বলবে কেন আনতে গেলেন। তোমার গলা এমন কাঁপছে কেন গীতা?
3: কাঁপছে বুঝি, কই না তো।
2: আমাকে তোমার ভয় করে? সত্যি করে বলবে?
3: না না ভয় করবে কেন, ভয় কেন?
2: তবে এই নাও প্যাকেটটা খোলো, এটা আমি তোমায় ভালোবেসে দিলাম, কই ধরো।
3: কি আছে এতে?
2: সে তো আমি জানি, তুমি জানো না। আচ্ছা দাঁড়াও আমি প্যাকেটটা খুলে দিচ্ছি।
3: এটা কি করেছেন সুবীরদা?
2: তোমার গলায় সুবীরদা কথাটা বেশ শোনালো তো।
3: আপনি আপনি ভুল করতেছেন, আমি বিধবা, এমন এমন সাপার শাড়ি আমি পরি না।
2: এইবার পরবে, সাদা শাড়ি তোমায় মানায় না গীতা।
3: এমন কথা বলবেন না তো, আমার পাপ হবে।
2: কে বলেছে, কে বলেছে পাপ হবে? তার নাম বলো, আমি এক্ষুনি তার কাছে কৈফিয়ত চাইতে যাব।
3: লোকে আমারে মন্দ বলবে, এই যে এই আমি ভালো আছি।
2: তুমি ভালো নেই গীতা, এইভাবে কেউ ভালো থাকতে পারে না।
3: না অমন সাবাস শাড়ি আমি পরি না।
2: এইবার পরবে, আমার জন্য পরবে।
3: আমারে লোভ দেখাবেন না সুবীরদা, আমারে আপনি লোভ দেখাবেন না।
2: আমি তো তোমারে লোভ দেখাচ্ছি না গীতা, আমি তোমারে জীবনটা দেখাচ্ছি।
3: আমি কি করবো আমি বুঝতে পারতেছি না।
2: গীতা একটা কথা বলবো?
3: বলে
2: আমি চলি গেলি, তোমার মনটারে জিজ্ঞেস করো, ওই মনটা যা বলে তাই করো, যাই।
3: এই শাড়িটারে নিয়ে যান, এই শাড়িটা পরার শক্তি আমার নাই সুবৃতা।
2: শক্তি তোমাকে তৈরি করতে হবে গীতা।
3: পারবো না, আমি পারবো না। আমি কিছুতেই পারবো না।
2: পারতেই হবে গীতা।

0: অতীতের যন্ত্রণাটা ভুলে যাও গীতা, সামনের ভবিষ্যতের কথাটা ভাবো। রাত হয়ে গেছে, আজ যাই, কাল আবার স্কুল শেষে আসব। শাড়িটা থাকলো, কাল পরবে, আমি এসে দেখব।
1: না না, আপনি আসবেন না, আপনি কোনোদিন আসবেন না।
0: আসব, বার বার আসব। তুমি জীবন রে ভয় পেয়ে যতদিন লুকিয়ে থাকবা, আমি ততদিন তোমার কাছে আসব।
1: আমি জানি না, আমি জানি না কি করব, আমি জানি না।
0: বাহ, তোমার নিজের বয়সটা রে নুকুয়ে রেখেছিলে গীতা।
1: এই সাবাস শাড়ি পরলে সবাই কেমন করে তাকায়, আমি আর পরবো না।
0: এ সনাতনদার, আমি সব বললাম।
1: সনাতনদারে?
0: হ্যাঁ।
1: কি বললো সনাতনদার?
0: কি আর বলবে, খুব খুশি আছে, বললো তুমি যাতায়াত করলি ওই বুড়ো শকুনগুলো আর গীতারে জ্বালাতন করতে পারবে না। আর
1: আর এই যে আমি রঙিন শাড়ি পরতেছি,
0: এটা কোনো ব্যাপার হলো? তুমি অল্প বয়সী মেয়ে, রঙিন শাড়ি পরতেই পারো। তোমার বাড়িতে তো আয়না নেই, যদি থাকতো তাহলে দেখতে তোমারে কেমন নতুন দেখাচ্ছে। আচ্ছা, তোমার নতুন করে বাঁচতে ইচ্ছে করে না গীতা?
1: জীবনটা আবার নতুন করে কেউ ভাবায়নি আমায়।
0: ভাবো গীতা, আবার নতুন করে ভাবো, একেবারে প্রথম থেকে শুরু করো তুমি।
1: কিন্তু আমি যে মন্টুরে কিছুতেই ভুলতে পারতেছি না সুবিধা।
0: তুমি রঙিন শাড়ি পরলি কি তোমার মন্টু হারিয়ে যাবে গীতা? মন্টু তোমার অন্তরে, অঙ্গে নয়, মন্টু সারা জীবন থাকবে তোমার মধ্যে, সারা জীবন।
1: আপনার কথা আমি কোনোদিনও ভুলব না সুবিধা। আপনার কথায় আমি কেমন যেন জোর পাই, মনে হয়।
0: কি মনে হয়?
1: ওই যে বললেন সব নতুন করে শুরু করতে, কিন্তু আমি যে এ হয় না, এ হতে পারে না।
0: হবে গীতা, আমার চোখের দিকে তাকাও, হবে।
2: উড়ে হারাও দাদা।
3: কে কে ওখানে করমচাঁদ ঝোপে, কে ওখানে?
2: আমি মাস্টার, আমি পরাণ মাল, পায়ে লাল পিঁপড়ে কামড়ে দিয়েছে, হবে, আপনার ব্যবস্থা হবে। হরে মাধব, হরে মাধব।
1: কি হবে সুবিধা?
0: কিচ্ছু হবে না, আমি তো আছি।
4: গীতা আসো।
1: কে?
4: আমি চাঁদু মিয়া। এবার বাইরে এসো, বাইরে এসো, আমরা গায়ের বিশিষ্ট কিছু লোকজন তোমার সঙ্গে কথা বলতে এসেছি। বেরিয়ে এসো, বেরিয়ে এসো।
1: কি ব্যাপার সাধুদা?
4: না না না, আমার কোনো ব্যাপার নয়, তোমার ব্যাপার সেবা দেখতে এলাম। তা গেরামটা কি সেখানা বানিয়ে তুলবে নাকি তুমি?
1: কি বলতেছেন আপনি?
4: কি বলতেছি তুমি ভালো করেই জানো, রাতারাতি সাদা কাপড় ঝেড়ে রঙিন কাপড় পরতিছো, ভালো মন্দ খাচ্ছো পরছো, কি ভাবো? হ্যাঁ কি ভাবো? আমাদের আমরা একেবারে গভীর মুখ্য না? শোনো, এসব চলবে না। কি
3: তোমরা বলো না,
4: ভালোভাবে যদি থাকতে চাও তবে বেধবা হয়েই থাকবে, কোন নোংরা কোন নোংরা কাজকর্ম এখানে চলবে না।
2: হ্যাঁ চলবে না, চলবে না, চলতে দেব না।
4: এই এই এই, তুমি কথা বলতিছো কেন?
2: ও আমি আর বলবো না, হরে বার হো।
1: ইয়ে আমি তো কোনো অন্যায় করিনি জাদুদা, আমি কি নোংরামো করতেছি? কোন
4: করেছো? অন্যায় করেছো, নোংরামো করেছো। তোমার ছেলে বেঁচে থাকলি সেই ব্যবস্থা করত, মন্টু নেই বলি আমরা দায়িত্ব নিয়েছি। শোনো, ওই সুবীর মাস্টারকে তুমি আর বাড়িতে ঢুকতে দেবে না।
2: হ্যাঁ ঢুকলে এবার ঠ্যাং কেটে দেব।
4: এই এই, তুমি কথা বলছিছো কেন?
2: ঠিক ঠিক ঠিক আছে, আর বলবো না, হরে মাধব।
4: আর শোনো, ওই সুবীর মাস্টারে দেখা করতে বলবে আমার সঙ্গে, গায়ে নতুন এসে একেবারে চরিত্র অপবিত্র করতে লেগেছে, কালকেই দেখা করতে বলবা।

0: এসব ও দেখতে গুলো ওই সনাতনের প্রশ্রয় এসব হচ্ছে। কোথায় আমরা চেষ্টা করতেছি নতুন প্রজন্মটারে বিশুদ্ধ করতে, তা না অন্ধকারে দুজনে বসি না যা বললা মনি থাকে জান গীতা। চলো চলো এসব চলো
1: এই যে সাধু মিয়া দেখা হয়ে গেল, ভালো হলো, একটু এদিকে এসো।
0: কি ব্যাপার,
1: তুমি গীতার বাড়িতে লোকজন নিয়ে গিয়েছিলে?
0: সেটা কি তোমার কৈফিয়ত দিতে হবে নাকি?
1: প্রয়োজনে দিতে হবে বই কি?
0: চোখ রাঙায় কথা বলবে না সনাতন, ভুলে যাও না আমার নাম সাধু মিয়া।
1: তুমি সুবীর মাস্টারের গীতার বাড়িতে যেতে বারণ করেছো?
0: হ্যাঁ,
1: তুমি বারণ করবার কে?
0: গ্রামের মধ্যে এসব নোংরামো চলবে না সনাতন।
1: তোমার কথার পরিপ্রেক্ষিতেই গীতা নালিশ জানিয়েছে, আর সেখানেই বিচার এবং সিদ্ধান্ত নেওয়া হবে।
0: সঠিক বিচার পাওয়া যাবে তো?
1: সেটা এলি দেখতে পারবে।
0: সুবীর মাস্টারের নোংরামো চলবে না একজন বেধবা মহিলার সঙ্গে।
1: আমারে নয়, গ্রাম সভাতেই বলবে তোমার কথা। চলি,
0: ঠিক আছে ঠিক আছে, ওখানেই হাড়ি ফাটাবো আমি। আমার নাম সাধু মিয়া।
1: গীতারে সবাই চেনেন আপনারা? অল্প বয়সে গীতা স্বামীরে হারিয়েছে, একমাত্র ছেলে মন্টুও মারা গেছে। সম্প্রতি নতুন মাস্টার সুবীর বাবু সঙ্গে ওর আলাপ হয়েছে, হরিদাস বাবুই আলাপ করিয়ে দিয়েছিল। এখন এই সুবীর বাবু
0: নোংরামো নোংরামো চলতেছে গ্রামে, প্রতিদিন প্রতি সন্ধ্যেবেলায় সুবীর বাবু এই গীতার কাছে যায়, একজন বেধবার সঙ্গে মাখামাখি করে। আমাদের গ্রামের সম্মান বলে কিছু থাকলো না? আপনারাই বিচার করেন, নিজের চোখে দেখেন আপনারা, একজন বেধবা রঙিন শাড়ি পরে রয়েছে, দেখেন, চোখে দেখেন একবার।
1: গীতা গীতা তুমি কিছু বলবে তো?
2: আমার কোনো দোষ নাই সনাতন দা, আমি আমি কোনো অন্যায় করিনি। সুবীর দা খুবই ভালো মানুষ, আমার নতুন করে বাসবার কথা বলে, আমি কোনো নোংরামি করিনি সনাতন দা। আমি ওই চাঁদু মিয়া পরাণমালের কথা শুনে চলে, পরাণমাল রোজই আমারে খুব প্রস্তাব দেয়। সুবীর দা আমার বাড়ি আসে বলে পরাণবাবু আর তো আসতে পারে না। ভগবানের নামে বলছি, আমার নামে মিথ্যা রটনা করা হচ্ছে, আমি আমি কিছু করিনি সনাতন দা, আমি কিছু করিনি।
1: এবার সুবীর মাস্টার কিছু বলবে, বলো বলো সুবীর মাস্টার।
3: বেচারের বোধহয় আর প্রয়োজন নেই সনাতন দা, ঠিক বলেছে চাঁদু মিয়া, ওই গীতারে আমি রঙিন শাড়ি পরিয়েছি। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমি ওর সঙ্গে দেখা করতে যাই, গল্প করি, তার কারণ ওরে আমার ভালো লাগে। আপনারা যদি অনুমতি দেন তবে গ্রাম সভায় অঙ্গীকার করছি ওই গীতারে আমি বিবাহ করব। অঙ্গীকার করছি আমি ওরে সুখী করব।
1: সুবীর এসো এসো গীতা আমার কাছে এসো এসো, তোমরা শোনো, সুবীর মাস্টার গীতারে বিবাহ করবে বলে অঙ্গীকার করেছে। কাঁদিস না
2: সনাতন দা,
1: না না কাঁদিস না গীতা, তুই সুখী হবি, আমি বলছি তুই সুখী হবি, তোর দুঃখের দিন কেটে যাবে রে গীতা, তোরে আর কোনোদিন কোনো শকুন জ্বালাতন করতে আসবে না, সুখী হবি তুই, সুখী হবি রে।
3: কই গো, একটু চা দিতে বললাম যে।
2: আরে না না, আর চা খেতে হবে না, রাত 9টা বাজে, এখন ভাত খাবে।
3: আহা, ভাত খাবার আগে তো চা খেতেই হবে, না হলে ভাত খাওয়া জমবে কেন?
2: উফ, শুধু বাজে কথা বলে, একদিন দেখবে। ছাড়ো বলছি ছাড়ো ছাড়ো বলছি, আরে ভালো হবে না কিন্তু।
3: আরে এখন তো তুমি আর গীতা নও।
2: তাহলে কি?
3: তুমি সুবীর মাস্টারের বউ,
1: এখন শুধু তুমি আর আমি। এই তোমারে তোমারে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে গো।
2: তাই আচ্ছা এবার সারো, আরে পেটে নেগে যাবে বলছি।
3: আচ্ছা সারলাম।
2: আমি কি ভাবতেছি জানো?
3: কি
2: বলপ?
3: বলো না।
2: এত সুখ আমার সইবে না গো।
3: তুমি বুঝি খুব সুখে রয়েছো?
2: খুব সুখে রয়েছি আমি, আর সেই জন্যই তো আমার ভয় হয়।
3: ভয় হয় কেন?
2: আরে আমার জীবন তো অভিশাপে না, অভিশাপে ভরা। আমি যে অভাগী, আমার ভাগ্যে সুখ বেশি দিন টেকে না। ওরা আমার লোভ দেখায় ভালায় যায়।
3: ও আবার সেই বাজে কথা।
2: বাজে কথা নয় গো, বাজে কথা নয়। তুমি যখন স্কুলে চলে যাও, যখন আমি একা থাকি, তখন শুধু ভাবি আমি কি স্বপ্নের মধ্যে রয়েছি। হয়তো একদিন এই স্বপ্ন শেষ হয়ে যাবে, আমারে আবার নন্দীদের বাড়ি, জনাদের বাড়ি ধান বানতে যেতে হবে, আবার আবার হাঁপের টান উঠবে, আর কেউ থাকবে না, আর কেউ থাকবে।
3: এই সময় এরকম মন খারাপ করতে নেই, তাকাও তাকাও আমার দিকে।
2: আচ্ছা তোমার যদি কিছু হয়ে যায়?
3: ধুর পাগল, কি হবে আমার? তোমার যা ভালোবাসার জোর, কেউ কিচ্ছু করতে পারবে না। তোমার শুধু মনে হয় তুমি যারেই ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরবে সেই মরে যাবে, তাই না?
2: হ্যাঁ তাই তো।
3: তোমাকে না কতবার বলেছি এসব কথা একদম মাথায় আনবে না। ভাগ্যটাকে আমি মানি না গীতা, আমি যা করব সেটাই ভাগ্য। এই দেখো তোমার বাড়িটারে আমি কেমন মেরামত করেছি, সামনে বাগান করেছি, ভালো একটা রান্নাঘর বানিয়েছি। সেই রান্নাঘরে ভালো মন্দ রান্না করে তুমি আমারে খাওয়াচ্ছ, সব তো আমরাই করেছি, কি ঠিক কেন?
2: এই ওঠো ওঠো ওঠো, এখন ওঠো।
3: উঠবো।
2: আরে রাত কত হয়েছে জানো? রাত করে শুলে উঠতে পারবে না, কাল স্কুল আছে না?
3: আজ স্কুল তো থাকবে।
2: আচ্ছা তোর সেই পেটের ব্যথা, সেই পেটের ব্যথার কথা বলতে না, সেই ব্যথাটা এখনো আছে নাকি গো?
3: শুধু ঘুরে ফিরে সেই চিন্তা, ওরে বাবা আমার কিচ্ছু হবে না, এখন তোমারে সাবধানে থাকতে হবে।
2: তোর আমি তো সাবধানেই রয়েছি। তোমার ব্যথাটা একবার সনাতনদারে বলো, একবার সনাতনদারে বলো না গো।
3: কেন, সনাতনদা ডাক্তার নাকি?
2: না না, আমার ভীষণ ভয় করে। আচ্ছা তোমার যদি কিছু হয়ে যায় তাহলে?
3: ও এ গীতা একটা গান শোনাও না।
2: এই এই আমি এখন উঠলাম।
3: এ একদম উঠবে না বলতিস কি?
2: আমি কি গান গাইতে জানি নাকি?
3: সেদিন তো একা একা গাইছিলে, আমি শুনেছি।
2: সত্যি তোমারে নেই আর পারি না, হাতে আমার কত কাজ রয়েছে, এখন বসে বসে গান গাইতে হবে।
3: হ্যাঁ গাও না।
2: গাইবো? ভালো হবে না কিন্তু।
3: আহা তুমি যা গাইবে সেটাই ভালো, সেটাই সুন্দর।
2: আসার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়।
3: বাহ।

বুঝছে না গো, কেমনে আসে যায় খাঁচার ভিতর অসীম পাখি, কেমনে আসে যায়। আচ্ছা অন্যদিন শোনাবো আবার।

0: কি ওখানে দাঁড়ায়? ওই নিম গাছের তলায় কে দাঁড়ায়?
1: আমি আমি কাকি শঙ্কর।
0: শঙ্কর, কি হয়েছে? অমনভাবে দাঁড়িয়ে আছিস কেন?
1: বাজারে যাচ্ছিলাম, হঠাৎ দেখি
0: কি
1: সুবিকা।
0: কি কি হয়েছে কি ওনার?
1: সুবিকা, আমি বলতে পারবো না কাকি, আমি বলতে পারবো না। তুমি আমারে বলতে বলো না।
0: তুই বল শঙ্কর, তুই বল, আমার কিচ্ছু হবে না, আমার মনে অনেক জোর, তুই বল, চুপ করে আসিস কেন, বল।

0: বাজারে যাচ্ছিলাম, হঠাৎ দেখি অনেক লোকের ভিড়। সামনে গিয়ে দেখি একটা মানুষ মাটিতে পড়ে রয়েছে। ভালো করে দেখলাম, দেখে দেখে চিনতেও পারলাম। কাকি, আমাদের সুবীর কা? লোকেরা বলল পেটের যন্ত্রণায় ছটফট করতে করতে
1: মরে গেছে। শঙ্কর
2: মরে গেছে।
0: আমার কোনো দোষ নেই কাকি, আমারে যা শেখায় দিয়েছে আমি তাই বলেছি।
2: দেখছিস তো শঙ্কর, হাতে হাতে প্রমাণ পেয়ে গেলি। তোর কাকির সব সময় মনে হয় আমি বোধহয় মরি যাব, বলে এত সুখ নাকি ওর সইবে না।
0: না গো কাকি, না, দুঃখের দিন শেষ হলি সুখের সময় আসে। কেন বাজে কথা চিন্তা করো তুমি, যাই গো সুবীর কা।
2: যাবি? আচ্ছা যা,
0: পরে আসবো।
2: ঠিক আছে ঠিক আছে। কি
1: বড় ভয় পেয়েছিলাম গো।
2: তুমি যতটা ভয় বেশি পেয়েছো তার থেকে আমারে তুমি বেশি ভালোবাসো, এটাই প্রমাণ পেলাম।
1: বাসি তো
2: তোমারে ফেলি, তোমারে ফেলি আমি কোথায় যাবো বলো তো গীতা? তুমি তোমার সংসার করতে শেখালে, আর যে আসতেছে তারে ফেলি আমি চলে যাব। এতটা স্বার্থপর আমি নই গীতা।
1: আমি আর কিছু হারাতে চাই না, কিছু না। আমার বোধহয় আমি বোধহয় সহ্যই করতে পারবো না, মরে যাব, একদম মরে যাব।
2: মরে যাবে কি গো, আমি তো তোমার বাসায় রাখবো।
1: আমি বাঁচতে চাই গো, সবারে নিয়ে বাঁচতে চাই
2: গীতা।
1: সত্যি বলছি, সবারে নিয়ে বাঁচতে চাই।

0: শুনছো গীতা, শুনছো? গীতা, তোমার বোধ হয় একটু উঠতে হবে।
1: কি কি হয়েছে তোমার? দেখি অমন করতেছ কেন?
0: গীতা, পেটে অসহ্য যন্ত্রণা।
1: কি
0: সেই সেই ব্যথাটা?
1: জল জল দেবো তোমার? জল
0: না, না জল দিও না।
1: তুমি একা থাকতে পারবে তো? ফিরে এসে তোমার বাবু তো আমি
2: কাকি, ও কাকি, কাকি
1: এই তো এখানে।
2: ও হ্যাঁ, কিছু ভেবো না, কলকাতার হাসপাতালে বড় বড় ডাক্তার রয়েছে, ভালো চিকিৎসা হবে, সুবীর কা ঠিক হয়ে যাবে। কাকি
1: ঠিক হয়ে যাবে না?
2: হ্যাঁ, আই বাবা তো ওখানেই পড়ি আছে, কত সব ডাক্তারের সঙ্গে পরামর্শ করতেছে। তবে
1: তবে কি রে,
2: ওই রোগটা এখনো ধরতে পারছে না। তবে
1: লোকটার জ্ঞান ফিরেছে শঙ্কর?
2: না, জ্ঞান ফেরেনি, তবে ভালো চিকিৎসা চলছে। একটা কাঁচের ঘরে রাখা হয়েছে সুবীর কারে।
1: কাঁচের ঘরে কেন? কাঁচের ঘরে কেন?
2: ওখানে থাকলে ভালো চিকিৎসা হয়, সব সময় ডাক্তার বাবুরা থাকেন।
1: আমি যাব শঙ্কর, আমি যাব ওখানে।
2: কোথায়?
1: হাসপাতালে। শুধু শুধু একবার মানুষটাকে দেখব, দূর থেকে একটু দেখে চলে আসবো।
2: তোমার এই অবস্থায় যাওয়া উচিত হবে না কাকি।
1: বলছি না, বলছি না, আমার জীবনটা অভিশাপে ভরা, আমার আমার আর বাঁচার দরকার নেই, এতগুলো রোগের আমি মেরে ফেললাম।
2: একটু সামান্য পেটের যন্ত্র

0: যন্ত্রণা হইছে, তাতে এমন করছো না তুমি? বাবা বলছিল।
1: কি বলছিল?
0: ডাক্তার বাবুরা বলছে এই ম্যাডাম ছোট অপারেশন হতে পারে।
1: অপারেশন?
0: হ্যাঁ, ওই
1: অপারেশন হলে লোকে বাঁচে না রে। আরে আরে নেসল শঙ্কর, আমি কি করব বলতো? আমি তো পায়ে পড়ব দেখি কি করব।
0: কাকি শোনো শোনো, এরকম করো না। ডাক্তার বাবুরা বলছেন যে অপারেশন করলেই ভালো হয়ে যাবে। তুমি একটু শান্ত হয়ে বসো দেখি। হ্যাঁ বসো বসো, এখানে বসো, আমি গৌরীরে পাঠিয়ে দিছি। কোথাও যাবে না, আমি যাব আর আসবো।
1: কি বলেছিলে তুমি? কথা রাখতে পারলে না? খুব খুব শান্ত তুমি, খুব

0: শঙ্কর, তুই যে বললি সন্ধ্যেবেলায় সনাতনদা চলি আসবে, সন্ধ্যে কাটিয়ে রাত হয়ে গেল, এখনো তো তোর শ্বশুরমশাই আসতেছে না রে।
1: আসবে আসবে, রাস্তাঘাটে কত গন্ডগোল, ট্রেন অবরোধ, ঝড় বৃষ্টিও হচ্ছে, হয়তো তার সিনে পড়েছে। আসবে আসবে, এক্ষুনি এসে পড়বে।
0: সকাল থেকে আমার বাঁ চোখের পাতাটা কাঁপতিছে। হ্যাঁ রে শঙ্কর, অপারেশন ঠিক মতো হয়েছে তো?
1: হ্যাঁ রে বাবা, ওই যতীন দাসের দোকানে বাবা ফোন করেছিল, ভালোভাবে অপারেশন হয়েছে। দুপুরে একবার করিছে, বিকেলে একবার করিছে, চিন্তা করতে বারণ করেছি তোমারে।
0: কিন্তু মন তো মানতেছে না। সনাতন দা যদি ফিরে এসে খবরটা দিত তবে মনটা মানত। সেদিন ওই রকম ঝড় বৃষ্টি ছিল, আমার মনটার জন্য আমি অপেক্ষা করছিলাম, ওই রিউগাজের তলায় নেতাই চুপ করে। কে কে ওখানে নিম গাছের তলায় কে দাঁড়ায়?
1: নিম গাছের তলায়? হ্যাঁ তাই তো, কে ওখানে?
0: কে?
2: আমি শঙ্কর।
1: ও বাবা বাবা,
0: সনাতন দা?
2: হ্যাঁ রে গীতা, আমি তোর সনাতন দা।
0: আপনি ওরকম করে কথা বলছেন কেন? ওনার ওনার কি হয়েছে? আপনি চুপ করে আছেন কেন সনাতন দা? বলেন, আপনি বলেন, আমি সহ্য করতে পারবো। চলে গেছে তো না আমার ছেলে? চলে গেছে তো, একবারও নিজের সন্তানের কথা ভাবল না। আমি এখন কি নিয়ে থাকবো সনাতন দা? আমি বলেছিলাম না যে আমার আমার জীবন অভিশাপে ভরা, আমি আমি মরবো।
2: তোমার স্বামী সুবীর মাস্টার ভালো আছে গোকিতা, সাকসেসফুল অপারেশন। তোমার সিঁদুরের জোর আছে অনেক, মৃত্যু মুখ থেকে সুবীরে ফিরে এনেছো তুমি। তাহলে এখন আমি আসি গীতা, সাবধানে থেকো কিন্তু। হ্যাঁ
0: আচ্ছা,
2: যাওয়ার সময় একটা কথা বলি গীতা।
0: কি?
2: সুবীর রে তুমি হারিয়ে পেয়েছো, এবার তারে সুস্থ করে তোলার দায়িত্ব তোমার।

0: বাড়ি পাওয়া নাটকটি শেষ হল। রচনা নটরাজ দাস, অভিনয় করেছেন মন্টু মতিলাল সেন, নিতাই দেবল ঘটক, হরিদাস অতনু রায়, নমিতার মা ছন্দা চট্টোপাধ্যায়, পরাণ মাল স্বরাজ বসু, চাঁদু মিয়া দেবেশ রায়চৌধুরী, সুবীর সমীর চরিত, শঙ্কর শুভব্রত দে এবং সনাতন দেবরাজ রায় ও গীতা শ্রীলা মজুমদার। শব্দ সংযোজনা রফি উদ্দিন, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এখন শুনবেন বাংলা আধুনিক গান, শিল্পী নিপবিথি।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জুন মাসে দেশে তৈরি C-295 বিমানের সফল উড়ানের ফলে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি INS দোনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় ভারতের নৌবহরের মর্যাদা বৃদ্ধি করেছে। আকাশবাণীর মন কি বাতে তিনি আজ বলেন, ভারতের সঙ্গীত, সাহিত্য, আধ্যাত্মিকতা সারা বিশ্বে প্রভাব ফেলেছে। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবস নিয়েও কথা বলেন। এই দিবস উদযাপনে ভারতের প্রচেষ্টার সঙ্গে সারা বিশ্ব একাত্ম হয়েছিল। তিনি আহমেদাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড যোগাসন চ্যাম্পিয়নশিপের কথা উল্লেখ করেন। সেখানে ভারত 102টি স্বর্ণপদক সহ মোট 114টি পদক জয় করেছে। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গীত, সাহিত্য, আধ্যাত্মিকতা গোটা বিশ্বে প্রভাব ফেলেছে। এ প্রসঙ্গে তিনি ডোমিনিকান রিপাবলিক নামে একটি দেশের কথা উল্লেখ করেন। সেখানে খুব কম সংখ্যক ভারতীয় থাকলেও তারাই সংস্কৃতি ও আধ্যাত্মিকতা বাঁচিয়ে রাখতে লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটির স্প্যানিশ ভাষী কিছু মানুষ ব্রহ্মকমল ডোমিনিক কানা নামে এক দলও গঠন করেছে। আসন্ন গণেশ উৎসবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সে সময় কুম্ভকারদের মাটির মূর্তি তৈরির আবেদন জানান। নাগরিকদেরও মাটির মূর্তি কিনতে উৎসাহিত করে শ্রী মোদী বলেন, যেহেতু বিসর্জনের পর মাটির মূর্তি জলে বিলীন হয়ে যায়, ফলত নদী, পুকুর ও সর্বোপরি আমাদের পরিবেশ সুরক্ষিত থাকে। সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমানির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর পশ্চিম এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটেছে। ICC মহিলা টি-20 বিশ্বকাপে আজ লন্ডনের লর্ডসের মাঠে গ্রুপ এর শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: गाने जो लगाए एंटरटेनमेंट का तड़का, आप सुन रहे हैं टीम का तड़का, टीम का तड़का, टीम का तड़का, 107 FM रेनबो पर, टीम का तड़का, टीम का तड़का, टीम का तड़का, 107 FM रेनबो पर, रेनबो पर।
1: জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
0: गाने जो लगाए एंटरटेनमेंट का तड़का, आप सुन रहे हैं टीम का तड़का, टीम का तड़का, टीम का तड़का, 107 FM रेनबो पर, टीम का तड़का, टीम का तड़का, टीम का तड़का, 107 FM रेनबो पर, रेनबो।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এবারের মন কি বাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের রুটব্রিজের উল্লেখ করেন। প্রকৃতি ও মানুষের অপূর্ব মেলবন্ধনে এই রুটব্রিজ গোটা বিশ্বের কাছেই দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক যুগ প্রযুক্তির যুগ, প্রতিদিন নতুন নতুন উদ্ভাবনের সমান্তরালে তাল মিলিয়ে নিজেদের সৃজনশীলতাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে নিজেদের শিকড়ের সঙ্গে যুক্ত থাকার কথা বলেন শ্রী মোদী। আধুনিক প্রযুক্তিকে দেশের চিরাচরিত জ্ঞানভাণ্ডারের সঙ্গে সম্পৃক্ত করার উদ্দেশ্যে দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির নতুন কোর্স চালুর পরিকল্পনাকেও সাধুবাদ জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের ঘরে ঘরে একাধিক উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সুরক্ষার বলয় আবৃত রেখেছে। মহারাষ্ট্রের নান্দেড়ের বাহাদুরপুরা গ্রামের পেটকার পরিবারের একটি বিশেষ উদ্যোগের কথাও এ প্রসঙ্গে স্মরণ করেন শ্রীমতী। সেসেল সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনি আজ দ্বিপাক্ষিক বৈঠকে কৃষি, অর্থনীতি, মহাকাশ, স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরও বিনিময় করেছেন। এর আগে স্টেট হাউসে প্রেসিডেন্ট হারমিনির উপস্থিতিতে শ্রী মোদীকে গার্ড অফ অনার প্রদান করা হয়। উন্নয়ন ও পরিবেশ সহ সচেতনতার ক্ষেত্রে তার অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ সেসেলস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ সম্মাননা গার্জিয়ান অব দ্য ব্লু হরিজন প্রদান করেছে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে হতাহতের ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জির চেতলার বাড়িতে আজ তল্লাশি চালায় বিশেষ তদন্তকারী দল সিট। অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে, 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সমাজ মাধ্যমের ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞায় যেসব কোম্পানি কার্যকর করেনি তাদের নির্ধারিত পরিমাণের তুলনায় দ্বিগুণ জরিমানা করা হবে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, এ ব্যাপারে তথ্য প্রযুক্তি কোম্পানিগুলি যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: পকেট ফ্রেন্ডলি রেট আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: তোমার আড্ডা একদম জমে খির হয়ে যাবে, তার কারণ আজকে দেখো এমনিতেই একটু হালকা বৃষ্টি বৃষ্টি ভাব। যদিও আমার কাছে এই মুহূর্তে যে খবর আছে সেটা বাইরে থেকে যখন ঢুকছিলাম আকাশবাণী তখন হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখন আর সেটা কিন্তু হালকা নেই, সেটা বেশ ওই অতি ভারীর দিকে এগিয়ে যাচ্ছে
2: একেবারেই। আমরা বৃষ্টির গান শুনেই ঢুকলাম, বৃষ্টির গানের সিকোয়েন্স দিয়ে আমরা ঢুকেছি, আর ঢুকতে না ঢুকতেই ওই বৃষ্টির খবর যেগুলো হচ্ছে পেয়ে গেছি,
1: কমলা সতর্কবার্তা,
2: হ্যাঁ সেটা কোন কোন জায়গায় সেটা একটু বলে দিই। হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বজ্র বিদ্যুৎ আগামী 2-3 ঘন্টায় এই সতর্কতা জারি হয়েছে কলকাতা, বাঁকুড়া, নদিয়া, হুগলি, হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনায়। এই অঞ্চলে যারা যারা থাকো তারা একটু সাবধানে থেকো, ছাতা ছাড়া এই সময় বেরোয় না কেউ জেনারেলি, তবু যারা বাইরে আছো তারা সাবধানে থেকো, আর যারা ঘরে আছো তারা চেষ্টা করো এই সময় ঘরেই থাকতে,
1: একদম বেরোনোটা একটু অ্যাভয়েড করাই ভালো। আর তোমার বাইরে যাতে না বেরোতে হয়, বাইরের সমস্ত হাতছানি যা তোমাকে একটু ডাকছে যে চলো আজকে তো রবিবার একটু পার্টি করি, তাহলে তোমাকে আমি বাড়িতেই তোমার পার্টির সেট আপ রেডি করে দিতে পারি। আমরা 107 FM রেইনবোতে, তুমি শুনছো উইকেন্ড ক্যাফে, আর উইকেন্ড ক্যাফে মানেই তো পার্টি। তো এই মুহূর্তে তোমার গানে রইল, দেখো ভয় পেয়ে তো লাভ নেই, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, যে যেখানে আছো শেল্টার নাও, রাস্তাঘাটে খুব একটা বেশি চলাফেরা না করাটাই শ্রেয়। তবে আমরা অনেকেই আছি এমার্জেন্সি ডিউটিতে, যারা ধরো এখন ট্রাফিক পুলিশ রয়েছেন, ডক্টর, মেডিকেল এমার্জেন্সিতে যারা রাস্তায় বেরোচ্ছেন, তাদের তো কিচ্ছু করার নেই, কিন্তু তার মাঝেই ভয়কে জয় করার জন্য রইল তোমার জন্য একটা ফাটাফাটি গান বাঘের সাউন্ড ট্র্যাক থেকে, বৃষ্টির গান।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফে শুনছো। আর উইকেন্ড ক্যাফে শুনতে শুনতে শুধু শুনলে হবে, তোমাকেও তো পার্টিসিপেট করতে হবে। তাই তোমাকে কিসে পার্টিসিপেট করতে হবে আজকে? আজকে ন্যাশনাল ফুডি ডে। ইয়েস, আজকে ন্যাশনাল ফুডি ডে, মানে আমরা যারা আজকে দুজন হট সিটে বসে আছি, আমরা তো মারাত্মক রকমের ফুডি। তার পাশাপাশি আজকে তোমার সাথে সেলিব্রেট করবো ন্যাশনাল ফুডি ডে। 107 FM রেইনবোতে তুমি শুনছো উইকেন্ড ক্যাফে, আর নাম্বারটা হচ্ছে 9903653992।
2: একেবারেই। আর যেরকম বললো অপরূপা, ন্যাশনাল ফুডি ডেতে তোমার কাছে জানতে চাইবো কোন মানুষটাকে তুমি সেই লেভেলের ফুডি বলে মনে করো। আমরা যেমন আমাদের নিজেদেরকে মনে করি, মানে আমি তো অন্তত মনে করি,
1: আমি নিজেকে এবং কেন মনে করি সেটাও আমরা এক লাইনে বলে দেবো। তোমাদের থেকেও এক্সপেক্ট করবো যে তুমি যদি কাউকে বলো যে শোনো, আমার কাছে আমার মনে হয় সব থেকে সেরা ফুডি হচ্ছে আমার বন্ধু, আমার বান্ধবী, আমার দাদা, আমার বোন, আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার জ্যাঠা, যেটি তুমি যার কথাই বলতে চাও, তার পাশাপাশি কিন্তু কেন বলতে হবে। আমি যদি নিজেকে ডিসক্রাইব করি যে আমি কেন নিজেকে মস্ত মাপের ফুডি বলবো, তাহলে আমি বলি আমি যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে, যদি সেটা রাত 1টা হয়, ভোর 4:30 হয়, দুপুর 2:30 হয়, রাত 3টে হয়, বিকেল 4টে হয়, তুমি যে কোনো সময় যদি আমাকে বিরিয়ানি খেতে বলো, আমি বিরিয়ানি খেতে পারবো। সেই জন্য আমি মনে করি আমি মারাত্মক লেভেলের ফুডি।
2: এই যে মারাত্মক লেভেলের ফুডি, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। এই যে যেমন বিরিয়ানি খোর একটা বন্ধু আমি পেয়েছি আমার পাশে বসে রয়েছে, এবং এইরকম ফুডি কিন্তু তুমি চা খেয়েও হতে পারো। প্রচুর মানুষ আছে চা খোর, মানে চা ছাড়া তাদের চলে না কোনো সারাদিনে। সেটা যে কত কাপ হয়ে যাচ্ছে তার মোটামুটি হিসেব থাকে না, তো সেটাও যেমন হতে পারে। বা যে কোনো খাবার যেটা তোমার পছন্দের খাবার, সেটা তো একটা যা হোক ফুড, এবং সেই পছন্দের খাবারটা তুমি কতটা এনজয় করো, এবং তুমি তোমার পাশের কোন মানুষটিকে দেখেছো এরকম বেশ চব্বচস্য লেজ্জপেয়ভাবে একেবারে পরিপাটি করে গুছিয়ে খেতে, এবং কোন মানুষটি তোমার কাছে ওই জন্য ফুডি হয়ে উঠেছে সেই মানুষটির কথা জানাও, সেটা কিন্তু হতে পারো তুমি নিজেও। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকে কিন্তু আমরা উইকেন্ড ক্যাফে নিয়ে রয়েছি, তোমার সঙ্গে কথা বলবো, আড্ডা মারবো, এবং নিজেরাও নিজেদের কথাবার্তা শেয়ার করবো সব কিছু। তবে আপাতত এই যে ফুডি ডে এর কথা বলছি, একটা ফুড জাতীয় গান না হলে কি চলে?

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফে তুমি শুনছো, এবং তার সঙ্গে আমরা রয়েছি রিয়া আর অপরূপা তোমার সঙ্গে আড্ডা মারতে। জিজ্ঞেস করেছিলাম ফুডি মানুষটি কে, তোমার জীবনের সেরা ফুডি মানুষটি কে, কাকে দেখেছো তুমি সেইভাবে যত্ন করে তৃপ্তি করে খেতে যাকে তুমি ফুডি বলতে পারো। সেটা হতে পারে তোমার মা বাবা বা পাশের কোনো প্রতিবেশী বা বন্ধু, যে কেউ, সেই মানুষটির কথা আমাকে জানাও, এবং কেন কেন তুমি তাকে ফুডি মনে করো সেটাও আমাকে জানাও। আর এই যে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে অপরূপা, বৃষ্টি তো পড়ছে, তার সঙ্গে এই এই যে ইদানিং যে বৃষ্টিপাতটা হচ্ছে না, তার সঙ্গে সবচেয়ে বেশি যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে মুহুর্মুহু বজ্রপাত।
2: ঠিক ঠিক ঠিক,
1: প্রচন্ড কিন্তু বাজ পড়াটা বেড়ে গেছে কলকাতায়, এবং এটা নিয়ে বিভিন্ন জায়গায় লেখালেখিও হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় প্রচুর পোস্ট আমরা দেখতে পাচ্ছি। এই যে বাজ পড়া, এটা বিপজ্জনক তো বটেই, এবং আমাদের এই যে এখন যে যুগটা, এটা তো পুরোটাই ডিজিটাল যুগ আমরা বলতে পারি। তো এই যে মোবাইলে চার্জ দেওয়া বা ফোনে কথা বলা, বাজ পড়ার সময় অনেকেই কিন্তু সতর্ক করেন যে ফোনে কথা বলতে বারণ করা হয়, কিন্তু ফোনে চার্জ কি দেওয়া যেতে পারে? চার্জ দেওয়ার ব্যাপারে খুব বেশি সাবধানতা কিন্তু অনেকেই অবলম্বন করেন না, বরং আবহাওয়ার জন্য বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হতে পারে ভেবে অনেকেই ফোন আগে ভাগে চার্জে বসান। এবার সেই অভ্যেসটা কতটা ঠিক, একটু এটা নিয়ে একটু লেখাপড়া করছিলাম
2: এবং সেখানে জানা যাচ্ছে যে দেখো, এই বজ্রপাতের সময় কিন্তু যে বৈদ্যুতিক ডিসচার্জটা যেটা হয়, সেটা একসাথে ভোল্টটা প্রায় অনেকটা বেড়ে যেতে পারে, যেটাকে আমরা ভোল্টেজ স্পাইক বলে থাকি। তার ফলে কিন্তু মাদারবোর্ড, ব্যাটারি, এই ধরনের জিনিস যেগুলো ফোনে থাকে সেগুলো নষ্ট হতে পারে, কিছু সেন্সিটিভ সার্কিট থাকে সেগুলো পুড়ে যেতে পারে, এছাড়াও কিন্তু আগুন লাগার ঝুঁকিও থেকে যায়। দেখো, অতিরিক্ত বিদ্যুতের যে চাপ, সেটা ফোনের লিথিয়াম আয়রন ব্যাটারি যেটা, তাকে অতিরিক্ত গরম করে ফেলে, এবং তার ফলে কিন্তু আমরা দেখেছি, অনেক সময় দেখেছি চার্জে লাগিয়ে ফোন বেশিক্ষণ চার্জে থাকলে ফোন ব্লাস্ট করার ঘটনা মুহুর্মুহু ঘটছে, এবং আমরা সোশ্যাল মিডিয়াতে সেটা দেখছি।
1: যদি বিদ্যুৎস্পৃষ্ট দেওয়ালের সকেটের সঙ্গে যে চার্জার প্লাগটা যুক্ত সেটা খুলতে যাও, কিংবা চার্জে থাকা অবস্থায় ফোনটা যদি ব্যবহার করতে যাও, তবে কিন্তু সেই তীব্র বিদ্যুৎ তোমার শরীরে পরিবাহিত হতে পারে, এর ফলে কিন্তু মারাত্মক একটা শক লাগা বা মাঝে মাঝে যেটা হতে পারে যে অঙ্গহানি, সেটাও কিন্তু ঘটা অসম্ভব কিছু নয়। তাই নিরাপদ থাকতে বজ্রপাত বা তীব্র ঝড় বৃষ্টির সময় ঘরের টিভি, ফ্রিজ, কম্পিউটারের পাশাপাশি ফোনের চার্জারটাকেও কিন্তু দেয়ালের সকেট থেকে খুলে রাখো। এক ঘন্টার জন্য চার্জ না দিলে ফোনের তো তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু অসচেতন যদি হয়ে থাকো, তাহলে যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে, তার কিন্তু মানে সেটাকে কিন্তু কোনোভাবে ফেরত পাঠানো যাবে না।
2: একদমই তাই। তাই এই মুহূর্তে যেহেতু এত এত বেশি পরিমাণে বাজ পড়ছে, তাই সবাইকে তো সতর্ক থাকতেই হবে। যখন বাজ পড়ছে তখন বিভিন্ন রকম কোয়ার্কি

0: রিল বানানোর জন্যে ছাদে বাগানে উঠোনে গিয়ে যে ডান্স রিলগুলো তৈরি হচ্ছে সেগুলো দেখতে সুন্দর লাগলেও সেগুলো ভালো লাগলেও খানিকটা কিন্তু বিপজ্জনক। তাই এই সময়গুলোতে যখন দেখছো প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে যে সময়গুলোতে, সেই সময়গুলো একটু প্রিকশন মেনটেন করা, একটু বাড়ির মধ্যে থাকা, শেল্টারের মধ্যে থাকাটা কিন্তু ভীষণ জরুরি। পাশাপাশি ফোন চার্জ দেওয়ার ব্যাপারেও কি করণীয় আমরা জানি, মোটামুটি আমরা তো বিদ্যুৎ পড়লেই চট করে টিভির প্লাগটা, ফ্রিজের প্লাগটা খুলে দিই, ওয়াইফাই প্লাগটা খুলে দিই, কিন্তু আবার এটাও ভাবি যে আরে আজকে লোডশেডিং হতে পারে, চলো ফোনটা চার্জ দিই, কারণ ফোন ছাড়া তো আমরা থাকতে পারবো না, কিন্তু সেখানেও বিপদ হতে পারে, সেই জন্যে সেটাও অ্যাভয়েড করাই উচিত। 9903659992 তে তোমার কাছে জানতে চেয়েছি যে তোমার চেনা সেরা ফুডি ব্যক্তিটি কে, কারণ আজকে ন্যাশনাল ফুডি ডে।
1: আর এই যে বাইরে এত বৃষ্টিপাত, এই সময় একটু ভাবো তো প্রিয় মানুষটার সঙ্গে হাতে হাত রেখে এই গানটা যদি গাইতে কেমন লাগতো।

0: কোথায় পাবি রে মাতাল আগুন রাঙা আগুন মেশায় আবি রে লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে উইকেন্ড ক্যাফে উইকেন্ড ক্যাফে
2: উইকেন্ড ক্যাফেতে জিজ্ঞেস করেছিলাম তোমার জীবনের সেরা ফুডি মানুষটিকে। আজকে ন্যাশনাল ফুডি ডে এবং সেই জন্য সেই মানুষটির কথা তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম যার খাওয়া দেখতে তুমি ভীষণ ভালোবাসো, সেই তৃপ্তি করে খাওয়া, সেই একেবারে থালায় সাজিয়ে সুন্দর করে গুছিয়ে খাওয়া, বাঙালির কিন্তু এই খাওয়া প্রীতিটা বরাবর চলে আসছে। তো সেই জীবনে তোমার সেই চরম দেখা সেই ফুডি মানুষটি কে এবং কেন তুমি তাকে ফুডি মনে করো সেটাই জানাও আমাদের, সেরকম মেসেজ কিন্তু আসতে শুরু করে

0: আছে আমাদের কাছে।
1: একদম, আমাদেরকে জীবন লিখছো, জীবন প্রধান মেসেজ করছো, লিখছো যে আজকে ফুডি ডেতে আমার কাছে সবথেকে ফুডি মানুষটি হলাম আমি নিজেই। খেতে আমি ভীষণ ভালোবাসি, নতুন নতুন খাবারের স্বাদ নিতে, গল্প করতে, আড্ডা দিয়ে খাবার খাওয়ার তো আমার ভীষণ পছন্দের। রাস্তার ফুচকা থেকে শুরু করে মায়ের হাতের পায়েস, সবেতেই আমার আলাদা টান।
0: আহা আহা, এইসব খাবারের নাম শুনলে এই সময় বিকেলবেলা

0: বৃষ্টি ওয়েদার, খাওয়া দাওয়ার শখটা কিন্তু এই ওয়েদারে আরো বেশি হয়ে যায়।
1: তো সত্যি তাই,
0: আপাতত যেটা করবো সেটা হচ্ছে ওরকমই একটু খাওয়া দাওয়ার গান শুনে আসি বরং। আর তুমি কিন্তু মেসেজ পাঠাতে ভুলো না 9903653992 তে, জানাতে থাকো আমাদের তোমার জীবনের সেরা ফুডি মানুষটি কে এবং কেন।
1: একদমই তাই, এবং এই গানটা শুনতে শুনতে তোমার ভেতরের ফুডি সত্তাটাকেও আমরা একটু জাগিয়ে দেবো, বুঝলে?
2: ভুক লাগি, ভুক লাগি, ভুক লাগি, জোরোঁ কি ভুক লাগি, মুরগে কি বাঙ্গ হমে কোয়েল কি ভুক।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফে তুমি শুনছো এবং সেই সঙ্গে রিয়া অপরূপা রয়েছি। আচ্ছা, এই উইকেন্ড এলে আমাদের এই মনটা একটু উড়ু উড়ু হয়, তো বেড়াতে যাব বেড়াতে যাব, এরকম তো একটা ব্যাপার হয়। তো এই যে আজকালকার দিনের যে জেনারেশন, এদের যদি জিজ্ঞেস করা হয় না যে পাহাড় সমুদ্র জঙ্গল নাকি কোনো ঐতিহাসিক স্থান কোথায় তুমি বেড়াতে যেতে চাও, এরকম প্রশ্ন করলে কিন্তু অনেকে ঠোঁট বাঁকাচ্ছে আজকাল। বিশেষত তারা যারা বেড়ানোর জন্য হাতে ছুটি পায় একদম হাতে গুনে কয়েকটা দিন, তো তাদের বক্তব্য যে জায়গা যেমনই হোক, দেখার জিনিস যাই থাক, হোটেলে একটা সাজানো গোছানো সাঁতার কাটার জায়গা বা সুইমিং পুল কিন্তু থাকতেই হবে, যেখানে গা ডুবিয়ে আয়েশ করে বেশ কিছুটা অলস সময় তুমি কাটাতে পারবে, যেমনটা কিন্তু সাধারণ দিনে সম্ভব নয়, যেখানে ধরো জলে ভাসতে ভাসতে আকাশ লাল করে সূর্য ডুবতে দেখতে পাবে, ছোট ছোট চুমুকে মেজাজ তৈরি করে দেবে বেশ কেতা দুরস্ত কোনো পানীয়। আর ঠিক এরকমই ছুটির সুযোগ দিচ্ছে যে শব্দটা, সেটা হচ্ছে পুল কেশন, যাকে বাংলা তর্জমা করে বলা যেতে পারে জল ছুটি। এই পুল কেশন কথাটা কোত্থেকে আসছে? পুল মানে সাঁতারের জায়গা, জলাধার, আর কেশন শব্দটি নেওয়া হচ্ছে ভেকেশন বা ছুটি কাটানো থেকে। যেহেতু সুইমিং পুল দেখে বেড়ানোর জায়গা বাছা হচ্ছে, তাই এই নাম। ভ্রমণপ্রেমীদের মধ্যে কিছুদিন আগে স্টেকেশন এই শব্দটার জনপ্রিয়তা খুব ছিল, কিন্তু এই পুল কেশন এটা কিন্তু একদম নতুন আমদানি, জল ছুটি।
2: একদমই তাই, এবং এই পুল কেশনে যেখানে একটু জল ছুটি মন করছে, যখন মনে হচ্ছে যে ঘুরতে যাব, যেখানেই যাই না কেন সেখানে একটা সুইমিং পুল কিন্তু থাকা বাঞ্ছনীয়। তো তাহলেই মনে হচ্ছে যে তাহলে তো ছুটিটা সর্টেড, তাহলে তো ঘোরাটা মজা হবে, কারণ এখন প্রত্যেকের এত হেক্টিক শিডিউল, প্রত্যেকে এত দৌড়দৌড়ি করছে, সেটা পড়াশোনার জন্যে হোক, ক্যারিয়ারের জন্যে হোক, চাকরি বাকরি, নিজের ব্যবসা বাণিজ্য সবই না, প্রচণ্ড দৌড়তে হচ্ছে সবাইকে, খুব আরাম করে কেউই খুব একটা নেই। তো সেই দৌড়ঝাঁপের মধ্যে যখন একটু একদিন দুদিনের জন্য এরকম পুলকেশনে বেরোনো যায়, তখন তো মন মেজাজ ফুরফুরি হয়ে যায়। এবং এই পুলকেশনের না কয়েকটা দিক রয়েছে, যেমন ধরো একটা ইনফিনিটি পুল, যেটা নিরন্তর একটা সুন্দর কোনো মানে আকাশে মিলিয়ে যাচ্ছে একটা বিরাট একটা জায়গা, কোনো কোনো এজ নেই, কোনো ধার নেই, যেটা দেখে মনে হচ্ছে যে আর একটু গেলেই বোধ হয় আর কিছু নেই, মহাশূন্য। সেরকম ইনফিনিটি পুল যেমন রয়েছে, তেমনই রয়েছে কিন্তু পুলের মধ্যে ফ্লোটিং ব্রেকফাস্টেরও সুযোগ। সেরকম কোনো জায়গায় গেলে, সেরকম কোনো রিসর্টে গেলে কিন্তু পুলের মধ্যে ব্রেকফাস্ট করার সুযোগটাও পাওয়া যায়। বিশেষ করে এটা যদিও বা এটা অনেক দিনের ছুটির ব্যাপার, মানে মালদ্বীপ যদি কেউ যেতে চায় সেটা একটু বেশি দিনের ছুটির ব্যাপার। সেখান থেকে কিন্তু মালদ্বীপ থেকে কিন্তু টেকনিক্যালি এই ট্রেন্ডটা শুরু হয়েছে, যেটা এখন মোটামুটি শহরের একটু থ্রি স্টার ফাইভ স্টার রিসর্টে কিন্তু চলে এসছে।
1: আবার পুলে নামার পাশাপাশি পুলের ধারে বসে যদি সময় কাটাতে চাও, তাহলে এখনকার রিসর্ট হোটেলগুলোকে সেই ব্যবস্থাও রয়েছে। সেখানে রাখা থাকে ডেক চেয়ার বা অন্যরকম কিছু বসার জায়গা, সুন্দরভাবে সাজানো এই বসার জায়গাগুলোতে বসে হাতে কোনো প্রিয় পানীয়ের গ্লাস নিয়ে সূর্যাস্ত দেখা বা পছন্দের বই পড়া, এটাও কিন্তু একটা স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাওয়ার ব্যাপার আর কি। অথবা তুমি চাইলে ম্যাসাজ নিতে পারো, মাথা ঢাকা থাকে ওই ধরনের বসার জায়গাগুলিকে, আর এইগুলোর নাম হচ্ছে কাবানা। যদি পুলকেশনের পরিকল্পনা করো তবে কিন্তু এই রিসর্ট বা হোটেলগুলোতে কাবানার ছবি অবশ্যই দেখে নেবে।
2: একদমই তাই, আর পাশাপাশি তোমাকে এটাও বলে রাখি, দেখো এখন যেহেতু ছুটি কম পাওয়া যাচ্ছে এবং অনেকেই আছি আমরা, অনেক মানুষ এরকম সংখ্যায় আছে যারা খুব বেশি দৌড়ে দৌড়ে সাইট সিং করে করে ঘোরাটা, মানে সেটা বছরে একটা দুটো হলেও হবে, কিন্তু এই এক মাস দু মাস ছাড়া ছাড়া যে উইকেন্ড ট্রিপ, সেখানে একটু মোস্টলি রিল্যাক্স করতেই চাই, একটু রিল্যাক্স করবো,

বসে থাকবো, একটু নিরিবিলিতে চুপচাপ থাকবো, সেটা পুল না হয় কোনো পুকুরের ধার হলেও চলবে, একটু নিরিবিলিতে থাকবো, সেই রকম স্টেকেশন পুলকেশন কিন্তু এখন মারাত্মকভাবে বেড়ে গেছে। তো সেটাকে আরেকটু উস্কে দেব, মানে আজকে আমরা এসেছি সবটা উস্কে দিতে, নিজেদের মনটাকেও একটু উস্কানি দিয়ে দেবো যে কী করছিস, শুধু কাজ করছিস, আরে বেরো ঘুরতে চল, সেরকমই তোমরা যারা শুনছো তোমাদেরকেও একটু উস্কে দেবো। এই মুহূর্তে তোমাদের কানে রইল ইয়ো ইয়ো হানি সিং এবং নেহা কক্কর, ফিরে আসছি মাত্র 4 মিনিট 2 সেকেন্ড পর তোমাকে সাথে নিয়ে 107 FM রেইনবো উইকেন্ড ক্যাফেতে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে, আর এই মুহূর্তে তোমার মেসেজ আমাদের হাতে, যেখানে তুমি তোমার কাছে জানতে চেয়েছিলাম যে তোমার দেখা সেরা ফুডি মানুষটিকে, সেই ব্যক্তিটিকে ডেডিকেট করো তা আজকের এই মেসেজ, এবং পাশাপাশি কেন সেটাও বলে দিতে হবে। গুড ইভিনিং দিদি ভাইয়েরা, আমি তোমাদের প্রোগ্রামের তোমাদের গ্রামের মেয়ে মিতালি। আচ্ছা, তোমার

0: সব থেকে ভালো খাওয়া, আমার দেখা সব থেকে ভালো খাওয়ার মানুষ যাকে তোমরা ফুডি ম্যান বলছো সেটা হলো আমার কাকা। আমার কাকার জন্য বাড়িতে খুব কম রুটি হতো, কারণ যখন রুটি বানানো হতো কাকা একাই প্রায় 1 কিলো আটার রুটি খেয়ে নিতে পারতো। মানে 20 থেকে 25টা পিস রুটি খাওয়া কাকার কাছে কোনো ব্যাপারই না। আর বিয়ে বাড়িতে গেলে মিষ্টি তো 40 থেকে 50টা খায়, মাংস প্রায় 500 গ্রাম কম সে কম খাবেই, আর অন্যান্য খাবার রয়েছে। তার সঙ্গে শুনেছি কোনোদিন অনুষ্ঠান বাড়িতে যদি পায়েস হতো, আমার ওই কাকুমণি খুব পায়েস করে পায়েস খেতে ভালোবাসতো, মিনিমাম নাকি 1 বালতি পায়েস খেয়ে নিত। তাও আগে অনেকটা খাওয়ার পর এখন কাকুমণি রয়েছে, কিন্তু আর সেরকম খাওয়া দাওয়া তার নেই। মিতালি সামন্ত আমাদেরকে হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে বলছে, ও রে বাপরে মিতালি, তোমার কাকুমণিকে হ্যাটস অফ। তবে ব্যাপারটা হচ্ছে যে আগে বহু বছর আগে আমাদের এই বাবা কাকার জেনারেশনটায় না, আমরা কিন্তু শুনেছি যে প্রচুর খেতে পারতেন মানুষ, যে বিয়ে বাড়িতে মোটামুটি 14-15টা হ্যাঁ মিষ্টি খেয়ে নেওয়া কোনো ব্যাপার না, প্রচুর লুচি 30-40টা লুচি খেয়ে নেওয়া কোনো ব্যাপার না। কিন্তু এখন আমরা আর এগুলো ভাবতে পারি না।
1: এখন লোকজন মানে স্বাস্থ্য সচেতন হয়ে গেছে না আমাদের মতো, তো এইরকম মেসেজ কিন্তু আরও পেয়েছি। এই মেসেজটি কে লিখেছে দেখি, মাধাই দাস বহুরু ঘোষপাড়া থেকে লিখছেন, প্রিয় অপরূপা দিদি রিয়া দিদি ভাই বৈকালিক শুভকামনা জানালাম। সকালবেলা বৃষ্টি হলেও এখন কাঠফাটা রোদে হাঁসফাঁস অবস্থা, যাই হোক আমার কাছে সেরা ফুডি মানুষটা হলো আমার 2 সন্তান আদর্শ ও আলাপন। দুজনের পছন্দের খাবার হলে গুছিয়ে খেতে পারে, বিরিয়ানি চিকেন কষা হলে কোনো কথা হবে না, 2 ভাই পাল্লা দিয়ে খায়, তাতে আমাদেরও খুব ভালো লাগে। শুধু বিরিয়ানি নয়, মটন কারি আর দুধের সর চালের ভাত হলে দুজনে মিলে 1 কিলো মটন 500 গ্রাম চালের ভাত চোখে নিমেষে খেয়ে ফেলবে, দেখে আমাদের খুব ভালো লাগে। আমিও কম যাই না, আমিও চিকেন কষা মটন কারি পরিমাণ মতোই খাই, নিজেকেও ফুডি মনে করি। বাহ, মানে মানুষের খাওয়া দাওয়ার কথা শুনলে না এই আমাদের একটু খাতে পিতে ব্যাপারটা একটু বেড়ে যায়।
0: হ্যাঁ হ্যাঁ, এই খাতে পিতে ব্যাপারটা বেড়ে যায়, আর আমরা সেই বেড়ে যাওয়া ব্যাপারটাকে খালি থেকে থেকে উস্কে দিচ্ছি। আর বৃষ্টি পড়লে তো খাওয়া দাওয়াটা আর একটু যেন, দেখো গরমে তো আমরা অনেকে একটুখানি ভাবি যে খাবো থাক শরীরটা খারাপ করবে, এই গরমে
1: বৃষ্টি হলে সন্ধেবেলায় মানে একটা কি স্ন্যাক্স হবে, এটা একটা মানে বড় প্রশ্ন।
0: একদমই তাই, বৃষ্টি এই গরমের মধ্যে বৃষ্টি যেই মুহূর্তে আসে, আর সেই মুহূর্তে সন্ধেবেলা দুপুরবেলার খিচুড়ি থেকে শুরু করে সন্ধেবেলার ভ্যারাইটি অফ চপস সব নিয়ে কিন্তু আমাদের মোটামুটি খাওয়া দাওয়াটা সর্টেড হয়ে যায়। এই মুহূর্তে তোমার গানে রইল কিলবিল সোসাইটির সাউন্ড ট্র্যাক থেকে ভালোবেসে বাসনা, ফিরে আসছি 4 মিনিট 20 সেকেন্ড পর অপরূপা রিয়া তোমাকে সাথে নিয়ে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ন্যাশনাল ফুডিতে ডেতে তোমায় জানতে চাইছি যে তুমি ডেডিকেট করতে চাও এমন একটা মেসেজ, যেটা তোমার দেখা সেরা ফুডিকে তুমি ডেডিকেট করতে চাও, সেই মেসেজ আমাদেরকে পাঠাও 9903653992। তুমি লিখছো, মনের খিদে আছে যার, সেই তো আসল খিদে, সেই তো একদিন নেবে এই লক্ষ্যটাকে জিতে। তবু যদি মটন পাই আমার এই পাতে, তখন যেন সূর্য ওঠে নিঝুম কালো রাতে, সাথে থাকুক ফুচকা আর আলু কাবলি হাতে, ফাগুন এসে দেখা দেবে গ্রীষ্মকালের প্রাতে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া থেকে চমৎকার একটা সুন্দর মেসেজ করেছো।
2: কি মিষ্টি, কি মিষ্টি,
1: তোমার জন্য হাততালি
2: একেবারে। আমরা সত্যি আপ্লুত, মানে এত সুন্দর সুন্দর লোকজন লিখতে পারে, আমরা যদি একটু লিখতে পারতাম অপরূপা,
1: জমে যেত, জমে
2: যেত। তবে লিখতে না পারি, একজনের কথা বলছি যে মানুষটি কিন্তু একটু হাটকে চিন্তা ভাবনা করেছেন। তারকা পরিবারের সন্তান, তা সত্ত্বেও আর পাঁচজন তারকা সন্তানের মতো কিন্তু ওই ঝাঁ চকচকে বলিউডি ছবির মাধ্যমে তিনি বিনোদন জগতে পা রাখেননি। গতেবাঁধা বাণিজ্যিক ছবির বদলে অন্য ঘরানার ছবিতে কাজ করে দর্শকের নজর কেড়েছিলেন, বলছি অভয় দেওলের কথা। সেই মনে আছে সোচানা থা, তারপর ওয়ে লাকি লাকি ওয়ে, দেবডি, এক চালিসকি, লাস্ট লোকাল, এই সমস্ত ছবি এর মাধ্যমে কিন্তু দর্শকদের মনে আলাদাই জায়গা করে নিয়েছিলেন। এবার যেটা খবর সেটা হচ্ছে বলিউডের অন্যতম বিচক্ষণ রিয়েল এস্টেট বিনিয়োগকারী হিসেবে অভয় দেওল কিন্তু নিজের একটা আলাদা পরিচিতিও গড়ে তুলেছেন। গোয়ার আসাগাঁওয়ের স্নিগ্ধ সবুজে ঘেরা জঙ্গলের মাঝে অভয়ের কাছের বাড়িটি নিয়ে বলিপাড়ায় বেশ আলোচনা হচ্ছে আজকাল। বনের মধ্যে একটা বেশ সেরকম কাঁচের বাড়ি, এটার মূল্য প্রায় 30 কোটি টাকার কাছাকাছি। বাড়িটির স্থাপত্য সৌকর্যের একটা অনন্য নিদর্শন। এই বাড়িটি নিয়ে অভয়ের ভাবনাটা একদম স্পষ্ট ছিল, তিনি এমনই একটি বাড়ি বানাতে চেয়েছিলেন যা বাইরের বনভূমিকে বাড়িরই অবিচ্ছেদ্য অংশে পরিণত করবে। অভয়ের বাড়িতে কোনো জানলা নেই, তার বদলে বিশাল সব কাঁচের দরজা। এগুলি বসার ঘর এবং বাইরের যে সুবিশাল লন, তার মধ্যে সংযোগ সূত্র তৈরি করে। এই যে কাঁচের দেয়াল দিয়ে বসার ঘর, সেই ঘরটাতে বসলে আশেপাশে বনের দৃশ্য একদম সুন্দরভাবে উপভোগ করা যায়। মেঝেতে ব্যবহার করা হয়েছে কালো গ্রানাইট পাথর, একটা দেয়াল ইটের আস্তরণে সাজানো হয়েছে। ঘরের পরিবেশকে আরও মনোরম করতে মানে চেয়েছেন তিনি, সেই জন্য আসবাবপত্রে উজ্জ্বল রঙের ছোঁয়া যোগ করেছেন। এই অভিনেতার পরিবেশ সচেতনতা যে রয়েছে সেটা কিন্তু পুরো বাড়ি জুড়েই তার প্রতিফলন আর কি। বাড়িতে বিভিন্ন জায়গায় কাঠের মেঝে, বেতের আসবাব, নানা ধরনের গাছপালা, কোনো চড়া রং নয়, আকাশী রং দিয়ে তিনি সাজিয়েছেন দেওয়াল।

0: বসার ঘর থেকে বেরিয়েছে একটা বিরাট আউটডোর অঞ্চল, যেখানে সানবেট এবং ঘন সবুজ গাছপালায় ঘেরা একটা মিনিমালিস্ট ধাঁচের সুইমিং পুল, আর অভয়ের বাগানে পা রাখার সঙ্গে সঙ্গে মনে হবে যেন স্বর্গে চলে এসেছো তুমি। অভয় রান্না করতে ভীষণই ভালোবাসেন, তাই বাগানের মধ্যে ছোট্ট একটা হেঁসেলেরও কিন্তু ব্যবস্থা করে ফেলেছেন।
1: চমৎকার, আমি না জাস্ট ভিজুয়ালি দেখলাম পুরো বাড়িটা, এত ভালো লাগলো তোমার কথাতেই আমি সবটা দেখতে পারলাম। দারুণ সুন্দর, এইরকম ভাবে যদি ভাবা যায়, একটু ডিফারেন্ট কিছু যদি করা যায়, তাহলে সত্যি মন ভালো হয়ে যায়। এই মুহূর্তে আজকে আমরা অপরূপা আর রিয়ার রয়েছি উইকেন্ড ফিল্মি উইকেন্ড ক্যাফে নিয়ে, আর ঠিক 5:02 আসবো গল্প স্বল্প নিয়ে। আজকের গল্প স্বল্পে কোন গল্প থাকছে না থাকছে সেটা ক্রমশ প্রকাশ্য। আপাতত বনি চক্রবর্তীর গাওয়া এই গান রইল তোমার কানে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাতের 135তম পর্বে বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনতা। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সব থেকে বড় সম্পদ বলে উল্লেখ করেন শ্রী মোদী। পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা অনুধাবন করে দেশের মানুষ যেভাবে তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, আধুনিক যুগ প্রযুক্তির যুগ, প্রতিদিন নতুন নতুন উদ্ভাবনের সমান্তরালে তাল মিলিয়ে নিজেদের সৃজনশীলতাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে নিজেদের শিকড়ের সঙ্গে যুক্ত থাকার কথা। আধুনিক প্রযুক্তিকে দেশের চিরাচরিত জ্ঞান ভাণ্ডারের সঙ্গে সম্পৃক্ত করার উদ্দেশ্যে দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির নতুন কোর্স চালুর পরিকল্পনাকে সাধুবাদ জানান প্রধানমন্ত্রী। সেশেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনি আজ দ্বিপাক্ষিক বৈঠকে কৃষি, অর্থনীতি, মহাকাশ, স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরও বিনিময় করেছেন। উন্নয়ন ও পরিবেশ সহ সচেতনতার ক্ষেত্রে তাঁর অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ সেশেলস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ সম্মাননা গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন প্রদান করেছে। করাচি সাম্প্রতিক ঘটনা নিয়ে পাকিস্তানের আনা অভিযোগ ভারত আজ দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করে সেগুলিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, অন্যের দিকে আঙুল তোলার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের দিকে তাকানো। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 খেলা আজ থেকে শুরু হচ্ছে। প্রথম খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। ইংলউড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে আজ লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ এর শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7:00। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছেন গল্প স্বল্প 107 এফএম রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
5: বিকেল 5:00 বেজে গেছে, তার মানে সময়টা কিন্তু গল্প স্বল্পের। গল্প স্বল্প প্রতি রবিবার বিকেলে আপনার জন্য সাজানো থাকে। আজকেও রয়েছে এফএম রেনবো স্পেশাল গল্প, এবং কী গল্প রয়েছে সেটা একটু পরেই শুনতে পাবেন, কিন্তু তার আগে ওই যে কয়েকটা জরুরি কথা, খুব ভালো করে মন দিয়ে শুনবেন এই গল্প, এবং গল্পের শেষে গল্পটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে জানিয়ে ফেলবেন আমাদের কেমন লাগলো আপনার এই গল্প, কারণ আপনার মেসেজ যদি আমাদের ভালো লাগে, সবচেয়ে সেরা মেসেজ যদি আপনি পাঠিয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু চলে যেতে পারেন এই মঙ্গলবার কুইজওয়ালা সেমিফাইনালে একেবারে সরাসরি। এবং কুইজওয়ালা মানেই যেহেতু প্রাইজওয়ালা, জ্যাকপট জেতার সুযোগ কিন্তু আপনি।

0: অনেকটাই পেয়ে যাবেন।
1: ঠিক তাই, এবং এই যে সেরা মেসেজ মানে কিন্তু যে আমাদের সবটা ভালো বলতে হবে, দারুণ হয়ে যায় ভাড়ে ওরকম নয়। আপনার মেসেজ যদি মনে হয়, আপনার পাঠানো মেসেজ যদি আমাদের মনে হয় যে ভীষণ কনস্ট্রাকটিভ, গল্পের ক্ষেত্রে আপনি খুব মন দিয়ে শুনেছেন এবং তারপর একটা সুন্দর করে একটা ফিডব্যাক জানিয়েছেন, সেটাই হয়ে যেতে পারে আজকের গল্প স্বল্পের সেরা মেসেজ। এবং তারপরই কিন্তু একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রির ব্যাপার থাকছে আমাদের কুইজওয়ালাতে। তাহলে আর বেশি দেরি করবো না, আমরা চলে যাব আজকের গল্প স্বল্পে, যে গল্প রয়েছে সেখানে। তাই মন দিয়ে শুনুন, খুব মন দিয়ে শুনুন, তারপর জানান 9903653992 তে আজকের গল্প আপনার কেমন লাগলো।
2: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
3: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন জিৎ দত্তর লেখা কবিতা চাউমিন আর একটুখানি প্রেম। জিৎ দত্তর জন্ম 6 নভেম্বর 1989 দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বোড়ালে। স্কুল জীবন কেটেছে বোড়াল হাই স্কুলে। পরবর্তীকালে পদার্থবিদ্যায় স্নাতক ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে স্নাতকোত্তর পাশ করেছেন। বর্তমানে পেশায় তিনি একজন শিক্ষক এবং নেশায় লেখক ও কবি। নানান পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। প্রথম প্রকাশিত একক গ্রন্থ গল্পগুলো তোমার আমার প্রকাশিত হয় 2023 কলকাতা বইমেলায়। আজকের গল্প জিৎ দত্তর লেখা কবিতা চাউমিন আর একটুখানি প্রেম। গল্পের কথক অরিজিৎ। অন্যান্য ভূমিকায় বাসু, অর্ণব, অপরূপা, অভিপ্সা ও গোপা। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে জিৎ দত্তর লেখা কবিতা চাউমিন আর একটুখানি প্রেম।
4: আমার মেজদা শ্রী গবাক্ষরঞ্জন চাকলাদারকে চেনে না, এমন লোক আমাদের এই শহরতলিতে খুঁজে পাওয়া ভার। ছাত্র জীবনে মেজদা রীতিমতো বিখ্যাত, বা বলা ভালো কুখ্যাত ছিল আমাদের এই এলাকায়। সে কারণে এখানে ফল চুরি হোক অথবা ক্রিকেট খেলতে গিয়ে কারোর জানলার কাঁচ ভাঙাই হোক অথবা পিসিমার Z+ সিকিউরিটিতে রাখা আমের আচার চুরি হোক, সব কাজেই মেজদা ছিল একেবারে সমান সিদ্ধ হস্ত।
5: দূর, কারণই আমার ভালো গুণগুলো কখনোই চোখে পড়ে না। আসলে এই সকল বদগুণের পাশাপাশি আমার একটা পরোপকারী নেচারও ছিল, যার জন্য আমাকে সবাই খুব ভালোবাসে, ঠিক আছে এখনো।
4: তবে মেজদা এখন অনেক বদলে গেছে। স্কুল জীবনে একবার এবং কলেজ জীবনে পরপর 3 বছর 3 রমণী দ্বারা প্রতারিত হওয়ার পর মেজদা পর্যায়ক্রমে আশিক, রোমিও এবং সবশেষে কবি হয়ে বসেছে। না মানে এই বাতিক, মানে থোড়ি প্রতিভাটা ওর আগেও ছিল, কিন্তু বর্তমানে ব্যাপারটা একেবারে বাড়াবাড়ি রকমের বেড়েছে। সারা দিন আবোল তাবোল কবিতা লিখে পাতার পর পাতা নষ্ট করছে, মাথায় বাবরি চুল রেখেছে, সব সময় একেবারে পাঞ্জাবি পায়জামা পরে, চোখে পাওয়ার নেই তবু একটা কালো ফ্রেমের মোটা চশমা বানিয়েছে, সারাদিন পরে থাকে, এমনকি ঘুমানোর সময়ও। পাড়ার মতি কাকিমা মাকে কতবার বলেছে,
6: দিদি মেজ ছেলেটা তোমার চোখের সামনে খ্যাপাটে হয়ে যাচ্ছে, ওর একটা বিয়ে দাও দেখি, দেখবে সব মতি গতি কেমন ঠিক হয়ে যাবে।
4: মা বাবা যে ব্যাপারটা নিয়ে গুরুত্ব দেয়নি তা নয়, কিন্তু মেজদার ওই এক কথা,
5: বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্রম মেদিনি।
4: ইয়ে মানে উপমাটা হয়তো ঠিক মতো হলো না, আসলে মেজদার উক্তি অনেকটা এইরকমই, বিনা প্রেমে না নিব লাইফে কোনো রমণী। বাবা মা তাই এখন এক প্রকার হাল ছেড়ে দিয়েছে। আমি না একবার লুকিয়ে মেজদার কবিতা দুটো লাইন পড়েছিলাম, বুঝলেন, লাইন দুটো এইরকম,
5: আমার বেঁকা ল্যাম্পোস্ট ধরে তুমি ঝুলেছিলে বাদুরের মতো, এখনো বুকে লেগে আছে তোমার দেওয়া

0: ক্ষত। কবিতার নাম সে তো আরো মারাত্মক, পাতলা প্রেম। বিশ্বাস করুন, সেই দিন থেকে আমার মারাত্মক লুজ মোশন শুরু হয়। দুদিন সারাদিনের বেশিরভাগ সময়টা আমাকে বাথরুমেই কাটাতে হয়েছিল। উফ, কি ভয়ঙ্কর! মাত্র দু লাইনে যদি এই অবস্থা হয়, পুরো কবিতাটা পড়লে যে কি হতো সে আমি ভাবতেই পারছি না। জাস্ট যাই হোক, আমি তারপর থেকে আর মেজদার কবিতার ধারে কাছে যাই না। অবশ্য এতে মেজদাও খুব খুশি। ও বলে যে,
1: আমার কবিতা বোঝা সবার সাধ্য নয়, ওর জন্য ভেতরে একটা কবি কবি মন লাগে।
0: তা থাক ওর কবি মন নিয়ে, আমি আমার পেট নিয়েই খুশি। তো এই গেল আমার মেজদার কথা। আমার এই গল্পে মেজদা ছাড়াও আরও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে, সেটা হলো আমার বন্ধু ভোলু। ভোলু সহজ সরল ছেলে, এখনো ওকে ওর মা খাইয়ে দেয়। ভোলু আমার সঙ্গেই এক কলেজে পড়ে, অত্যন্ত সুবোধ বালক, সারাদিন লেখাপড়া করে, তাও পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারে না। ভোলুর উচ্চতা হলো 5'2", ওজন 97 কিলো। মাত্র 3 কিলোর জন্য হলুর এখনো সেঞ্চুরি হয়নি, তা নিয়ে ওর মানে ওর মার মানে মতি কাকিমার মনে দুঃখের শেষ নেই। ভোলুর চোখে হাই পাওয়ারের চশমা, মাথায় একেবারে পেতে আচড়ানো শীতে করা চুল। ভোলু আমার ছোট্টবেলার বন্ধু, আমরা একসঙ্গে স্কুলে যেতাম, এখন কলেজও একসঙ্গে, একসাথে টিফিন খাই। যদিও ভোলু প্রাণ দিয়ে দেবে, তবু কাউকে এক টুকরো টিফিন দেবে না, এটা সেই ছোট থেকেই। পূজায় ঠাকুরও দেখতে যাই আমরা, চড়কের মেলায় যাত্রা শুনতে যাই। একটু বোকা হাবা হলেও ভোলুর মনটা কিন্তু বেশ ভালো, তাই ওর ওপর আমাদের বাড়ির সকলেরই একটা অপত্য স্নেহ আছে, এমনকি মেজদারও আছে। মেজদার ওকে ভালো লাগার আর একটা কারণ হলো যে ভোলুই একমাত্র মেজদার কবিতার ধৈর্যবান শ্রোতা। মেজদার সমস্ত কবিতা ভোলু একেবারে মন দিয়ে শোনে, আর শোনার পর প্রতিবার একটাই রিপ্লাই দেয়,
2: চমৎকার।
0: তাই এতেই মেজদা একেবারে খুশিতে গদগদ হয়ে যায় আর আমায় বলে,
1: দেজেশ, এই হচ্ছে সত্যিকারের সমজদারের পরিচয়, তোর গোবর ভরা মাথায় সব ঢুকবে না।
0: আমি কোনো উত্তর দিই না, শুধু আশ্চর্য হয়ে ভাবি যে সত্যি ছেলেটার কি ডাইজেশন ক্ষমতা। তো এখন এই ভোলুকে নিয়ে হয়েছে বিপদ। বিপদ মানে সে একেবারে সাংঘাতিক বিপদ, সে আর কি বলবো, বাবু প্রেমে পড়েছেন। ব্যাপারটা অবশ্য আমি প্রথম ডিসকভার করি। কদিন ধরেই দেখছিলাম যে বাবু ক্লাসে কেমন যেন অমনোযোগী। সেদিন আবার কি হয়েছে, মেজদার কবিতা শুনেও চমৎকার বলল না। আর সব থেকে মারাত্মক ব্যাপার ঘটল সেদিন, যেদিন ভোলু টিফিন খাওয়ার সময় ওরানা চাউমিনের 1/4 আমার টিফিন বাক্সে দিয়ে দিল। আমি তো চমকেই উঠেছিলাম, নিজেকে সামনে নিয়ে বললাম, কি হলো রে, ভালো লাগছে না খেতে? উত্তরে যা পেলাম বললে বিশ্বাস করবেন না, আমি আর একটু হলে মাথা ঘুরিয়ে পড়ে যেতাম। হলু আমাকে বলল,
2: না রে, চেহারাটা দিন দিন মোটা হয়ে যাচ্ছে, এবার একটু ওজন কমাতে হবে।
0: তার মানে, মানে ভোলু হেলথ কনসিয়াস হওয়ার কথা বলছে? ভোলু? আমি তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছিলাম না, মানে এটা কি করে সম্ভব? মাংস ছাড়া যেমন বিরিয়ানি কল্পনা করা যায় না, টক জল ছাড়া যেমন ফুচকা কল্পনা করা যায় না, পোস্ত ছাড়া যেমন বিউলের ডাল কল্পনা করা যায় না, তেমনি চর্বিলেস সিক্স প্যাক ভোলু? না না, এ কখনো সম্ভব নয়, এটা হতে পারে না, এ একেবারে প্রকৃতি বিরুদ্ধ ব্যাপার। কি বলছিস রে, কদিন থেকে এই তোকে না কেমন শুকনো শুকনো লাগছে, তোর ওজনও এই কদিনে প্রায় 50 গ্রাম কমে গেছে, এ কি হয়েছে ভাই, সত্যি করে বলতো। আমি জানতাম, জানেন, যে আমার কথায় চিড়ে ভিজবে, আর ঠিক চিড়ে ভিজল। সান্ত্বনা পেয়ে আমাদের কোচি প্রেমিক হু হু করে, একেবারে হু হু করে নিজের প্রেমের

0: উপাখ্যান আমার সামনে তুলে ধরলেন। আর ভোলু যেটা বলল সেটা শুনে আমার চক্ষু তো চড়ক গাছ।
1: আমি মানে আমি আমি প্রেমে পড়েছি।
0: কি কার?
1: ওই বুলটির।
0: ভোলু আমাদের বুলটির প্রেমে পড়েছে, কি সর্বনাশ ব্যাপার বলুন তো। না, এখানে তো বুলটির একটা সংক্ষিপ্ত পরিচয় দেওয়া সেটাও প্রয়োজন আছে। বুলটি আমাদের সেম ব্যাচ, আগে পন্ডিচেরি না কোথায় একটা থাকতো। ওর বাবা এক্স মিলিটারি ম্যান, বেশ গম্ভীর, একেবারে রাশভারী মানুষ। বুলটিও অনেকটা ওর বাবার মতনই, সুন্দরী বলে আবার বেশ অহংকার আছে মেয়ের। প্রথম দিন আমাদের ব্যাচের ডাক সাইটে মস্তান বোগা, সে বুলটির সঙ্গে গায়ে পড়ে বন্ধুত্ব করতে গেছিল। প্রথমে বুলটিকে তেমন পাত্তাই দিচ্ছিল না, পরে বগা বুলটির হাতটা ধরে টান মারায় বুলটি একেবারে বগার ডান গালে এমন এক ঘুষি মেরেছিল সে কি বলবো। এই ঘটনার পর থেকে আমাদের ব্যাচের অন্যান্য ছেলে যাদের বুলটিকে দেখে একটু আধটু প্রেম পেয়েছিল, তারাও বুলটিকে দেখতে পেলে মুখ লুকিয়ে পালাত। এমনকি অন্যান্য মেয়েরাও বুলটির নাম নিয়ে আমাদেরকে শাসাত। বুলটির বেস্ট ফ্রেন্ড শম্পা, সে তো আবার সেদিন আমাদের বন্ধু নির্মাল্যকে বুলটির ভয় দেখিয়ে ওর টাকায় কলেজ থেকে ফেরার পথে 20 টাকার ফুচকা খেয়েছে। তো মোদ্দা কথা হলো যে ব্যাচের সব ছেলেদের মধ্যে যে বুলটিকে নিয়ে এত ত্রাস, তারই কিনা প্রেমে পড়ছে ভোলু। আর মেয়ে পেল না প্রেমে পড়ার মতন। এমন আশ্চর্য অঘটন কিভাবে হলো সেটা জিজ্ঞাসা করায় ভোলু আমায় যা বলল,
1: সেদিন আমি অফ পিরিয়ডে স্কুলে লাইব্রেরিতে গেছিলাম বই পড়তে। তা বই পড়ে যখন ফেরত আসছি ঠিক সেই সময় বুলটি লাইব্রেরিতে ঢুকছিল বই জমা দিতে। ব্যাস সামনাসামনি ধাক্কা।
0: মানে এ তো সেই টোটাল বাংলা ফিল্মের সিকোয়েন্সের মতো ব্যাপার। তোর ওই ওয়েট ধরে রাখার ক্ষমতা বুলটি নেই ভাই।
1: হ্যাঁ, ফলে ডিসব্যালেন্সে বুলটি সোজা লুটিয়ে পড়ে মেঝের ওপর। না না, স্লো মোশনে নয়, একেবারে ধড়াম করি। তারপর চারপাশে ছড়িয়ে পড়ে ওর হাতের বইগুলো, আর আমিও ও বাবা গো বলতে বলতে আর টলতে টলতে কোনো মতে পড়ে গেলাম বুলটির থেকে একটু দূরে। এর ওপর পড়লে এই প্রেম কাহিনী শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেত, কিন্তু ভাগ্যের ফেরে বুলটি অচিরেই সংজ্ঞা হারায়। আমারও অজ্ঞান হওয়ার কথা ছিল, কিন্তু ঠিক সেই সময় আমাদের লাইব্রেরির সন্তোষী ম্যাম নিজের কোকিল কণ্ঠে কাক চিৎকার করে ওঠায় আমার ঠিক অজ্ঞান হওয়া হয়ে ওঠেন। আশেপাশে ছেলে মেয়েদের ভিড় জমে গেছে ততক্ষণে। সন্তোষী ম্যাম বুলটির মুখে জলে ছিটে দিতে শুরু করে দিয়েছে, কিন্তু উপস্থিত ছেলেদের মধ্যে কারোরই বুকের পাটা নেই যে বুলটিকে তুলে বেঞ্চে শোয়ায়। এতক্ষণে আমি কোনো রকমে দেওয়াল টেওয়াল ধরে দাঁড়িয়েছি। একদিকে ছেলেরা সব হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, আর একবার এর ওর মুখের দিকে, আরেকবার বুলটির মুখের দিকে দেখছে, আর অন্যদিকে সন্তোষী ম্যাম কাঁই কাঁই করছে দেখে আমি আর সহ্য করতে না পেরে নিজেই পাঁজা কোলে করে তুলে নিই বুলটিকে। এতক্ষণে ব্যাপারটা বেশ স্লো মোশনে হয়, কারণ বুলটি অবলা নারী হলেও কোনো মতেই দুর্বলা নয়, বরং রীতিমতো সবলা বলা চলে। বুলটিকে কোলে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়াই, মুখে একটা হিরো হিরো ভাব নিয়ে। বুলটিও সিনেমার বাধ্য প্রেমিকার মতন লুটিয়ে আছে আমার বুকে, পুরো অস্কার পাওয়ার মতন দৃশ্য। ধীরে ধীরে বুলটির মুখটা সোজা ঢুকে যায় আমার বুকে, আর ঠিক সেই মুহূর্তেই ওরে বাবারে বলে এক লাফ মেরে বুলটি নেমে পড়ে আমার কোল থেকে।
0: হ্যাঁ, সমবেত জনগণ একেবারে বুঝতে পারে যে বিষেই বিষক্ষয় হয়েছে।
1: এতক্ষণে আমিও অনেকটা সামলে উঠেছি, মেঝেতে ছড়িয়ে থাকা বুলটির বইগুলো তুলে নিয়ে ওর হাতে দিয়ে বললাম, এই নাও তোমার বই। বুলটির মনে তখন কি চলছিল কে জানে। ও ধীরে ধীরে আমার হাত থেকে বইগুলো নিয়ে বলল,
2: হেই তুই আমায় ধাক্কা মারলি কেন রে?
1: সরি, আমি দেখতে পাইনি।
2: দেখতে পাসনি মানে অন্ধ নাকি?
1: আরে তুমিও তো আমায় ধাক্কা দিলে, তুমিও কি দেখতে পাওনি নাকি? তুমিও কি অন্ধ? সত্যি সেদিন আমি যে এমন একটা পাল্টা উত্তর দেব সেটা সত্যিই কেউ আশা করেন। আশেপাশের ছেলেরা চমকে উঠেছিল আমার কথা শুনে, সবাই মনে মনে ভাবছিল এইবার বুঝি বুলটি দিল আমায় এক ঘা। কিন্তু বুলটি সেসব কিছুই করল না, মুচকি হেসে আমাকে জিজ্ঞেস করল,
2: নাম কি রে তোর?
1: আমার নাম ভোলানাথ মুখোপাধ্যায়, সবাই আমায় ভোলু বলে ডাকে।
2: বা বেশ নাম তো তোর, ভোলু
1: বলেই আলতো করে গাল টিপে দিল আমার, আর ব্যাস আমি ওখানেই ফ্ল্যাট। এরপর থেকে শয়নে স্বপনে জাগরণে ভোজনে বুলটির গাল টিপে ভোলু বলাটা কিছুতেই ভুলতে পারছি না আমি ভাই। এই ঘটনার পর আমার সঙ্গে বেশ কয়েকবার কথাও বলেছে বুলটি। একদিন ল্যাবের ক্লাসে বুলটিকে একটা পেন্সিলও ধার দিয়েছিলাম।

0: আমার না সত্যি খুব রাগ হচ্ছিল ভুলুর উপর। আমি ভুলুর বেস্ট ফ্রেন্ড, আর আমায় কিনা এই সমস্ত খবর ভুলু কিছুই জানায়নি। আমি তো একেবারে রাগ করে ভুলুকে বললাম, এই শোন, তোর সঙ্গে আমার কোনো কথা নেই, তুই এত বড় সিরিয়াস একটা ঘটনা এতদিন আমায় বলিসনি।
1: আরে, এসব কথা কি নিজের মুখে বলা যায়?
0: আহারে, একেবারে লজ্জাবতী লতা আমার, প্রেম করছো আর সেটা বলতে দোষ? হ্যাঁ,
1: প্রেম আর করলাম কই, সেদিনের পর তো আর কথাই হয়নি ওর সাথে।
0: সে কি কেন, তুই বল ওকে তোর মনের কথা।
1: তুই কি খেপেছিস? জানতে পারলে না ও আর ওর বাবা পিটিয়ে আমায় বৃন্দাবন দেখিয়ে দেবে।
0: হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। দেখ, তবে ভালো যখন বেসেছিস ভাই, তার জন্য সামান্য মার খেতে পারবি না? খাওয়া দাওয়ার ব্যাপারে অন্তত তোর কাছ থেকে এটা তো আশা করা যায় না।
1: না না, ওভাবে হবে না। যদি মার খেয়েই মরে গেলাম তাহলে আর ভালোবেসে কি লাভ? এই, তুই আমায় হেল্প করবি কিনা বল না।
0: আমি?
1: হ্যাঁ ভাই, তুই, তোর বন্ধুর এই দুর্দিনে তুই থাকবি না আমার পাশে? এই তোর বন্ধুত্ব, দে তাহলে আমার চাউমিন ফেরত দে।
0: এই রে, তো চাপে পড়লাম, তার উপর ওর ভালোবাসার চাউমিন এখন আমার পেটে, কি করি এখন? মানে যদি ওকে হেল্প করতে যাই, শিওর বলটি বা ওর বাবার হাতে ধোলাই খাবো। তারপর আমার বা ভুলুর বাড়িতে জানাজানি হলেও চলবে একেবারে সমান্তরে ফিজিক্যাল এবং ইমোশনাল অত্যাচার। কিন্তু ওকে মুখের ওপর নাও তো বলতে পারছি না। হাজার হলেও ছোটবেলার বন্ধু, ওর সাথে তখন থেকে বন্ধুত্ব, যখন আমরা স্কুলের ম্যামকেও আন্টি বলতাম। যাই হোক, হঠাৎ মাথা একটা আইডিয়া খেলে গেল। একটু ভেবে বললাম, শুন বলু, আমি তো তোর সঙ্গে আছি, কিন্তু এই দেখ, এই সব ব্যাপারে আমি তো একেবারে টোটাল অনভিজ্ঞ, তাই তোর এমন কারোর সাজেশন দরকার যার কিনা এই সব ব্যাপারে বেশ জ্ঞানগম্যি আছে, আর সেই রকম একজনের হদিশ আমি তোকে দিতে পারি, বুঝলে?
1: কে সেই লোক ভাই?
0: আরে আমার মেজদারে, চারবার প্রেমে আঘাত পেয়েছে, ভাবতে পারিস? চারবার।
1: আরে মেজদা তো ব্রেকআপ স্পেশালিস্ট।
0: ওরে বোকা, প্রেম না হলে ব্রেকআপটা হবে কি করে? ব্রেকআপের জন্য তো আগে প্রেমিকা চাই, তাই না? কি বুঝলি?
1: এটা অবশ্য তুই মন্দ বলিসনি, কিন্তু মেজদা কি এ ব্যাপারে হেল্প করবে?
0: আলবাত করবে। তুই প্রেমে আঘাত পাওয়া পাবলিকদের জানিস না রে ভোলু, এদের কাছ থেকে অন্য ব্যাপারে হেল্প পা না পা, কিন্তু প্রেম ভালোবাসা এইসব ব্যাপারে এরা হেল্প করতে একেবারে জীবন দিয়ে দেবে। শোন, তুই শুধু আজ মেজদার কবিতার একটু বেশি তারিফ করবি, ঠিক আছে? বাকিটা আমি সামলে নেব, বুঝলি? এতে কি হলো, ভোলু একেবারে আনন্দে গদগদ হয়ে ওড়ানা লাড্ডুটার প্রায় অর্ধেকটাই আমায় দিয়ে দিল। আমি তো একেবারে চার পরনাই অবাক হলেও সেই মুহূর্তে লাড্ডুটা মিস করতে চাইছিলাম না, তাই তাড়াতাড়ি সেটাকে মুখে পুড়ে চিবোতে চিবোতে মনে ভাবলাম যে ব্যাপারটা কিন্তু সত্যি খুব সিরিয়াস। আমি মেজদার ঘরের বাইরেই অপেক্ষা করছিলাম। ঘরে মেজদা ভোলুকে নিয়ে নতুন কবিতা, যার নাম হাহুতাস, সেইটা শোনাচ্ছে। এই সময়টা আমি মেজদার ঘরে যাওয়ার রিস্ক কোনো মতে নিই না, বলতো যায় না যে কখন কি দুর্ঘটনা ঘটে যায়। একটু পরে ভোলুর গলায় একটা উচ্ছ্বসিত প্রশংসা শুনে বুঝলাম যে সংকট কেটে গেছে। আমি এবার দরজার আড়াল থেকে বেরিয়ে এসে মেজদার ঘরে ঢুকলাম। ভোলু তখনও মেজদার কবিতার একটা ভূয়সী প্রশংসা করে যাচ্ছে। মেজদার মুখে উচ্চ মার্গের হাসি। আমি আবার ওই মেজদার লেখার টেবিলের সামনে রাখা চেয়ারটাতে গিয়ে বসলাম। মেজদা, বলছি যে ভোলুর না তোমার একটু সাহায্যের দরকার, বুঝলে? ও তোমায় নিজের মুখে বলতে লজ্জা পাচ্ছে।
2: আমার সাহায্য? হ্যাঁ তা বেশ, বল না, এতে লজ্জার কি আছে? এনিথিং ফর ভোলু।
0: আমি তখন ভোলুকে বললাম যে সব কথা খুলে বলতে। ও লজ্জা পাচ্ছে দেখে আমি সমস্ত কথা মেজদাকে খুলে বললাম। মেজদা একেবারে গভীর মনোযোগ দিয়ে সমস্ত কথাটা শুনল, তারপর ভোলুর দিকে তাকিয়ে বলল,
2: প্রেম? এই, তোরা সেদিনে ছোঁড়া তোরা প্রেমের বুঝিস কি রে? হ্যাঁ শুনি, এই সেদিনে তোদের নাক টিপলে দুধ বের হতো
1: না? আসলে
2: আমার কাছে কিরকম সাহায্য লাগবে শুনি।
1: না মেজদা, তুমি তো আসলে কবি মানুষ, অনেকবার প্রেমে আঘাত।
0: শোনো না, মানে আসলে তুমি তো

0: আমাদের থেকে অনেক সিনিয়র, তাই আমরা চাই যে তুমি এই ব্যাপারে আমাদের একটু মার্গদর্শন করো। আসলে এইসব ব্যাপার তোমার মতো কবিরা তো ভালো বোঝে না, সেই জন্যই। কথাটা শেষ করে আমি ভোলুর দিকে কটমট করে তাকালাম, আর একটু হলেই একেবারে কেঁচিয়ে দিচ্ছিল। ও ব্যাটা জিব বের করে এমন একটা বোকা বোকা হাসি দিল, মেজদার মুখ দেখে মনে হলো বাবু সন্তুষ্ট হয়েছেন।
1: তোর প্রবলেমটা হচ্ছে তুই তোর মনের কথা বলতে পারছিস না। এই না পারার পিছনে অনেকগুলো কারণ কাজ করছে। এক, বুলটির মারকুটের স্বভাব। দুই, বুলটির মিলিটারি বাবা যে জানতে পারলে তোকে বিপদে ফেলতে পারে। আর তিন, তোর নিজের বাড়িতে জানতে পারলে গন্ডগুলির কেস। কিন্তু এসবের মধ্যেও আমি একটা খুব ছোট্ট প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছি।
0: এর মধ্যে আবার প্লাস পয়েন্ট কি আছে মেজদা?
1: বাবা আছে আছে, ভুলে গেলি? লাইব্রেরির মধ্যে সবার সামনে বুলটি হেসে ভোলুর গাল টিপে দিয়েছিল। তার মানে কি?
0: কি মানে কি?
1: আরে ওইটাই তো, যে মেয়ে চাইলেই ভোলুকে পিটিয়ে পাট করে দিতে পারত, সে হঠাৎ আদর করে গাল টিপলো, মানে কুচকুচ হতা হে।
0: এইবারে একটু আশার আলো দেখতে পেয়ে ভোলু একেবারে নড়ে চড়ে বসলো, আর মেজদা বলল,
1: এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এখনই এত নাচার কিছু নেই, এটা শুধুই এখনো অবধি একটা সম্ভাবনা মাত্র। ওই যে কথায় আছে না, ওয়ের দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ সাম সম্পত্তি। কে কাজ কর ভোলু, মনের কথা বেশি চেপে রাখলে পেটে গ্যাস হয়, তাই আমার কথা যদি শুনিস তাহলে বলবো তুই বলেই দে। মেয়েরা সাহসী ছেলে খুব পছন্দ করে, বুঝলি? তারপর যদি দেখিস হাওয়া খারাপ, তারপর না অন্য রাস্তা দেখতে হবে।
2: তা কি করে বলবো মেজদা, সামনে যাবো আর দুম করে বলে দেবো? ইয়ে ব্যাপারটা কেমন একটা লাগবে না?
1: তা মোদর কোথাকার, দুম করে কি ওইভাবে প্রপোজ করে নাই? প্রথমে দেখবি আশেপাশে লোকজন আছে কি, এটা ফর সেফটি পারপাস। লোকজনের সামনে মেয়েরা সমঝে চলে, বাঁচানোর লোক থাকবে আশেপাশে। এরপর হাঁটু গেড়ে বসে হাতে ফুল নিয়ে মুখের সামনে ধরবি। যদি প্রথমেই ফুলটা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তো কিল্লা ফতে হয়েই গেল। আর যদি নাও নিতে চায় তাহলে মন খুলে বলে দিবি তোর মনের কথা, আর তাও না নিলে একটু কান্নাকাটি করবি, দেখবি তখন আর ফুল না নিয়ে পারবে না।
0: কিন্তু মেজদা, বুলটি যা দজ্জাল মেয়ে, যদিও ভোলুকে মেরে দেয় তখন তো মানে যাকে বলে গিয়ে একেবারে ফুল প্রেস্টিজ পাংচার।
1: এই অত প্রেস্টিজ প্রেস্টিজ করলে আর প্রেম করতে হবে না তোকে? আরে প্রেম করতে হলে একটু নির্লজ্জ হতে হয় বই কি? আর কি বেশ বললি যেন, দজ্জাল, তাই না? হ্যাঁ ওরে, আমার প্রথম প্রেমিকা তোর বুলটির থেকে অন্তত 10 গুণ বেশি দজ্জাল ছিল রে। সেই তাকেও যখন হাঁটু গেড়ে বসে হাতে গোলাপ নিয়ে প্রপোজ করেছিলাম না, তখন সেও হ্যাঁ বলতে বাধ্য হয়েছিল।
0: তারপর কি হলো?
1: তারপর আর কি, বেশ কিছুদিন চললো আমাদের প্রেম। তখন কলেজ, তোদের মতনই বয়স, সদ্য যৌবন, বেশ ভালোই লাগছিল প্রেম করতে জানিস। একদিন ঠিক করলাম দুজনে ক্লাস বাঙ্ক করে আমাদের কলেজের রাস্তা থেকে কিছুটা দূরে রেলের মাঠের শেষে যে মন্দিরটা আছে সেখানে গিয়ে দুজনে বিয়ে করে নেব। অবশ্য এখন ওই সিঁদুর দিয়ে অল্প করেই বিয়ে হবে, যেমন ওই সিনেমা টিনেমাতে হয় আর কি। আর সিঁদুরটা লাগানো থাকবে ওর মাথার ঠিক ব্রহ্ম তালুতে। সিঁথিতে দিলে বাড়ির লোক যদি জানতে পারে তাহলে যে কি হবে সে তো বুঝতেই পারছিস। মানে ব্যাপারটা থাকবে শুধু আমাদের দুজনের মধ্যে, আমরাই শুধু জানবো আমরা বর আর বউ, স্বামী এবং স্ত্রী, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ।
0: পুরনো স্মৃতির অবন্থন করে মেজদার চোখটা যেন ছলছল করে উঠল।
2: তারপর কি হলো? তারপর
1: তারপর আর নেই, সেই বিয়ের দিন সেও আর এলো না, বিয়েও আর হলো না। তারপর কিছুদিন আমি আর তার দেখাও পেলাম না, ফোন করলাম কিন্তু ফোনটাও কেউ ধরল না। কদিন পর তার এক বন্ধুর কাছে জানতে পারলাম তার পরিবার নাকি এখান থেকে দূরে কোথাও চলে গেছে।
0: মেজদা একেবারে চুপ করে গেল, বুঝতে পারলাম যে ওর মন পুরনো সমস্ত কথা ভেবে একেবারে

0: উদাস হয়ে গেছে। আমরাও চুপ করে গেলাম। কোনো মহাপুরুষ বলেছে কিনা জানি না, যে না বলে থাকলে আমি বলছি যে ওই অতীত প্রেমের স্মৃতি অনেকটা বুকে জমে থাকা সর্দির মতন রে পাগলা। খানিকক্ষণ চুপ থেকে মেজদা আবার হঠাৎ গলা ছেড়ে আবৃত্তি করে উঠল,
1: প্রেম এ

0: বুঝতে পারলাম যে ওরা এখন কবিতা পেয়েছে। এই পুরনো প্রেমের ব্যথার সঙ্গে এই কবিতা পাওয়ার সম্পর্কটা মানে মারাত্মকভাবে সমানুপাতিক। যেতে যেতে আবার একটু ঘুরে দাঁড়ালো মেজদা। তারপর ভোলুকে উদ্দেশ্য করে বলল,
1: তুই এগিয়ে যা ভোলু, আমি তোর পিছনে আছি। তোর আর বুলটির প্রেম আমি হইয়েই ছাড়ব, এই গবাক্ষ রঞ্জন চাকলাদারের প্রমিস। তোকে ঠিক যেভাবে বললাম সেভাবে গিয়ে প্রপোজটা করে ফেল, তারপর কিছু হলে আমি তো রইলাম, যা।
0: পরদিন কলেজে সকাল থেকেই ভোলুকে বেশ এক্সাইটেড দেখলাম। আমি বললাম, কিরে ফুল টেনেছিস?
2: হ্যাঁ।
0: কোথায় রেখেছিস? কোথায়?
2: টিফিন বাক্সে।
0: টিফিন বাক্সে গোলাপ? আরে সে তো একেবারে চটকে চচ্চড়ি হয়ে যাবে রে, এখনই দিয়ে দে, তবে টাটকা থাকতে থাকতে। ভোলু এবার একটা উচ্চ মার্গের হাসি দিয়ে দার্শনিকের মতো আমাকে বললো, বুঝলেন,
2: শোন, এই গোলাপ আমার ভালোবাসার গোলাপ, আমার ভালোবাসা যেমন কখনো ফুরবে না, তেমন এই গোলাপও কখনো শুকবে না।
0: আমি আর কথা বাড়ালাম না, কি যে ঘটতে চলেছে সেটা ভগবানই জানেন। তো টিফিনের সময় প্রতিদিনের মতো সবাই ক্লাসরুমের বাইরে চলে গেলে ভোলুও নিজের টিফিন বক্স নিয়ে বসতেই আমি গিয়ে বললাম, তোর না লজ্জা লাগা দরকার, বুঝলি তো, তোর তো এখন বুলটিকে প্রপোজ করার কথা, আর তুই এখন টিফিন খেতে বসলি, একেবারে দারুণ লজ্জার ব্যাপার। ভোলু এক খাবলা চাউমিন মুখের মধ্যে চালান করে দিয়ে আমাকে বলল,
2: দাঁড়া না ভাই, যাচ্ছি তো, এত তাড়াহুড়ো করলে হয় নাকি? না খেলে শরীরে আর মনে বল পাবো কি করে?
0: হ্যাঁ, তুই ওই শরীর আর মনের বল বৃদ্ধি কর। এদিকে শম্পার কাছে আমি শুনলাম যে বুলটি এইচওডিকে বলে আজ টিফিনে বাড়ি চলে যাচ্ছে, ওর বাড়িতে কি একটা দরকার আছে। এই শুনে ভোলুর খাওয়া গেল থমকে। তারপর ঠিক ওই খাপ থেকে তলোয়ার বের করার স্টাইলে ও টিফিন বক্সের চাউমিনের তলা থেকে বের করে আনলো একটা গোলাপ। তার পাপড়ি থেকে ঝুলছে চাউমিনের সুতো, পাতায় আর ডাঁটায় লেগে টমেটো সস। আমি এতক্ষণে ভুলুর ওই না শুকিয়ে যাওয়া প্রেমের রহস্যটা বুঝলাম, ফুলটা প্লাস্টিকের।
2: নাও আই এম রেডি টু প্রপোজ বুলটি।
0: দুজনে তাড়াতাড়ি ক্লাসরুমের বাইরে এসে দেখলাম যে বুলটি পিঠে ব্যাগ নিয়ে মেন গেটের দিকে এগোচ্ছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ভোলু এক দৌড়ে একেবারে বুলটির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। ভ্যাচ করে একটা শব্দ হলো, বুঝলাম ভোলুর শার্টের কাপড় আর এই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে দেহ রেখেছে। কিন্তু আমাদের নায়ক তো তখন মরিয়া হয়ে উঠেছে, কোনোদিকে তার কোনো খেয়াল নেই। প্রেম প্রেম ভাব নিয়ে তিনি তখন তাকিয়ে নায়িকার দিকে, আর আশেপাশে উপস্থিত সকলের চোখে তখন অগাধ বিস্ময়। মারাত্মক কিছু যে একটা ঘটতে চলেছে সেটা অনুমান করে থমথমে হয়ে গেছে চারিপাশের পরিবেশও, আকাশে বাতাসে একটা অসম্ভব নিস্তব্ধতা। আমাদের নায়িকার চোখেও অপার কৌতূহল। অবশেষে নীরবতা ভেঙে ফুলটাকে নায়িকার নাকের কাছে তুলে ধরে আমাদের নায়ক বলে উঠল,
2: এই বুলটি, তুই কি কিছু বুঝতে পারছিস?
0: বুলটি ফুলটাকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল,
3: আপাতত শুধু একটা প্লাস্টিকের গোলাপ ফুল দেখতে পাচ্ছি, যাতে কিছু চাউমিনের টুকরো লেগে আছে, আর সেটা থেকে কেমন একটা টকশা টকশা গন্ধ ছাড়ছে।
2: আরে না না, সেসব নয়। আচ্ছা, আমার চোখে কি তুই কিছুই দেখতে পাচ্ছিস না?
3: হ্যাঁ পাচ্ছি তো, নোংরা রে ভোলু, সকালে উঠে চোখ ধুস না।
2: আরে না না, প্রেম প্রেম, আমার চোখে তুই প্রেম দেখতে পাচ্ছিস না বুলটি?
3: ও বাবা, প্রেম! মরে যাই মরে যাই, তা কার উপরে এত প্রেম উথলে উঠছে শুনি? তুই জানিস না না আমায় প্রেম নিবেদন নিষিদ্ধ?
2: জানি তো, কিন্তু মন যে মানে না রে। বুলটি বুলটি, আই লাভ।
0: বাক্যটা শেষ হলো না, শেষ হলো না এই বাক্য। তার আগেই এক বিদম আঘাতের চোটে ভোলুর ওই 97 কিলোর দেহটাও শূন্যে উঠে একটু দূরে গিয়ে আছাড় খেয়ে পড়ল। ঘটনার আকস্মিকতায় এতক্ষণে সবাই খেয়াল করল যে ইতিমধ্যেই সিনে একজন নতুন কালো পোশাক এবং হেলমেট পরিহিত বাইক আরোহী ব্যক্তির আগমন ঘটেছে। সমবেত জনতার মধ্যে এখন একটা না নতুন কৌতূহলের সঞ্চার হয়েছে যে এই নবাগত

0: ও ব্যক্তিটি কে? এ কি তবে বুলটির বয়ফ্রেন্ড নাকি অন্য কেউ? সেই আগন্তুক এতক্ষণে বাইকটাকে দাঁড় করিয়ে ভুলুর কাছে গিয়ে ওকে ঘাড় ধরে টেনে তুলে দাঁড় করিয়ে অত্যন্ত ভারী কণ্ঠে বলল,
1: শোন হে ছোকরা, আমি দুটো জিনিস একদম পছন্দ করতে পারি না। এক, বুলটির পিছনে ঘুরঘুর করার ছেলে, আর দুই, চাউমিন। তোমার মধ্যে এই দুটো বদ ব্যাপারই আছে, তাই সাবধান করে দিচ্ছি, তুমি বুলটির থেকে দূরে থাকবে, না হলে না তোমার এই নধর ভুঁড়ি আমি ফাঁসিয়ে দেবো, বুঝেছো?
0: ভুলুর অবস্থা বেচারি সত্যি তখন কাহিল, হাত পা সমস্ত কেটে গেছে, তবু সে কোনো রকমে বলল,
2: আপনি কে? বুলটির সাথে আপনার কি সম্পর্ক শুনি।
0: আগন্তুক এতক্ষণে নিজের হেলমেট খুলল। উপস্থিত সবাই দেখল যে আগন্তুক একজন মহিলা। হেলমেট পরে থাকার ফলে তার চুল উস্কো খুস্কো হয়ে গেছে, গরমে ঘেটে গেছে চোখের কাজল, ঠোঁটের লিপস্টিক। উনি নিজের মুখটা ভুলুর সামনে নিয়ে গেলেন। তারপর এক অতি পরিচিত হিন্দি সিনেমার একটি সিকোয়েন্সের মতো করে নিজের সেই ভারী কণ্ঠে বললেন,
1: আমি বুলটির দিদি, আমি মঞ্জুলিকা।
0: হাঁটুর কাছে আয়োডিনটা লাগাতেই একরকম কোকিয়ে উঠল ভুলু।
2: ও বাবা গো, কি জ্বালা করছে গো, আমি আর বুলটির ধারে কাছে যাবো না গো, কিন্তু দজ্জাল দিদি বোনের থেকেও এক কাটি উপরে যায় গো।
0: মেজদা ভুলুর মাথায় হাত বুলিয়ে বলল,
3: আহা হা হা গো, এসব কি কথা ভুলু, একবার প্রেমে পড়েছ মানে আর তো তোমার নিস্তার নেই, আর মেরেছে তো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না?
0: মোটেই কলসির কানা নয় মেজদা, যে শটটা ভুলুকে মেরেছিল না তাতে বুলটির দিদিকে রীতিমতন মারাদোনা বলা চলে, একেবারে তুলো ধরা করে ছেড়ে দিয়েছো গো আমাদের ভুলুটাকে। মেজদা দুজনকে একটা ধমক দিয়ে বলল,
3: এই ফালতু বকিস না তো, প্রেম করবো অথচ মার খাবো না, হার্ট ব্রেক হবে না, গার্লফ্রেন্ডের পিছনে পয়সা খরচ করবো না, এরকম বললে চলে নাকি? হ্যাঁ, প্রেম করা কি অতই সহজ নাকি শুনি? সবে তো মেয়ের দিদি মেরেছে, এরপর মেয়ের বাবা আসবে, তারপর পাড়ার রোমিও দাদা এসে ভলুকে পেটাবে, তারপর সবশেষে গিয়ে ভলু খাওয়া দাওয়া ছেড়ে দেবে বুলটিকে পাওয়ার জন্য, তখন গিয়ে বুলটির মনে ভালোবাসা জাগবে। এত কিছুর পর তবে গিয়ে না মিলন, এতই সোজা নাকি সবকিছু? হ্যাঁ,
2: তাহলে এখন কি হবে মেজদা? বুলটির দিদি তো আমাকে ওর ধারে কাছে যেতে বারণ করে দিয়েছে।
3: দেখ, বুলটির দিদি তোকে আঘাত করলেও বুলটি কিন্তু তোকে কিছু বলেনি, তার মানে এটা ধরে নেওয়া যেতেই পারে যে বুলটিরও এতে অল্প অল্প সম্মতি আছে। এবার এটাও হতে পারে বুলটি কিছু করার আগেই ওর দিদি এসে ওর কাজটা করে দিয়েছে, মানে এখানে বুলটির মনের কথাটা জানা খুবই দরকার। তুই এক কাজ কর, তুই তোর মনের অবস্থা নিয়ে ওকে একটা চিঠি লে, আর সেখানে ওর মতামত জানতে চা, যদি ওর মত আছে দেখিস তাহলে তো হয়েই গেল, আর না হলে ওই আগের যে যে স্টেপগুলো বললাম সেগুলো একে একে ফলো করতে হবে।
0: চিঠি লেখার কি দরকার, একটা মেসেজ করে দিলেই তো হয়, ব্যাপারটা একটু কম রিস্কের হতো।
3: না হয় না, এই তোদের জেনারেশনের দোষ বুঝলি, সবকিছুই রেডিমেড চাই। ওরে, প্রেম পত্রের ফ্লেভার টেক্সট মেসেজে কি পাওয়া যায়? আর টেক্সট মেসেজ দিলে সেটা বুলটি পড়বে কিনা সে নিয়ে সন্দেহ আছে, কিন্তু লাভ লেটারটা পড়বেই, যতই কড়া ধাতের মেয়ে হোক লাভ লেটারের কৌতূহল দমানোর ক্ষমতা ওর নেই। বলু, তুই আমার কথা শোন, আজই একটা লাভ লেটার লিখে ফেল, তারপর স্কুলে বা অন্য কোথাও বুলটিকে ডেকে সেই চিঠিটা দিয়ে দে, কেমন?
2: কিন্তু কি লিখবো মেজদা?
3: আরে সেটাও কি আমি বলে দেবো নাকি? তোর মনের দুঃখ কষ্ট ভালোবাসা এসব উজার করে লিখবি সেই চিঠি, সাথে জুড়ে দিবি কবি গোবাক্ষরঞ্জন চাকলাদারের একটা কবিতার লাইন, এটা বলেই আমি আমার সেই প্রথম প্রেমিকাকে ইমপ্রেস করেছিলাম রে। ওগো কঠিন প্রেমিকা, আর কত থাকবে একা একা।
0: বাকিটা আমি আর শোনার রিস্ক নিলাম না, মুড়ি মুড়ি করে উঠে দৌড় লাগালাম। আজ আমরা সকাল 6:30 থেকে দাঁড়িয়ে জগবন্ধু গ্যারাজের পাশের গলিটাতে,

0: দাদি আজ সকালবেলা বায়োলজি কোচিং এ পড়তে যাবে বলটি। আগের দিন সারা রাত জেগে একটা প্রেম পত্র লিখেছে ভোলু। কি লিখেছে সেটা জিজ্ঞেস করতে ভোলু খুব গম্ভীর ভাবে উত্তর দিয়েছে আমার,
1: এটা প্রেমিক প্রেমিকার সিক্রেট, সবাইকে বলতে নেই।
0: ইতিমধ্যে আমি বুলটির বন্ধু শম্পাকে ফুচকার ঘুষ দিয়ে বুলটির দিদির ডিটেলসটা জোগাড় করেছি। ওর দিদি মঞ্জুলিকা বর্তমানে কেন্দ্রীয় সরকারের পুলিশ বিভাগে চাকরি করে, ক্যারাটেতে একেবারে ব্ল্যাক বেল্ট, তাইকুন্ডুতে ব্রাউন বেল্ট, ভালোবাসে বন্দুক চালাতে আর ক্রিমিনালদের ধরে একেবারে থার্ড ডিগ্রি দিতে। সব থেকে অপছন্দের জিনিস হলো চাউমিন আর প্রেম। পার্কে পার্কে ঘুরে ঘুরে প্রেমিক যুগলদের ধরে পেটানো নাকি ওনার হবি। বর্তমানে রাজস্থানে পোস্টিং আর ইদানিং দিন দশকের ছুটিতে বাড়িতে এসেছে। প্রায় আধ ঘন্টা অপেক্ষার পর অবশেষে বড় রাস্তার মোড়ে ব্যাগ পিঠে বুলটির দেখা পেলাম। সকালের ফাঁকা রাস্তায় জগিং করতে করতে মানে মাঝে মাঝে ওই শূন্যে বক্সিং প্র্যাকটিস করছে বুলটি। একটু কাছাকাছি আসতেই আমি ভোলুকে সামনে ঠেলে দিলাম শহীদ হওয়ার জন্য। এইবার ভোলুকে দেখে প্রথমে একটু হক চকিয়ে গেল বুলটি, তারপর কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আপাদ মস্তক ভোলুকে নিরীক্ষণ করে বলল,
2: আবার কি চাই শুনি? সেদিন দিদির হাতে মার খেয়েও শিক্ষা হয়নি না, আবার বিরক্ত করতে চলে এসেছিস?
1: বুলটি, আমি জানি আমি তোর থেকে অনেক দুর্বল, অনেক কম স্মার্ট, আর আমার এই লেখাপড়া কোনো কিছুতেই খুব একটা ভালো ছেলে নই, কিন্তু তা বলে আমি এমন ছেলেও নই যে তোকে বারবার বিরক্ত করব বা তোর পেছন পেছন ঘুরব। আমি আজ শুধু একটা কথা জানতে তোর সামনে এসেছি, সেটা জানা হয়ে গেলে আর কখনো তোকে বিরক্ত করব না। সেদিন তোর দিদি আমাকে মেরেছিল ঠিকই, কিন্তু আমি তো তোকে আমার মনের কথা বলেছিলাম, সেদিন কিন্তু তোর কাছ থেকে কোনো উত্তর আমি পাইনি। আমি আজ শুধু তোর উত্তরটা জানতে এসেছি।
0: এমন একটা উত্তর সত্যি এক্সপেক্ট করেনি বুলটি। ওর চোখে এতক্ষণ ধরে লেগে থাকা কৌতুক ধীরে ধীরে মিলিয়ে গেল, তার জায়গায় ভেসে উঠল একটা অবদমিত অনুরাগ, চিবুকে ফুটে উঠল নারীত্বের একটা লাল আভা। খানিকক্ষণ ভোলুর দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে মাটির দিকে চোখ নামাল বুলটি, তারপর গলাটা একটু ঝেড়ে নিয়ে বলল,
2: দেখ ভোলু, আমি জানি তুই আর পাঁচটা ছেলের থেকে আলাদা, খুব ভালো মনের মানুষ তুই, তাই আমি চাই না আমার দ্বারা তোর কোনো রকম কোনো বিপদ বা ক্ষতি হোক। এসব প্রেম ভালোবাসা এগুলো আমার জন্য নয় রে। আমার বাবা দিদি কেউ এইসব কিচ্ছু পছন্দ করে না, কেউ আমার প্রেমে পড়েছে শুনলে আমার বাবা আর দিদি তার সাথে খুব খারাপ ব্যবহার করবে। আমি চাই না তোর সাথে তেমনটা হোক, তাই তোর ভালোর জন্যই বলছি ভোলু, আমার থেকে দূরে থাক, এসব প্রেম ভালোবাসা ভুলে যা।
1: আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না বুলটি, তোর মনেও কি আমার প্রতি টান আছে?
0: বুলটি উত্তর দিল না, মাথা নিচু করে হাত কচলাতে লাগলো। আর দূরে দাঁড়িয়ে আমি ভাবছিলাম, সত্যি প্রেম কি আশ্চর্য জিনিস, একদিকে ভোলুর মতন শান্ত ছেলেও কেমন ভয়টরহীন মরিয়া হয়ে উঠেছে, অন্যদিকে বুলটির মতো একটা বাঘা মেয়েও আজ কেমন লজ্জায় অবনত হয়ে অধোবদনে দাঁড়িয়ে আছে। আর তবে এইবার যেটা হলো সেটা একেবারে অপ্রত্যাশিত। হলু হঠাৎ করে খেপে গিয়ে বুলটির দুটো হাত চেপে ধরল।
1: তুই শুধু একবার বল বুলটি, তোর মনেও কি আমার জন্য ফিলিংস আছে? দেখবি আমি পুরো নিজেকে বদলে নেব, আমি আমি চাউমিন খাওয়া ছেড়ে দেব, জিম করে রোগা হয়ে যাব, ক্যারাটে কুংফু শিখবো, সব কিছু আমি করতে পারি তোর জন্য। তুই শুধু হ্যাঁ বল বুলটি, শুধু একবার হ্যাঁ বল।
0: বুলটি অনেকক্ষণ ধরেই হুসখুস করছিল, ধীরে ধীরে অনেক ছেলেমেয়েই কোচিংয়ে পড়তে আসছে, তাদের উৎসুক চোখ যাওয়ার পথে একবার মেপে যাচ্ছিল ওদের দুজনকে। এ ব্যাপারে ভুলুর খেয়াল না থাকলেও বুলটি কিন্তু অনেকক্ষণ ধরেই বেশ অস্বস্তি বোধ করছিল ব্যাপারটাতে। আর এবার যখন ভুলু একটু বেশি জোরেই চেপে ধরল ওর হাতটা, তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারল না বুলটি, হাতটা ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালালো কোচিংয়ের দিকে। মুহূর্তের জন্য যেন নিরবতা নেমে এলো চারিদিকে। ভোলু প্রথমে ব্যাপারটায় একেবারে হক চুকিয়ে গেছিল, তারপর হুঁশ ফিরতে মাথা নামিয়ে কান্নাটাকে যতদূর

0: সম্ভব চেপে দৌড় দিল বাড়ির দিকে। যাওয়ার সময় পকেট থেকে বের করে ছুঁড়ে ফেলে দিয়ে গেল ওর লেখা চিঠি। আমি এগিয়ে এসে চিঠিটা তুলে বোল্টির পেছনে দৌড় দিলাম।
1: এই এই বোল্টি!
0: বোল্টি দাঁড়ালো। ওর চোখেও তখন তীব্র একটা অপরাধ বোধ ফুটে উঠেছে। চিঠিটা ওর সামনে তুলে ধরে বললাম, বোল্টি এটাও সারা রাত জেগে লিখেছে শুধুমাত্র তোকে দেবে বলে, ইচ্ছে হলে পড়ে দেখিস একবার, হয়তো তারপর ওকে খুব একটা খারাপ মানুষ বলে মনে হবে না তোর। আসলে পাগলটা এমনই রে, খুব ইমোশনাল। বোল্টি ধীরে ধীরে আমার হাত থেকে চিঠিটা নিল, তারপর মাথা নিচু করে কোচিনের দিকে হাঁটা লাগালো। আমি আর মেজদা বসে আছি জেলা হাসপাতালের 27 নম্বর ঘরে। ভোলু কাল থেকে কিছু না খাওয়ার ফলে রাতের দিকে অজ্ঞান হয়ে গেছিল, তখনই সঙ্গে সঙ্গে ওকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা ব্যাপারটা জানতে পারি সকালবেলা, জানতে পেরেই আমি আর মেজদা একেবারে ছুটে এসেছি। এখন বেলা 10টা বাজে, ভোলু বিছানায় শুয়ে আমি আর মেজদা ওর পাশে বসে আছে। ডাক্তারবাবু অবশ্য বলেছেন যে ভয়ের কিছুই নেই, ওর আসলে একদম না খেয়ে থাকার অভ্যেস নেই তো তাই অজ্ঞান হয়ে পড়েছিল, অন্য আর কোনো সমস্যা ভুলুর নেই। তবু আজকের দিনটা ডাক্তারবাবু ওকে অবজারভেশনের জন্য রেখেছেন। ভুলুর বাবা মা একটু আশ্বস্ত হয়ে এখন বাড়ি গেছেন ওকে আমাদের জিম্মায় রেখে। মেজদার থাকতে না পেরে ভুলুর কানটা সজোরে মুলে দিয়ে বলল,
2: আরে হতভাগা তোর লজ্জা করে না? হ্যাঁ, শেষে কিনা একদিন না খেয়েই অজ্ঞান হয়ে গেলি। আমি এরকম কত না খেয়েছিলাম জানিস, টেস্টিজ ফেস্টিজ সব মাটিতে মিশিয়ে দিলে হতচ্ছাড়া।
0: আমি চমকে মেজদার দিকে তাকালাম। ভুলু না খেয়ে আছে সেটাও রাগের কারণ, নাকি বাড়াবাড়ি কিছু হয়ে যায়নি সেটাই ওর আসল রাগের কারণ সেটা বুঝতে চেষ্টা করলাম। ভুলু অনুশোচনা মেশানো গলায় উত্তর দিল,
2: কি করব, আরে কিন্তু তুই না খেয়ে ছিলি কেন ইডিয়েট? একটা মেয়ে চলে গেছে বলে কেউ খাওয়া দাওয়া ছাড়ে নাকি? ছি ছি ছি ছি, আমাকে দেখ আমাকে দেখ, চারবার প্রেমে ঘা খেয়েছি তাও কি এসব করতে গেছি? তার জায়গায় নিজের সব ব্যথা ঢেলে দিয়েছি সাহিত্যে, আমার কবিতার মধ্যে।
3: কিন্তু আমি কোথায় ঢালবো মেজদা?
0: ফুট কাটি আমি, তুই খাওয়ায় ঢেলে দে, ওটা তোর একেবারে হাইলি এক্সপোজড ট্যালেন্ট, বুঝলি?
2: তুই এবার বুলটিকে ভুলে যা ভুলু, তুই শুধু তোর খাওয়াতে ফোকাস কর। আমি দেখেছি তোর মধ্যে হজম করার একটা সহজাত ক্ষমতা আছে।
0: হ্যাঁ, সে আর বলতে,
2: এখানে ট্যালেন্ট থাকলে এরকম কত বুলটি ফুলটি গুলটি আসবে আর যাবে দেখবি।
3: কিন্তু তুমি যে বলেছিলে বুলটির মনে আমার জন্য ভালোবাসা জাগবে।
2: আরে কিন্তু তার আগে তো অনেকগুলো স্টেপ ছিল মরকোট, মাঝখান থেকে স্টেপ জাম্প করলে কি করে হবে শুনি? এ কি কেসিনাগের অ্যালজেব্রা নাকি?
3: তাহলে কি আর কোনো উপায় নেই?
2: না, আর কিছু করার নেই, সব শেষ।
0: কিন্তু মেজদার কথা শেষ হতে না হতেই ঘটে গেল একটা আশ্চর্য ঘটনা। ঝড়ের মতন দরজা ঠেলে ঘরে ঢুকলো বুলটি। তারপর মাত্র এক মুহূর্তে একটু থমকেই হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ঝাঁপিয়ে পড়লো ভুলুর বুকের উপর। পুরো ঘটনাটা এতই তাড়াতাড়ি ঘটে গেল যে আমি মেজদার ভুলু তিনজনেই একেবারে থ মেরে গেলাম। বুলটি ভুলুর বুকের উপর শুয়ে কাঁদতে লাগলো।
4: আই সরি ভুলু, আমি তোকে হার্ট করতে চাইনি, আমি জানি তুই খুব ভালো ছেলে, অন্যদের থেকে একদম আলাদা, নিজের একটা আলাদা জগতে থাকিস তুই, তাই আমি চাইনি আমার জন্য তুই কোনো রকম ভাবে ব্যথা বা কষ্ট পা। আমার বাবা দিদি এরা তোর এই প্রেম ভালোবাসার মানে বুঝবে না রে, তোকে তোকে নানানভাবে হেনস্থা করবে। আর ঠিক সেই জন্যই তো আমি চাইছিলাম যাতে তুই আমাকে ভুলে যাস, কিন্তু যখন আজ সকালে খবর পেলাম তুই অজ্ঞান হয়ে গেছিস, তখন আর আমি নিজেকে আটকাতে পারলাম না। জানিস কাল রাতে তোর চিঠিটা পড়ে আমি খুব কেঁদেছি। আমি এত কিছু লুকিয়ে আছে তোর ভেতরে, আমি সত্যি বুঝিনি রে বলো, এত ভালোবাসিস তুই আমায়।

0: এতক্ষণ বেশ হাসি হাসি মুখ নিয়ে বুলটির কথা শুনছিল মেজদা। এবার প্রশ্ন করল,
1: বলছি ও ভালোবাসে সে কথা নয় হলো বুলটি, কিন্তু এবার প্রশ্ন হচ্ছে তুমিও কি আমাদের এই ভাইটিকে ভালোবাসো?
2: কিন্তু কিন্তু আমার দিদি আর বাবা, দিদি এসব জানতে পারলে তো তুল কালাম বাঁধাবে।
3: দিদি সবটাই জানে।
0: বাইরে থেকে আসা গলার স্বরে আমি তো একেবারে চমকে বাইরের দিকে তাকিয়ে দেখলাম যে দরজার পর্দা সরিয়ে ঘরে ঢুকলো বুলটির দিদি মঞ্জুলিকা। ভোলু তো একেবারে তাড়াতাড়ি করে বুলটিকে নিজের বুকের ওপর থেকে সরিয়ে দিল। আমিও একটু দেওয়ালের দিকে গিয়ে সরে বসলাম।
3: তোকে ডাকতে গিয়ে দেখলাম তুই ঘরে নেই, কিন্তু তোর বালিশের পাশে এই চিঠিটা পড়ে আছে। ব্যাপারটা বুঝেই বাইক নিয়ে ছুটলাম ভোলুর বাড়ির দিকে। সেখানে গিয়ে খবর পেলাম ভোলুর এই অবস্থা। তারপর সেখান থেকে সোজা এখানে ছুটে এলাম। আমার ভোলুর কাছে একটা প্রশ্ন আছে। চিঠির শেষের ওই কবিতাটা তুমি কোথায় পেলে ভোলু?
1: এক্সকিউজ মি, ওটা আমার লেখা, কিন্তু আপনি বলুন তো এই দুটো ছেলে মেয়ে প্রেম করলে?
0: মেজদা এতক্ষণ দরজার উল্টো দিকে মুখ করে বসেছিল, এইবার কথা বলতে বলতে ঘুরে তাকালো। আর তাকানোর সঙ্গে সঙ্গে মুখের কথাটা মুখেই আটকে গেল মেজদার। আমরা সবিস্ময়ে দেখলাম মেজদা অবাক হয়ে তাকিয়ে আছে মঞ্জুলিকাদের দিকে। মঞ্জুলিকা দিও কেমন যেন একটা ভ্যাবাচাকা খেয়ে গেছে মেজদাকে দেখে। দুজনের কারো মুখেই কথা সরছে না, অপলক দৃষ্টিতে ওরা তাকিয়ে একে অপরের দিকে। আমি ভোলু আর বুলটি একে অপরের মুখ চাচাই করলাম, কি যে হচ্ছে আমাদের কারো মাথাতেই ঢুকছে না। বেশ কিছুক্ষণ পরে প্রথম কথা বলল মেজদা।
1: মাজু, তুমি
3: গাবু, তুমি এখানে?
1: আমি তো ভাবতেই পারছি না তুমি আবার এতদিন পর আমার সামনে দাঁড়িয়ে আছো। তুমি তাহলে বুলটির দিদি?
3: আমিও ভাবিনি কোনোদিন তোমার সাথে আর দেখা হবে। চিঠির কবিতাটা পড়েই আমার সন্দেহ হয়েছিল, মনে আছে? ওই কবিতাটা বলেই তো তুমি, কিন্তু সত্যি ভাবতে পারিনি সত্যি সত্যি তোমার দেখা পাবো।
1: মাজু, তুমি সেদিন কেন এলে না গো? সব তো ঠিক ছিল, সেদিনের পরে কোথায় হারিয়ে গেলে?
3: আর বলো না, সেদিনের কথা ভাবলে আমার আজও কান্না পায়। আমাদের সেই দেখা হওয়ার আগের রাত পাড়ার এক ফাস্টফুড স্টল থেকে চাউমিন কিনে খেয়েছিলাম। খাওয়ার কিছুক্ষণ পর থেকেই শুরু হয় বমি আর পেট খারাপ। রাতের দিকে বাড়াবাড়ি হলে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সুস্থ হওয়ার পরদিনই বাবা আমাদের নিয়ে পণ্ডিচেরি চলে যান। যাওয়ার আগে শরীর খারাপ থাকায় আমি পারিনি তোমার সঙ্গে দেখা করে উঠতে। সেই থেকে আমি চাউমিন জিনিসটাকে দুচক্ষে সহ্য করতে পারি না। আমাদের বিচ্ছেদের পিছনে ওটাই তো আসল কারণ। আর সহ্য করতে পারি না কারোর প্রেম করা, কারণ প্রেম পূর্ণতা না পেলে যে কত কষ্ট হয় সেটা আমি জানি।
1: কিন্তু তুমি আমায় ফোন করলে না কেন?
3: কি করে করব, আমার তো তখন গোদাটেলের কানেকশন, ওদের তো 28 দিনে মাস। ভেবেছিলাম আমাদের বিয়েটা হলে তোমার টাকাতেই আমার রিচার্জটা করাবো, কিন্তু তার হলো কোথায়?
1: মাজু, তুমি চাইলে এখনো কিন্তু আমাদের বিয়েটা হতে পারে। তুমি করবে আমায় বিয়ে?
0: মেজদা এগিয়ে এসে মঞ্জুলিকাদির হাতটা ধরল। মঞ্জুলিকাদি কিছুক্ষণ মেজদার দিকে তাকিয়ে তারপর লাজুক ভাবে মুখ নামিয়ে সম্মতি সূচক ঘাড় নাড়ল। আমি আর থাকতে না পেরে একেবারে হাত তালি দিয়ে উঠলাম।
4: তাহলে আমাদের ব্যাপারটা কি হবে মেজদা?
0: মঞ্জুলিকা দি হেসে বোলটির হাতটা ভোলুর হাতে দিয়ে বলল,
3: কোনো চিন্তা নেই ভোলু, আমি তো এখন শুধু বুলটির দিদি না, তোমাদের বৌদিও। সুতরাং ঠাকুরপোর জন্য এইটুকু তো আমি করতেই হবে, কোনো চিন্তা নেই। তোমরা এখন মন দিয়ে

0: লেখাপড়া করো, বাকি ব্যাপারগুলো আমি সামলে নেব।
1: এর পরের ঘটনা সংক্ষিপ্ত। মেজদা আর মঞ্জুলিকাদের বিয়ের প্রস্তুতি চলছে, এতে বাড়ির সবাই খুব খুশি। অন্যদিকে হলু আর বুলটিও একেবারে চুটিয়ে প্রেম করছে। এদিকে বুলটির প্রেমের গুণেই হবে ভলুর ওজন একেবারে সেঞ্চুরি পার করে ফেলেছে, তাতে মতি কাকিমা যার পর নাই খুশি। মুদ্দা কথা, সব কিছু বেশ ভালোই চলছে। আমিও আজকাল মেজদার কবিতাগুলো দিয়ে পার্ট টাইমে লোকেদের কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা করে চলেছি, তাতে আমার যাওই টু পাইস ইনকাম হচ্ছে, তাহলে এত মন্দ নয়। ইদানিং পশারও বেশ খানিকটা বেড়েছে। এইবার প্রশ্ন হচ্ছে যে কেন আমি এই গল্প আপনাদের শোনাতে গেলাম। আসলে উদ্দেশ্য একটাই, জানেন তো, যদি এই গল্প শুনে কেউ উৎসাহিত হয়, যদি মেজদা আর ভলু পারে, তাহলে তোমরাই বা পারবে না কেন শুনি? তাই হাল ছেড়ো না বন্ধু, কেউ না কেউ তোমার জন্য ঠিক আছে, তবে চেষ্টাটা নিজেকেই করতে।

0: 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন জিৎ দত্তর লেখা কবিতা চাউমিন আর একটুখানি প্রেম, গল্পের কথক অরিজিৎ, ভোলু অর্ণব, বুলটি অপরূপা, কথকের মেজদা শ্রী গবাক্ষ চাকলাদার বাসু, বুলটির দিদি মঞ্জুলিকা অভিপ্সা, ভোলুর মা মতি কাকিমা গোপা, গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।
1: শুনলে গল্প স্বল্প, আজকে দারুণ একটা গল্প শোনালাম তোমাদের। এছাড়াও আজকে অপরূপা আর রিয়া এতক্ষণ ছিলাম, এবার আমাদের গুটি গুটি পায় এগোনোর পালা। ঠিক 6:02 আমাদের নিউজ ব্রেকের পর আমরা আবার ফিরব, থাকবে ব্যাক টু ব্যাক কিছু চমৎকার গান, তাই তো?
2: একদমই তাই। আর মেসেজ পাঠাতে ভুলো না 9903653992 তে গল্পটা কেমন লাগলো সেটা জানিয়ে, সঙ্গে নিজের নাম এবং লোকেশনও কিন্তু অবশ্যই জানাবে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাতের 135তম পর্বে বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সবথেকে বড় সম্পদ বলে উল্লেখ করেন তিনি। পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা অনুধাবন করে দেশের মানুষ যেভাবে তার আহ্বানে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, সরকার দেশের ঘরে ঘরে একাধিক উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সুরক্ষার বলয়ে আবৃত রাখছে। মহারাষ্ট্রের নান্দেদের বাহাদুরপুরা গ্রামের পেটকার পরিবারের একটি বিশেষ উদ্যোগের কথা এ প্রসঙ্গে স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, আধুনিক যুগ প্রযুক্তির যুগ, প্রতিদিন নতুন নতুন উদ্ভাবনের সমান্তরালে তাল মিলিয়ে নিজেদের সৃজনশীলতাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে নিজেদের শিকড়ের সঙ্গে যুক্ত থাকার কথা বলেন তিনি। আধুনিক প্রযুক্তিকে দেশের চিরাচরিত জ্ঞান ভাণ্ডারের সঙ্গে সম্পৃক্ত করার উদ্দেশ্যে দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির নতুন কোর্স চালুর পরিকল্পনাকেও সাধুবাদ জানান প্রধানমন্ত্রী। সেসেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনি আজ দ্বিপাক্ষিক বৈঠকে কৃষি, অর্থনীতি, মহাকাশ, স্বাস্থ্য পরিষেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর ও বিনিময় করেছেন। উন্নয়ন ও পরিবেশ সহ সচেতনতার ক্ষেত্রে তার অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ সেশেলস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ সম্মাননা গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করেছে। আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে আজ লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ এর ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা আজ থেকে শুরু হচ্ছে। প্রথম খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। ইংলুড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে দায়িত্ববোধ এবং সমতার নীতি মেনে চলা আবশ্যক। এটি হল জলবায়ু ন্যায় বিচারের মূল কথা বলে সেশেলসের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। সেশেলসের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করে তাঁকে সম্মানিত করার জন্য তিনি সেদেশের রাষ্ট্রপতি ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেশেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনি আজ দ্বিপাক্ষিক বৈঠকে কৃষি, অর্থনীতি, মহাকাশ, স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর ও বিনিময় করেছেন। ইরান সমর্থিত ও লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার মহাসচিব শেখ নাঈম কাসেম লেবানন ও ইসরায়েলের মধ্যে সদ্য স্বাক্ষরিত চুক্তিটি প্রত্যাখ্যান করেছেন। এক বিবৃতিতে কাসেম এই চুক্তিকে লেবাননের সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণ হিসেবে অভিহিত করে দাবি করেন, এটি লেবাননের স্বাধীনতার চেয়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। তিনি অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং লেবাননকে অখণ্ড রাখার আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলে আজ স্কাইডাইভিং এর কাজে ব্যবহৃত একটি বিমান ধ্বংস হয়ে 11 জন প্রাণ হারিয়েছেন। মোর্থে মাসালে অঞ্চলে প্রতিনিধি ইভ সেগি জানিয়েছেন, বিমানটি ন্যান্সি শহরের কাছে ভেঙে পড়ে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আগামীকাল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। গতরাত থেকে একটানা প্রবল বৃষ্টির জেরে ভুটান সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকার জেলা প্রশাসনকে সব ধরনের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুতের পাশাপাশি নদী সংলগ্ন নুচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কথা বলা হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে,

0: আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। 2026-এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছ মাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক, আইএনএস অগ্রেকে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সবকিছুই স্বদেশি। বন্ধুরা, জুন মাসে অ্যাভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ান সম্পূর্ণ করেছে। আর এরকম আরও 40টি বিমান ভারতে বানানো হচ্ছে। এর ফলে MSME এবং এয়ারোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই DRDO স্বদেশি লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এর পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে DRDOর ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে বানিয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছিল, আর এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার পৃথিবীর 2500-এরও বেশি জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট 114টি পদক জিতেছে, যার মধ্যে 102টি স্বর্ণপদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন, তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জনভাগিদারি আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাঁদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাঁদের আবেদন করেছিলাম কারপুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তারা শুধু সমর্থনই করেননি, বরং সহযোগিতাও করেছেন

আমাকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এইবার সোনার জিনিস কিনব না, প্রয়োজনে পুরনো সোনা ভেঙে নতুন গহনা বানাব। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তাঁরা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কারপুলিং নিয়েও নাগরিকরা তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন, তাঁরা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন, এতে পেট্রোল ডিজেল বাঁচছে। এইরকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবরও আসছে। আমি ভীষণ আনন্দিত যে আমরা ভারতীয়রা মিলিতভাবে এই বিশ্ব সংকটের মোকাবিলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদেরও উপহার দিয়ে থাকেন। বন্ধুরা, মহারাষ্ট্রের নন্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নন্দেড়ে বাহাদুরপুরা গ্রামে পেঠকার পরিবার বাস করেন। এই পরিবার ভেবেছিল, যদি আনন্দ ভাগ করে নিতেই হয় তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকা বীমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট সাহায্য অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ 1 বছরে 20 টাকা প্রিমিয়াম দিয়ে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়া যায়। এখনও পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা বোন মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা, অনুরূপভাবে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2,00,000 টাকা বীমার কভার দেয়। এর বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11,00,000 পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নেপথ্যে 1,00,000 পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলবো এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো, হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে। সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস শুধুমাত্র একটি

ভ্রান্ত ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে, তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করেন যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায়, সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো। মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে পছন্দ করতেন না। যে সমস্ত গাছে হাড়গিলা বাসা তৈরি করে, সেই সব গাছও প্রায়শই কেটে দেওয়া হতো। ভাবুন, এমন এক পাখি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, সেই হাড়গিলা মানুষের ভয়ের শিকার হয়ে উঠেছিল। ইতিমধ্যে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এইসব ঘটনা পর্যবেক্ষণ করলেন। তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হল। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন। সমাজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন এবং অন্ধবিশ্বাসকে পিছনে ফেলে এসেছেন। তাঁরা দেখিয়েছেন, যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়, তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি, যারা খেলাধুলা করেন তাঁরাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যারা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন। আগের থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। আমি নাগাল্যান্ডের এমন দুটি বিশেষ প্রচেষ্টার কথা জানতে পেরেছি যা অত্যন্ত চমৎকার। প্রথম উদ্যোগটির নাম নাগাল্যান্ড বেবি লীগ। নামটি শুনেই আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা খুব ছোট বাচ্চাদের জন্য আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা। কিন্তু আসলে এমনটা নয়। এটা 5 থেকে 10-12 বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলেমেয়েদের একটি অসাধারণ লীগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লীগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লীগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। 5 থেকে 12 বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই লীগ এখন 3 বছর পূর্ণ করে ফেলেছে। শিশুদের মনে এই লীগের ইতিবাচক প্রভাব পড়েছে। বন্ধুরা, নাগাল্যান্ডে আরও একটি এমন সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসল লীগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসল শব্দটা নতুন। আমি আপনাদের বলছি, ফুটসলকে ইনডোর ফুটবলও বলা হয়। এখানে একটি টিমে কেবল 5 জন খেলোয়াড় থাকে। খেলার মাঠও ফুটবল খেলার সাধারণ মাঠের থেকে অনেকটা ছোট হয়। তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চমানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লীগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি।

এইসব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রত্যেক দিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন এআই ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময় একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কিভাবে যুক্ত থাকব, এইসব প্রশ্নের উত্তর খুঁজছে নালন্দা বিশ্ববিদ্যালয়। হাজার বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের ভাগ্য রচনা করছে। দুবছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনার পুরনো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে। আমাদের শাস্ত্র আলোচনা শুধুমাত্র নিজেদের কথা বলার মাধ্যমই নয়, এটা আমাদের বাদ সম্বাদ এবং মন্থনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শাস্ত্র চর্চা তর্কের সঙ্গে, তথ্যের সঙ্গে নিজেদের কথা বলার প্রয়োজনীয়তা শেখায়। আর এই ক্ষেত্রে আমাদের দক্ষ হওয়া জরুরি। অন্যের চিন্তাভাবনা ধৈর্য ধরে শোনা এবং বোঝার শিক্ষাও এই শাস্ত্রচর্চার প্রক্রিয়ার মাধ্যমেই পাওয়া যায়। আমি অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখনকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তাঁরাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের নতুন প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন এআই টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গীত, সঙ্গীত এবং আধ্যাত্মিকতা বিষয়ে সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে। সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন। এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন, তারা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখছেন। তারা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তারা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তারা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, শ্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের পরম্পরাকে শেখার ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাঁদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি যারা ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল মেঘালয়ের রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুব আকর্ষণীয়। এই ব্রিজ কয়েক দিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রবার গাছের শিকড়কে আস্তে আস্তে রূপ দেওয়া হয়। এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। সেই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়। এর পেছনে আছে বহু বছরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয় মানুষ প্রকৃতির সঙ্গে মিলে কতই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে। এটি আমাদের দেশের, এই ভূমির সম্পদ। এখন ভারত মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করানোর আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সে সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্ব সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এই ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন এই বছর হ্যালি ওয়ারজিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর এই রুট ব্রিজের দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে প্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা কখনো এই রুট ব্রিজে গিয়ে থাকলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ভাগ করে নেবেন। আপনার ছবি অন্যদেরও মেঘালয়ের এই অনন্য সম্পদের সম্পর্কে জানতে উৎসাহিত করবে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই চাই যে আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমাদের শহর সুন্দর দেখাক। কিন্তু কদাচিৎ ভাবা হয় আমাদের আশেপাশে যে আবর্জনা জমা হয় কে সেটা পরিষ্কার করে? বেশিরভাগ লোক এটাই মনে করেন যে এটা অন্য কারুর দায়িত্ব আর সেই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝেই এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের ভাবনাচিন্তা দ্বারা আমাদের অনুপ্রাণিত করেন। আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেওড়ার কিছু বোনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তারা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তারা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন। তারা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকোব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকোব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে 100 কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ

0: জীবন ছড়াতো, এই বনেদের সাহায্যে আজ সেগুলি শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন। গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তাঁরা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা করেন যারা, তারা এখন থেকেই সক্রিয়। এই জন্য আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন তারাও যেন গণেশের মূর্তিটি কি দিয়ে তৈরি এবং কোন দেশে তৈরি তা অবশ্যই দেখে নেন। প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পূজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে, এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালিত হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা এমন নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী, দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায় যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয়, তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে আমরা আবার মিলিত হব, দেশবাসীর কোনো নতুন প্রয়াস নিয়ে আলোচনা করব। ততদিন আপনি আপনার নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, জল সঞ্চয় তো করতেই হবে। বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে। ক্যাচ দ্য রেইন এই অভিযান একটুও হালকাভাবে নিলে চলবে না। তাই আমার বিশেষ আবেদন, বর্ষার প্রতি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
2: अब तक आप सुन रहे थे 135वें मन की बात का प्रादेशिक प्रसारण।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেশেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমেনির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভিক্টোরিয়ায় এই সফর নিয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, উভয় নেতা স্বাস্থ্য শিক্ষা ক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল রূপান্তর, স্থিতিশীল উন্নয়ন, সামাজিক পরিকাঠামো পুনর্নবীকরণযোগ্য শক্তি, সামুদ্রিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছেন। সেশেলসের বিরোধী দল নেতা বার্নার্ড জর্জেসও আজ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। আসামের ধেমাজি জেলায় এবং পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে কয়েকদিনের ভারী বর্ষণের ফলে ধেমাজিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবিরাম বৃষ্টির কারণে আন্তঃরাজ্য সীমানা সংলগ্ন পাহাড়ি নদীগুলির জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে, যার ফলে জোনাই, সিমেনচাপড়ি ও ডিমৌ এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের কাছ থেকে 8 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ত্রিপুরা পুলিশ। আজ এই 8 জনকেই মোহনপুর মহকুমা আদালতে হাজির করা হয়। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 খেলা আজ শুরু হচ্ছে। প্রথম খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। ইংগেলুর স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। লর্ডসে আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার সামনে 171 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে অস্ট্রেলিয়া 1 ওভার 5 বলে 1 উইকেটের বিনিময়ে 19 রান করেছে। এদিকে সেমিফাইনালে পৌঁছতে গেলে ভারতকে আজ এই ম্যাচ জিততেই হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: তুমি শুনছো Nostalgic 90s only on 107 FM Rainbow. Nostalgic 90s.

0: তুমি শুনছো Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
1: একটু আগে বৃষ্টি হয়ে গেছে এবং যে ভয়ঙ্কর একটা গরম পড়েছিল সেই ভয়ঙ্কর গরমটা একটু কমে গেছে এবং রোববার মানে ভর দুপুরবেলা একদম সুন্দর খাসির মাংসের ঝোল বা মুরগির মাংসের ঝোল, যে কোনো একটা ধরনের ঝোল দিয়ে তুমি ভাত খেয়ে সুন্দর একটা ভাত ঘুম দেওয়ার পরে এই যে উঠেছো এবং তুমি ভাবছো যে কালকে আবার তোমাকে অফিসে যেতে হবে এবং আবার বসের ওই খারাপ মুখটা তোমাকে দেখতে হবে, সে আতার মধ্যে সুপ্রীতি আর শ্রমিক চলে এসেছি কারণ নস্টালজিক নাইনটিস চলছে এবং জাস্ট পরের তিন ঘন্টা শুধু ভালোবাসা নিয়ে কথা বলবো, নাইনটিস নিয়ে কথা বলবো, নস্টালজিয়া নিয়ে কথা বলবো।
2: হ্যাঁ সত্যি তাই, তার কারণ হচ্ছে আজকে যখন আমি আসছিলাম আমি সুপ্রীতিকে জিজ্ঞেস করলাম যে কারণ আমি তো প্রপার কলকাতারবাসী নই আর কি, মানে আমি তো ওরকম শহরবাসী নই, যাই হোক আমাকে একটু আসতে হয় আর কি। তো আস্তে আস্তে দেখলাম যে কলকাতার রাস্তাঘাট মোটামুটি বৃষ্টিতে ভিজে একাকার কাণ্ড এবং যার ফলে প্রচুর আর কি যেটা হয় সব সময় আর কি, যে একটুখানি দুফোঁটা জল পড়লে কলকাতা জ্যামে প্রচুর বেড়ে যায়, কিন্তু এটা আমরা কেউ জানি না আর কি, যে মানে বৃষ্টির সঙ্গে জ্যামের আর কি মানে সমানুপাতিক সম্পর্ক না ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা কেউ জানি না, কিন্তু আমরা যেটা জানি যে তোমার সঙ্গে আমাদের একটা ভীষণ ভালো একটা মধুর সম্পর্ক আছে, তার কারণ হচ্ছে আজকে নস্টালজিক নাইনটিস এবং নস্টালজিক নাইনটিসে আজকে সৌমিক এবং সুপ্রীতি তোমার সঙ্গে থাকবে ঠিক রাত 12টা পর্যন্ত। 9903653992 ইজ দ্য ম্যাজিক্যাল নাম্বার, সেই ম্যাজিক্যাল নাম্বারে তুমি তোমার পছন্দের গান আমাদের রিকোয়েস্ট করবে, এছাড়া আমাদের তো গেমিং জোন থাকেই তুমি জানো, এছাড়া আমাদের ইনস্টা চয়েস থাকে সবটাই জানো, তো চটপটা দেরি না করে তোমার পছন্দের যে গানটা তুমি আজকে রোববার হ্যাঁ এখন সন্ধেই বলা যায় শুনতে চাও প্লিজ প্লিজ প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ করো।
1: কিন্তু সৌমিকের কথা শুনতে শুনতে আমার একটা জিনিস মনে পড়লো, তুমি কি ওই বাবাটা হবে বড় হয়ে যারা নিজেদের ছেলেমেয়েকে বলবে জানিস তোদের বয়সে আমরা এরকম পাহাড় ডিঙিয়ে সমুদ্র ডিঙিয়ে
2: লোহা চিবিয়ে খেতাম,
1: শো করতে যেতাম,
2: তার সঙ্গে
1: অনেক দূর থেকে অনেক দূর থেকে পিঠে ব্যাগ নিয়ে আমি এরকম জল ঠেঙিয়ে শো করতে যেতাম, জানিস তোরা আর

0: জানবি?
1: হ্যাঁ হতে পারি, বিশ্বাস নেই। তার কারণ হচ্ছে ওই যে হয় না, মানে আমার নাম টেকনিক্যালি সাগর না হলেও আমি অনেক স্বপ্ন নিয়ে কলকাতায় আসি এবং প্রচুর স্বপ্ন ব্যাগে ভরে নিয়ে আবার বাড়ি ফিরে যাই। যাই হোক, নস্টালজিক নাইনটিজে আমরা থাকি ঠিক রাত 12টা পর্যন্ত। অবশ্যই কিন্তু তুমি 9903653992 তোমার পছন্দের গানটা পাঠিয়ে দাও।

করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক। Nineties Gaming Zone.

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
0: তুমি শুনছো Nostalgic 90s.
1: Nostalgic 90s.
0: Only on 107 FM Rainbow. Nostalgic 90s.
1: Nostalgic 90s.
2: নস্টালজিক 90s এই একটু আগে, জাস্ট একটু আগে তোমাকে এই যে বিখ্যাত গানটা শোনালাম, অর্থাৎ লাকি বারিয়ান জানি হে, সেই গানটার চালানোর পিছনে আমাদের একটা কারণ ছিল। সেটা হচ্ছে আজকে সৌমিকা সুপ্রীতি ঠিক করেছে যে এরকম একটু ভাবলে কেমন হয় যে এই যে বিখ্যাত হিট জুটিগুলো ছিল, যেগুলো আমাদের 90s আমাদের প্লেলিস্টে একদম উপরের দিকে থাকতো, আমাদের ক্যাসেটের একদম সবসময় মানে যার ধুলো একদম পড়তো না, এইরকম যে ক্যাসেটগুলো ছিল, এইরকম যে মিউজিক অ্যালবামগুলো ছিল, সেইগুলো নিয়ে আজকে কথা বললে কেমন হয়, যেগুলোতে খুব হিট হিট কিছু জুটি তাদের যে প্রথম যে ডেবিউ ফিল্মগুলো ছিল, যেমন এই কুচকুচ হোতা হ্যায় হতে পারে তিনজনের, কিন্তু এটা কিন্তু শাহরুখ খান আর রানী মুখার্জির ডেবিউ ফিল্ম ছিল।
3: ইয়েস, এবং শাহরুখ খান এবং রানী মুখার্জি সেই যে একসাথে সিনেমা করা শুরু করলেন, তারপরে অনেক পরে অবধি মানে 2000 অনেকটা পরে অবধি আমরা ওদের দুজনকে একসঙ্গে সিনেমা করতে দেখেছি, এবং এখনও যখন কোনো ইভেন্টে শাহরুখ খান এবং রানী মুখার্জিকে একসঙ্গে দেখা হয় তখন গোটা 90s আপা আমার 90s বাচ্চা কাচ্চা ভীষণ এক্সাইটেড হয়ে যায় যে ইয়ে শাহরুখ আর রানী মুখার্জিকে একসাথে দেখা যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এবং অনস্ক্রিন শাহরুখ রানীকে একসাথে বোধহয় লাস্ট ওম শান্তি ওমের ওই দিওয়ানগি দিওয়ানগি গানটাতেই আমরা দেখেছি।
2: হ্যাঁ, মানে সেখানে তো মানে সেই সিনেমায় তো স্পেশাল গানটাতে তো একসাথে বোধ হয় সারা বলিউড ছিল। যাই হোক, এই সিনেমাটাই কিন্তু মানে যে টিনার যে চরিত্রটা ছিল সেখানে কিন্তু ফার্স্টে

0: সেটা ফার্স্টে টুইঙ্কেল খান্নাকে অফার করা হয়েছিল, কিন্তু সে রাজি হয়নি এবং পরে সেটা রানী মুখার্জিকে দেওয়া হয় এবং তারপরে তো বাকিটা ইতিহাস।
1: ইয়েস, এবং শাহরুখ খানের কথা যখন হচ্ছেই, আরও একটা জুটির কথা না বললেই নয়, দ্যাট ইজ শাহরুখ খান এবং কাজলের জুটি। মানে যখন আমার মনে আছে যে যখন অনেকগুলো বছর পর, অলমোস্ট 10-12 বছর পরে দিলওয়ালে, যেটা দিলওয়ালে রিলিজ করলো এবং শাহরুখ এবং কাজল একসাথে আবার ইয়ে করবে, কাজ করবে, সেটা জানা গেল, তো তখন সবাই, এভরিওয়ান ওয়াজ ভেরি এক্সাইটেড, সবার ভীষণ আনন্দ হচ্ছিল এবং এইটা একটা কাল্ট জুটি হয়ে থেকে গেছে। মানে ছোটবেলায় কোনো জুটির নাম বললেই সবার আগে বোধহয় শাহরুখ এবং কাজল এই জুটিটা মনে পড়ত এবং আমার পার্সোনালি ভীষণ পছন্দের। তো আপাতত আগে এই জুটিটা নিয়ে একটা গান শুনে নিই এবং তারপরে আমরা আবার ফিরছি। ততক্ষণ 9903655992 কিন্তু খোলা রয়েছে ইনস্টা, যা পাচ্ছি বলছি, গেমিং জোনের উত্তরটা প্লিজ পাঠাও। এবং হ্যাঁ, ইনস্টার কথা যখন বললামই, 107 FM রেইনবো আমাদের ইনস্টা হ্যান্ডেল, ওখানে গিয়ে ইনস্টা চয়েসে তোমার ভোটটা অবশ্যই দিয়ে এসো।

0: নস্টালজিক 90s এ নস্টালজিক 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান
1: প্রশান্ত কুন্তি জগৎবল্লভপুর থেকে এই গানটা শুনতে চেয়েছিলেন জরা সা ঝুম লুমে

90s Gaming Zone. 90s Gaming Zone. Nineties Insta Choice. 90s

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক।
1: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ ওনলি অন 107 FM রেইনবো নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ।
2: নস্টালজিক নাইনটিজে সৌমিক এবং সুপ্রীতি রয়েছে এবং আমরা কথা বলছিলাম সেই সব জুটিদের নিয়ে এবং আমাদের প্রিয় যারা রয়েছে জুটি বলিউডে টলিউডে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন সময় নাইনটিজে তাদের ডেবিউ মুভি নিয়ে তাদের প্রথম একসাথে করা কাজ নিয়ে। এবং যখন খানের কথা হচ্ছে, শাহরুখ খানের কথা আমরা বললাম, তখন সলমান খানকে আমরা কী করে ভুলতে পারি?
3: না, সলমান খানকে আমরা একদমই ভুলতে পারি না, কারণ ভাইজান তো অনেক পরে ভাইজান হয়েছে, সেই সময় একটা অন্য সলমান খান ছিল।
2: ভাইজান ভাইজান হওয়ার আগে শুধুই জান ছিলেন।
3: হ্যাঁ, মানে আমার প্রচুর বন্ধু আছে যাদেরকে আমি দেখেছি আর কি, মানে সেই সময়তে যাদের ধরো ওই ছোট ছোট ফোন ছিল না, যেগুলোতে শুধু MP3 গান হতো আর কি, তো সেই গানে ওই ছোট্ট একটু ভাইজানের একটা ছোট্ট ওয়ালপেপার রাখতো। তো তাদেরকে মানে মানে তারা শাহরুখ খানকে অত ভালোবাসতো না, আমির খানকে অত ভালোবাসতো না, কিন্তু সলমান খানকে তারা কিন্তু একদম মানে ডাইহার্ড ফ্যান ছিল। এবং সেই সময় সলমান খানের একটা বিশাল বিশাল বিশাল একটা ফ্যান ফলোয়ার ছিল, মানে তারপরে আরো বেড়েছে, কিন্তু সেই সময় তারা অন্যরকম অরা ছিল কিন্তু সলমান।
2: আমরা পরিচিত হয়েছি সলমান খানের সাথে, দ্যাট ইজ মেনে প্যার কিয়া, সলমান খান এবং ভাগ্যশ্রীর জুটিটা, যেটা আর খুব বেশি সিনেমা আমরা দেখতে পাইনি, কিন্তু মেনে প্যার কিয়া মানে বছরের পর বছর এবং মনে হয় জেনারেশনের পর জেনারেশন ওই ভালোবাসার যে একদম এপিটোমি যেটাকে বলে, সেই সেই রকম একটা সিনেমা হয়ে রয়ে গেছে। এবং এই সিনেমাটা সেই সিনেমা যেটার কথা বারবার হয়, একটা কাল্ট ক্লাসিক সিনেমা, কারণ ওই যে দোস্তি অর প্যার মে সব কুচ কি জানো কি, নো সরি নো থ্যাংক ইউ, আমি ডায়লগও ভুলে যাচ্ছি মাঝে মাঝে, যাই হোক। কিন্তু ওই টাইমে সত্যি আমারও মানে আমার পার্সোনালি সলমান খান ইজ নট মাই অ্যাবসলিউট ফেভারিট অল দ্য টাইম, কিন্তু ওই সিনেমাটায় সলমান খানকে ভীষণ মানে মিষ্টি, একটা কিউট চকলেট বয় টাইপের একটা বিষয়, এবং ওই যে কেমিস্ট্রিটা মানে ভাগ্যশ্রীও তখন বোধহয়, আমি খুব ভুল না করলে ভাগ্যশ্রীরও ওটা ফার্স্ট সিনেমাই ছিল, ডেবিউ সিনেমা, এবং সলমান খানেরও ডেবিউ সিনেমা, তো দুজনে একসাথে প্রথম অনস্ক্রিন এবং অনস্ক্রিন কেমিস্ট্রিটা অসাধারণ, মানে জাস্ট অসাধারণ। ওই সময় দাঁড়িয়ে আমার মনে আছে যে ওই পায়রা পায়রা দিয়ে লাভ লেটার পাঠানোর যে ভীষণ একটা বিষয়, কবুতর যা যা যা, তো আমি জানি না কার নাইনটিজে যারা ওই টাইমে যখন এই সিনেমাটা রিলিজ করেছে তখন তোমরা কতটা সেটা চেষ্টা করেছো, কারণ আমাদের টাইমে যখন কোনো কিছু খুব ফেমাস হতো তখন আমরা সেটাকে ট্রাই করতাম যে হ্যাঁ হ্যাঁ আমি বোধ হয় লাস্ট যে এটা ট্রাই করিনি, এরকম একটা ট্রেন্ড আমাদের এখানে তো চলে। তো আমি জানি না ওই টাইমে যদি কেউ আসলেই কবুতর দিয়ে ইয়ে করেছো কিনা, কিন্তু সলমান খানের কথা যখন হচ্ছে, আরও একটা সলমান খানের সিনেমা ছিল ওই বলো না, আরে খুক খুক করে কাশে,
3: খুক খুক করে কাশে,
2: আরে মাধুরী দীক্ষিত আছে, খুব ফেমাস সিনেমা সলমান খানের, হাম সাথ সাথ হের মতোই সিনেমাটা, সিনেমাটার নাম বলো,
3: যাই মনে পড়ছে আমি দেখিনি।
2: আচ্ছা, আমরা সিনেমাটার নাম মনে করিনি আপাতত, মেনে প্যার কিয়া সাউন্ডট্র্যাক থেকে একটা ভীষণ মিষ্টি গান থাকছে, এবং তারপরে নাইনটিজ নিয়ে ফিরছি সুপ্রীতি আর সৌমিক। মিনওয়াইল তোমরা কিন্তু অবশ্যই কুইজের আনসারগুলো বলে যাও।

90s Gaming Zone 90s Gaming Zone 90s Gaming Zone 90s Insta Choice 90s

0: নস্টালজিক 90s এ নস্টালজিক 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান
1: নস্টালজিক 90s এ রিকোয়েস্টের গান মিশন কাশ্মীরের সাউন্ডট্র্যাক থেকে শুনতে চেয়েছো দেবারতী সামন্ত রাজারহাট থেকে তোমার জন্য থাকছে এই গানটা।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: আজকে প্রথম যে গেমিং জোনটা ছিল সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল একটা সিনেমার নাম, সেটা কোন সিনেমার নাম? আমরা অনেক উত্তরই পেয়েছি কিন্তু খুবই দুঃখের সাথে বলতে ইচ্ছে করছে না,
2: অ্যাকচুয়ালি গানের নাম, কোন গানের প্রিলিউড শুনেছো তোমরা, কিন্তু এত ভুল ভাল উত্তর কেন দিয়েছো তোমরা? কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে?
1: হ্যাঁ, তো যাই হোক, আজ সঠিক উত্তর খুব কমই এসেছে এই গানটার, পার্টিকুলার গানটার ক্ষেত্রে। তো কারা কারা সঠিক উত্তর দিয়েছে একবার নামগুলো।
2: সঠিক উত্তর দিয়েছে প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা থেকে, দেবপ্রিয়া চ্যাটার্জি বেলতলা থেকে, সন্দীপন পারিয়াল মধ্যমগ্রাম থেকে, দেবারতী সামন্ত রাজারহাট থেকে, অরূপ ঘোষাল রানীগঞ্জ থেকে এবং সোহিনী রায় বেলঘড়িয়া থেকে। তোমরা যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য আমরা গানটা চালাবো, কারণ এর চেয়ে বেশি কিছু আমরা দিতে পারবো না, আমাদের বাজেট নেই।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, nostalgic 90s.
1: নস্টালজিক 90s এ সুপ্রীতি আর সৌমিক রয়েছি এবং আমরা কথা বলছিলাম যে প্রথম মানে এই যে ফার্স্ট বিষয়টা আমার মনে হয় যে যারা 90s কিড বা যারা আমার মতো 90s কিড নও আর্লি 2000 এ যারা জন্মেছে বাট স্টিল তারা মনে প্রাণে ভীষণ 90s এবং তারা ওই নিজেকে একটু ওল্ড স্কুল ভাবতে ভালোবাসো কারণ ওল্ড স্কুল ভাবতে নিজেকে কুল লাগে। যাই হোক, তো তার আমার মতো যারা যারা রয়েছে তাদের কাছে প্রথম বিষয়টা ভীষণ স্পেশাল, মানে এনিথিং দ্যাট ইজ প্রথম, আমি প্রথম প্রেম করছি বা প্রথমবার আমি ঘুরতে যাচ্ছি, প্রথমবার আমি সিনেমা হলে সিনেমা দেখছি, এই সব কিছুই ইজ ভেরি স্পেশাল। এবং সেই জন্যই আজকে আমরা আমাদের প্রিয় স্টারদের, বলিউড স্টারদের প্রথম সিনেমা, প্রথম তাদের প্রথম জুটি হিসেবে প্রথম সিনেমা নিয়ে কথা বলছি। অ্যান্ড এগেইন ব্যাক টু কিং খান। রিসেন্টলি আমি শাহরুখ খানের 35 বছর ইন্ডাস্ট্রিতে কমপ্লিট হয়েছে সেটার জন্য শাহরুখ খান একটা ক্লিপ শেয়ার করেছিলেন নিজের ইনস্টা হ্যান্ডেলে, ওটা দেখছিলাম। দেখতে দেখতে আমি ভাবছিলাম যে একটা মানে মানুষ যার প্রতি আমি মানে আমি মন প্রাণ সব দিয়ে যার উপর আমার একটা ক্রাশ রয়েছে সেই মানুষটার 35 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, আমার নিজের বয়স 35 নয়, ছি, কিন্তু শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিতের একটা খুব ভালো কম্বিনেশন রয়েছে। মানে শাহরুখ খান মাধুরী দীক্ষিত একসাথে বললে আমার অনেক কিছু মনে পড়ে, অনেক সিনেমা মনে পড়ে, এবং এরকম অনেক সিনেমা রয়েছে। আমার খুব ফেভারিট একটা সিনেমা দেবদাস, যেখানে আমার মেন যে প্রোটাগনিস্ট জুটি মানে শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রায়, তার থেকে শাহরুখ এবং মাধুরী দীক্ষিতের জুটিটা বেশি ভালো লেগেছিল এবং আমার পার্সোনালি মনে হয় যে ওদের দুজনকে একসাথে ভালোও লাগে।
2: সত্যি তাই, এবং শাহরুখ খান মাধুরী দীক্ষিতের একসঙ্গে তো প্রচুর সিনেমা হয়েছে এবং প্রচুর ভালো ভালো হিট সিনেমা হয়েছে, কিন্তু প্রথম যে হিট সিনেমার গান এখন তোমাকে শোনাবো, যে সিনেমার কথা এখন তোমায় বলবো, সেটা হচ্ছে আঞ্জাম। এই সিনেমাটা শাহরুখ খানের পরপর তৃতীয় নেগেটিভ চরিত্র ছিল, মানে অনেকগুলো ছবিতে এর আগে ডার, তারপর বাজিগার, একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করার পর এটা টানা তৃতীয় নেগেটিভ একটা চরিত্র ছিল আঞ্জাম। এবং শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিতের যে কেমিস্ট্রিটা প্রথম থেকে আঞ্জামে দেখা গেছে, এবং সেটা কিন্তু যেমন সুপ্রীতি বলল যে দেবদাস, এরকম অনেক সিনেমায় কিন্তু একসঙ্গে ভীষণ ভালোভাবে তাদের কেমিস্ট্রিটা চোখে পড়েছে। মানে মাধুরী দীক্ষিত তো মাধুরী দীক্ষিতই এবং শাহরুখ খান তো শাহরুখ খানই। সেই সময়তে আঞ্জামে শাহরুখ খানকে আমার ব্যক্তিগতভাবে অতটা ভালো লাগেনি, হ্যাঁ হতে পারে সেটা একটা নেগেটিভ চরিত্রের জন্য, তখন একটু ছোটো ছিলাম যেহেতু, তখন কোনো মানে কেউ নেগেটিভ ক্যারেক্টারে যদি অভিনয় করতো মনে তো কি বাজে লোক, কি খারাপ লোক, এটা ব্যাপার ছিল আর কি। পরে আস্তে আস্তে রিয়েলাইজ করেছি যে তাকে দেখে আমার খুব রাগ হচ্ছে, তার মানে তিনি একজন অসাধারণ অভিনেতা।
1: এবং সেই জন্য আপাতত শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিতের এই আঞ্জাম সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে তোমার জন্য একটা অসাধারণ গান থাকছে, গানটা আমার ভীষণ পছন্দ। এবং যিনি গানটা গেয়েছেন তাকে আমার আরও বেশি পছন্দ, মানে 90s-এ আমরা উদিত নারায়ণকে নিয়ে কথা বলি, আমরা কুমার শানুকে নিয়ে কথা বলি, বাট অভিজিৎ আমার মনে হয় 90s-এ ভীষণ আন্ডাররেটেড একজন সিঙ্গার। তো অভিজিতের গলায় একটা দারুণ গান থাকছে এবং তারপরে সুপ্রীতি আর সৌমিক ফিরছি। এছাড়াও এই গানের শেষে কিন্তু তোমাদের জন্য দ্বিতীয় ঘন্টার আমাদের যে গেমিং জোন রয়েছে সেটাও থাকছে।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: Gaming Zone. 90s Gaming Zone.

90s Gaming Zone. 90s Gaming Zone. Nineties Insta Choice.

করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক। বাংলা গানের নাইনটিজ, বাংলা গানের নাইনটিজ।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: তুমি শুনছো Nostalgic 90s.
3: Nostalgic 90s.
2: Only on 107 FM Rainbow. Nostalgic 90s.
3: Nostalgic 90s.
4: নস্টালজিক 90s চলছে, সুপ্রীতি আর সৌমিক রয়েছি এবং আমরা আবারও কথা বলছি আমাদের ফেভারিট যারা রয়েছে, যেই জুটিগুলোকে আমরা অনস্ক্রিন দেখতে ভালোবাসি, তাদের একসাথে প্রথম সিনেমা নিয়ে, তারা একসাথে প্রথম কী সিনেমা করেছে এবং কখন তাদেরকে আমরা, মানে কোন সিনেমায় আমরা স্ক্রিনে প্রথমবারের জন্য একসাথে তাদেরকে দেখতে পেয়েছি, তার মধ্যে একটা ভীষণ বলিউডের ভীষণ জনপ্রিয় কাপল হচ্ছে অজয় দেবগন এবং কাজল। এবং এদের দুজনের করা ফার্স্ট সিনেমা 1995 আসে, সেটা হচ্ছে হালচাল বলে একটা সিনেমা। এবং এই সিনেমাটার সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে কাজল একদম, মানে ফার্স্ট দিন গিয়েই যখন শুনেছিল যে ওর অপোজিটে অজয় দেবগন আছে, শি গট ভেরি অ্যাঙ্গ্রি যে কেন আমার অপোজিটে শাহরুখ খান বা ওরকম কেউ নেই, অজয় দেবগন কেন আছে, একটা খুব লেসার নোন অ্যাক্টার কেন রয়েছে আমার অপোজিটে। এই নিয়ে বেশ অনেক সমস্যা হয়েছিল, কিন্তু তারপরে ইভেঞ্চুয়ালি 5 বছর কাজল অজয় দেবগনকে ডেট করেছিল, খুবই আস সিস্টার বলতে ইচ্ছে করছে কাজলকে।
5: হ্যাঁ সত্যি তাই। এবং এই সিনেমা মানে প্রথম ওরকম হয় না যে মানে প্রথম রিয়াকশন কাউকে দেখে খুব রেগে টেগে গেছিলো আর কি কাজল, এবং তারপরে মানে কাজল হয়তো নিজেও জানতো না যে অজয় দেবগনই পরে তার জীবনসঙ্গী হবে। যাই হোক, এই অজয় দেবগন সিনেমায় থাকলেও কিন্তু প্রথম ভাবা হয়েছিল কিন্তু গোবিন্দাকে, গোবিন্দাকে এই সিনেমায় প্রথম বলা মানে ভাবা হয়েছিল অ্যাজ এ হিরো, কিন্তু পরে সেটাকে অজয় দেবগনের করা মানে বলা হয়। এবং হালচাল এই মুভিটা অতটা জনপ্রিয় হয়তো হয়নি, কিন্তু এই সিনেমাটার মোটামুটি বাজেট ছিল 4.5 কোটি এবং সেই সময়তে দাঁড়িয়ে সিনেমাটা বক্স অফিস কালেকশন হয়েছিল কিন্তু প্রায় 10 কোটির আশেপাশে কিন্তু।
4: এবং এরপরে আমরা বহুবার অজয় দেবগন এবং কাজলকে একসাথে অনস্ক্রিনে দেখেছিলাম এবং আমার এখনো অবধি টিল ডেট আমার সবচেয়ে ফেভারিট অজয় দেবগন এবং কাজল একসাথে একে অপরের অপোজিটে রয়েছে এই সিনেমাটা হচ্ছে ইশক। ইশক আমার অন্য একটা কারণেও খুব পছন্দ, কারণ আমার জুহি চাওলা এবং আমির খানকেও একসাথে খুব পছন্দ, সেটা নিয়ে আমরা পরে আসছি, আমির খানে আমরা আরও পরে আসছি। আপাতত ইশকের সাউন্ড ট্র্যাক থেকে একটা গান থাকছে, মিনওয়াইল প্রচুর উত্তর গেমিং জোনের আসছে, আরও তোমরা পাঠাতে থাকো। সুপ্রীতি সৌমিক রয়েছি, চলছে নস্টালজিক 90s।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
0: 90s Insta Choice.
1: 90s

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক।
1: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ only on 107 FM Rainbow নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ।
0: নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ এখন তোমার রিকোয়েস্টের গান এখন তোমার রিকোয়েস্টের গান।
2: বেহালা থেকে অর্পিতা সাহা, এই গানটা শুনতে চেয়েছো রিকোয়েস্টের সঙ্গে, তোমার জন্য থাকছে গানটা এবং তারপরে আবার ফিরছি আমরা নস্টালজিক নাইনটিজ।
3: শেখর, ক্যা তুমনে কবি কিসি সে প্যার কিয়া হ্যায়?
4: হ্যাঁ, মৈ এক লড়কি বিলকুল তুমহারে জেসি, বহুত সুন্দর, বহুত ভোলি আর থোড়ি পাগল ভি, লেকিন মেরে প্যার কি খবর সিরফ মেরে দিল কো হ্যায়।
3: उसे बताया क्यों नहीं?
4: यह प्यार भी अजीब चीज है संजना, जहां इकरार की पूरी उम्मीद हो वहां भी दिल कहने से डरता है, और मुझे तो इनकार का पूरा यकीन है। तुम ही कहो, उसे कैसे बताऊं, वो किसी और को चाहती है।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone. তুমি শুনছ Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
1: নস্টালজিক 90s-এ তোমাকে গেমিং জোন শোনালাম এবং গেমিং জোনের এইবার কিন্তু অনেকগুলো সঠিক উত্তর আসছে। তুমি যদি এখনও সঠিক উত্তর না দিয়ে থাকো তাহলে প্লিজ 9903653992-তে চটপট পাঠিয়ে দাও। আর তোমার যে গান শুনতে ইচ্ছা করছে, যে গান মনে হচ্ছে যে যদি সৌমিকা সুপ্রীতি আমাকে এই গানটা শোনায় তাহলে খুব ভালো লাগবে, আমার রোববারটা একদম ঝাঁকানাকা হয়ে যাবে, তাহলে প্লিজ সেটাও কিন্তু আমাদের লিখে পাঠাও মুভি নেম সহ। আর তুমি কোত্থেকে বলছো সেটাও লিখে পাঠিও, অর্থাৎ নাম আর লোকেশন সহ। তবে এখন তোমাকে তিনটে বিখ্যাত গান, খুব হিট গান, হয়তো এটাও তোমার রিকোয়েস্টের গান হতে পারতো, সেই রকম তিনটে খুব খুব খুব পছন্দের তিনটে গান তোমাকে শোনাবো।
2: এক্স্যাক্টলি, কসুর, মোহব্বতে এবং হাম দিল দে চুকে সনমের সাউন্ডট্র্যাক থেকে পরপর তিনটে দারুণ গান থাকছে। এবং তোমাদেরকে বলে রাখি 107 FM রেইনবো আমাদের যে ইনস্টা হ্যান্ডেল, সেখানে ইনস্টা চয়েসের যে ভোটিং রয়েছে সেটা কিন্তু ঠিক রাত 11টা অবধি যে ভোটিংটা থাকবে সেই ভোটিংটা আমরা নেব। তো তুমি যদি এখনও তোমার পছন্দের গান গিয়ে ভোট না করে থাকো তাহলে চট করে গিয়ে করে আসো। আপাতত তিনেকে দিন থাকছে তোমাদের জন্য এবং এই তিনটে সুন্দর অসাধারণ খুব ভালো গানের পরে সুপ্রীতি সৌমিক ফিরছি নস্টালজিক 90s নিয়ে।
0: FM রেইনবোতে তিনেকে

তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: 90s গেমিং জোনে অর্থাৎ আজকের সেকেন্ড গেমিং জোনে তোমাকে জিজ্ঞেস করেছিলাম, একটা গানের ইন্টারলিউড শুনেছিলাম এবং শোনানোর পর জিজ্ঞেস করেছিলাম যে এটা কোন গান, এবং এক্ষেত্রেও আমরা বেশ অনেকগুলোই সঠিক উত্তর পেয়েছি, কিন্তু বেশ অনেকগুলো কিন্তু ভুল উত্তর পেয়েছি। কেন ভুল উত্তর পেয়েছি আমরা জানি না, কারণ এত সহজ একটা গান, যে গান আমরা প্রায় আমাদের মুখে মুখে প্রত্যেকের এখনও অবধি ঘোরে। তো যাই হোক, সেই গানটার নাম বলছি, তার আগে সঠিক উত্তরদাতাদের নামগুলো একবার বলি।
3: সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে, জগৎ বল্লভপুর থেকে প্রশান্ত কুঁতি, প্রসেনজিৎ ভট্টাচার্য ত্রিপুরা থেকে, সৌমার ঘো ভট্টাচার্য ত্রিপুরা থেকে, রাজীব কুমার ভুইয়া কেরালা থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, রাহুল কৃষ্ণনগর থেকে এবং সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। এগেইন কি আর দেবো, তোমাদের গান শোনাবো ডিরেক্ট।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: আজকে তোমাকে দুটো গান আমরা দিয়েছিলাম আমাদের অফিশিয়াল ইনস্টা হ্যান্ডেল 107 FM রেনবো কলকাতার স্টোরি সেকশনে, এবং সেখানে গিয়ে তোমাকে বলা হয়েছিল যে দুটো গানকে মধ্যে যেটা তোমার পছন্দের গান সেটাকে ভোট করতে, এবং ভোটিং আমরা বলেছিলাম যে 11টা অবধি নেব, এবং সেই ভোটিংটা আমরা এই মুহূর্তে ক্লোজ করছি, এবং এখনও অবধি যা দেখা যাচ্ছে সেখানে বড়ি মুশকিল হয়ে আজকে সং নাম্বার 2 হয়েছে, এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে 43%।
2: ইয়েস, খুব হাড্ডাহাড্ডি না হলেও মোটামুটি একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এবং আপাতত সং নাম্বার 2 মানে আজকে ইনস্টা চয়েসের সং নাম্বার 2 তে তোমার জন্য লজ্জা সাউন্ড ট্র্যাক থেকে থাকছে বড়ি মুশকিল।
3: টপ 20 Top 20 Song number 2

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
4: Insta choice. 90s Insta choice.

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone.
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
4: Nostalgic 90s.
5: Nostalgic 90s.
4: এখন তোমার রিকোয়েস্টের গান।
5: এখন তোমার রিকোয়েস্টের গান।
6: আনোয়ার মোল্লা মহেশতলা থেকে শুনতে চেয়েছেন সোলজার সিনেমার এই গানটা।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone.
0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
2: 107 FM রেইনবোতে নস্টালজিক 90s চলছে, এবং যে মিষ্টি বন্ধু আমাদের বারবার মিষ্টি করে ফোন করছেন এবং আমরা বারবার মিষ্টি করে কেটে দিচ্ছি, বিশ্বাস করুন আমাদেরও ভালো লাগছে না আপনার ফোন কাটতে, সেই জন্য বলছি প্লিজ ফোন করবেন না। বাকি মেসেজ এবং হোয়াটসঅ্যাপ আপনার জন্য খোলা রয়েছে, গেমিং জোনের উত্তর পাঠান, আপনার রিকোয়েস্টের সং যা ইচ্ছে তাই, যা করবেন করুন, শুধু মেসেজে উঠে রাখুন, হ্যাঁ ফোনটা করবেন।
3: যাই হোক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে আমাদের নাইনটিজের যে হিট জুটিগুলো ছিল, সেটা হতে পারে তিনখান, সেটা হতে পারে কোনো ভালো নায়িকা, যাই হোক তাদের যে হিট জুটিগুলোর কথা এতক্ষণ ধরে, মানে সৌমিকা সুপ্রীতি যে গত আড়াই ঘন্টা ধরে তোমাকে বলল, এখন যে হিট জুটির কথা বলবে তার নাম হচ্ছে আমির খান আর জুহি চাওলা।
2: ইয়েস, এবং আমার মনে হয় জুহি চাওলা এমন একজন অভিনেত্রী হু ক্যান পেয়ার আপ উইথ এনিওয়ান, মানে শাহরুখ খানের সাথে জুহি চাওলাকে ইম্যাজিন করো একদম পারফেক্ট ফিট হয়ে যাবে, আমির খানের সাথে ইম্যাজিন করো একদম পারফেক্ট ফিট হয়ে যাবে, কিন্তু আমির খান এবং জুহি চাওলার কেমিস্ট্রিটা আমার মনে হয় বড় বেশি সুইট, মানে ওই হয় না দেখবে কলেজে একটা করে সুইট কাপল থাকে না, যাদের দেখলে ভীষণ মিষ্টি লাগে, মানে ও মা কি মিষ্টি, ওরকম টাইপের, মানে আমির খান এবং জুহি চাওলার পেয়ারিংটা আমার ওরকম লাগে। ওখানে কেমিস্ট্রির চেয়েও বেশি ওই একটা ওই কি বলবো সারল্যটা অনেক বেশি রয়েছে। এবং এদের ফার্স্ট সিনেমা কায়ামত সে কায়ামত তক, যে সিনেমাটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা সিনেমা, এবং ওই সেই আমির খান, মানে আমির খান যখন মিস্টার পারফেকশনিস্ট হয়ে ওঠেননি, এবং আমির খানের মধ্যে একটা চকলেট বয় ব্যাপার রয়েছে, এবং অ্যাকচুয়ালি যখন আমির খানকে কলেজ স্টুডেন্টের রোলে মানাতো
3: না, পরেও আর কি জোর করে,
2: মানে তারপরে থ্রি ইডিয়টস
3: এসে গেছে, থ্রি ইডিয়টস এর কথা বললো বটে, হ্যাঁ তবে হ্যাঁ সবসময়তেই আমির খান এরকম একজন অসাধারণ অভিনেতা, এবং তিনি সবসময়তেই বিভিন্ন চরিত্রে অভিনয় করতেন, হ্যাঁ যেটা আমরা বলতে পারি যে সময়তে আমির খানকে খুব বেশি মেকআপ করতে হতো না, খুব বেশি মেকআপ আর্টিস্টদের খুব বেশি কষ্ট করতে হতো না আমির খানকে কলেজ বয় বানানোর জন্য, সেই সময়ের কথা বলছি, অর্থাৎ কায়ামত সে কায়ামত তকের কথা বলছি। এবং এই সিনেমাতে আমির খান হ্যাঁ ছোটবেলায় হয়তো শিশুশিল্পী হিসেবে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন বটে, কিন্তু এটাই ছিল তার প্রথম একসাথে জুহি চাওলার সঙ্গে সিনেমা, এবং এই সিনেমাটা অসাধারণ সাফল্য তো পেয়েছিল, এবং তার সঙ্গে তার যে গানগুলো, ওফ সেই গানগুলো আমরা জানি আজও তোমার প্লেলিস্টের একদম উপর দিকে থাকে, এবং রোববার রাত্রে নস্টালজিক নাইনটিজে এই গানটা না শোনালে হয়তো ব্যাপারটা এরও সার্থক হবে না।
2: রাইট, তো একটা অসাধারণ মেলোডিয়াস গান থাকছে তোমার জন্য, এবং তারপরে নস্টালজিক নাইনটিজ নিয়ে সুপ্রীতি আর সৌমিক ফিরছি। মিনওয়াইল গেমিং জোনের উত্তরগুলো পাঠাতে থাকো 9903659992।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone. Nostalgic 90s এ Nostalgic 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান, এখন তোমার রিকোয়েস্টের গান।
1: 90s এর রিকোয়েস্টের গানে জয়দীপ রায় বাঘাযতীন থেকে কুলি নাম্বার ওয়ানের সাউন্ড ট্র্যাক থেকে শুনতে চেয়েছে হুসনে হেসুয়ানা। তোমার জন্য থাকছে এই গানটা, সুপ্রীতি সৌমিক ফিরছি নস্টালজিক 90s নিয়ে এই গানটার পর।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: শৌমিকা সুপ্রীতি যখন এত প্রথম নিয়ে কথা বলছে, প্রথম সিনেমা, প্রথম জুটি, এইসব ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলছে, তখন ওই প্রথম মন ভাঙার পরে প্রথম ব্রেকআপ সং এর কথা হবে না, এরকম তো হতে পারে না। এবং আমার মনে হয়

0: বাঙালি জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো ব্রেকআপের পরে এই একটা গান, যে গানটা আমি আসলে আমি ভেবে রেখেছি এখন বাজাবো, এই গানটা শুনেছে কোনো না কোনো একটা ব্রেকআপের পর তো নির্ঘাত শুনেছে।
1: হ্যাঁ, শুধু ব্রেকআপ নয়, একটু যদি অন্য কোনো কারণে যদি মন খারাপ হয়, বাবা মা বকেছে, স্কুলের টিচার বকেছে, যে কোনো কারণেই হোক না কেন, এই গানটা দিয়ে কোথাও যেন একটা সব কিছুর মধ্যে একটা রিলেশন খুঁজে পাওয়ার চেষ্টা সেই সময় দিয়ে ছিল আর কি। আমরা এখন এমন একটা বাংলা গানের কথা বলছি, হ্যাঁ কালজয়ী বললে খুব একটা ভুল হবে না, কারণ ইতিমধ্যেই বিভিন্ন কাল আর কি জয় করে ফেলেছে এই গানটা, সেরকমই একটা গান। ফসিলসের খুব খুব খুব বিখ্যাত গান, এবং বিখ্যাতর থেকেও বড় কথা প্রত্যেকের অত্যন্ত প্রিয় একটি গান, খুব মিষ্টি একটি গান। সে গানটা শুনে চটপট ফিরছি নস্টালজিক নাইনটিজে।
2: বাংলা গানের নাইনটিজ, বাংলা গানের নাইনটিজ।

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ ওনলি অন 107 FM রেইনবো. নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ.
1: নস্টালজিক নাইনটিজে যখন আমরা বাংলা গানের নাইনটিজের কথা বললাম, বাংলা গানের যে বিখ্যাত গানগুলোর মধ্যে একটা গান তোমায় শোনালাম, সেরকমই আরও কিছু পপ টিউন কিন্তু সেই সময়তে ছিল এবং আমার খুব ভালো মনে আছে। আমার কাছে একটা সোনু নিগমের একটা ক্যাসেট ছিল এবং যে ক্যাসেটটা যখন রিল জড়িয়ে ফাইনালি, মানে অনেকবার রিল জড়ানোর পর ফাইনালি যখন ফাইনাল রিলটা জড়ায় এবং সেটা নষ্ট হয়ে যায়, খুব কষ্ট হয়েছিল। এবং সোনু নিগমের সেই সময়তে ওই যে ছোট্ট পোস্টারটা যেটা ক্যাসেটের মধ্যে রাখা থাকতো, সেটা মানে ভীষণ ভীষণ সুইট একটা পোস্টার ছিল। এবং ঠিক এই গানেরই যে গানটা এখন তোমায় শোনাবো, এই গানের অ্যালবামেরই সেই পোস্টারটা ছিল।
2: ইয়েস, মানে এই গানটার সাথে বোধহয় আমাদের এগেইন অনেক প্রথম জড়িয়ে রয়েছে। যেমন প্রত্যেকের কেউ না কেউ দেখবে সোনু নিগমকে তোমার সাথে ইন্ট্রোডিউস করায়। আমাকে সোনু নিগম ইন্ট্রোডিউস করিয়েছিল আমার দিদি। আমার দিদি অঙ্ক করতে করতে, ঠিক আছে, অঙ্ক করতে করতে গান শুনতো এবং ওর ওই কিপ্যাড ওয়ালা ফোনে ওই না এরকম গানের লিস্ট রাখতো যে আমি এই এই গানগুলো ডাউনলোড করবো বা এই গানগুলো আমি ওই তখন হতো না ফোনের দোকানে গিয়ে গান ডাউনলোডের বিষয়টা, তো ওইগুলো এইটা মানে সোনু নিগম আমি চিনেছি আমার দিদির হাত ধরে। এবং এই গানটা যখন আমরা ইন্ডি পপের কথা বলি, যখন আমরা সিঙ্গেলসের কথা বলি, তখন আমার মনে হয় সোনু নিগমের এই গানটা আমার মনের ভীষণ কাছের একটা গান এবং আমার মনে হয় আমার মতো তোমাদের আরও অনেকের মনেরই ভীষণ কাছের একটা গান। তো আপাতত সোনু নিগমের দিওয়ানার অ্যালবামের সাউন্ডট্র্যাক থেকে থাকছে এই গানটা তোমার জন্য। আর সুকৃতি সৌমিক ফিরছি এই গানটার পর।
0: 90s pop tunes, 90s pop tunes, just indie pop, just indie pop, just indie pop.

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: নস্টালজিক 90s এ দেখতে দেখতে প্রায় 11:55 হয়ে গেছে। অতএব আমাদের হাতে আর মাত্র মিনিট পাঁচেক সময় আছে, এবং এই সময়তে তোমায় যেটা বলবো সেটা হচ্ছে আজকের থার্ড অর্থাৎ লাস্ট গেমিং জোনের উত্তর।
2: ইয়েস, যেটা খুব কঠিন হয়ে গেছিল মনে হয়, তার কারণে খুব বেশি সঠিক উত্তর পাইনি। যা যা সঠিক উত্তর দিয়েছে, অর্পণ আচার্য জগদ্দল থেকে, স্নেহা দেব আগরপাড়া থেকে, হিমাদ্রি ব্যানার্জি উত্তরপাড়া থেকে, পিয়াসা দাস হাওড়া থেকে, নীল রায় বাঁশবেরিয়া থেকে, রিমা শাখারি উত্তর দিনাজপুর থেকে এবং দিমানি সাহা উলুবেরিয়া থেকে। তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছ, এবং সেই গানটা তোমাদেরকে শোনাবো যেটা রাইট আনসার। এবং শোনাতে শোনাতে আজকের মতো নস্টালজিক 90s থেকে সুপ্রীতি আর সৌমিক বলবে টাটা
1: টাটা।

কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প, গল্প স্বল্প।

0: গভীর রাতে আপনাদের সাথে গল্প শোনাতে চলে এসেছি আমি সোহম। স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় রাত 12:54, অর্থাৎ 54 সেকেন্ড আগে শুরু হয়ে গেল নতুন দিন, 29 জুন 2026 সোমবার। এই দিন আপনাদের জীবনে খুব খুব খুব ভালো কাটুক। আবার আর রবিবার পেরিয়ে সোমবার মানে অনেক মাথার মধ্যে কাজের চিন্তা ভাবনা জট পেকে যায়, কিন্তু সেই জট ছাড়াতে গেলে শুনতে হবে গল্প স্বল্প 107 FM রেনবোয়ে, আপনার প্রিয় অনুষ্ঠান গল্প স্বল্প, যা শোনা যায় রবিবার বিকেল 4:02 উইকেন্ড মস্তি অনুষ্ঠানের পরেই, অনেক সময় 4 আর কখনো কখনো 5 সময় আর 5:02। আর রবিবার পেরিয়ে সোমবার এই সময়টা কিন্তু বাঁধা, সেটা সবসময়ই আপনি গল্পটা শুনতে পাবেন রাত 12:00 অবশ্যই আপনি গল্প স্বল্পে সেই গল্পটাই শুনতে পাবেন যেটা গত রবিবার বিকেলবেলায় 107 FM রেনবোয়ে সম্প্রচারিত হয়েছিল। এছাড়া গল্প স্বল্প শোনার আরও একটি সুযোগ রয়েছে, আকাশবাণী কলকাতার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গেলে আপনি আপনার নিজের সুযোগ মতন, সুবিধা মতন, সময় মতন শুনে নিতেই পারেন গল্প স্বল্পের একের পর এক গল্প। আর একটা কথা আমরা সকলেই জানি, কিন্তু আমি জানি প্রতিদিন আমাদের নতুন নতুন শ্রোতা বন্ধু যুক্ত হচ্ছেন, হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে এবং FM-এও, তাদের জন্য জানিয়ে রাখি সেটা হচ্ছে এই গল্প স্বল্পের সঙ্গে আরও একটি অনুষ্ঠানের যোগাযোগ রয়েছে, সেটা হচ্ছে মঙ্গলবারের বিখ্যাত অনুষ্ঠান কুইজওয়ালা। কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে আপনি ডাইরেক্ট খেলতে চান নাকি? যদি খেলতে হয় না না তাহলে এই বিশ্বকাপ ফুটবলে যেভাবে এক একটা দলকে তীব্র লড়াই করতে হচ্ছে, আপনাকেও একটা কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে। সেটা হচ্ছে এই গল্পটা কেমন লাগলো তার একটা গঠনমূলক সমালোচনা পাঠাতে হবে আমাদের অফিসিয়াল নাম্বার 9906599299 এই নাম্বারে SMS অথবা হোয়াটসঅ্যাপ করে। নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বারটা অবশ্যই জানিয়ে দেবেন। গল্প শেষ হওয়ার 1 ঘন্টা পর্যন্ত আপনি সুযোগ পাবেন এই গঠনমূলক সমালোচনাটি পাঠানোর। যার গঠনমূলক সমালোচনা আমাদের কাছে সব থেকে বেশি গ্রহণযোগ্য মনে হবে তাকেই আমরা নিয়ে যাব মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের একেবারে সেমিফাইনাল রাউন্ডে। ঠিক আছে বন্ধু, তাহলে আর দেরি কেন, গল্পটা তো শুরু করেই দেব। আর পাশাপাশি আমার উপস্থাপনা কেমন লাগলো, গল্পটা কেমন লাগলো, আর গল্প স্বল্প সংক্রান্ত যে কোনো বক্তব্য আপনি এই নাম্বারেই পাঠিয়ে দিতে পারেন। আপনারা কেমন আছেন, কোথায় আছেন, এসব খবর জানতে আমারও ইচ্ছে করে। তাহলে আর দেরি করব না, শুরু করছি আজকের গল্প স্বল্প।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। হিংসা ও খুনের মতো অপরাধমূলক কাজকে 107 FM রেইনবো সমর্থন করে না। তারই সঙ্গে সমাজের প্রতিটি নারীর শক্তি, সাহস, মেধা ও অবদানের প্রতি শ্রদ্ধাশীল। নারী জাতির প্রতি কোনো রকম অনৈতিক আচরণকে FM রেইনবো প্রশ্রয় দেয় না বা সমর্থন করে না। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন অন্বেষা রায়ের লেখা তারিখ। অন্বেষা রায়ের জন্ম 21 ফেব্রুয়ারি কলকাতায়। শৈশব ও কৈশোর কেটেছে দুর্গাপুরে। তিনি পেশায় শিক্ষিকা। লেখালেখির সূচনা শৈশব থেকেই। মূলত ছোট গল্প, উপন্যাস ও প্রবন্ধ লেখেন। বাংলার প্রথম সারির সংবাদপত্রে ও বিভিন্ন পত্রিকায় তার গল্প প্রকাশিত হয়েছে। প্রথম উপন্যাস ছিল মধ্যরাতের সূর্য। আজকের গল্প অন্বেষা রায়ের লেখা তারিখ। গল্পের কথক ও অজিতেশের ভূমিকায় অর্পণ। অন্যান্য ভূমিকায় দেবলীনা, গোপা, সোমক, সুদীপ্ত, রাজীব, উজ্জ্বল, সুনন্দা, দেবারতী ও নম্রতা। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে অন্বেষা রায়ের লেখা তারিখ।
3: দরজা খুলতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। অঝোর ধারায় পড়তে থাকা জলের দিকে তাকিয়ে ওরা দুজন চিন্তিতও হল, আবার খানিকটা নিশ্চিন্ত হল যেন। যদিও বাড়ির চত্বর শুনশান, চারপাশের গাছের দেওয়ালে ঢাকা, তবু চিন্তা তো হয়ই যদি কেউ দেখে ফেলে। এত রাতে ওরা দুজন এইভাবে একটা ভারী বস্তা মাটিতে ঘষতে ঘষতে বাগানের গভীরে নিয়ে যাচ্ছে। দৃশ্যটা সন্দেহজনক তো বটেই, বৃষ্টি যদি গোটা সময় ধরে চলে তাহলে খানিকটা আড়াল পাওয়া যায়, তাছাড়া বস্তা থেকে এখনো চুইয়ে পড়ছে রক্ত, সেগুলো ধুয়ে দেবে বৃষ্টি, আলাদা কোনো ব্যবস্থা নিতে হবে না। আজ অমাবস্যা, তার উপর এই দুর্যোগ, চট করে কেউ বাড়ির বাইরে বেরোবে না বা জানলা খুলে উঁকি দেবে না। বাড়িটা এলাকার অন্য সমস্ত বাড়ির থেকে কিছুটা দূরে, খানিকটা খাপছাড়া ভাবে অবিকল একটা ভৌতিক গল্পের ভূমিকার মতো দাঁড়িয়ে আছে। বাড়ির বাইরের দেওয়াল এককালে হলদেটে ছিল, এখন শোকচিহ্নের মতো শ্যাওলার জলের দাগ তাকে বর্ণহীন ও ম্লান করে দিয়েছে। বাড়ির বাইরে ওরা থামল, খানিক দম নিয়ে বস্তা ওঠাতে যাবে। দ্বিতীয় জন হাতের ইশারায় থামাল প্রথম জনকে, পর মুহূর্তেই আবার ঘরের ভেতর হারিয়ে গেল সে। মিনিট খানেক পরে ফিরে এলো একটা হুইল চেয়ার নিয়ে। সাবধানে বস্তাটা চেয়ারে তুলে ওরা চেয়ারটা ঠেলতে লাগলো বাগানের ভেতরের দিকে। ওখানে মাটি খুঁড়ে গর্ত করা আছে। আচমকা ঘুম ভেঙে যাওয়ার কারণটা প্রথমে ঠাহর হল না, একটু ধাতস্থ হতেই বোধগম্য হল চারপাশটা অস্বাভাবিক রকমের নিস্তব্ধ, এতটাই চুপচাপ যে সকাল হয়েছে কিনা সন্দেহ জাগে। আশ্চর্য, এমনটা তো হওয়ার কথা নয়, তাহলে কি সত্যি রাত শেষ হয়নি? ফ্যাকাশে বৃদ্ধ চাঁদ এখনো বিলিয়ে চলেছে এক আঁজলা ম্লান জ্যোৎস্না। সুবিশাল লোহার গেট থেকে মূল দরজা অবধি আসা নুড়ি পাথরের পথ এখনো ঘুমিয়ে আছে। শান্ত আকাশের নিচে আমি চোখ বন্ধ করে বাড়িটাকে কল্পনা করার চেষ্টা করলাম। সাধারণ ঘটনা আকচার ভুলে যাওয়ার যে প্রবণতা কিছুদিন হয়েছে তার উক্তি এসব করা। বাথরুমের বদলে রান্নাঘরে ঢুকে পড়া, কাজের মেয়েকে ডাকতে গিয়ে নাম ভুলে যাওয়া, বা বাড়ির বাইরের দেওয়ালের রং মনে রাখতে না পারার মতো অস্বস্তিকর নানা ঘটনা আজকাল প্রায় ঘটছে আমার মধ্যে। ডাক্তার বলেছেন এটা অ্যালজাইমার্স নয়, তবু ভয় হয়, ডাক্তারকে তো সব বলিনি। আমি যে মাঝে মাঝে নিজের স্ত্রীর নামও ভুলে যাই, দুপুরে ভাত খেয়েছি কি খাইনি জিজ্ঞেস করতে লজ্জা পাই। সেদিন তো বাড়িতে কজন আছে সেটাও মনে করতে পারছিলাম না। অতীত, সুদূর অতীত আর বর্তমান কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। আজকাল তো ঘুম ভাঙলে নিজের মনেই পুরনো সব কিছু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করি একবার। বাবার তৈরি করে যাওয়া এই বাড়িটা এককালে জমজমাট থাকত সারা দিন। বাবা, মা, আমি, বিভা আর আমাদের দুই ছেলে অরুণ, বরুণ। বাবা মা মারা যাওয়ার পর অরুণের বিয়ে হয় শিবানীর সঙ্গে। অরুণ শিবানীর মেয়ে রাকা। মুখ ও বধির হলেও মেয়েটি প্রাণবন্ত। দুপাই নূপুর পরে সে ছুটে বেড়াতো গোটা বাড়ি, ঝুমঝুম শব্দে মাতো আড়া করে দিত চারদিক। মেয়েকে চোখে হারাতো অরুণ। বিভা আর বরুণ অনেক চুপচাপ ছিল তখন, তবুও বাড়িটায় সর্বক্ষণ একটা খুশিয়াল আমেজ থাকত। তবে সেসব বেশ কয়েক বছর আগের কথা। এখন এই বাড়ি, তাকে ঘিরে রাখা বাগান সবই কেমন বিষাদময় হয়ে থাকে সর্বক্ষণ, যেন দৃষ্টিহীন সত্তা দিয়ে ওরা অনুভব করে চেপে রাখা সমস্ত যন্ত্রণা। আমি মাথা ঘুরিয়ে জানলার দিকে তাকালাম। সকাল হয়েছে কিনা জানা দরকার। বাড়িটার এই নিঃশব্দ কাঁটার মতো বিচ্ছে, দৃষ্টি ঝাপসা। গাঢ় রঙের পুরো পর্দা সময় সম্পর্কে কোনো খবর দিতে পারল না। আমি ঘাড় ফিরিয়ে পাশে তাকাই, বিছানায় বিভা নেই, অর্থাৎ সকাল হয়েছে। দিন রাতের ব্যাপারটা নিষ্পত্তি হতেই অস্বস্তিটা ফিরে এলো দ্বিগুণ হয়ে। এমনটা তো হওয়ার কথা নয়, আজ হঠাৎ হলো কি? ঘুম আমার কাছে এক দুর্লভ বস্তু, ওষুধ ছাড়া আসে না। তার মধ্যে চারপাশ আচমকা নিস্তব্ধ হয়ে গেলে সে পালায়, যেমন আজ হয়েছে। বিভা উঠে পড়েছে মানে ঘড়ির কাঁটা ছটা পার করে গেছে, অথচ আশপাশে উল্লেখযোগ্য কোনো শব্দ তরঙ্গ নেই। 70 বছরের পুরনো বাড়িটা যেন ঘুমিয়ে আছে। বাইরে বৃষ্টি পড়ার একটানা ঝুমঝুম শব্দটা বাড়তে খেয়াল হলো, শহরে তখন বর্ষা। বাড়িটাকে চারদিক ঘিরে রাখা আম, কাঁঠাল, জাম গাছের বাগান গত 3 দিন ধরে অবিরত ভিজে চলেছে। 3 দিন নাকি তারও বেশি, মনে করতে পারলাম না। দিনগুলো আজকাল কেমন যেন একই রকমের লাগে সব। হাতলে হাতলে চশমাটা খুঁজে চোখে দিলাম, দিতে চমকে উঠলাম, ঘড়িতে 9:30। মনে পড়ল আজ রবিবার, বরুণের ছুটি। শিবানীরও আজ রাখাকে

আলোতে যাওয়া নেই। কাজের মেয়ে রমার আজ চাপ একটু বেশি। সাধারণত রবিবার করে বিবাহ যাবতীয় জামা কাপড় বিছানার চাদর সব কাচতে দেয়, কিছুটা ওয়াশিং মেশিনে, বাকিটা রমাকে। রমা, বিভা, শিবানী, বরুণ, কাপড় কাচা, রান্নাবান্না সব মিলিয়ে রবিবার সকাল মানে বাড়ি তোলপাড়। থেকে থেকে বাথরুম, বারান্দা, সিঁড়ির মুখ থেকে উত্তপ্ত শব্দ ছুটে আসে, সঙ্গে চলে বাসনের ঠোকাঠোকি, বালতির ঠং ঠং, ওয়াশিং মেশিনের একটানা শব্দ। আজ এসবের কিছুই নেই, বরং কান পাতলে বৃষ্টির ঝুমঝুমির সঙ্গে খুব হালকা মিষ্টি ধ্বনি তরঙ্গ ভেসে আসছে। এই ধ্বনি আমার চেনা, দোতলায় উঠতে সিঁড়ির মুখে ঝোলানো উইনচাইমের শব্দ। বাড়ি ফাঁকা না হলেও শব্দ আমার ঘর থেকে শোনা যায় না। আজ মনে হলো বৃষ্টির আড়াল থেকে কি যেন ভয়ঙ্কর এক গোপন কথা আমাকে বলে যাচ্ছে উইনচাইমটা। আজ এই যে সব এমন ছবির মতো সাজানো মনে পড়ে যাচ্ছে, এও কোনো অশুভ সংকেত? অন্যান্য দিন তো কত সাংঘাতিক ঘটনাও ধরে রাখতে পারে না স্মৃতি, সে যে সেদিন না, আজকের মতোই ঘুম ভেঙেছিল সকাল সকাল। শরীর ঘষে বিছানা থেকে নেমে হুইল চেয়ারে বসেছিলাম, রোজকার মতো ক্যালেন্ডারের পাতা বদলে ঘরের বাইরে বেরিয়ে গিয়েছিলাম। শুধু কি ঘরের বাইরে বেরোনো, আমি চলে গিয়েছিলাম ডাইনিং টেবিল অবধি। সেদিনও মনে হয় রবিবার ছিল অথবা অন্য কোনো ছুটির দিন। ঠিক মনে পড়ছে না, মনে আছে বরুণ ওর ঘরে দরজা দিয়ে কাজ করছিল, বিভা ছিল বাগানে নাকি ছাদে, পেছনের বারান্দাতে হতে পারে, ওর কথা বাড়িতেই ছিল। শিবানী ছিল রান্নাঘরে বা দোতলায়, আর কাজের মেয়ে কি যেন নামটা বললাম মনে পড়ছে না, যাকে ওই মেয়েটি কল ঘরে কাছাকাছি করছিল। আমি যে ঘর থেকে একা একা ডাইনিং টেবিল অবধি এলাম, জলের বোতল খুলে জল খেলাম, কেউ দেখতে পাইনি, কিন্তু ডাইনিং টেবিল থেকে জলের বোতল নিয়ে যখন ফিরছি চোখাচোখি হলো রাকার সঙ্গে। আমার সদ্য কিশোরী 12 বছরের মুখ নাতনি আতঙ্কিত চোখে তাকিয়ে রইল আমার দিকে। ওর দৃষ্টিটাই ছিল ধাক্কা। চট করে খেয়াল হলো ঘুম থেকে ওঠার পর বিছানা ছেড়ে এতটা পথ আমি জামা কাপড় না পরে চলে এসেছি। জামা কাপড় যে ঘুমের ঘরে কখন খুলেছে সেটা আজও মনে পড়েনি। দিনের আলোয় 70 বছরের একজন বৃদ্ধ নগ্ন হয়ে বসে আছে নিজের চাকা চেয়ারে। ঈশ্বরের অশেষ দয়া, রাখা ছাড়া কেউ দেখতে পায়নি। ভুল করেও যদি চোখ পড়ে যেত কারো, তাহলে এক নিমেষেই পাগল প্রমাণিত হয়ে যেতাম। সম্বিত ফিরতে তাড়াতাড়ি হুইল চেয়ার ঘুরিয়ে ঘরে ঢোকে দরজা দিয়েছিলাম। লজ্জায় ভয়ে কষ্টে ধড়ফড় করছিল বুকের ভেতরটা। আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি অ্যালজাইমার্স চেপে বসেছে ঘাড়ের ওপর, এমনকি নিজের নামটাও ভুলে যাব? পুরোপুরি সবটা হারিয়ে যাওয়ার আগে তো বাড়িটার একটা ব্যবস্থা করে যেতে হবে। সেই কারণেই মালাকার উকিলকে ডেকেছি পরশু দিন। সম্পত্তির ভাগ বাঁটোয়ারা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। আমার ভাবনা সাইদি টুংটাং বেজে উঠল উইন চাইমটা। জিনিসটা বাতিল টিনের কৌটো আর বাঁশের টুকরো দিয়ে বানিয়েছে রাকা। মেয়েটার না বলা সমস্ত কথা যেন শিল্প হয়ে ওর হাতে ফুটে ওঠে। মাত্র 12 বছর বয়সে কি অদ্ভুত প্রতিভা! স্বভাবটাও তেমনি নরম কোমল, জল ভরা কাঁচ পাত্রের মতো টলটলে চোখ তুলে যখন তাকায় বুকের ভেতরটা মুচড়ে ওঠে। ভাবি এমন দুর্ভাগ্য কি ওর প্রাপ্য ছিল।
ঈশ্বর বাকশক্তি দেননি মেনে নিলাম,

0: কমবয়সে পিতৃহারা হলো কেন? অরুণের মৃত্যুটা আজ অব্দি মেনে নিতে পারি না। এত কিছু ভুলে যাই, কিন্তু একটা ঘটনা যে কেন এমন পুঙ্খানুপুঙ্খ মনে গেঁথে আছে তা ঈশ্বরই জানেন। আমি আরেকবার চারদিকে ভালো করে তাকাই। আজকের সকালটা নানা কারণে অস্বাভাবিক লাগছে। কেমন একটা অশুভ তরঙ্গ যেন আষ্টে পৃষ্টে বেঁধে ফেলেছে গোটা বাড়িটাকে। শিবানির কিছু হয়নি তো? সেদিন রাগের চরম মুহূর্তে শিবানির গায়ে হাত তুলতে গিয়েছিল বরুণ। কি দোষ? বরুণকে ধোঁয়া ওঠা গরম ভাত খেতে দিয়েছিল সে। ভুলে গিয়েছিল দেওয়ার গরম ভাত ছাড়া খায় না ঠিকই, কিন্তু ধোঁয়া ওঠা অতি উষ্ণ ভাত খেতে পারে না। একটানে টেবিল থেকে ভাতের থালা ফেলে বরুণ তেড়ে গিয়েছিল শিবানের দিকে। ভয়ে, আতঙ্কে, বিস্ময়ে নিজের জায়গায় স্থির হয়ে গিয়েছিল শিবানী। আর্তনাদটা আমার মুখ থেকে ছিটকে না বেরোলে সাংঘাতিক কিছু একটা করে ফেলত বরুণ সেদিন। হয়তো চড়, থাপ্পড়, লাঠিতে মাটিতে মিশিয়ে দিত অরুণের বিধবা স্ত্রীকে, কিংবা গলার টিপে ধরে থাকত সর্বশক্তিতে যতক্ষণ না শেষ নিঃশ্বাস বেরিয়ে যায় শিবানীর শরীর থেকে। ঘটনাগুলো না ঘটলেও আমি সমস্ত সম্ভাবনা টের পেয়েছিলাম সেদিন, যেমন আজ পাচ্ছি। বাড়ি জুড়ে ছড়িয়ে থাকা এই নৈঃশব্দ আমাকে অস্থির করে দিচ্ছে। আস্তে আস্তে বিছানায় উঠে বসি। কেন জানি না বারবার মনে হচ্ছে কিছু একটা অস্বাভাবিক ঘটেছে কোথাও। সেরিব্রাল অ্যাটাকের পর দীর্ঘ এক মাস হাসপাতালে ছিলাম। বাড়িতে আসার পর প্রথম প্রথম বরুণ আমাকে চেয়ারে বসিয়ে দিত। ওর শক্ত কাঁধে ভর দিয়ে খাট ছেড়ে হুইল চেয়ার অবধি নামতে নামতে এক গভীর প্রশান্তি ঘিরে ধরত আমায়। সন্তান, সে যেমনই হোক, যত রূঢ়, যত দুর্বিনীতই হোক, কাছিলে ভরসা যোগায়। আমি তাই বৃদ্ধ বয়সে অরুণের কাঁধে হাত রেখে ভাবতাম এমনি ভাবে একদিন পুরোপুরি পাল্টে যাবে ছেলেটা। কথায় কথায় মেয়েদের অপমান করা বদমিজাজি মানুষটা হয়ে যাবে একেবারে ওর দাদার মতো ভদ্রলোক। ভালোবাসা, দায়িত্ব কত কিছু বদলে দেয়, বরুণকে বদলাতে পারবে না। কিন্তু আমাকে এবারও হতাশ করল বরুণ। কিছুদিন পর অন্যান্য কাজের মতো এই কাজের দায়িত্ব শিবানীর ওপর ছেড়ে দিয়ে ও সরে গেল। মেয়েটা বিনা প্রতিবাদে মেনে নিল। সকালে ঘড়ির কাঁটা ধরে বিছানা ছাড়ে বিভা, তারপরে চলে আসত শিবানী। মশারির বাইরে থেকে নরম গলায় ডাকত আমাকে,
1: বাবা সকাল হয়ে গেছে, উঠে পড়ুন।
0: ঘুম ভেঙে যাওয়ার অনেক পরে ধীরে ধীরে চোখের পাতা ফেলতাম আমি। শিবানীর ম্লান মুখের দিকে তাকিয়ে কষ্ট করে হাসতাম। ওর গলা শুনলে প্রতি সকালে আমার পাশে এসে দাঁড়াত অরুণকে হারানোর স্মৃতি। সেই সাদা কাপড়ে ঢাকা নিথর দেহ, তার উপর আছড়ে পড়ে শিবানীর কান্না আর বরফে খোদাই করা মূর্তির মতো বিভার স্থির হয়ে দাঁড়িয়ে থাকা, চোখের পাতা মেলা থেকে হুইল চেয়ারে বসতে বসতে এইসব দৃশ্য আমার চোখ ছুঁয়ে যেত। একদিন তাই রোজকারের দায়িত্ব থেকে ছুটি দিল।

0: শিবানীকে, বললাম, তুমি ধরো না আমাকে, দেখি চেষ্টা করে নিজে নিজে পারি কিনা। মাস দেখ হল নিজেই যতটা পারি নিজের কাজ করি। ডান পায়ের পাতাটা আছে, ঘুম ভাঙলে তাই একটা লাঠিতে ভর দিয়ে শরীরটাকে দুলিয়ে চাকা চেয়ারে ছুঁড়ে দিই। চাকা না ঘুরিয়েই টেবিলের উপরে রাখা ডেট ক্যালেন্ডারের পাতা উল্টাই। আর চাকায় হাত দিতে আঙুল একটা অস্বস্তি হল। তাকে দেখি শুকনো কাদা লেগে আছে অল্প। কাল তো বাগানে যাইনি, তাহলে কাদা এলো কোথা থেকে? আজ 8 তারিখ, 8ই জুলাই, রবিবার। অরুণ বেঁচে থাকলে আজ ওর আর শিবানীর বিয়ের 13 বছর পূর্ণ হতো। এত পুরনো একটা ঘটনা চট করে মনে পড়ে গেল তো। এ কি কোনো ইঙ্গিত? চাকা ঘুরিয়ে এগিয়ে যায়। বাড়িতে এত চুপচাপ কেন হয়ে আছে? কেউ কি নেই বাড়িতে? রবিবার এত সকালে যাবে কোথায় সবাই? শিবানী, তার তো থাকার কথা, সে তো মেয়েকে নিয়ে আলো ছাড়া অন্য কোথাও যায় না। তাছাড়া আমাকে এইভাবে একা ফেলে যাবেই বা কেন? ওরা তো জানে নিজের কাজ নিজে করলেও এখনো একা থাকতে পারি না আমি।
1: বিভা, বিভা!
0: ডাকতে ডাকতে দরজার কাছে আসি। বৃষ্টি ছাড়া কেউ সাড়া দিল না আমার ডাকা ডাকিতে। বিস্ময় পেরিয়ে একটা ঠান্ডা ভয় আমাকে গ্রাস করল। আশ্চর্য, বিভাকে কোনোদিন ডাকার প্রয়োজন তো পড়ে না, আমার ব্যাপারে সে সর্বদা সজাগ, তাহলে আজ কেন সাড়া দিচ্ছে না? দরজার পাল্লা খুলে ঘরের বাইরে এলাম। বারান্দা থেকে জলো হাওয়া ছুটে এসে চোখে মুখে ঝাপটা দিল। আবার খটকা। দরজা ভেজানো কেন? হাই সুগার আছে বলে আমার ঘুমের ব্যাপারে বিভা বরাবরই খুব কড়া। নির্দিষ্ট কয়েক ঘন্টার বেশি বিছানায় থাকতে দেয় না, 6টায় উঠে দরজা খুলে রেখেই বেরিয়ে যায়। আজ তাহলে অন্যথা কেন? শুধু তাই নয়, দরজাটা রীতিমতো চেপে লাগানো ছিল, যেটা কেউ চায় না আমার ঘুম ভাঙুক। ঘরের সামনে ছোট্ট করিডোরটা পার হয়ে এলাম। না, বিভা নেই, এমনকি শিবানীর দেখাও পেলাম না। যদিও শিবানী আর রাখা দোতলায় থাকে, তাও রান্নাঘর নিচে বলে ওকে একতলাতেই বেশি সময় কাটাতে হয়। আর বিভা হাঁটু ব্যথার জন্য সিঁড়ি ভাঙা এড়িয়ে চলে। নিচের তলায় আমি, বিভা আর বরুণ থাকি। আজ রবিবার, বরুণের ছুটি, তাকেও দেখছি না কেন? বরুণ কোথায়?
1: বরুণ, বরুণ!
0: নিজের কানে নিজের গলা আতঙ্কিত শোনায়। গোটা বাড়িটা থমথমে হয়ে আছে, শুধু একটা না, ঝমঝম ঝমঝম, যেন বৃষ্টির কোনো যান আমাকে এই পৃথিবী থেকে তুলে অন্য গ্রহে নিয়ে এসেছে। আমি দ্রুত সিঁড়ির সামনে এসে থমকাই। দোতলায় সিঁড়ির মুখে দাঁড়িয়ে বিভা চুপচাপ, পেছনে কালো পর্দার মতো ছায়াচ্ছন্ন দোতলা।
1: বিভা, সবাই কোথায়?
2: চলে গেছে।
0: কড়কড় শব্দে দূরে বাজ পড়ে কোথাও। অবাক হয়ে আবার, চলে গেছে মানে কোথায় গেছে? হ্যাঁ, বিভা উত্তর দেয় না, চুপচাপ সিঁড়ি মুছতে থাকে।
3: এসব কি বলছো তুমি? না না, এ হয় না।
4: কেন হয় না? কে?
0: ও তোমার কে? যা সম্পর্ক আছে তা ডাকার সঙ্গে আছে, বাকি সব তো
3: আমার মন সায় দিচ্ছে না।
0: তাহলে চোখের সামনে সব শেষ হয়ে যেতে দেখে যাও। একটা কথা জেনে রেখো, রাগ শুধু শুধু পুষে রাখলে তা তোমারই ক্ষতি করবে, তাকে ঠিক পথে চালনা করতে না পারলে সব বৃথা।
4: বিভা আমার দ্বিতীয় পক্ষ, প্রথমা স্ত্রী আভা ওরই বড় বোন। বিভাকে যখন বিয়ে করি তখন ওর মাত্র 25 বছর বয়স, নার্সিং ট্রেনিং শেষ করে সবে কাজে ঢুকেছে। ক্যান্সারে আক্রান্ত হয়ে আভা যেদিন মারা গেল তার 2 দিন আগে আমাদের একমাত্র সন্তান অরুণের 3 বছরের জন্মদিন পালিত হয়েছে। আভা ছিল বিভার সম্পূর্ণ বিপরীত, শান্ত নরম প্রকৃতির, গলা স্বর শোনা যেত না। পরের বাড়ির মেয়ে হলেও শিবানীকে দেখি আর আমার আভার কথা মনে পড়ে। অরুণও কি সেই কারণেই ওকে পছন্দ করেছিল? ছেলেরা নাকি স্ত্রীর ভেতর মাকে খোঁজে, কে জানে। মাত্র 3 বছর বয়সে হারিয়ে যাওয়া মায়ের স্মৃতি কিভাবে বেঁচে থাকবে একজন পূর্ণ বয়স্ক পুরুষ মানুষের মধ্যে? নাকি আভার লেখা ডায়েরি, চিঠি, ছবির অ্যালবাম, যা আমি দীর্ঘদিন আগলে রাখার পর একদিন সকলের অজান্তে তুলে দিয়েছিলাম ওর হাতে, তার উপর ভিত্তি করেই নতুন করে ও গড়ে তুলেছে মায়ের ছবি, যে ছবি অনেকটা শিবানীর মতো। বিভাকে বিয়ে করেছিলাম মূলত অরুণের জন্যই, বিভার বাবা প্রস্তাব দিয়েছিলেন।
5: দেখো জিতেশ, আমার বয়স হয়েছে, ওদের মার অবর্তমানে এমন অবস্থায় বিভার মতো মেয়ের জন্য সুপাত্র খুঁজে বিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।
4: সমাজের চোখে বিভা কুরুপা, স্থূল গড়ন, পক্সের কারণে উঁচু হনুর গালে অসংখ্য গর্ত, কুঁদে কুঁদে চোখ, আর সমস্ত ব্যক্তিত্ব জুড়ে প্রখর গ্রীষ্মের মতো এক রুক্ষতা বিরাজমান। হাসপাতালে অসুস্থ মানুষকে সেবা করার সময়ও ফিকে হতো না এই রুক্ষতা। শুধু ছোট্ট অরুণকে কোলে নিলে এক অদ্ভুত মায়ায় ভরে যেত ওর 2 চোখ। অরুণও মাসি বলতে অজ্ঞান, ওইটুকু শিশু নিজের মাতৃশোক পর্যন্ত ভুলে গিয়েছিল কয়েক মাসে। হাসপাতাল, রোগী, বৃদ্ধ বাবা সব সামলে অরুণের প্রতি খেয়াল রাখত। শ্বশুরমশাই বলেছিলেন,
5: তোমার ছেলের দিকটাও দেখো, এইটুকু বয়সে মা হারালো, বাকি জীবনটা যাতে সুস্থির হয় সে খেয়াল রাখবে না?
4: শৈশবদের বিয়ে, আভার ডানা কাটা পরি না হলেও সুশ্রী ছিল, মায়া কাড়া চালচলন, আমার প্রথম সন্তানের জননী, চোখের সামনে না থাকলেও মন জুড়ে অবস্থান ছিল ওর। বিভার পক্ষে আভার জায়গা নেওয়া কোনোদিন সম্ভব ছিল না, তবুও বিয়ে হয়েছিল। বিয়ের 1.5 বছরের মাথায় আমাদের মধ্যে এসেছিল বরুণ। বরুণ হওয়ার পর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলাম বিভার আচরণে। অরুণ বরুণকে সমান চোখে দেখত না। যে কোনো মা নিজের পেটে সন্তানকে যে পৃথিবীর অন্য যে কোনো শিশুর থেকে বেশি ভালোবাসবে সেটা তো জানাই কথা, কিন্তু বিভাকে দেখতাম উল্টো। বরুণের থেকেও অরুণের প্রতি ওর মায়া বেশি, এক নজরে চোখে পড়ত না। খুব পাতলা, সূক্ষ্ম অথচ স্পষ্ট একটা তফাৎ। খাওয়ার সময় মাছের বড় টুকরোটা, নতুন জামা কেনার সময় দামি জিনিসটা, বা না চাওয়া খেলনা, বই, শখের জিনিস বরুণের বদলে অরুণ পেত। জিজ্ঞেস করলেও অস্বীকার করত, কিন্তু আমি খেয়াল করে দেখেছি অরুণের প্রতি এক অদ্ভুত পক্ষপাতিত্ব বিভার মধ্যে কাজ করত। অরুণ বোধহয় ছিল ওর আর আভার মাঝে জন্ম নেওয়া প্রথম শিশু, পাশাপাশি ভালোবেসে বড় হয়ে ওঠা দুই বোনের সাধারণ একটা ভালোবাসার জায়গা। বরুণ তা নয়, বরুণ ছিল আমার আর বিভার এক রাশ অনিচ্ছা আর আপোষের ফসল। হয়তো তাই এই তফাৎ। একটা বলতে পারি, যেমন বরুণকে ও বরাবর তুমি ডাকে, অরুণকে ডাকত তুই, তবে এই সূক্ষ্ম পক্ষপাত

0: আমাকে দেখে বিভা হাতের মপটা রেখে আস্তে আস্তে নেমে এল। আমি আবার অবাক হলাম, বিভা মপ দিয়ে ঘর মুছছে, রমা কোথায়? আজ রবিবার, রমার আসার কথা। বিভার শর্ত মতো রমা প্রতি রবিবার ঝুলঝাড়ে আর গোটা বাড়ির মপ দিয়ে মুছে, গোটা বাড়ি মানে বন্ধ ঘরগুলো সমেত। রমা আসেনি? শিবানী কোথায়? তুমি কেন ঘর মুছছ? পরপর প্রশ্নগুলো ছুঁড়ে দিয়ে নিজের উৎকণ্ঠা প্রশমিত করার চেষ্টা করি। বিভা উত্তর দেয় না, ক্লাসে জল ঢেলে গলা ভেজায়। সামান্য পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েছে, যদিও বৃষ্টির কারণে গরম প্রায় নেই বললেই চলে, তাও অনভ্যাসের পরিশ্রমে ওর চোখ মুখ ক্লান্ত দেখায়। বরুণ কোথায়?
1: টুরে।
0: এবার মনে পড়ে, আজ অফিসের কাজে বরুণের চেন্নাই যাওয়ার কথা। ছোটখাটো একটা ফার্মে কাজ করে বরুণ, টাকা পয়সা বিশেষ কিছু পায় না, তাই এদিক ওদিক টুরে পাঠায় বরুণকে। এই যেমন আজ চেন্নাই, কিন্তু ফ্লাইট তো রাত্রিবেলা। এখন বরুণ কোথায় জিজ্ঞাসা করতে বিভা উদাস মুখে বলল,
1: অফিস হয়ে যাবে বলেছে।
0: রবিবার অফিস, তাও আবার এই দুর্যোগের মধ্যে। শিবানী কোথায়? রাখা। বিভা স্থির চোখে আমার দিকে তাকায়।
1: শিবানী রাকাকে নিয়ে আলোতে গেছে, আজ কি সব ক্যাম্প আছে বলল।
0: চুপ করে যাই। রবিবার ক্যাম্প মানে শিবানী রাকাকে নিয়ে শ্যামবাজারে ওর বান্ধবী রণিতার বাড়ি গেছে। আশ্চর্য, আজ কি মহাবিশ্বে বিরাট কোন ষড়যন্ত্র চলছে? এত কিছুর মধ্যে আমার রণিতার নাম মনে পড়ে গেল কিভাবে? মনে পড়ল বিভা, বরুণ কেউই শিবানীর এই বন্ধুর সঙ্গে যোগাযোগটা মেনে নিতে পারে না, অযথা অশান্তি করে। ওদের বক্তব্য রণিতার দাদার সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক আছে শিবানীর। ছেলেটিকে দেখেছি আমি, সাধারণ চেহারার বাঙালি ছেলে, তবে চোখ দুটো অসাধারণ, এত শান্ত আর গভীর চোখ সন্ন্যাসী বা শয়তানের হয়। ছেলেটি কথা বেশি বলে না। আমাদের বাড়িতে শিবানী আর রাখাকে পৌঁছতে যেদিন এসেছিল, সেদিন বাগানে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। শিবানী আলাপ করিয়ে দিয়েছিল, ছেলেটি ঝুঁকে আমাকে প্রণাম করেছিল, কথা বলেনি কোনো, কিন্তু শিবানী আর ওকে পাশাপাশি দেখে এগিয়ে এসেছিল বরুণ। সরাসরি ছেলেটির দিকে তাকিয়ে বলেছিল,
2: হ্যাঁ এসব কি হচ্ছে এখানে, যত বাজে কাজ।
0: অনেকগুলো খারাপ কথা বলেছিল বরুণ। না, ছেলেটা উত্তেজিত হয়নি, শান্ত দৃষ্টি ওর চোখে রেখে খুব আস্তে কি যেন বলেছিল, শুনতে পায়নি। তবে শিবানী আর বরুণ দুজনকে দিশে হারা লেগেছিল। ও চলে গেলে হুলস্থুল করেছিল বরুণ, বলেছিল
2: ছেলেটা শিবানীকে নিয়ে পালিয়ে যাবে একদিন, বিয়ে করবে ওরা।
0: যদি তাই হয়ে থাকে তাহলে ক্ষতি কি? কতই বা বয়স শিবানীর? 34। দুবছর আগে স্বামী মারা গেছে, সারাদিন শাশুড়ি আর দেওরের গঞ্জনা শুনে যাচ্ছে, শুধু মেয়েটা আছে বলে সহ্য করে। আমি তো থেকেও নেই, কিছু করার মধ্যে শুধু মাঝে মধ্যে বিভাকে বোঝাতে পারি, বুঝেও লাভ হয় না কিছু। সব কথা মুখ বুঝে শুনে সে শুধু একটাই উত্তর দেবে,
1: ওই মেয়েটাকেই আমি সহ্য করতে পারি না। যা করার করুক, মেয়েকে এখানে রেখে যেতে হবে, ও আমার অরুণের সন্তান।
0: আমি দীর্ঘ শ্বাস ফেলি। এই ঝড় বৃষ্টির দিনে এইভাবে মেয়েটাকে

0: না বেরোলেই পারত শিবানী। জানি ওর দমবন্ধ হয়ে আসে এই বাড়িতে, প্রতি মুহূর্তে সামান্য থেকে সামান্যতম জিনিস নিয়ে গঞ্জনা সহ্য করতে হয়। সব কথার শেষে বিভার একটাই বক্তব্য,
1: এই অলক্ষিতার জন্যই আমার অরুণের সন্তান ওর খুঁত নিয়ে জন্মালো।
0: মানুষের মনের গতি বড় জটিল। শিবানীর প্রতি বিভার এই বিদ্বেষ হয়তো অরুণের প্রতি ওর ভালোবাসা আর অতিরিক্ত অধিকার বোধ থেকে জন্মেছে, বা হয়তো আভার যে ছায়া আমি শিবানীর মধ্যে দেখি সেটা বিভার চোখেও পড়ে। পাতলা গঠন, নরম সুরে কথা বলা, সকলের প্রতি খেয়াল রাখা, দিদির প্রতি ওর স্বাভাবিক যে ভালোবাসা, তা কি আমার কারণেই ঈর্ষায় বদলে গেল? বুঝতে পারি না। প্রাতকৃত্য সেরে ডাইনিং টেবিলে আসতে দেখি বিভা চা করে এনেছে। মোবাইল অন করি, বরুণকে একবার ফোন করতে হবে। ওর অফিসের পাশে একটা আয়ুর্বেদ ওষুধের দোকান আছে, সেখান থেকে হাঁটু ব্যথার তেল আনতে হবে। আমার লাগবে বলে আনাই, কিন্তু আসলে দু একটা লুকিয়ে নকুলকেও পাচার করি। নকুল আমাদের বাগানের মালি, খুব ফাঁকিবাজ, নেশা করে, বিবাদ দু চোখে দেখতে পারে না ওকে। গত সপ্তাহে একজন বকাঝকার পর তাকে কাজ থেকে জবাব দিয়েছে। যাওয়ার আগে নকুল আমার কাছে কান্নাকাটি করেছে।
2: গাছগুলোকে দেখবেন বাবু, খোলের জন্য গর্ত করে গেছি, আপনাদের রমা জি যেন সবজির খোসা মাছ মাংসের ময়লা যেন এখানেই ফেলে।
0: আমার মায়া হয়েছিল, বলেছিলাম এখনই হাল ছেড়ো না নকুল, কিছুদিন গা ঢাকা দিয়ে থাকো, সামনে সোমবার এসো, আমি কথা বলে রাখবো তোমার বৌদির সঙ্গে। আর শোনো, সোমবার এসেই আগেই দরজায় বেল বাজিও না, 11টা নাগাদ আমার ঘরের দরজায় টোকা দিও, আমি বললে তবে তুমি বৌদির কাছে ক্ষমা চাইতে যেও, বুঝলে? আগামীকালই সেই সোমবার, বিভার সঙ্গে আজই কথা বলে রাখতে হবে। যদি নকুল বহাল হয় তো ভালো, নয়তো সান্ত্বনা পুরস্কার হিসেবে আমার হাঁটু ব্যথার তেলটা দিয়ে দেব। কিন্তু সকাল থেকে বাড়ির এমন অদ্ভুত পরিবেশ দেখে নকুলের প্রসঙ্গ তুলতে ইচ্ছে করছে না। ফোনটা জেগে উঠতে সকালের অস্বস্তিটা ফিরে এলো, যেন অস্বাভাবিক কিছু একটা দেখে ফেলেছি, কিন্তু সেটা ঠিক কি সেটা ধরতে পারছি না, কিন্তু খটকা লাগছেই। বরুণের নম্বর ডায়াল করলাম, ধরবে কি না জানি না, বেজে বেজে থেমে যাবে, না ধরলে আবার করব। ঈশা আগে বললি ভালো হতো, মনেই থাকে না। চায়ে চুমুক দিয়ে বিস্কুটে কামড় দিই। আশ্চর্য, আজ রবিবার, তাও মিষ্টি ছাড়া বিস্কুট কেন? সপ্তাহে এই একটা দিনই দুবেলা চায়ের সঙ্গে একটু বাহারি বিস্কুট বরাদ্দ হয় আমার জন্য। বিভার কাছে তো এ কাজটা ঘুম থেকে উঠে মুখ ধোয়ার মতো স্বাভাবিক হয়ে গেছে, আজ ভুল করলো কেন? বিভাকে কিছু জিজ্ঞেস করার আগে আমাকে চমকে দিয়ে সম্পূর্ণ অপরিচিত এক ভদ্রমহিলা ফোনের ভেতর থেকে কথা বলে উঠলেন। সদ্য ডায়াল করা বরুণের ফোনটি বন্ধ। এবার শুধু অবাক নয়, চিন্তা হতে লাগলো, বরুণ তো কখনো ফোন বন্ধ রাখে না। দমকা হাওয়া এসে জানলার পাল্লায় ধাক্কা দিতেই মনে পড়ল রনি তার দাদার নাম রৌনক। ছেলেটার গায়ে যে অমন অমানসিক শক্তি তা না দেখলে বিশ্বাস করা কঠিন। ভাগ্যের অদ্ভুত খামখেয়ালিপনা। হাসপাতালের ডাক্তার দেখিয়ে যখন বেরিয়ে আসছি, বরুণ গেল ট্যাক্সি ডাকতে। গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই মাথা ঘুরে গিয়েছিল শিবানীর, চোখের পলক ফেলার আগে লুটিয়ে পড়েছিল মাটিতে। ভিড়ের মধ্যে থেকে রৌনক ছুটে না এলে সেদিন যে কি হতো! পাঁজাকোলা করে শিবানীকে তুলে বেঞ্চে শুইয়ে দিয়েছিল, ঠিক তখনই ফিরেছিল বরুণ। বেঞ্চে শোয়া শিবানীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল রৌনক, দৃশ্যটা সহ্য করতে পারেনি বরুণ। আগের দিনে সব অভিজ্ঞতা ভুলে ও চিৎকার করে শিবানীকে বলেছিল,
3: আবার বাজে কাজ চলছে এখানে।
0: সপাটে একটা থাপ্পড় এসে পড়েছিল বরুণের গালে, এতটাই জোরে যে বাঁধানো মেঝেতেও মুখ থুবড়ে পড়েছিল। ও নাক দিয়ে রক্ত গড়াতে শুরু করেছিল। ওর কলার ধরে তুলতে তুলতে রৌনক বলেছিল,
4: একদম ভবিষ্যতে এসব একদম করবে না, আমি বলে দিলাম, কান খুলে শুনে রাখো।
0: কথাটা এই ফাঁকা বাড়িতে জলো হাওয়া আর বৃষ্টির সঙ্গে মিশে আমার স্মৃতির ভেতর জেগে উঠল। মনে হল বরুণ অফিস টুরে যায়নি, ও গেছে অন্য কোথাও। বরুণের মতো প্রতিহিংসা পরায়ণ মানুষ আমি আগে দেখিনি। বিভা স্নানে ঢুকতেই আমি ফোনটা চার্জে বসিয়ে ঘরে এলাম। বরুণ শিবানী কেউই কখনো ফোন বন্ধ রাখে না, আজ দুজনের নম্বরই বন্ধ। হলো কি? বৃষ্টিটা ধরেছে একটু, ঘড়িতে 11:10। টিভিটা চালিয়ে দেখি কানেকশন তো নেই, খবরটা যে শুনবো তারও উপায় নেই। আচ্ছা, খবরের কাগজটা দেখলাম না তো। বসার ঘরের দিকে যাওয়ার জন্য উদ্যত হতেই জানলায় টোকা পড়ল, মৃদু অথচ স্পষ্ট। হুইল চেয়ার ঘুরিয়ে কাছে এসে জানলা খুললাম। নকুল বৃষ্টিতে গায়ের পোশাক চুপচুপে ভিজে, মুখটা কাঁদো কাঁদো। সত্যি সত্যি কাঁদছে কিনা বলা যাচ্ছে না, কারণ মাথার চুল থেকে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে কপাল আর ভুরু বেয়ে। আমি ধমকে সুরে বললাম, কিরে আজ কেন, তোকে তো কালকে আসতে বলেছিলাম। নকুল হাও হাও করে কেঁদে উঠল।
2: আপনি মুখ ফেরাবেন না বাবু, দয়া করেন, দিদিমণি অন্য লোক রেখে দিয়েছেন, আপনি দয়া করেন।
0: আমি ঘাড় ফিরিয়ে পেছন দিকে তাকাই, বিভা এখনো স্নান ঘরে, আজ একটু বেশি সময় নিচ্ছে যেন। ইশারায় নকুলকে চুপ করতে বলি, নতুন কোনো লোক রাখা হয়নি, তুই কাল আয়, আজ আমি তোর বৌদির সঙ্গে কথা বলে রাখব। নকুল একটু ভাবে,
2: কাল বাবু মঙ্গলবার, দত্ত বাড়িতে সকাল থেকে যেতি বলেছে, পরশু আসি গিয়ে।
0: কাল মঙ্গলবার? হ্যাঁ, আজ রোববার হলে কাল মঙ্গলবার হয়। কাল উকিলকে আসতে বলেছি, বাড়ির কাগজপত্র দেখিয়ে ভাগ বাঁটোয়ারার একটা ব্যবস্থা করতে হবে, কথাটা মনে রাখতে হবে। আজ এত পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, লক্ষণটা তো ভালো না। পুরনো ঘটনার খুঁটিনাটি মনে পড়লে দরকারি বিষয় মাথা থেকে বেরিয়ে যায়। অবশ্য উকিলের কথাটা আমি বিভাকে আগে থেকেই বলে রেখেছি, কাজটা দরকারি। তার মধ্যে নকুল বেটা সকাল সকাল এসে বলে আজ সোমবার, ওকে ধমক দিয়ে তাড়াই, যা আগে এখান থেকে। নকুল আবার হাওমা করে ওঠে,
2: আপনি কি বলছেন বাবু, রোববার তো কাল ছিল, আজ সোমবার, আপনি তো আজই আসতে বললেন। বৌদি নতুন লোক ডেকে সারের গর্ত বুঝিয়ে দিলেন, আমের সারা পুতিয়েছেন, এখন ঘন ঘন করে আমের সারা পোতে কেউ, পুরো আনারই লোক। আপনি আবার বলছেন আজ নাকি রোববার, আমি চললাম বাবু, আমি চললাম।
0: আমি জবাব খুঁজে পেলাম না, নকুল নেশা করেছে কিনা জানি না, কিন্তু হঠাৎ একটা জিনিস মনে পড়তে ভীষণ চমকে উঠলাম। একটু আগে মোবাইল অন করা মাত্র স্ক্রিনে ফুটে ওঠা তিনটে শব্দ, 9th July, মানডে। তাই আর চায়ের সঙ্গে মিষ্টি বিস্কুট ছিল না। বরুণ, শিবানী, রাকা কেউই বাড়িতে নেই। নকুল এসে গেছে আমার কথা মতো, কিন্তু বিভা কেন মিথ্যে বলল আমাকে?

0: শিবানী রাখা ক্যাম্পে গেছে, বরুণ ট্যুরে যাবে অফিস থেকে সরাসরি। বলতেই পারতো শিবানী রাখাকে নিয়ে আলোতে গেছে। বরুণ রবিবারের বদলে আজ সোমবার ট্যুরে যাচ্ছে, বলল না কেন? নাকি বিভা মিথ্যে বলছে না, শিবানী সত্যিই রাখাকে নিয়ে ক্যাম্পে গেছে। বরুণ ট্যুরে রবিবারের বদলে সোমবার গেছে, কিন্তু না, তাও মানছে না মন। আজ সকাল 9:30 ঘুম ভাঙে আমার, কিন্তু বিভা ডাকেনি কেন? শোবার ঘরের দরজা চেপে বন্ধ করা ছিল কেন? হাঁটুর ব্যথা সত্ত্বেও দোতলায় কি করছিল বিভা? কাজের মেয়ে রমা ছুটি নিলেও শিবানী সকাল সকাল ঘর ঝেড়ে মুছে যায়, আজ কেন করেনি? বরুণ, শিবানী দুজনেরই ফোন বন্ধ কেন? সব থেকে বড় প্রশ্ন, আজ সোমবার হলে কাল সারাদিন আমি কি করেছি? চোখ বন্ধ করে অনেকবার চেষ্টা করার পরেও কালকের একটা দৃশ্য মনে এলো না। ইদানিং অনেক কিছু ভুলে যাই, তারিখ, বার, মাস, কিংবা সকালে কি খেয়েছি, রাখার কোন ক্লাস, আবার কবে মৃত্যুদিন। রোজ সকালে ডেট ক্যালেন্ডারের পাতা বদলানোটা আমার দায়িত্ব, ওতেই কিছুটা সূত্র পেয়ে যায়। আজ যেমন, আচ্ছা, আজ সকালে তো 7 বদলে 8 করলাম, 8ই জুলাই রবিবার, এত কিছু মনে আছে, আর কালকের গোটা দিনটা মুছে গেল স্মৃতি থেকে। আমি আবার দুটো নম্বরে ডায়াল করি। পুনরায় সে অপরিচিত ভদ্রমহিলার কণ্ঠ, আমার গা শিরশির করে ওঠে। সকাল থেকে বাড়ি ঘিরে রাখা সে অশুভ তরঙ্গটা ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে। অরুণের মৃত্যুর পর বিভার চাপে সাদা থান পড়তে বাধ্য হয়েছিল শিবানী। আমি তখন হাসপাতালে, সে এক দুর্যোগের সময়ে গেছে আমাদের জীবনে। বরুণের বিয়ের মাসখানেক পরের কথা, রম্মা নিয়ে এক সাংঘাতিক অভিযোগ এনে চলে গেছে বাপের বাড়ি। বিয়ের 7 দিনের মাথায় রম্মানী সরাসরি বলল যে
1: বরুণ শারীরিকভাবে স্বাভাবিক বিবাহিত জীবন যাপনে অনুপযুক্ত।
0: আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম ওর স্পষ্টবাদিতায়। বরুণ শুধু চিবিয়ে চিবিয়ে বলেছিল,
2: তোমায় ছুঁতে চাই না আমি,
0: ঠাস করে বরুণের গালে চড় মেরেছিল রম্মানী।
1: এসব বলতে লজ্জা করে না?
3: চুপ করো রম্মানী।
0: বিস্ময়ে রাগে সারা গা কাঁপছিল আমার। অরুণের মতো মরুণও আমার সন্তান, আমার ঔরস জাত। ওর কথা বলার ধরন, নাক এবং ঠোঁটের নিচ অবিকল ওর বাবা এই অজিতেশ মজুমদারের মতো। অন্যদিকে অরুণ যেন কোনো সুদূর অতীতের পূর্বপুরুষ, যাকে আমার আর আভার সন্তান বলে চেনাই যায় না চট করে। সেদিন রম্মানির ওই আচরণের পর অবাক হয়েছিলাম বিভার শীতলতা দেখে। যতই হোক বরুণ ওর ছেলে, কিভাবে এইরকম অবস্থায় শান্ত থাকতে পারে ও, চুপ করে যেতে পারে কোনো প্রতিবাদ ছাড়াই? অথচ স্বভাবে তো সে এমনটি নয়। নিজের কাজে যেমন যত্নবান, তেমনি দাপটে সে অধস্তনদের প্রতি। সিস্টার বিভা বলতে হাসপাতালে বাঘে হরিণে এক ঘাটে জল খায়, সেই মানুষ কিনা এইরকম পরিস্থিতিতে চুপ করে থাকবে? শিবানী কিন্তু পরিষ্কারভাবে নিজের সমর্থন জানিয়েছিল। রম্মানীর চর খেয়ে যখন উন্মত্তের মতো তেড়ে এসেছিল বরুণ, তখন রম্মানীকে শিবানী আড়াল করেছিল। থামাতে পারেনি, এক ঘর লোকের সামনে শিবানীর গলা টিপে দেওয়ালে চেপে ধরেছিল বরুণ সেদিন, যেন মেরেই ফেলবে। রম্মানী আর বিভা গিয়ে না ছাড়ালে কে জানে কি অঘটন ঘটে যেত। বৌদির চোখের সামনে আঙুল তুলে শাসিয়েছিল বরুণ,
2: তোকে ছাড়বো না।
0: অরুণের মৃত্যুটা অনেক পাল্টে দিয়েছিল

0: বিভাগে। ওর আচরণে সর্বক্ষণ একটা আলো আঁধারি খেলে যেত। হেমন্তকালের রাতে যেমন নিঃশব্দে হিম পড়ে, তেমনি প্রায় সবার অলক্ষে বরুণের প্রতি একটা মায়া, একটা সমর্থন গড়ে উঠছিল বিভার। ব্যাপারটা লক্ষ্য করলাম সেদিন, যেদিন রান্নায় নুন কম হয়েছে বলে শিবানীর দিকে ভাতের থালা ছুঁড়ে দিল বরুণ। আমার গা মোছাতে মোছাতে বিভা শুধু বলেছিল,
1: আর পারে, বউ ছেড়ে চলে গেল, মাথার উপর দাদা নেই, তার উপর সামনে বিস্বাদ খাবার, রাগ হবে না?
0: দিনে দিনে একটু একটু করে বাড়ছিল শিবানীর ওপর বরুণের রাগ, আর প্রত্যুত্তরে মায়ের সহযোগিতা আর আমার মৌনতা। অন্যায় জেনেও প্রতিবাদ করতে পারি না, কি করব, আমার খাওয়া দাওয়া ওষুধপত্র সব শক্ত হাতে সামলায় বিভা। শিবানীর মতো ভীতু সহায় সম্বলহীন মেয়ের জন্য বিভার বিরুদ্ধে যেতে মন চাইলেও সাহসে খুলোয় না। সংসারের অর্থনৈতিক দায়িত্ব অনেকটাই বিভার ওপরে, চোরা কাঁটার মতো খচখচ করে বিবেক। মাঝে মাঝে প্রসঙ্গ উত্থাপন করি বিভার সামনে, দুর্বল স্বরে আরজি জানাই, বরুণ আজকাল শিবানীর সঙ্গে একটু বেশি রুড হয়ে যাচ্ছে না, তুমি তো একটু বোঝালে পারো। বিভা উত্তর না দিয়ে খড় চোখে তাকায়, সেটাই জবাব। ভেবে দেখলে এই আবেদনের কোনো প্রয়োজনই নেই, প্রতিবাদ তো আমিও করতে পারি, কিন্তু ইচ্ছেটা তেমন জোরালো হয়নি কখনো, কারণ সমস্যাটা শুধু শিবানীরই। রাকাকে খুব ভালোবাসে বরুণ, অরুণ চলে যাওয়ার পর মাঝে মাঝে এটা সেটা কিনে এনে দেয়, পড়া দেখিয়ে দেয়, শিবানী যেন কাঁটা। ফোনটা রেখে বাথরুমের দিকে গেলাম, ভেতরে জামা কাপড় কাচার শব্দ হচ্ছে। আমি দরজায় টোকা দিই,
2: বিভা, বিভা,
1: কি
2: আজ রোববার তো?
1: হ্যাঁ।
2: খবরের কাগজটা কোথায়?
1: দিচ্ছি।
0: ঘরে ফিরে এসে ফোনের তারিখটা মনোযোগ দিয়ে দেখি, 8ই জুলাই রবিবার সকালে। কি তবে ভুল দেখলাম, বিশ্বাস হতে চায় না। কি মনে হতে ড্রয়ার থেকে মেডিসিন বক্স বার করলাম, হলুদ নীল সাদা 21টা ছোট ছোট বাক্সে সারা সপ্তাহের ওষুধ সকাল দুপুর রাতের হিসেবে রাখা থাকে। প্রতি রবিবার রাত্রে নিজের হাতে গুছিয়ে দেয় বিভা, ওষুধের বাক্স গুলিয়ে দিল সব, রবিবার ছাড়া সব খোপ খালি। অর্থাৎ আজ 8ই জুলাই। ছত শব্দে সংবাদপত্রটা হাতের সামনে রাখল বিভা, আর চোখে দেখলাম রবিবারের আসর লেখা ক্রোড়পত্রটি উঁকি দিচ্ছে। নকুল তাহলে সত্যিই নেশা করে এসেছিল? নকুল এসেছিল তো, আমি অন্য কোনো দিনের সঙ্গে গলিয়ে ফেলছি না তো আজকে সকালটাকে। আমার ভুলে যাওয়ার রোগটাকে ডাক্তার অ্যালজাইমার্স আখ্যা না দিলেও সাবধান হতে বলেছেন, নিয়মিত হালকা ব্যায়াম যতটুকু সম্ভব আমার পক্ষে, আর মস্তিষ্কের চর্চা। টেবিলের উপর একটা সুন্দর বাঁধানো খাতা আছে রাকার বানানো, সেখানে প্রতিদিন 2-4 লাইন করে দিনপঞ্জি লিখে কাঁপা হাতে তুলে নিলাম সেটা। আমার মতো মানুষের রোজনামচায় কোনো বৈচিত্র্য থাকার কথা নয়, সোম থেকে শনি একই ঘটনার পুনরাবৃত্তি, রবিবারের পর রবিবার একই রকম কাটে, যতটুকু হেরফের তা দুশ্চিন্তার, মন খারাপের, আর কখনো কখনো আনন্দের। যেমন আজ রাকার রেজাল্ট বেরোল, আগের বারের থেকে একটু খারাপ হয়েছে, ক্লাস টিচার বলেছেন ও আজকাল অন্য মনস্ক থাকে। শিবানীর বন্ধু ওকে একটি লিপস্টিক উপহার দিয়েছিল, কবে কে জানে, ঠোঁটে লাগাতে দেখে তুলকালাম কাণ্ড বাঁধালো বিভা, জিনিসটা ছুঁড়ে ফেলে দিল বাইরে। বরুণ রৌনকের নামে খারাপ কথা বলতে বলতে শিবানীর হাত মুচড়ে দিল, এই প্রথম ওর গায়ে হাত তুলল বরুণ।

0: পাতার পর পাতা উল্টে যায়। শেষের খানিক আগে খাপ ছাড়া তারিখহীন কিছু লেখা, খুব ছোট হরফ, চোখের সামনে নিয়ে এসে পড়ি। বাড়ির কিছুটা শিবানীর নামে করে দেব, পুরোটা বরুণকে দিলে ও শিবানীকে তাড়াবে, বিভাকেও থাকতে দেবে না। এটা আমারই হাতের লেখা, পৃষ্ঠার নিচের দিকে রম্মানের নাম লেখা, পাশে কয়েকটা প্রশ্ন চিহ্ন। পড়ে চুপ করে বসে রইলাম। আমি কি রম্মানিকেও কিছু দেওয়ার কথা ভেবেছি? মেয়েটা গরিব ঘরের ছিল, তবে লেখাপড়া জানা আর সাহসী, তাহলে ওকে সম্পত্তির ভাগ দেওয়ার কথা কেন ভাবব? মনে রাখার জন্য কথাগুলো লিখে কি বড় ভুল করে ফেলেছি? ভুল কারো হাতে পড়ে যায়নি তো লেখাটা। শিবানী কোথায়? ফোন বন্ধ কেন ওর? রাকা কি সত্যি আলোতে গেছে? বিভা রান্নাঘরে রাঁধছে। আমি আস্তে আস্তে ফোনটা তুলে বরুণের অফিসের নম্বরটা খুঁজতে থাকি। বেশি নাম নিয়ে আমার সংগ্রহে সহজেই পেয়ে যাই।
1: হ্যালো, গ্লোব ট্রাভেলস।
0: আচ্ছা, বরুণ মজুমদারের সঙ্গে কথা বলা যাবে? আমি ওর ক্লায়েন্টের অফিস থেকে বলছি।
1: কিন্তু উনি তো টুরে গেছেন, সামনের সপ্তাহে ফিরবেন।
0: আচ্ছা, ধন্যবাদ। আর ইয়ে ম্যাডাম, আজ কি বার?
1: সরি,
0: মানে
2: কার সঙ্গে কথা বলছো?
0: চমকে দেখি বিভা দাঁড়িয়ে, ফোনটা কেটে দিলেও মিথ্যে বলা সাহস পেলাম না। বরুণকে ফোনে পাচ্ছি না সকাল থেকে, তাই
2: মিটিং এ আছে তাই হয়তো। এসো ভাত খেয়ে নাও, খুব দেরি হয়ে গেল আজ।
0: অপেক্ষা না করে নিজেই ঠেলে ঘুরিয়ে দেয় হুইল চেয়ারের মুখ। টেবিলে পড়ে থাকে ফোন আর রাখার বানিয়ে দেওয়া রোজ নামচার খাতা। রবিবারের পৃষ্ঠাটা খালি। বৃষ্টিটা ধরেছে সামান্য, জলো হাওয়া বইছে। ডাইনিং টেবিলে শ্রেণীর মুখোমুখি আসতেই শীতল একটা স্রোত বয়ে গেল শিট দাঁড়া দিয়ে। সিঁড়ির রেলিং থেকে লম্বা হয়ে ঝুলছে ভেজা সাদা থান, সদ্য কাঁচা হয়েছে। শিবানীর শাড়ি বিভা কেচেছে। দুপুরে খাওয়ার পরে বিভা সাধারণত টিভি দেখে কিছুক্ষণ, আজ দেখলাম ওপরে উঠে গেল, সঙ্গে আমার ফোনটাও নিয়ে গেল, ওতে নাকি চার্জ নেই। আমাকে নিয়মিত খবরের কাগজ পড়তে না দিয়ে কেন জানি না বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শুয়ে দিল, তারপর ঘরের দরজা ভিজিয়ে দিয়ে চলে গেল। সিঁড়িতে ওর পায়ের শব্দ মিলিয়ে যেতেই আস্তে আস্তে উঠে বসলাম। কষ্ট করে চেয়ারে শরীরটা ফেলে প্রায় নিঃশব্দে বেরিয়ে এলাম ঘর থেকে। কিছু তো একটা ঘটেছে এই বাড়িতে, একটু ঘুরিয়ে ফিরে দেখলেই সূত্র পাওয়া যাবেই। ঘর থেকে বেরিয়ে দরজাটা চেপে দিলাম, চোখ বোলালাম চারপাশে। সিঁড়ির নিচে খুপচিতে রাশিকৃত বাতিল জিনিস, খবরের কাগজ। এগিয়ে গেলাম, ঘরের মেঝে ঝকঝক করছে, অর্থাৎ মোছা হয়েছে। কি মুছবে এত যত্ন করে? ডাইনিং পেরিয়ে উল্টো দিকে বরুণের ঘর। খাবার টেবিলে পাশ দিয়ে যাওয়ার সময় চোখে পড়ল জিনিসটা, সোফার এক কোণে গড়াচ্ছে ছোট্ট একটা ঝুমুর, আমার খুবই পরিচিত। কিন্তু যা দেখে আমার হাত কেঁপে গেল, তা হলো জিনিসটার রং, কালচে লাল। সামনে ঝুঁকে হাতে নিতেই বুঝলাম শুকিয়ে যাওয়া রক্ত। আমার মায়ের পায়েল আভা পড়ত, যখন ক্যান্সার ধরা পড়ল আমার হাতে দিয়ে বলেছিল অরুণের বউকে দিতে, সামনে রেখেছিলাম, বিভাকেও দেখাইনি, শিবানীর বউ হাতে ওর হাতেই তুলে দিয়েছিলাম। সব সময় পরে থাকতো শিবানী, কিন্তু এটা এখানে কেন? তা আবার রক্ত মাখা। আমি ঘরের চারপাশে চোখ ঘোরাই, কপালে ঘর্ম বিন্দুর ভিড় বেড়েই চলেছে, কারণ ততক্ষণে নজরে এসে গেছে খাটের পাশে রাখা বরুণের ট্যুরে নিয়ে যাওয়ার ব্রিফকেস আর আলমারির মাথা থেকে উধাও হয়ে যাওয়া বড় সুটকেসটা। ট্যুরে যায়নি বরুণ, ও দূরে কোথাও গিয়েছে। কড়কড় শব্দে বাজ পড়ল খুব কাছে। বাজ পড়লে চিন্তা হয়, বাগানে এত গাছ, শিবানী কোথায়? আজকাল প্রতি রাতে শিবানীর সঙ্গে ঝামেলা হয় বরুণ আর বিভার। রনকের কারণে আলাদা মনের জোর পেয়েছে শিবানী, সবকিছু মুখ বুঝে সহ্য করার অভ্যেস থেকে বেরিয়ে আসছে। তাই কি ওকে ভাবতে গেলে গলার কাছে উঠে আসে হৃৎপিণ্ড, চোখের সামনে পর্দার মতো নেমে আসে শুদ্ধ ধোয়া সাদা থান, শিবানীর পায়েলে রক্তের দাগ, বরুণের ব্রিফকেস, বড় সুটকেসের অনুপস্থিতি। ভাবতে ভাবতে শিশির ঘুরে ওঠে গা, মাথার ভেতর নকুলের কান্না শুনতে পাই।
3: বৌদি নতুন লোক ডেকে সারের গর্ত বুঝিয়ে দিলেন, আমের সারা পুতিয়েছেন, এমন ঘন ঘন করে আমের সারা পোতে কেউ পুরো আনারিল।
0: হুইল চেয়ারের জায়গায় লেগে থাকা আবছা কাদার দাগ, ভয়ঙ্কর একটা ছবি যেন। কিন্তু রাখা কোথায়? রাখাকে তো খুব ভালোবাসে বিভা বরুণ, হোর নিশ্চয়ই কোনো ক্ষতি করেনি। যে মেয়েকে প্রতি রাতে নিয়ম করে গল্প শোনাতে যায় বরুণ, যে মেয়ের বাবা বিভার চোখের মণি, তার কোনো ক্ষতি কি ওরা করতে পারবে? তাহলে কি মনে হতে এগিয়ে যায় বরুণের খাটের দিকে, ঝুলন্ত চাদরের অংশ সরাতে পেয়ে গেলাম জিক্স পাজলের একটা টুকরো। খাটের নিচে রাখা বরুণের 32 ইঞ্চি বিরাট ট্রলি সুটকেসটা উধাও। তার মানে রাকাকে নিয়ে বরুণ শহর ছেড়েছে, কিছুদিন গা ঢাকা দিয়ে থাকবে, তারপর ফিরে আসবে। পায়ের শব্দে চমকে উঠে বিভা আসছে। এই সময় আমাকে এখানে দেখলে কি বলবো? সরাসরি চার্জ করবো নাকি মিথ্যে বলে সাময়িক সামলে দেবো পরিস্থিতি, তারপর পুলিশকে জানাবো? পায়ের শব্দটা এগিয়ে আসছে, আমার ভাবনা চিন্তাগুলো গুলিয়ে যাচ্ছে। শিবানী আমার কে? তার জন্য নিজের বউ ছেলের বিরুদ্ধে যাব? আরেকটা মন ভেতর থেকে ধাক্কা দিয়ে বলে, আর রাকা, সে তোমার কেউ নয়। 12 বছরের ফুটফুটে একটা মেয়ে যখন চোখে চোখ রেখে জিজ্ঞেস করবে
4: আমার মা কোথায়,
0: তখন কি জবাব দেব? পায়ের শব্দ একদম কাছে এসে থামল। সামান্য দম নিল বিভা, তারপর সোজা ঢুকে গেল বাথরুমে। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেলাম, বাথরুম থেকে শাওয়ারের শব্দ আসছে, আবার স্নান করছে বিভা। হাজারবার স্নান করলেও কি শিবানীর রক্ত তোমার হাত থেকে মুছে যাবে? কি জবাব দেবে তুমি রাকাকে? আর অরুণ, সে কি দেখছে না সবকিছু আড়াল থেকে? রান্নাঘরে এসে ঢকঢক করে জল খাই, মাথাটা ঝিমঝিম করছে, গা গোলাচ্ছে সামান্য, কি করা উচিত বুঝে উঠতে পারছি না। পুলিশকে খবর দেব। রান্নাঘর থেকে বেরিয়ে আসছি, হঠাৎ চোখ পড়ল ডাস্টবিনে, চমকে উঠলাম। এসব কি? সিরিঞ্জ, ইঞ্জেকশনের খালি অ্যাম্পিউর, আমার জন্য? ওষুধ দিয়ে গোটা একটা দিন ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল আমাকে। কেমন এটা? ঘোরের মধ্যে চাকা ঘুরিয়ে চলে আসি নিজের ঘরে, কোনো ক্রমে শরীরটা ফেলে দিই বিছানায়, বিধ্বস্ত লাগছে। এসব কি দেখলাম আমি? না চাইতেও সামনে কি বাস্তব চলে এলো? বিভা আর বরুণ মিলে শিবানীকে খুন করেছে, নাকি খুনটা বরুণের কাজ? তারপর মা আর ছেলেতে মিলে আতঙ্কে চোখ বুজে ফেলি। বরুণের প্রতি দীর্ঘদিনের অবহেলার ক্ষতিপূরণ এইভাবে করেছে বিভা। কি করব আমি এখন? পুলিশকে জানাবো? জানি না, জানি না। সন্ধে পর্যন্ত শুয়ে রইলাম বিছানায়।

0: বিবাহ ডাকতে এলো না। একসময় উঠে রাতের খাবার খেতে গেলাম, দুজনে খাওয়া শেষ করলাম চুপচাপ। ঘরের দিকে ফিরে আসছি, বিভার মোবাইল বেজে উঠল। ফোনটা কানে দিয়ে উঠে গেল। আমি দাঁড়িয়ে গেলাম, পায়ে ব্যথা নিয়ে দোতলায় উঠল বিভা। জানে না আমি ঘরে না ঢুকে সিঁড়ির নিচে কান পেতে আছি, ঠিক যেখানে দাঁড়িয়ে বিভা কথা বলছে তার নিচে। বাইরে বৃষ্টির বেগ আরো বেড়েছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। শুধু একবার শুনলাম ওর ব্যগ্র স্বর,
1: না না 10:30 জেগে থাকবে, 12 ঠিক হবে, আমি ব্রিফকেসটা রেডি করে রাখবো।
0: বুঝলাম, বরুণ যেখানেই গিয়ে থাকুক আজ 12 বাড়িতে আসবে ব্রিফকেস নিতে। আর রাখা, রাখাও কি আসবে? ভাবতে পারি না আর ঘরে চলে আসি। টেবিলে গ্লাসের পাশে বাটিতে রোজকার ওষুধ রেখে গেছে বিভা। ওষুধ ছাড়া ঘুম আসে না আমার। বাইরে বৃষ্টির বেগ আরো বেড়েছে। ওষুধগুলো হাতে নিয়ে জানলার কাছে আসি। চেয়ারে বসা অবস্থায় কষ্ট করে একটা পাল্লা খুলতেই বর্ষা এসে ঝাপটা মারে মুখে। নুড়ি পথের ওপারে বাগান, বাগানের বুকে কোথাও শুয়ে আছে শিবানী, অরুণের স্ত্রী, রাখার মা। শুধুমাত্র ঈর্ষার বসে খুন করে দিল ওকে। আমি কি কিছুই করতে পারি না? হয়তো পারি, অন্তত চেষ্টা করে দেখতে পারি একবার। ওষুধগুলো বাইরে ফেলে জানলা বন্ধ করে বিছানায় ফিরে এলাম। হাতে মোবাইল চেপে চোখ বুজলাম। বৃষ্টি থেমে যাওয়ায় নিশ্চুপ হয়ে গেছে চারপাশ। কত রাত কে জানে। আমি ধৈর্য সহকারে ঘুমের অভিনয় করতে থাকি। হঠাৎ হালকা টোকা পড়ে জানলার কাছে, তিনবার। বিভা নিঃশব্দে বিছানা ছাড়ে, পাল্লা ভিজিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। আমি ঝুঁকি নিয়ে উঠে বসি। অভ্যস্ত কায়দায় হুইল চেয়ারে বসে দরজায় চোখ রাখি। করিডরের ওপারে ড্রয়িং রুম আধো অন্ধকার। কালো রেনকোটে আপাদমস্তক ঢাকা একটা শরীর ঘরে ঢোকে। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করি, হাতে ধরা মোবাইলে রেকর্ডার অন করি। বরুণ আর বিভার সব কথা রেকর্ড করব। এত দূর থেকে যা শোনা যায়, যতটুকু শোনা যায়, তারপর যাব পুলিশের কাছে। বাগানের নির্দিষ্ট জায়গাটা খুঁড়লেই পাওয়া যাবে শিবানীর দেহ। বিভা রেইনকোটের হাত ধরে দোতলায় যেতে ইশারা করে, রেইনকোট খুলতে থাকে সে। আসবাবের ঢাকনা সরাবার মতো একটানি রেইনকোট মেঝেতে ফেলতেই প্রচন্ড চমকে উঠি। শিবানী,
2: বাবাকে বলেছেন?
1: না, কি বলবো বলো? বলবো তার ছোট ছেলেকে মাথায় কাঁসার থালা দিয়ে মেরে খুন করেছি আমি, তারপর তোমার সঙ্গে মিলে সেই দেহ পুঁতে রেখেছি আমাদেরই বাড়ির বাগানে, এই কথা বলবো তো? বলবো এই কথা?
0: শিবানী সামান্য চুপ করে থেকে বলল,
2: শুধু কি এটাই সত্যি? আর বরুণ যে দিনের পর দিন রাখার সাথে।
0: কথা শেষ হয় না ওর। আমার বুক ঢিপ ঢিপ করতে থাকে। রাখার সঙ্গে কি করতে বরুণ?
2: এখন বুঝি কেন রম্মানি ওকে ছেড়ে চলে গেছে। প্রতিটা কথা সত্যি বলেছে মেয়েটা। আমার বোবা মেয়েটা ভয়ে চুপ করে গিয়েছিল, মন মরা হয়ে থাকত। ওর টিচাররাও বলতেন সেদিন রাতে আপনি না থাকলে, উফ, কি যে মারণ ঘুম এসেছিল চোখে, টেরে পাইনি। কখন একা একা বাথরুমে গেছে রাখা, নিচ থেকে ওকে দেখে একটা শিকারির মতো ওপরে উঠে এসেছিল বরুণ।

0: সবই কপাল শিবানী, সবই কপাল। আমিও কি কোনোদিন দোতলায় উঠি বলো? কালই রাতে জলের বোতল নিতে ভুললাম, কালই রাতে তেষ্টায় ঘুম ভাঙল, জলের খোঁজে ডাইনিংয়ে আসতেই গোয়ানির শব্দটা শুনতে পেয়েছিলাম। ভাগ্যিস সদ্য মাজা ঠাকুরের কাঁসার থালাবাটিগুলো মেঝেতে শুকোতে দেওয়া ছিল। যখন দেখলাম বরুণ রাগাকে চেপে ধরে ওকে, হিতাহিত জ্ঞান থাকলো না আমার। বড় থালাটা তুলে ওর মাথায়।
1: শিবানী জড়িয়ে ধরে বিভাকে।
0: তোমাকে আমি কোনোদিন সহ্য করতে পারিনি শিবানী। তুমি আমার আর অরুণের ভালোবাসায় ভাগ বসিয়েছ। তুমি আমার অরুণের মেয়ে রাকার মা। রাকা কি তোমাকে ছেড়ে কোনোদিন আমাকে বেশি ভালোবাসবে বলো তো? অথচ অরুণ ছিল আমার পৃথিবী একমাত্র মানুষ, যে আমার রূপ না দেখে আমার ভেতরটাও দেখত, যে বৃষ্টির মতন ভালোবাসা দিয়েছিল আমার মনকে। আমাকে লোকে ব্যঙ্গ করে, ভয় পায়, কামনা করে, ভালোবাসে না। অরুণ ছাড়া কেউ কখনো ভালোবাসেনি আমাকে। যাক, অরুণের ব্রিফকেসটা ফেলে দিও কোথাও, তোমার দরকারি জিনিসগুলো গুছিয়ে রেখেছি, নিয়ে যেও। ও হ্যাঁ, দেখো তো দোতলায় রক্ত লেগে আছে কিনা।
2: কোথাও কোনো রক্ত নেই মা, সেদিন আমরা ভালোভাবে মুছেছি। আর সারাদিন বাবাকে আর ডাকাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে আপনিই তো সামলালেন সবটা, তাও যে কেন এখন এমন বলছেন? আর এটা,
1: ছোট একটা কাগজের মোড়ক বিভার হাতে দিল শিবানী,
2: এটা আপনি রাখুন, বাবা দিয়েছিলেন, অরুণের মায়ের স্মৃতি। আমি তো আর এ বাড়ির কেউ নই, তাছাড়া রৌনককে নিয়ে আপনাদের সন্দেহটাও ভুল নয়। সামনের মাসে আমরা রেজিস্ট্রি করব, রাকাকে নিয়ে চলে যাব ফ্রান্স। তার আগে এই পাইলটা আপনাকে দিয়ে যেতে চাই। একটা ঝুমঝুমি কোথায় যেন খুলে পড়ে গেছে।
0: ওটা তোমার কাছে রাখো শিবানী, ওটার ওপর সবচেয়ে বড় অধিকার রাকার, ওকে দিও। আর হ্যাঁ, আজকের পর কোনোদিন যোগাযোগ করতে যেও না আমাদের সঙ্গে, তাতেই সকলের মঙ্গল।
2: বাবা আমাদের কথা জিজ্ঞেস করলে কি বলবেন আপনি?
0: বলবো রৌনকের সঙ্গে চলে গিয়েছ।
2: আর যদি বরুণের প্রসঙ্গ ওঠে?
0: বলবো টুর থেকে ফেরে নি, কয়েকদিন বলবে, তারপর আস্তে আস্তে সব ভুলে যাবে, ও স্মৃতি এমনি মুছে যাচ্ছে।
1: বিভা বরুণের ঘরে ঢুকলে আমি বিছানায় ফিরে আসি, চোখ বুঝতেই পাতা ভিজে যায় কষ্টে, লজ্জায়, ঘৃণায়। আজ কত তারিখ জানি না, কে বার তাও জানতে ইচ্ছে করে না। এখন সব দিন সমান, সব বার একই রকম বৈচিত্র আর ভালোবাসাহীন। হুইল চেয়ার ঠেলে নিয়ে যায় বিভা, বরুণের কথা জানতে চায়নি, আর বিভাও বলেনি কিছু, হয়তো ভেবেছে অ্যালজাইমার্স থাবা বসিয়েছে মস্তিষ্কে। ভাবুক, আমাদের মধ্যে বরাবরের মতো আজও শুধু প্রেমহীন নির্ভরতার সম্পর্ক। না, নকুলকে আর বহাল করা হয়নি, অপরিচ্ছন্ন বাগান আগাছায় ভরে গেছে, উঁচু উঁচু গাছের পেছনে সূর্য অস্ত যায়। আজ কত তারিখ আমি জানি না, শুধু জানি ভালোবাসা না পাওয়া একটা মানুষ দুটো জীবনকে ভালোবাসার আকাশে মুক্ত করে দিয়েছে। বিভার কথা মতো যোগাযোগ রাখেনি শিবানী,

শুধু মাঝে মাঝে অচেনা ঠিকানা থেকে পার্সেল আসে, ফেলে দেওয়া জিনিস থেকে বানানো উইন্ড চাইম, ঝাপসা কাঁচের চশমা চেপে চোখ কুচকে পরীক্ষা করি ডাক টিকিট, জল জল করে এক উন্নত দেশের নাম ফ্রান্স।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন অন্বেষা রায়ের লেখা তারিখ, গল্পের কথক ও অজিতেশের ভূমিকায় অর্পণ, শিবানী দেবলীনা, বিভা গোপা, রৌনক সুমক, বিভার বাবা সুদীপ্ত, বরুণ রাজীব, নকুল উজ্জ্বল, রম্মানী সুনন্দা, রাকা দেবারতী ও গ্লোব ট্রাভেলস নম্রতা। গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প, গল্প স্বল্প।
1: তাহলে শুনলেন পুরো গল্পটা। এইবার এইবার এবারে আপনাদের কাজের পালা, সেটা হলো গল্পটা কেমন লাগলো, ভালো লাগলে কেন ভালো লাগলো, আর যদি কোনো কারণে ভালো না লেগে মন্দ লেগে থাকে, তাহলে মন্দ থেকে ভালোত্বে উত্তরণের রাস্তাটাও কিন্তু আপনাকেই বাতলে দিতে হবে। 9903659299023659292 এই নাম্বারে আপনি SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা গঠনমূলক সমালোচনা পাঠিয়ে দিন, যার গঠনমূলক সমালোচনা আমাদের কাছে সব থেকে বেশি গ্রহণযোগ্য মনে হবে, তাঁকেই আমরা মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানে সেমিফাইনাল রাউন্ডে নিয়ে যাব। তাহলে আজকের মতন গল্প স্বল্প অনুষ্ঠান থেকে সোহম নীল বিদায়, শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনী অনুষ্ঠানে এখন শুনব রাগেশ রাগে খেয়াল, শিল্পী পম্পা মুখোপাধ্যায়ের পরিবেশনায়।

শুনলেন রাকেশ শ্রীরাগে খেয়াল শিল্পী পম্পম মুখোপাধ্যায়ের পরিবেশনায়। 107 FM রেনবো শুনছেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। এই অনুষ্ঠানে শুনবেন এখন বাগেশ্রীরাগে খেয়াল শিল্পী মন্দিরা লাহিড়ির পরিবেশনায়।

Sagamada,

0: শুনলেন বাগেশ্রীর আগে খেয়াল শিল্পী মন্দিরা লাহিড়ীর পরিবেশনায়। আর এর সঙ্গেই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুরু। রঞ্জনী আজকের মতন এখানেই শেষ হলো। শুরু করছি হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে আর কিছুক্ষণের মধ্যেই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: আজকে রাতে আপনার সাথে গান শোনাতে এফএম রেনবো 107 আমি সোহম। সারাদিনের অনেক শ্রমের পর যখন গভীর রাতে রেডিওটা খুলে বসেন, মনটা একটা অন্য উচ্চতায় উঠে যায়। মনে হয় না যে সারাদিন কত সংঘর্ষ, কত লড়াই আপনার জীবনের ওপর দিয়ে গেছে এবং আগামী দিনেও কত লড়াই আপনার জন্য অপেক্ষা করছে, সেসবের হিসেব আপনি এখন করবেন না। আপনি এই মুহূর্তটাকে মনে একটা চিরস্থায়ী স্থান দেবেন। চারদিকে নৈঃশব্দ, চারদিকে অন্ধকার, তার মাঝখানে হালকা করে আপনি রেডিওটা চালিয়ে রেখেছেন অথবা হেডফোনে শুনছেন অনুষ্ঠানটা। আমার কথা, আমার চিন্তা হয়তো আপনাকে স্পর্শ করছে, হয়তো আপনিও হারিয়ে যাচ্ছেন সেই কোন স্মৃতির জগতে। মনের আড়াল থেকে উঠে আসছে একে একে কিছু মুখ, কিছু চেনা, কিছু স্বল্প চেনা, অচেনা। অনেকদিন আগে পরিচয় হয়েছিল কিছু মানুষের সঙ্গে, ভালো বন্ধুত্ব ছিল, পরিচয় ছিল, তারপর সেই মানুষগুলো হঠাৎ কোথায় যেন হারিয়ে গেলেন। হয়তো এরকম ঘটনা জীবনে, তাই না? কিন্তু দেখবেন কিছু মানুষ আপনার মনে একটা চিরস্থায়ী দাগ কেটে দিয়ে চলে যান। সে মানুষগুলোকে স্মৃতির অতল থেকে আপনি তুলে আনবেন। সে মানুষগুলো আপনার মনকে স্পর্শ করেছিল। আবারও সেই সময়টা, সেই যুগটা, সেই মুহূর্তটা আপনার মনে টিমটিম করে তারার মতোই জ্বলে উঠুক। আজ 2000 সালের গান শোনাবো উদিত নারায়ণ এবং সহশিল্পীদের কণ্ঠে। আজকের প্রথম গান রিফিউজি ছবি থেকে, তারপরের গানটি একটি সুপারহিট ছবি মিশন কাশ্মীর থেকে উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে। তারপরের গানটি কহি প্যার না হো যায় ছবি থেকে কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে। চলুন শুনে নি।
1: জি খড়ে খড়ে ক্যা দেখ রহে হ্যায়?
2: কমাল হ্যায়। उस चांद को घंटों देखता रहा, उसने एक बार भी नहीं टोका।
1: तो चांद को ही देखे ना।
2: मगर वो सांस नहीं लेता।

গানের মাধ্যমে, সুরের মাধ্যমে নিজের সোনালি স্মৃতিগুলোকে আপনি আমি ছুঁয়ে আসছি। এমন গভীর অন্ধকারে টিমটিমে আলো যেমন একটা আলাদা অনুভূতির জগৎ সৃষ্টি করে, তেমনি গানগুলো একটা আলাদা অনুভূতির জগৎ সৃষ্টি করে। আমাদের ফেলে আসা বন্ধুদের কথা, আমাদের অনেক অনেক হারিয়ে যাওয়া প্রিয় মানুষদের কথা মনে পড়ে যায় গানের সুরে সুরে। মনে হয় আজ তারা কোথায় আছেন, কেমন আছেন তা আমরা জানি না, কিন্তু যে সময়টা তারা আমাদের সঙ্গে কাটিয়েছেন সেটাই তো বড়ই মধুর, সেটা তো বড়ই আনন্দের, সেটা তো বড়ই ভালোবাসার, সেটা বড়ই আমাদের মনের কাছের। তাই আমরা মনে তাকে সংরক্ষণ করে রেখেছি মুহূর্তটাকে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক চিরস্থায়ী নাও হতে পারে, প্রত্যেকে যে যার প্রয়োজনে বিশ্বের এক এক প্রান্তে চলে যায়, কিন্তু তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনের মধ্যে এই আকাশের তারার মতোই একটা নৈসর্গিক আনন্দ সৃষ্টি করে, চিরস্থায়ী স্মৃতি তৈরি করে। হ্যাঁ বন্ধুটা, এবারে চলো না আরো দুটো গান শুনে নিই আর স্মৃতিকে সতেজ করে নিই। সোনু নিগম এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে পরের গানটি সেই একই বছর, তা 2000 সালে মুক্তি পাওয়া ধড়কন ছবি থেকে, একটা অসাধারণ ছবি। ভালোবাসার যে কত রূপ, তার গতিপথ তাই নিয়েই এই সিনেমা ধড়কন। তার পরের গানটি শুনে নেব সেই একই বছরে মুক্তি পাওয়া খিলাড়ি 420 ছবি থেকে কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। চলুন শুনে নিই পরপর দুটি গান। 107 FM রেনবো আপকে লিয়ে অনুষ্ঠান।

স্মৃতির সরণিতে হাঁটতে হাঁটতে সময় যে কখন শেষ হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। আসলে সময় শেষ হয়ে যায় তখনই তো স্মৃতি বাসা বাঁধে মনের মাঝে। জীবনের দিন ক্রমশ এগিয়ে যায়, মানুষের মনে অনেক সুন্দর সুন্দর স্মৃতি জমা হয়, আর সে স্মৃতিগুলো থেকে মাঝে মধ্যে সঞ্চিত স্মৃতি থেকে একটা দৃশ্য, একটা মুহূর্ত এমন গভীর রাতে তুলে আনতে হয় যাতে আগামী দিনগুলো আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। এই যে সময়টা আপনাদের সঙ্গে কাটালাম গল্প স্বল্প থেকে শুরু করে আপকে লিয়ে অবধি, পুরোটাই আমার কাছে একটা দারুণ স্মৃতি। কাল সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে থাকবো, কিন্তু গভীর রাতের মুগ্ধতাটা মনের মাঝখানে থেকেই যাবে। কিন্তু গানের সফর শেষ হবে না, আমি চলে গেলে এই গানের সফরকে এগিয়ে নিয়ে যাবেন আমাদের প্রিয় প্রেজেন্টার তপারতী গঙ্গোপাধ্যায়। ওনার সঙ্গেই চলতে থাকুক গানের সফর। আমি আরও দুটো গান এই গভীর রাতে আপনাদের উদ্দেশ্যে উপহার পাঠালাম। আলকা ইয়াগনিক, বাবুল সুপ্রিয় এবং সমবেত শিল্পীদের কণ্ঠে চড়ি চড়ি চুপকে চুপকে ছবি থেকে প্রথম গানটি, এবং তারপরের গানটি কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে সেই একই বছর 2000 সালে মুক্তি পাওয়া সুবেদা ছবির গান। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন সকলকে। আবারও আসবো, গান শোনাবো আপনাদেরই।

107 মেগাহার্টজ এফএম রেইনবোয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ের দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারতি। প্রথম পর্বে সোহমের সাথে গান শুনছিলাম মিলেনিয়াল সংস 2000-এর আশেপাশের। আমি একটু পিছনে চলে যাই, 1985 থেকে 1990 এরকম সময়টা, 1980-এর আশেপাশে আর কি। প্রথম গানটি শুনবো ম্যানে প্যার কে আছা ছবি থেকে, এসপি বালাসুব্রমণ্যমের কণ্ঠে।

এরপরের গান শুনব শান ছায়াছবি থেকে, আশা ভোঁসলের কণ্ঠে, তারপর জানবাজ মানহার এবং সাধনা সরগমের কণ্ঠে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

পারুতি, আমরা গান শুনছি 80s-এর। এরপরের গান শুনব সনম তেরি কসম, ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে, এবং তারপরের গান সুরেশ ওয়াদকর এবং আশা ভোসলের কণ্ঠে ইমানদার, ছায়াছবি থেকে।

এরপরের গান শুনব একবার ছায়াছবি থেকে, আশা ভোসলে এবং ভূপিন্দারের কণ্ঠে।

সময় শেষ, তাই বিদায় নেব আপনাকে লিয়ে দ্বিতীয় পর্ব থেকে। আপনাদের সঙ্গে ছিলাম আমি তপারতি, তবে যেতে যেতে গান শুনবো অবশ্যই রকি ছায়া ছবি থেকে, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে। এই গানটির সাথে সাথে এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই সঙ্গে আছি। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM Rainbow।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী তৃপ্তি চক্রবর্তী, শুনবেন রাগ আহির ভৈরব, তবলায় অর্ক ব্যানার্জি, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। আহির ভৈরব রাগে, খেয়াল পরিবেশনায় তৃপ্তি চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন খেয়াল আহির ভৈরব রাগে পরিবেশনায় তৃপ্তি চক্রবর্তী। প্রভাতীতে এরপরে শুনবেন সেতার, শিল্পী পণ্ডিত কুশল দাস, শুনবেন রাগ শঙ্কর ভৈরব, তবলায় পণ্ডিত পরিমল চক্রবর্তী। শঙ্কর ভৈরব রাগে, সেতার, শিল্পী পণ্ডিত কুশল দাস।

0: এতক্ষণ শুনলেন সেতার শঙ্কর ভৈরব রাগে, পরিবেশনায় পণ্ডিত কুশল দাস। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 মেগাহার্জ FM রেইনবো, এখন সময় রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকে আনন্দধ্বনির প্রথম শিল্পী কলিম শরাফী।

0: যায় যায় যে ভেসে আজি হৃদয় আমার।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: ১০৭ মেগাহার্টজ FM রেইনবো শুনছেন আনন্দধ্বনি, রবীন্দ্রনাথের গান নিয়ে আপনাদের সঙ্গে আমি তপারতি। পরের শিল্পী প্রথমে সুদেষ্ণা মিত্র, তারপর অগ্নিভো বন্দ্যোপাধ্যায়।